গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন।

শুনছিলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে গান। অনুষ্ঠান আনন্দধ্বনি সকাল ছটা পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবোতে। বিদেশি ফুলের গুচ্ছ 6, হাসির সময় বড় নেই, দুদণ্ডের তরে গান গাওয়া, নিমেষের মাঝে চুমো খেয়ে মুহূর্তে ফুরাবে চুমো খাওয়া, বেলা নাই শেষ করিবারে অসম্পূর্ণ প্রেমের মন্ত্রণা, সুখ স্বপ্ন পলকে ফুরায় তারপরে জাগ্রত যন্ত্রণা, কিছুক্ষণ কথা কইলাও তাড়াতাড়ি দেখে লও মুখ, দুদণ্ডের খোঁজ দেখাশোনা, ফুরাইবে খুঁজিবার সুখ, বেলা নাই কথা কহিবারে, যে কথা কহিতে ফাটে প্রাণ, দেবতারে দুটো কথা বলে পূজার সময় অবসান, কাঁদিতে রয়েছে দীর্ঘদিন জীবন করিতে মরুময়, ভাবিতে রয়েছে চিরকাল ঘুমাইতে অনন্ত সময়। এবারে শিল্পী সুমিত্রা সেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছিলেন পরপর দুই শিল্পীর একক কণ্ঠে গান, শিল্পী সুমিত্র সেন এবং তারপর এক্ষুনি যে গানটি শুনছিলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আনন্দধ্বনির আর কিছু সময় বাকি রয়েছে, ছটা অবধি যদিও সঙ্গে রয়েছি, তাও আগে থেকেই বিদায় চেয়ে নিলাম। যারা সঙ্গে ছিলেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো, এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো সৌম্যকান্তি বিদায় চেয়ে নিচ্ছি। নিশ্চয়ই আবার পরের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকতে পারবো। আজকের অনুষ্ঠানের শেষ গান আজকের মতো শিল্পী চৈতী মজুমদারের কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

রাত শেষে এখন একেবারেই একটা নতুন দিন এলো। মেঘলা আকাশে একটু একটু করে আলো ফুটছে, আর রাতের এই আকাশই ভোরের শুকতারাকে ডেকে বলে সকাল এলো সোনার আলো মেখে। পৃথিবী সবার জন্য অপেক্ষা করছে একেবারে একটা নতুন দিন। তবে হ্যাঁ, সোনার আলো মেখে দিনটা শুরু হলো না বটে, কারণ আজকে মেঘলা আকাশ। শুধু মেঘলা আকাশই নয়, তার সঙ্গে সঙ্গে পিটপিট করে বৃষ্টিও কিন্তু পড়ছে। দিন আসে দিন যায়, তারিখ বদলায়, আর আজকে 6ই অগস্ট। প্রত্যেকটা দিনই তার নিজের মতো করে নানা ঘটনার মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। আজকের তারিখটাও ঠিক সেরকমই। আজকের দিনটাও অতীতে স্মরণীয় দিন এবং ইতিহাসের পাতায়, স্মরণীয় বলতে শুধু বললে কম বলা হয়, ইতিহাসের পাতায় আজকের দিনটা কালো দিন, অন্ধকারে ঢাকা একটা দিন। সেই 1945-এর 6ই অগস্ট, সেই দিনও কিন্তু সকাল হয়েছিল, বছরের অন্যান্য দিনের মতোই সেদিনটাও সকাল সেরকমভাবেই হয়েছিল। কিন্তু সেই সকাল ছিল রাতের চেয়েও অন্ধকার। না, ওই রকম দিন পৃথিবীর ইতিহাসে যেন আর কখনোই না আসে, আমরা কেউই চাই না ওই ঘটনার পুনরাবৃত্তি হোক। আমরা চাই সুস্থ প্রকৃতি, শান্ত প্রকৃতি, যুদ্ধ নয়। আমরা সবাই চাই শুধুই মাত্র শান্তি। আজকে হিরোশিমার 81, হ্যাঁ 81 বছর আগে এসেছিল সেই কালো ভয়ঙ্কর দিনটা। আজও তার ফল কিন্তু ভোগ করছে সেই হিরোশিমা। সেই ফল যে কতটা মারাত্মক সেটা মনে করি এই বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে শান্তির বার্তা দেওয়া হয় প্রত্যেক বছর এই দিনটাতে। যুদ্ধ নয়, শুধুই চাই আমরা শান্তি। আজ হিরোশিমা দিবসেই আমরা খুঁজে ফিরব শান্তির পথ। হ্যাঁ, আজ যে হিরোশিমার সেই 81, সেই অভিশপ্ত দিনটাকে স্মরণ করেই শপথ নেওয়ার দিন আজকে। শান্তি বজায় রেখে শান্ত প্রকৃতি, শান্ত পৃথিবীতে সবাই মিলে এক হয়ে থাকার, আলাদাভাবে আরও একবার যেন প্রতিজ্ঞা করবার দিন আজকে। 107 FM রেনবোয় ভোরাইতে ফিরে দেখব

আবারও সেই কালো দিনটাকে, সেই অন্ধকারের দিনটাকে, তার ভয়াবহতাকে আজ আবারও কিন্তু আমরা আরও একবার স্মরণ করব। হিরোশিমার একাশিতে আপনার সঙ্গে আছি আমি আরজে মৌমিতা।

নতুনভাবে জাগো, নতুন মনে নতুনভাবে সকাল দেখো, যেখানে আছে শুধুই শান্তি। শান্তি মানে কোনো রকম সংঘর্ষ বা যুদ্ধ ছাড়া যে সময়কাল, সেটাকেই আমরা শান্তি বলতে পারি। শান্তি এমনই একটা শব্দ যাকে দেখা যায় না, শুধুমাত্র ফিল করা যায়, এটাই বলতে পারি। যুদ্ধের, দাঙ্গার, হিংসার অনুপস্থিতকেও বলতে পারি এক কথায় অবশ্যই, সেটাও সেই শান্তি। যুদ্ধ শেষে ভালো অবস্থার পরিণতি, যা কিনা স্বস্তি বয়ে আনে, তাকেই আমরা বলতে পারি শান্তি। যা হিংসা ছড়ায়, প্রাণ কেড়ে নেয়, সেটা তো কখনো শান্তি নয়। তবে একটা সময় মনে করা হতো শান্তি বজায় রাখার জন্য যুদ্ধ দরকার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা যে কতটা ভুল, সেটা কিন্তু সমাজতাত্ত্বিকেরা বুঝেছেন যে শান্তির জন্য যুদ্ধ, হিংসা কখনোই সুষ্ঠু একটা উপায় হতে পারে না। যুদ্ধ মানেই তো সব কিছু শেষ, তাই না? তো সেখানে শান্তির পুনরুদ্ধার কখনোই সম্ভব নয়। আজকের দিনটা মানব ইতিহাসে কলঙ্কের দিন, অন্ধকার দিন, কালো দিন। এই 6th August দিনটা প্রত্যেক বছর ফিরে ফিরে আসে ঠিকই, তবে আমরা চাই না এই দিনটার বাস্তবতা আমাদের চোখের সামনে তার ভয়াল রূপ নিয়ে আবারও হাজির হোক, কখনোই আমরা সেটা চাই।

আমরা চাই স্বাভাবিক, সুন্দর, শান্তির এক পৃথিবী। হ্যাঁ, এবারে অবশ্যই সেই ফিরে যাব, ফিরে দেখব সেই 1945-এ সেই 6ই অগস্টের সকালে কতটা ভয়ানক অবস্থা হয়েছিল, কিভাবে মানুষের জীবনে দিনের আলোতেও অন্ধকার ঘনিয়ে এসেছিল, সেই সময়টাকে একবার অবশ্যই ফিরে দেখব, সেই ভয়ঙ্কর দিনের স্মৃতি ফিরে দেখব এবার। তবে আজকে থেকে ঠিক 81 বছর আগে গোটা বিশ্বের মানুষ একেবারে অবাক হয়ে গিয়েছিল, একসঙ্গে লক্ষ মানুষের মৃত্যু মিছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের হিরোশিমা শহরে ফেলা হয়েছিল বিশ্বের প্রথম পরমাণু বোমা, মুহূর্তেই সব শেষ। কীভাবে চলেছিল সেই ধ্বংসলীলা? শুধু তো সেদিন নয় যে ক্ষত বয়ে বেড়াতে হয়েছে সেখানকার বেঁচে থাকা মানুষদের আরও বহু বছর। ছবির মতো সুন্দর শহর মুহূর্তে শ্মশানের চেহারা নিয়েছিল 1945-এর 6ই অগস্ট। সেই সকাল ছিল রাতের চেয়েও অন্ধকার। আজ এত বছর পরেও, 80টা বছর পেরিয়ে গেছে, 81 বছর হয়ে গেল, আজ এত বছর পরেও আমাদের বিশ্ববাসীর স্মৃতিতে সেই দিনটা ভয়ঙ্কর রূপেই কিন্তু আজও একইভাবে রয়েছে, যে ক্ষত কখনোই পূরণ হওয়ার নয়। তাই তো আমরা চাই শান্তি, শান্তির পথ খুঁজে ফিরি। আসবো অবশ্যই গানের ওপারে, অন্ধকার সেই 6th অগস্ট 1945-এর কথা নিয়ে। আসলে আমাদের পৃথিবীটা এখন এখন তখন বলে না, সত্যি হিংসায় উন্মত্ত পৃথিবী। না, এমন পৃথিবী আমরা কেউ চাই না।

0: তখনও ঘুম থেকে জেগে ওঠেনি হিরোশিমার মানুষ। সকাল 8:15 আমেরিকা থেকে জাপানের আকাশে উড়ে এলো মার্কিন B-29 সুপার ফোর্টেস নামে এক বিমান। বিমানের মধ্যে ছিল লিটল বয়, হ্যাঁ পারমাণবিক বোমা লিটল বয়, যার ওজন ছিল 4,400 কেজি। বিমানে পাইলটের নাম ছিল কর্নেল পল টিবেটস। তিনি বিশাল সেই বিমান নিয়ে উড়ে এলেন আমেরিকা থেকে জাপানের আকাশে। সুন্দর সাজানো গোছানো শহরের ওপর সেই লিটল বয় এসে পড়ল। সময় নিল মাত্র 57 সেকেন্ড। 1 মিনিটেরও কম সময়ে 1,900 ফুট উঁচু থেকে সীমা সার্জিক্যাল ক্লিনিকের উপর এসে আছড়ে পড়ে। একসঙ্গে 80,000 রোগী সেবিকা ডাক্তারের প্রাণ কেড়ে নেয় সেই লিটল বয়। ঘুমের মধ্যেই মারা গেল অসংখ্য মানুষ, আহত হন আরও 40,000 মানুষ। বেশিরভাগ বাড়িঘর ধুলোয় মিশে গেল। মুহূর্তের মধ্যে ছবির মতো সেই সুন্দর জাপানের ছোট্ট শহর হিরোশিমা ধ্বংসস্তূপে পরিণত হল। হিরোশিমার ওসাকা থেকে 280 কিলোমিটার ওয়েস্টের ঠিক দক্ষিণ পূর্বে জাপানের অন্যতম সুন্দর প্রাকৃতিক পোতাশ্রয় ছিল বুরে, সেও একেবারে ধ্বংস হয়ে যায়। সব কিছুই মুহূর্তে শেষ হয়ে যায় অ্যাটম বোম লিটল বয়ের তাণ্ডবে। এখানেই শেষ ছিল না, বছর না ঘুরতেই পারমাণবিক বোমার ভয়াবহ তেজস্ক্রিয়তায় মারা যায় আরও 80,000 জাপানি। আর যাঁরা বেঁচেছিলেন তাঁদের অবস্থা আরও ভয়ঙ্কর, দুর্বিষহ হয়েছিল। মৃত্যু মিছিল দুলক্ষেও কিন্তু থামেনি। আমরা জানি যে মান আর হুঁশ থাকলে তবেই কিন্তু মানুষ হয়। শুধুমাত্র চেহারায় মানুষের মতন দেখতে হলেই কিন্তু তিনি মানুষ নন। তবে সেদিনের সেই ঘটনা মনুষ্যত্বের পরিচয় দেয়নি, দেখিয়েছে সেদিন অমানবিকতা। কেন চালালো এই হামলা আমেরিকা জাপানের ওপরে, কেন চালিয়েছিল সেদিন? নিশ্চয়ই বলবো, ফিরে দেখবো সেই 81 বছর আগে কেন হয়েছিল এই ভয়ঙ্কর ঘটনা। আজ হিরোশিমার 81, কথা হচ্ছে ফিরে দেখছি সেই ইতিহাসের কালো দিনটাকে, অন্ধকার দিনটাকে। আর আজকে তো 6 অগস্ট, হ্যাঁ আজ 6 অগস্ট বৃহস্পতিবার। মাস তো চেঞ্জ হয়েছে, দেখতে দেখতে 6টা দিন চলেও গিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে মাস যেমন চেঞ্জ হয়েছে বিষয়টাও কিন্তু বদলেছে। আমি শনি রবিবারের ভোরায়ের বিষয়ের কথা বলছি, বাদ বাকি দিনগুলো তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে এসে কথা বলি, কিন্তু শনিবার আর রবিবার আপনারা কথা বলেন। কথা বলেন মানে চিঠির মাধ্যমে কথা বলেন, বার্তার মাধ্যমে কথা বলেন, আপনারা আপনাদের মতামত শেয়ার করেন। কোন বিষয়ে অগস্ট মাসে আপনারা সেই আপনাদের মতামত, আপনাদের চিন্তাভাবনা আমাদের সঙ্গে শেয়ার করবেন, চলুন শুনে নিই। শুনে নিয়ে গানের ওপারে ফিরছি আজকের সেই দিনটার ভয়াবহতা নিয়ে। আছি তো আর যে মৌমিতা ঠিক সকাল 10টা পর্যন্ত আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুনে নিই আজকে যে এই অগস্ট মাসে আপনাদের ভোরাইতে কোন বিষয়ে বার্তা শেয়ার করতে হবে। গানের ওপারে ফিরছি।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:28 হয়ে 50 সেকেন্ড। সময়ের সঙ্গে সঙ্গে একটু একটু করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, তবুও কিন্তু আমরা ভুলিনি সেই ফেলে আসা 6th August-কে। আজ হিরোশিমার 81 বছর আগেই ভোরের আলো সবে ফুটেছিল। তখন জাপানের হিরোশিমায় নেমে এসেছিল লিটল বয়, ধ্বংসলীলা চালিয়েছে সেই লিটল বয়। ভোরাইতে আজ ইতিহাসের সেই কালো দিনটাকে ফিরে দেখছি, এবং শুধু ফিরে দেখছি তাই নয়, শান্ত পৃথিবী গড়ার স্বপ্নও কিন্তু আমরা দেখছি। প্রত্যেকটা দিনই কোনো না কোনো ঘটনার সাক্ষী, আর সেই কারণে ইতিহাসে জায়গাও করে নেয় সেই বিশেষ ঘটনার জন্য সেই দিনটা। আজকে ঠিক তেমনই একটা দিন, 6th August, বিশ্ববাসীর কাছে এ এক অন্ধকার দিন, অভিশাপের দিন। আমরা কেউ চাই না দিনটার পুনরাবৃত্তি, বাস্তবে এমন পরিস্থিতির সাক্ষী আমরা কেউ হতে চাই না, তাই আমরা খুঁজে ফিরি শান্তি, শান্তির পথ। 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে, তখন সেই সময়কার মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান চেয়েছিলেন যে জাপান আত্মসমর্পণ করুক, কিন্তু সাড়া না পেয়ে জাপানকে জব্দ করার জন্যই সেদিন হয়েছিল এই নারকীয় হামলা। এখনও সেই হামলার স্মৃতি বয়ে নিয়ে চলেছে হিরোশিমার মানুষজন। সেদিন যারা প্রাণ হারালেন তাঁরা তো চলেই গেলেন, কিন্তু যারা বেঁচে থাকলেন এক প্রকার মরে বেঁচে থাকার মতো করুণ পরিণতি নিয়ে তাদেরকে থাকতে হলো। তেজস্ক্রিয়তার ফলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন হাজার হাজার মানুষ। সেই সময় লিটল বয় মাত্র 57 সেকেন্ডের মধ্যে নেমে এসে তাণ্ডব লীলা চালায়। তখন টেম্পারেচার ছিল সেই মুহূর্তে 57 সেকেন্ডের মধ্যে সেই টেম্পারেচারটা উঠে গিয়েছিল সেখানে 3900 ডিগ্রি সেলসিয়াস। তাই বিস্ফোরণের পর 1.5 কিলোমিটারের মধ্যে এতটা ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছিল যে 90% বাড়ি ঘর জ্বলে পুড়ে সব কিছু শেষ হয়ে যায়, কারণ টেম্পারেচারটা ছিল ওই যে বললাম 3900 ডিগ্রি সেলসিয়াস। ভাবুন, আমি আপনি 39 ডিগ্রি উঠলেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায় যেন, আর সেখানে 3900, ভাবা যায়? 90% বাড়িঘর সব শেষ, জ্বলে পুড়ে লোকজন একেবারে, মানুষজন ঝলসে যায়। এই ঠিক 3 দিন পর আবারও হামলা জাপানের নাগাসাকিতে। ফ্যাটম্যান নামে আরেক শক্তিশালী পারমাণবিক বোমা সেই সময় নিক্ষেপ করে। হিরোশিমায় বেঁচে থাকা মানুষের হাহাকারের মধ্যেই আবারও দ্বিতীয় আঘাত নাগাসাকিতে। ওদিকে এতটাই শক্তিশালী ছিল লিটল বয় যে মাটির নিচে আলু পর্যন্ত পুড়ে গিয়েছিল। হিচিয়ানা নামে নদীর জল গরম আগুন হয়ে গিয়েছিল, এমনই ভয়াবহ ছিল সেই অ্যাটম বোমা। 1,40,000 মানুষ তো মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সেই লিটল বয়ের তাণ্ডবে, আর আহত 2 লক্ষেরও বেশি মানুষ চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিলেন। না, এমন দৃশ্য পৃথিবীর কোনো দেশ যেন আর না দেখে। যুদ্ধের দামামা শুনতে আমরা কেউ চাই না, তবুও এখনও কিন্তু পৃথিবী অশান্ত। এই যে ইউক্রেন রাশিয়া, এখনও তো সেই উত্তাল। আমরা এমন পৃথিবী কেউ কিন্তু দেখতে চাই না, আমরা চাই শুধুমাত্র শান্তি। আজও হিরোশিমাতে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন স্মৃতিস্তম্ভ, স্মৃতিচিহ্ন। হিরোশিমায় শান্তি স্মৃতি জাদুঘর 1955 সালে তৈরি হয়। মানব ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন এই হিরোশিমা দিবস। প্রায় 90 বছর হতে চলল, 81 বছর তো হয়েই গেল আজ সেই হিরোশিমার 81। তবুও ভয়ালো সেই দিনের কথা স্মরণে রেখেছে জাপানবাসী, মনে রেখেছে গোটা পৃথিবীবাসী, বিশ্ববাসী। সেই নারকীয় হামলার পুনরাবৃত্তি দেখতে চায় না কেউই। সবাই আমরা চাই সেই পৃথিবীতে থাকতে যেখানে যুদ্ধের দামামা নেই, যেখানে নেই দ্বন্দ্ব, যেখানে নেই হিংসা, আছে শুধুমাত্র শান্তি। এমনই একটা পৃথিবীতে আমি, আপনি, আমরা সবাই থাকতে চাই।

আজ 2026-এর 6th August, 1945-এর 6ই আগস্ট, এরপর কেটে গিয়েছে 81টা বছর। অথচ আজও কিন্তু হিরোশিমার বাতাসে মেলে তেজস্ক্রিয়তা। ফল হিসেবে এত বছর পরেও শহরে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন বহু মানুষ। হিরোশিমা দিবস এলেই তাই পৃথিবীর শান্তিবাসী মানুষের প্রত্যাশা আর নয় যুদ্ধের নামে মারণাস্ত্রের ঝনঝনানি। কোনো ঠান্ডা মাথার হত্যাযোগ্য কেউ চায় না। সেই পুরনো ক্ষতই আজও কিন্তু বিশ্ববাসীর স্মৃতিতে একেবারে টাটকা। তাই আমরা সবাই চাই শান্তি, খুঁজে ফিরি শান্তির পথ। যুদ্ধ মানেই তো মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংস আর কষ্ট, আর এই কারণেই সবাই চায় শান্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 1949-এ হিরোশিমাকে ঘোষণা করা হয় শান্তির শহর হিসেবে, তৈরি হয় শান্তি স্মৃতি পার্ক। প্রত্যেক বছর শোক বেদনায় ভরা মানুষেরা শ্রদ্ধা জানাতে শান্তি স্মৃতি পার্কে সমবেত হন, স্মরণ করেন দিনটাকে, আর তারই সঙ্গে চলতে থাকে যুদ্ধবিরোধী প্রচার। সেই ট্র্যাজেডির কথা স্মরণ করে শুধুমাত্র জাপানের মানুষেরাই নন, গোটা পৃথিবীর মানুষই কিন্তু দিনটাকে স্মরণ করেন, শ্রদ্ধা জানায় সেদিনের সেই অসহায় নিরীহ মৃত মানুষের প্রতি। বহুদিনের চেষ্টায় এই হিরোশিমা নগরী হয়ে উঠেছে শান্তি আর উন্নয়নের নগরী। তবুও কিন্তু আমরা ভুলতে পারি না সেই কালো দিনটাকে। কয়েক দশক পেরিয়ে গেলেও আজও ভয় ধরায় সেই 1945-এর 6ই আগস্ট। আমরা চাই সেই অন্ধকার কালো দিন আর যাতে না ফিরে আসে, পৃথিবী আলোয় আলোয় আলোকিত হয়ে শান্তি আসুক, শান্তি থাকুক এই পৃথিবীতে। আমরা এমনই এক পৃথিবীতে কিন্তু থাকতে চাই সবাই।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয় শুনছেন ভোরাই, সঙ্গে আছি আমি আরজে মৌমিতা। আজকে হিরোশিমা দিবস, হিরোশিমার 81 আমরা ফিরে দেখছি দিনটা, সেই ভয়াবহতা যা কিনা 81 বছর হয়ে গেল, তবুও কিন্তু আমরা ওই দিনটাকে ভুলিনি, ভুলতে পারি না আমরা। হিরোশিমার ট্র্যাজেডি আমাদের আজও কিন্তু একইভাবে ভয় ধরায়। জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল গোটা শহরটা, 1.5 কিলোমিটার পুড়ে কয়লা হয়ে গিয়েছিল, 80,000-এর বেশি মানুষ মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ল, আর সেই ভয়ঙ্কর স্মৃতি মানব ইতিহাসের একেবারে কলঙ্ক হলো এবং কালো দিন হিসেবে আজও কিন্তু রয়েছে। জানেন, এত বছর পরেও বন্য পশু পাখি স্বাভাবিক জীবনযাপন করতে পারে না সেখানে, বেশিরভাগ অঞ্চলে বন্য প্রাণীদের শরীরে আজও তেজস্ক্রিয়তার ছাপ, তেজস্ক্রিয়তার এফেক্ট পাওয়া যায় সেখানে, জেনেটিকভাবে অসুস্থতার প্রমাণ মিলেছে, গাছও স্বাভাবিক নিয়মে বেড়ে উঠতে পারে না সেখানে, মানুষজন এখনও সেখানে থাকেন লিটল বয়ের আতঙ্কে, লিটল বয়ের ভয়ে। যেখানে লিটল বয় বিস্ফোরিত হয়েছিল সেখানেই হয়েছে পিস মেমোরিয়াল পার্ক। 1955-এ সেখানে পারমাণবিক অস্ত্রবিরোধী একটা বার্ষিক বিশ্ব সম্মেলনে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে, আর পৃথিবীবাসীকে মনে করাচ্ছে যে আর নয় এমন ক্ষতি, এমন ভয়াবহ বোমা বিস্ফোরণ আমরা কেউ দেখতে চাই না, আমরা চাই শুধুমাত্র শান্তি, সবাই চাই শান্তি। আর আজ সেই কথাই কিন্তু উঠে আসছে ঘুরে ফিরে সেই হিরোশিমার 81-তে, আজ 107 FM রেনবোর ভোড়াইতে। আর এই অগস্ট মাসে আরও একটা কথা আজকে আপনাকে না বললেই নয়, যেই যে আজকে হিরোশিমার ডে, হিরোশিমার 81 আজকে বারবার বলছি, তো আমি কেন বলবো, আপনারা সবাই সেটা জানেন, কিন্তু এটা জানেন কি না জানি না, যেটা গতকাল, প্রায় গতকাল বলবো না কারণ ক্যালেন্ডার তখন চেঞ্জ হয়ে গিয়েছে, রাত 12:30 নাগাদ একটা মানে এই হিরোশিমা নিয়ে কথা বলবো, যেহেতু এই আজকে অন্ধকার দিনটাকে ফিরে দেখবো, আপনাদের কাছে এসে বলবো, তথ্যগুলো তুলে ধরবো, তো সেই জন্য একটুখানি পড়াশুনো করতে করতে একটা লেখা পেলাম, যেটা রাত 12:30 সময়, এবং একদম টাটকা খবর সেটা, জানি না আপনারা এখনও জানেন কি না, একটা ভৌতিক দলিল, হ্যাঁ সেটা পাওয়া গেছে। দেখতে দেখতে 81 বছর হয়ে গেল, হিরোশিমা নাগাসাকির দগদগে ঘা এখনও যেন শুকোয়নি, আর বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমন এক ভুতুরে কণা যা সত্যি চমকে দেয়, এবং সেখানেই সেটা পাওয়া গেছে। ধ্বংসযজ্ঞে এমন এক আবিষ্কারকে গুরুত্বপূর্ণ বলেই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গেছে যে পারমাণবিক বিস্ফোরণে এমন এক ধাতব পদার্থের মানে সেখানে খোঁজ পাওয়া গিয়েছে যে ওই বিস্ফোরণের ভৌতিক দলিল তাকে বলছেন বিজ্ঞানীরা। ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী লুকা বিন্দি হিরোশিমা বে থেকে এই ছোট্ট একটা ধ্বংসাবশেষ পেয়েছেন, এবং সেই সময় সংগ্রহের জন্য এই সংকর ধাতুটা তিনি খোঁজ পান। তিনি বলছেন যে কয়েক দশক পরেও মাত্র কয়েক মাইক্রোমিটার আকারের এই ছোট্ট একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা

0: পরিস্থিতির বিস্তারিত যে তথ্য ধরে রাখতে পারে এবং বাস্তবে যে সে টিকে রয়েছে সেকেন্ডের অতি ক্ষুদ্র ভগ্নাংশ সময় ধরে, এই কণাগুলো কেবল গলে যাওয়া ধ্বংসাবশেষ নয়, এটা হচ্ছে বিস্ফোরণের এক একটি ভৌত দলিল। এই পারমাণবিক বিস্ফোরণে এমন এক ধাতব পদার্থের সন্ধান মিলেছে, খোঁজ পাওয়া গেছে, যাকে বিস্ফোরণের ভৌতিক দলিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। ইটালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী লুকা বিন্দি সেটাই খুঁজে পেয়েছেন এবং সেই ধাতুর কথাই তিনি তুলে ধরেছেন সায়েন্স অ্যাডভান্সেস নামের জার্নালে। এই সংক্রান্ত এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সদ্য, যেটা গত পরশু দিন, যা থেকে জানা যাচ্ছে যে পারমাণবিক বিস্ফোরণ তার আশেপাশের যে পরিবেশ, প্রকৃতি যেটা, তার উপর পুরো বাজ পড়া বা উল্কাপাতের মতোই কিন্তু প্রভাব ফেলেছিল। বাতাসে সূর্যের যে পিঠটা সমান উত্তপ্ত হয়ে ওঠে, গরম হয়ে ওঠে, ঠিক সেরকমটা আবার খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডাও হয়ে যায়। পাশাপাশি বিভিন্ন পদার্থ সে, যেগুলো কিনা একেবারে বাষ্পে পরিণত হয়, এমনই কিন্তু সেই একটা ছোট্ট যে কণা পাওয়া গেছে সেই কণাটার মধ্যে কি কি রয়েছে, আয়রন, ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, সিলিকন, অ্যালুমিনিয়ামের সমস্ত কিছু মিশে মিলিয়ে এই একটা সুষম কিউবিক ল্যাটিস, একটা কেলাস সেটা তৈরি হয়েছে। এবং এইরকম লক্ষ লক্ষ কেলাস মিলেই কিন্তু সেই লিটল বয়টা তৈরি হয়েছিল, যে লিটল বয় বোমা, অ্যাটম বোমা, যে ধ্বংসলীলা চালিয়েছিল। আর সেই কথাটাই কিন্তু তুলে ধরেছেন সায়েন্স অ্যাডভান্সেস নামের জার্নালে গত পরশু। যে খবরটা এখন আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমারও কিন্তু সত্যি ভালো লাগছে, যে ভাবা যায় এটাকে একেবারে সেই সময়কার দলিল বলা হচ্ছে, যে এই জীবন্ত দলিলটাই কিন্তু এখন কিন্তু পাওয়া গিয়েছে। যাই হোক, দেখতে দেখতে স্টুডিওর ঘড়িতে 6:47 হয়ে গেল, আজকে 6th August, আমরা সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি সামনের দিকে। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানেই হচ্ছে আজকে বৃহস্পতিবার, আর মাঝে মাত্র কালকের দিনটা, মানে শুক্রবার। না, অগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে না, অগস্ট মাস তো সবে মাত্র চেঞ্জ হয়ে এলো, মানে জুলাই গিয়ে আমরা অগস্টে এলাম। এই অগস্টে যখন এলাম, যারা এখনও পর্যন্ত বিষয়টা শোনেননি, শনিবার আর রবিবারে ভোরাইয়ে কোন বিষয়ে চিঠি লিখবেন, বার্তা পাঠাবেন, আপনি আপনার মতামত শেয়ার করবেন, সেটা তো একবার শুনতে হবে না? তো সেটা শুনে নিয়ে গানের ওপারে ফিরব আমি আর যে মৌমিতা। চলুন তাহলে শুনে নিই যে এই অগস্ট মাসে আপনি ভোরাইতে কোন বিষয়ে আপনার বার্তা, আপনার মতামত শেয়ার করবেন, সেন্ড করবেন আমাদেরকে।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: আজ হিরোশিমা ডে, আজ হিরোশিমার 81। সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল 81 বছর আগে, যার ফল এখনো ভোগ করছেন হিরোশিমা নাগাসাকির লোকজন। আমরা চাই না এমন ঘটনার পুনরাবৃত্তি, চাই আমরা সবাই শান্তি, শুধুই শান্তি।

0: ঈশ্বরের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: 6:56 হয়ে 26 সেকেন্ড, 7টা বাজতে চলেছে। সময়টা তো এগিয়ে যাচ্ছে, আর এগিয়ে চলেছি আমরাও সামনের দিকে। অতীতের সেই কালো দিনের অন্ধকার দিনের বোঝা টেনে আজও কিন্তু একইভাবে আমরা চলেছি। সেদিন তো সকাল হচ্ছিল, নতুন একটা দিন শুরুর আগেই নতুন আশার কথা হতাশার আতঙ্কর রূপ নিয়েছিল সেই 81 বছর আগের ঘটনা। আজও কিন্তু মানুষের মনে এক গভীর ক্ষত হয়ে রয়ে গিয়েছে। আজ 6 অগস্ট, যে জাপানের হিরোশিমা শহরের আকাশে সূর্য উঠেছিল প্রতিদিনের মতোই, মানুষও কাজে বের হচ্ছিল, ছোটরা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে সময়। কিন্তু সকাল 8:15 বদলে দেয় সব কিছু। একটা মাত্র বিস্ফোরণ, এক আলোর ঝলকানি, তারপর ধ্বংস, আগুন, নীরবতা, নিস্তব্ধতা, বদলে দিল পুরো মানব ইতিহাসের, মানব সভ্যতার ইতিহাসটাকে পুরো বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে। ছোট থেকে আমরা পড়ে আসছি সেই ঘটনা, সেই ভয়ঙ্কর কালো দিনের কথা। আসলে হিরোশিমা আমাদের একটা যুদ্ধের গল্প শোনায় না শুধু, এটা শেখায় যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। আজও প্রত্যেক বছর হিরোশিমায় সকাল 8:15 নীরবতা পালন করা হয়, নিহতদের স্মরণ করা হয়, আর উচ্চারিত হয় একটাই বার্তা, একটাই মেসেজ, যুদ্ধ নয় শান্তি, ধ্বংস নয় মানবতা। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের বিজয়ী যে কেউ হতে পারে, কিন্তু মানবতার পরাজয় হলে সেই বিজয় কখনোই কিন্তু পূর্ণতা পায় না। আসুন আমরা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে আর হিরোশিমা নাগাসাকি নয়, শান্তি হোক আমাদের বর্তমান আর ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। আজকে 6 অগস্ট, আজ বিশ্ববাসীর কাছে মানবতা ইতিহাসের সেই কালো এক দিন। আমরা চাই না ওই দিনটার পুনরাবৃত্তি দেখতে, আমরা চাই শুধু শান্তি, যেখানে যুদ্ধের দামামা নেই, দ্বন্দ্ব নেই, আছে শুধু শান্তি। দিনটাকে আমরা স্মরণ করে খুঁজিয়ে ফিরি শান্তি, নয়তো কোনো বন্ধু, না হলে কোনো স্বজন। আজও আমি তোমাকে খুঁজে ফিরি এ প্রান্ত থেকে ও প্রান্ত, হে শান্তি। অন্ধকারে পাড়ি দিয়ে জেগে উঠি, তবুও খুঁজে ফিরি তোমায় আলোতে, হে শান্তি। আমরা সবাই খুঁজে নেব তোমাকে, হে শান্তি, চির শান্তি। সেই শান্তির বার্তায় আজ হিরোশিমা 81 রেখে ভোরাইয়ের পথ চলা থামাচ্ছি আমি মৌমিতা। তবে 10টার আগে কিন্তু স্টুডিও লিভ করছি না, ফিরছি ঠিক 7:02। নমস্কার কলকাতা নিয়ে আমি আর জে মৌমিতা।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহকার্যনির্বাহী আধিকারিক টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, সাক্ষাতের সময় উভয় নেতাই ভারতের গণমাধ্যম ও বিনোদন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়ে তাঁদের অভিন্ন লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। পাসপোর্ট সেবা কেন্দ্র নেই এমন লোকসভা কেন্দ্রগুলিতে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর পেম্মাসানি চন্দ্রশেখর জানান, বিদেশ মন্ত্রক এবং ডাক বিভাগের যৌথ উদ্যোগে এই কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর 93 বিলিয়ন ডলারে পৌঁছেছিল। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ঘড়ির কাঁটা অলরেডি সাতটার ঘরে চলে এসেছি আমি আজ বৃহস্পতিবারে। জুলাই মাসের পর্ব শেষে চলছে এখন অগস্ট, আমার সঙ্গে 10টা পর্যন্ত থাকাটা কিন্তু মাস্ট। মেঘ বৃষ্টি দেখে দেখে তুমি আমি নাজেহাল, সূর্যমামা ফিরে এসে ধরুক দেখি এবার হাল। এখন থেকে প্রায় ঘন্টা তিনেক গানের সঙ্গে হবে প্রচুর কথা। FM রেনবো, ইটস টাইম ফর নমস্কার কলকাতা। সকালবেলায় বিছানাকে গুড বাই বলতে ইচ্ছে না করলেও তোমার সারাদিনের কাজের দিকে তাকিয়ে দেখো না, নিমেষেই হয়ে যাবে বেলা পর্যন্ত বিছানার সঙ্গে তোমার এই দোস্তি। দেখতে দেখতেই ঘড়ি সাতটা ছুঁয়েছে, আর দেখতে দেখতেই কিন্তু আজকে 6th August এসে গিয়েছে। শ্রাবণ মাস বিদায় নিতে বেশি দিন বাকি নেই, বাকি নেই আলবিদা জানাতে ব্রেডের। হ্যাঁ গো, পাউরুটির দাম কিন্তু বাড়তে চলেছে, চাল আটা ময়দা দামে বেড়েছে এক গাদা। তবে গত দুদিনের তুলনায় কিন্তু চিকেনের দামটা উইক, আর আজকে তো উইকের 4th day, অফিস থেকে মিটিং, শপিং, সব কিছু কীভাবে তুমি সামলাবে, ম্যানেজ করবে কীভাবে, সেই প্ল্যানটা চক আউট করে ফেলো, সঙ্গে টুকটাক ওয়ার্কআউট করো, আর বিন্দাস মুডে 10টা পর্যন্ত এনজয় করো। মৌমিতা আছি তো 10টা পর্যন্ত তোমার কানে কানে, আর বাবুল সুপ্রিয় আসছে এখন গানে গানে।

হতি তো কেসা হতা ভাবতে ভাবতে বৃষ্টি এলো। সত্যি তাই, দেখো বর্ষার নিয়মই সেটা, কিন্তু এক নাগারে বৃষ্টি ভিজে শহর কলকাতা কিন্তু তোমার আমার মতোই এখন রোদের খোঁজে। সত্যি এখন মুখে মুখে ফিরছে লেবুর পাতা করমচা, যা বৃষ্টি থেমে যা, শ্রাবণ শেষের পথে হলেও বৃষ্টি কি থামবে, জমিয়ে দিচ্ছে তো সে এই শ্রাবণের সঙ্গেও তার কেমিস্ট্রিটা। বৃষ্টিও বাড়ছে, সবজির দামও কিন্তু চড়ছে, হার্ট বিটও কিন্তু বেড়ে যাচ্ছে, লঙ্কা থেকে আদা দামে বেড়েছে, এক গাদা বেগুন তো একেবারে আগুন, সবজির দাম এখন শেয়ার মার্কেটের মতোই কিন্তু ওঠানামা করছে। আর আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীবারে, এই বৃহস্পতিবারে লক্ষ্মীবারে বাজার দর থেকে ওয়েদার লক্ষ্মীমন্ত থাকছে কি না সে আপডেট দেব। আর বলবো তো আজকে 6th August ডেটা কী কী কারণে মেমোরেবল। অগস্ট মাস বিপ্লবের মাস, স্বাধীনতার মাস, এই মাসেই আছে রাখি পূর্ণিমা থেকে আছে ঝুলন যাত্রা, সে তো তুমি আমি জানি, কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে এই আজ 6th August হিরোশিমা দিবস ছাড়া আর কী কী কারণে এই ডেটা মেমোরেবল, এই ডেটা কেন স্মরণীয় সেটা জানতে গেলে ডায়রির পেজ তো উল্টাতেই হবে। আর সেই ডায়রি তো এখন আর যে মৌমিতার হাতে। আজ 6th August, 21শে শ্রাবণ, আর 1433 বঙ্গাব্দ ডায়েরি দেখাচ্ছে ক্যালেন্ডারও সেই

0: আবার জামাইকার স্বাধীনতা দিবস, শুধু জামাইকার স্বাধীনতা দিবস তাই নয়, আজকে বলিভিয়ারও কিন্তু স্বাধীনতা দিবস। আজকে দেখছি অনেকেরই কিন্তু বার্থডে, সে কথা তো বলবোই, কাদের জন্মদিন আজকে। তবে তার আগে তোমাকে যেটা বলছি, আজকে না লাঞ্চে পনিরের কোনো একটা আইটেম রেখো প্লিজ, আর টিফিনে ব্লুবেরি ফ্লেভারের মাফিন কেক ক্যারি করতেই পারো, আজকে যে এদের দিন। আর বর্ষাকাল মানেই তো একটু ভাজাভুজি আইটেমে সন্ধ্যেবেলাটা জমে যায়, তাই না? আজও জমিও স্ন্যাক্স হিসেবে পনির পাসিন্দা, পনির বল রেখো, কারণ আজকে যে ডিপ ফ্রাইড পনির ডে। আর এটা তো ঠিক, আমরা যেমন খেতে ভালোবাসি ভালোবাসি ঠিক তেমনই কিন্তু অকেশন সেলিব্রেট করতে। আর তাই তো ডেজার্ট হিসেবে আইসক্রিমটাও কিন্তু যখন তখন তুমি খেতেই পারো, কারণ এই গোটা মাসটাই, অগস্ট মাসটাই কিন্তু তার দখলে রয়েছে, তার অধিকারে রয়েছে। আর আজকে অকেশন সেলিব্রেটের জন্য তো তোমাকে বলেই দিলাম, মানে 6th August মেমোরেবল করতেই কিন্তু তোমার মেনু লিস্টে বেশ কিছু স্পেশাল আইটেমগুলো জুড়ে দিলাম, যা কিনা জিভের স্বাদের অদল বদল তো এনে দেবেই। আর এখন কোনো কথা নয় গো, এবারে ডায়েরির পেজ বন্ধ করে রাখছি তোমার জন্য একটা রোমান্টিক গান, যে গানটা জাস্ট তোমাদের রিলেশনের কেমিস্ট্রিটা জমিয়ে দেবে। তাহলে আপাতত ডায়েরির পেজ কিন্তু আজকের মতো বন্ধ করছি, আমি আর যে মৌমিতা।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: Shari Kuti. সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদে, সাত সুরে সারাদে।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: 7:16 হয়ে জাস্ট এই 30 সেকেন্ড হলো। হ্যাঁ, তুমি শুনছো নমস্কার কলকাতা আর জে মৌমিতার সঙ্গে। আর একটু আগেই যে গানটা আমরা শুনছিলাম, সত্যি বলতো এই গানটা শুনতে শুনতে কি মনে হচ্ছিল তোমার? মান অভিমান সরিয়ে সারা জীবনের মতো কাছে থাকার আবেদনটাই কিন্তু ছিল এই গানটায়, যে গানটা আমি একটু আগেই তোমাদের জন্য রেখেছিলাম। তো সেই জন্যই তো এইরকম একটা রোমান্টিক গান রেখেছিলাম তোমার জন্য, যাতে কিনা ভালোবাসার ইকুয়েশনটা জাস্ট জমে যায়, এমনই মিষ্টি মিষ্টি গান তোমার জন্য কিন্তু রেখেছিলাম। আর এই স্পেশাল ডে মানে কি হয়, অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে সেলিব্রেশন। আর সেলিব্রেশনের একটা কমপ্লিট প্যাকেজ হলো রুটিন ব্রেক করে আউটিংয়ে যাওয়া, নিয়ম নাস্তি খাওয়া দাওয়া। আর ডে সেলিব্রেশন যেমন এইভাবে জমে যায়, ঠিক তেমনই কিন্তু বাজেটটা জমে যায় কেক কেটে আর পায়েস মুখে দিয়ে। আর এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে হইচই করা দরকার। আর আজকে তো 6th August, ডায়েরির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই কিন্তু দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজ। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ।
5: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
4: অ্যাক্টর ভবানি বাসির ইয়াসির, হ্যাঁ তাঁর বার্থডে আজকে। অ্যাক্ট্রেস দীপিকা কক্কর, ফিল্ম ডিরেক্টর প্রডিউসার বিশাল ভরদ্বাজ, সিঙ্গার আদিত্য নারায়ণের বার্থডে আজ। আর আজ যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু এই এত সব সেলেবের সঙ্গে শেয়ার করছো ডেটা। শেয়ার তো আমিও করব, ওয়েদার আপডেট থেকে নানা রকম ইনফো তোমাকে আমি বলবো। যেমন পুজোর আগেই কিন্তু ফিরতে চলেছে শহর কলকাতায় ডাবল ডেকার বাস, চালু হবে নতুন নতুন রুটের ট্রাম, আর সার্ভিস দেবে ওয়াটার ট্যাক্সি গঙ্গাতে। আর কলকাতার লাইফ লাইন মানেই তো মেট্রো, আর সেই মেট্রো কিন্তু এখন ছুটছে সকাল 6টা থেকে রাত 10:30 পর্যন্ত কিন্তু মিলছে মেট্রো। আর তার সঙ্গে সঙ্গে মিলছে কিন্তু শহরে সারা রাত বাস সার্ভিস। আর এখন বর্ষায় মিলছে কলকাতায় নানা রেস্তোরাঁতে স্পেশাল ইলিশ থালি, চলছে ইলিশ পার্বণ। শহরে রয়েছে ট্রাম ক্যাফে থেকে কাপলস ফ্রেন্ডলি ক্যাফে, আছে গ্রিন হাউস ক্যাফে থেকে জঙ্গল সাফারি ক্যাফে, এমন সব থিম বেসড ক্যাফে কলকাতায় রেডি তো তোমাকে ওয়েলকাম করতে। তো এখানে এসে তুমি মনের মতো খেয়ে দিয়ে রোমান্টিক মুডে টাইম স্পেন্ড করতেই পারো, একান্তে স্পেশাল ডে তুমি সেলিব্রেট করতে পারো। কবে আসছো প্ল্যান করে ফেলো, আপাতত মন পাখির সঙ্গে উড়ান দাও তুমি ভালোবাসার শহরে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘুরিতে সময় এখন ঠিক 7:21 হয়ে 56 সেকেন্ড। তুমি শুনছো 107 FM Rainbow, আর যে মৌমিতার সঙ্গে বৃহস্পতিবারে নমস্কার কলকাতা। দেখো সময় তো ছুটে চলেছে, আর তার সঙ্গে তোমাকে আমাকেও ছুটতে হচ্ছে। আর এই যে ছোটাছুটির জন্য চাই যেটা, সেটা হচ্ছে সময় মতো খাওয়া দাওয়া। এটা কিন্তু ভীষণভাবে দরকার। আর এই শহরের বুকে অলিতে গলিতে কিন্তু রয়েছে অজস্র রেস্তোরাঁ। থিম বেসড রেস্টুরেন্ট থেকে রয়েছে ফ্লাইট থিমের ইন্টেরিয়ারে সাজানোর রেস্তোরাঁ। চাইলেই কিন্তু এইসব রেস্তোরাঁ বা ক্যাফেতে তুমি জমিয়ে কিন্তু লাঞ্চ বা ডিনার সারতেই পারো। তবে ফাস্টিং ব্রেক করতে হলে ডেকার্স লেন বা ডালহৌসি বা টেরিটি মার্কেট সব সময় কিন্তু হিট। কিন্তু এইসব স্ট্রিট ফুডের গলিতে শত চেষ্টাতেও কিন্তু তুমি খুঁজে পাবে না পাউরুটির উপমা বা ওই পাউরুটির মধুরিমা। এই দুটো আইটেম এই ব্রেকফাস্টেই তুমি কিন্তু আজকে সারতেই পারো। হ্যাঁ, এই ব্রেকফাস্টেই তো তুমি সারবে আজকে এই দুটো আইটেমে। আর যে মৌমিতা শেফ হয়ে আজ এমন দুটো আইটেম তোমাকে সার্ভ করব, যে ডিশ দুটো, যে আইটেম দুটো রেস্তোরাঁর আইটেমের সঙ্গে খুব সহজেই কিন্তু টক্কর দিতে পারবে এবং কম সময়ে চটজলদি খাবার, জল খাবার এই দুটো কি ব্রেড উপমা সঙ্গে ব্রেড মধুরিমা। কিন্তু তুমি হাজার চেষ্টা করলেও ওই রেস্তোরাঁতে কিন্তু উকি ঝুঁকি টুকি যাই দাও না কেন কিছুতেই খুঁজে পাবে না। তাহলে আর দেরি কেন, রেস্তোরাঁয় নয়, চলো সোজা কোথায়, অবশ্যই অবশ্যই রান্নাঘরে।
4: ফুড ফান্ডা,
3: যা যা লাগবে ইনগ্রেডিয়েন্টস সব কিন্তু আছে তোমার রান্নাঘরে আর তোমার ফ্রিজে। তাহলে চলো প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ব্রেড উপমাটা আমরা রেডি করি। 6-7টা স্লাইস ব্রেড নিয়ে সুন্দর করে তুমি ছুরি চালিয়ে চৌকো শেপের টুকরো টুকরো করে কেটে ফেলো। কেটে নিয়ে কি করবে, প্যানে সামান্য বাটার ব্রাশ করে নিয়ে হালকা করে ফ্রাই করে ওগুলোকে একটু রেস্টে রেখে দাও। এবারে ওই প্যানে আবারও একটু সাদা তেল নিয়ে অ্যাড করো দক্ষিণী ফোড়ন, দক্ষিণী ফোড়ন আই মিন সর্ষে, কারি পাতা এগুলো একটু দিয়ে দাও। আর তার সঙ্গে সামান্য জিরে একটু অ্যাড করো, ফোড়নটা যেই না হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফোড়নের মধ্যে তুমি কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম আর কুচনো টমেটো এগুলো ভালো করে দিয়ে নেড়ে চেড়ে একটু সামান্য লঙ্কা কুচি দিয়ে দাও, অ্যাড করে দাও। তার সঙ্গে ফেটিয়ে রাখা টক দই আর লঙ্কার গুঁড়ো, গোলমরিচ একেবারে মিলে মিশিয়ে ব্যাপারটা যখন গলায় গলায় হয়ে যাবে, এক হওয়া পর্যন্ত, মানে গলায় গলায় এক হওয়া পর্যন্ত তুমি জাস্ট ওদের কুক হতে দাও। ব্যাস, যখন দেখবে সব মশলাটা মেখে মুখে পুরো একাকার, তখন তুমি ফ্রাই করে রাখা সেই পাউরুটির কিউবগুলো অ্যাড করে ওতে একটু মোজারেলা চিজ ছড়িয়ে দাও জাস্ট মজা করে। হ্যাঁ, ব্যাস 2-3 মিনিট কুক করলেই কিন্তু রেডি তোমার ব্রেড উপমা। আর তার সঙ্গে সঙ্গে এই যে ঝালঝাল ব্রেড উপমা তুমি যখন মুখে পুড়বে, তার জন্য একটু তারপরেই তোমার মনে হবে কি একটু মুখ মিষ্টি হোক, কারণ বাঙালি অ্যাটলিস্ট তো, সেখানে তোমার মনে হবে যে একটু মুখ মিষ্টি দরকার। তো সেই মুখ মিষ্টির জন্য মধুরিমাটাও আজকে হয়ে যাক। তো বলতে যতটা আমার সময় লাগছে রেডি করতে কিন্তু তার থেকেও কম সময় লাগবে। নিয়ে নাও 3-4 পিস পাউরুটি, দুধ দাও ঢেলে ভালো করে মিক্স করে অ্যাড করো 2 চামচ সুজি। এবার প্যানে ঘি বসিয়ে ওই ব্যাটারটা, যেটা তুমি ওই দুধ পাউরুটি আর সুজি একসঙ্গে মিক্স করে যে ব্যাটারটা তৈরি করলো, ব্যাটার থেকে একটু করে তুলে নিয়ে ঘিয়ে ভেজে চিনির শিরাতে জাস্ট ফেলে দাও। 15 মিনিট ওদের সাঁতরাতে দাও, সার্ভিস বলে সার্ভ করে দাও। ব্যাস, ওপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে সাজুগুজু করিয়ে দিলেই কিন্তু রেডি মধুরিমা। পাউরুটির মধুরিমার সঙ্গে ব্রেড উপমা মুখে দিয়েই তুমি বলবে ও মা, পাউরুটির সঙ্গে 2-4টে উপকরণের খেলা, মুখে দিলেই বুঝবে তুমি সত্যি এদের স্বাদের ঠেলা। চলো রেসিপি দুটো যখন রেডি হয়ে গেল তাহলে দেরি কেন, হোক হোক এক্ষুনি হয়ে যাক, একেবারে হোক স্টার্ট আপ, একটুও দেরি না করে স্টার্ট আপ হয়ে যাক।

আর যে মৌমিতা শেফ হয়ে আজ দুটো কিন্তু ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করলাম। ব্রেড উপমা থেকে রসে সাঁতরানো মধুরিমা, ব্রেড আর সুজির রান্না দুটো খুব ইজি, মাত্র কয়েকটা উপকরণের খেলা মুখে দিলেই কিন্তু বুঝবে তুমি এদের স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপিস থেকে নতুন নতুন ইনফো আইডিয়াস পেতে শুনতে থাকো 107 FM রেইনবো। প্যাকেজটা কিন্তু অনেকখানি লম্বা, রোজ রোজ তুমি টিউন করো, প্রতিদিন টিউন করো 7:02 আর অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়ে কিন্তু আমরা তোমাদের সঙ্গে থাকি 2 ঘন্টা 54 মিনিট। আর এদিকে শহর কলকাতায় চলছে কিন্তু ছবির উৎসব, ভেনেজুয়েলার ছবি প্রদর্শনী চলছে SRFTI-তে, গোর্কি সদনে চলছে রুশ ছবি প্রদর্শনী। ছবি বা মুভি দেখার পাশাপাশি আজই কিন্তু চাইলে তুমি আসতে পারো এক্সিবিশন কাম মেলা। হ্যাঁ, এক্সিবিশন কাম মেলা চলছে এখন ইকো পার্কে, তালতলা গ্রাউন্ডে চলছে শাড়ির মেলা, কারণ ওই 3 মাসও তো বাকি নেই পুজো আসতে, তো সেই জন্য তুমি শাড়ি টাড়ি টুকিটাকি কেনাকাটার জন্য কিন্তু চলে আসতে পারো। আর যদি তুমি স্টিল ছবি এক্সিবিশন দেখতে চাও তাহলে তোমার ডেস্টিনেশন হোক না বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, এখানে কিন্তু চলছে প্রদর্শনী, থিম হচ্ছে পুরনো কলকাতা। প্ল্যান করো তুমি কোথায় যাবে। অফিস ফেরতা পথে মুভি বা নাটক যেমন দেখতে পারো তেমনই কিন্তু এক্সিবিশনেও চলে আসতে পারো, আর কিনতে পারো অর্নামেন্টস। আরে বাবা, সেন্ট্রাল পার্ক থেকে রয়েছে তো আমাদের একাডেমি চত্বরে, সবখানেই কিন্তু পাবে তুমি টুকিটাকি অর্নামেন্টসের কালেকশন, সঙ্গে ঘর সাজানোর রকমারি আইটেম। এই যে এখন তো বর্ষাকাল, আর এবছর তো একেবারে রেকর্ড বৃষ্টিও হচ্ছে, ভিজে ভিজে পুরো তুমি আমি না যেয়াল, তবে দেখতে পাচ্ছি না শহর কলকাতায় যেটা সেটা হচ্ছে কদম বা জুঁই ফুল। হ্যাঁ, ফুলের দোকানে গেলে জুঁই ফুলের মালা মিলছে ঠিকই, কিন্তু কদম বা জুঁই ফুলের গাছ কি আমরা দেখতে পাচ্ছি শহরে, এরা কিন্তু অমিল, কারণ উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিড়ে কোথায় পাবো আমরা কদম ফুল ভর্তি গাছ দেখতে, কিন্তু খুঁজে ফিরি তো তুমি আমি তাদেরকে। তো এই ফিলটাই, এই টাচটাই রয়েছে কিন্তু প্রদর্শনীতে। রেইনি র্যাপসিতে আসতে পারো তুমি গৌরী ধর্মপাল হলে, সঙ্গে পেয়ে যাবে ডোকরা এবং কাঠের মাটির পুতুলের সম্ভার। আর আজকে 6 অগস্ট, আসতেই পারো তুমি সাহিত্য পরিষদে, চলছে ছোট্ট একটা বইয়ের প্রদর্শনী, কেনাকাটাতে মিলছে অনেক ছাড়। কলকাতা অলওয়েজ রেডি তোমাকে ওয়েলকাম করতে, আর আমি তো রেডি তোমাকে শহর সফর করার জন্য এমন একটা গান কিন্তু বেছে রেখেছি যেটা শুধুমাত্র ডেডিকেট করছে।

আরে বাবা, সব মরশুমের সেরা ঠিকানা কিন্তু এই কলকাতা। হেঁটে হেঁটে ঘোড়া থেকে মানে তুমি যে কোনো সময় কিন্তু ছোটখাটো একটা ট্রিপ জমিয়ে দিতেই পারো, যে কোনো সময়। জানো কি তুমি, যে এখন ভিক্টোরিয়াতে চলছে এক্সিবিশন, একটা প্রদর্শনী চলছে, কয়েন এবং পেন্টিংয়ের এক্সিবিশন চলছে, আর ওদিকে সন্ধেবেলাতে আবার শুরু হয়েছে এখানেই ভিক্টোরিয়াতে লাইট অ্যান্ড সাউন্ড শো। তো ভিক্টোরিয়ার সামনে গড়ের মাঠের পাশেই আবার ট্রাম প্ল্যাটফর্ম কিন্তু রেডি হচ্ছে, মানে তার খসড়া মোটামুটি কিন্তু রেডি রয়েছে। আবারও সেই ধর্মতলা থেকে গড়ের মাঠ ছুঁয়ে ভিক্টোরিয়া দেখতে দেখতে তুমি কিন্তু যাবে এবারে আবারও সেই ট্রামে, যে রুটে ট্রাম চড়ে ডেফিনেটলি তুমি রোমান্টিক মুডে একটা সফর তোমার জমাতে পারবে। আর ওদিকে আশুতোষ মিউজিয়ামে প্রচুর পুরনো কালেকশন দেখতে পাবে, আর পাবে শহরের হারিয়ে যাওয়া যানবাহনের ছবি। এখানে চলছে প্রজেক্টরের মাধ্যমে ডকুমেন্টারি শো। যদি তুমি গাছ চিনতে চাও, হরিতকিল, লটকন, নাগলিমগম, নিশিপদ্ম, কর্পূর গাছ থেকে ব্যাডমিন্টন বল ট্রি, বুদ্ধ নারকেল, মালবেরি, আফ্রিকান টিউলিপ, এমন সব অদ্ভুত গাছের সঙ্গে যদি পরিচিত হতে চাও, তাহলে তুমি কোথায় যাবে? না, তোমাকে আমি বি গার্ডেনে যেতে বলছি না গঙ্গা পেরিয়ে, তোমাকে আমি আসতে বলছি সোজা ভিক্টোরিয়াতে। হ্যাঁ, ভিক্টোরিয়াতে আজকে তুমি কিন্তু এসে তোমার নামটা এন্ট্রি করে যেতে পারো, কারণ বুধ আর বৃহস্পতিবার এই দুদিন কিন্তু নাম রেজিস্ট্রেশন করা হয়, আর তারপরে শুক্রবারে কিন্তু গাছেদের সঙ্গে দেখাশোনা পরিচিতি হওয়ার একটা সুযোগ তুমি পেয়ে যাবে। এই শহরেই রয়েছে কত স্থাপত্য, কত হেরিটেজ বিল্ডিং, কত গাছ, চাইলেই তুমি ঘুরে ফিরে কিন্তু দেখতে পারো। কিছুটা সময় মাঝে মধ্যেই কিন্তু এটা তুমি করতে পারো, কারণ এখানে শহরে হয় মাঝে মাঝে হেরিটেজ ওয়াক। আর এবারে 80 প্রজাতির প্রজাপতি দেখা পাবে তুমি রবীন্দ্র সরোবরে প্রজাপতি পার্কে, যেমন তেমনই কিন্তু পাবে 150 প্রজাতির প্রজাপতি দেখতে আমাদের একদম আকাশবাণীর উল্টো দিকে রাজভবনে এলে। রেডি হচ্ছে এখানেও প্রজাপতি পার্ক, বাটারফ্লাই হোস্ট প্ল্যান্ট কিন্তু লাগানো হয়ে গিয়েছে, আর এখানে নানা রঙের

প্রজাপতির ওড়াউড়ি দেখা তো যাবেই, আর দেখা যাবে তাদের লাইফ সাইকেলও। পুজোর আগেই কিন্তু রেডি হয়ে যাবে এই প্রজাপতি পার্ক, রেডি হচ্ছে ট্রান্সটাইল গেট থেকে ক্যাফে সব কিছু নিয়ে, গঙ্গার ঘাটও কিন্তু তৈরি হচ্ছে তোমার আমার জন্য। কবে কোথায় যাবে তুমি প্ল্যান করো? আরে বাবা, আজকে তুমি বৃহস্পতিবার, আজকে তোমাকে জুপিটারে আমি পাঠাচ্ছি না, কিন্তু তুমি বুধে যেতে পারো, তুমি বুধে যেতে পারো, এই জন্যই বলছি মার্কারিতে যেতে পারো, কারণ সেখানে মিলছে 15 মাইল লম্বা হীরের রাস্তা। সেই রাস্তা ধরে তুমি স্বপ্নের মতো হাঁটাহাঁটি করতেই পারো। কি ডিসাইড করছো কি বলো তো? আরে বাবা, হেঁটে দেখতেই পারো তো তুমি সোজা সেই বুধে গিয়ে, হেঁটেছ স্বপ্নের মতো, সেরকমটাই তো মনে হবে। দেখো গানের কথাটাও কিন্তু সেরকমই বলছে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 7:42 হয়ে 6 সেকেন্ড। এখনও কিন্তু মোটামুটি যা রয়েছি তোমার সঙ্গে, 2 ঘন্টারও বেশি কিন্তু সময় রয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আমি একেবারে তোমাকে যেটা বলছি যে দেখো, আজকে তো 6th August 2026 সাল, আর এই বছরটা শেষ হতে বাকি রয়েছে মোটামুটি 147 দিন। এরকমটা কিন্তু মনে হচ্ছে অঙ্ক টঙ্ক কষেই আমি তোমাকে বলছি। আমি হিসেব কষেই কিন্তু চলি, বলতে পারি হিসেব করে। বাজার থেকে ফিরে শাকসবজির দাম কি আদৌ কমছে ধীরে ধীরে, হিসেব করে মনে মনে বুঝতে আমি পারি কতটা সময় লাগতে পারে অফিস থেকে বাড়ি। এমন অনেক কিছুই আছে সহজ হিসেব, যার ব্রেনের ওপর প্রেশার দেওয়ার নেই কোনো দরকার। উল্টো দিকেও আছে অনেক বেহিসেবি ক্ষেত্র, ভাবতে গেলে বেজায় হ্যাপা, কপালে ওঠে নেত্র। আজ সকালে তোমার থেকে জানতে মন চায় এমন কি কি বিষয় যেখানে হিসেব রাখাই দায়। দাঁড়াও, আরও আছে জানতে চাইছি তোমার কাছে, মোবাইল আড্ডা অলসতায় সময় নষ্ট বেশি কোথায়? স্কোরশিটটা ধরালে হাতে নিজেকে কত নম্বর দেবে তুমি তাতে? 9903653992, 10টা পর্যন্ত হাট করে খোলা, বলে ফেলো, সেন্ড করে ফেলো তুমি ঠিক কতটা হিসেবি, নাকি তুমি সত্যি সত্যি বেহিসেবি। স্কোরশিট কিন্তু আজকে আর যে মমিতা তোমার হাতে দিয়ে দিয়েছে, তুমি কিন্তু সেখানে নাম্বার দেবে কত তাতে সেটাও আমাকে জানাবে। আরে বাবা, দিয়েছি তো স্কোরশিট, দিয়েছি হাতে, নাম্বার দেবে কত তাতে, বলে ফেলো। আর মোবাইলে আড্ডা অলসতায় সময় নষ্ট বেশি কোথায়? আবার এমন কি কি বিষয় যেখানে হিসেব রাখাটাই দায়? এই এলো দেখো 26 সাল, দেখতে দেখতে অগস্টের 6th আজকে। আর হ্যাঁ, 6th August, আর যে মৌমিতার সঙ্গে 10টা পর্যন্ত থাকাটা মাস্ট, তবে এটাও তো ঠিক, এই 6th August এলো, 26 সাল এলো সবে মাত্র, দেখতে দেখতে অগস্ট মাসের 6 তারিখ হয়ে গেল, আর 147 দিন পরেই কিন্তু বছরটাই গুড বাই বলবে, আবার 2027 সাল এসে যাবে। পুরো অঙ্ক টঙ্ক কষে একদম তুমি কিন্তু বলে ফেলো গড়গড়িয়ে সরসরিয়ে, একদম মানে তুমি বলে ফেলো যে তোমার এই যে কথাগুলো জানতে চাইলাম, মানে বলতে পারি হিসেব করে বাজার থেকে ফিরে শাকসবজির দাম কি আদৌ কমছে ধীরে ধীরে, হিসেব করে মনে মনে বুঝতে আমি পারি কতটা সময় লাগতে পারে অফিস থেকে বাড়ি। এমন অনেক কিছুই আছে সহজ হিসেব, যার ব্রেনের ওপর প্রেশার দেওয়ার নেই কোনো দরকার। উল্টো দিকেও আছে অনেক বেহিসেবি ক্ষেত্র, ভাবতে গেলে বেজায় হ্যাপা, কপালে উঠবে নেত্র। আজ সকালে তোমার থেকে জানতে মন চায় এমন কি কি বিষয় যেখানে হিসেব রাখাই দায়। দাঁড়াও, আরও আছে জানতে চেয়েছি তোমার কাছে, মোবাইল আড্ডা অলসতায় সময় নষ্ট বেশি কোথায়? স্কোরশিটটা ধরালে হাতে নিজেকে কত নম্বর দেবে তাতে, বলে ফেলো। দেখো আমি না অনেক কিন্তু অঙ্ক টঙ্ক কষেছি, মানে সেই ছোটবেলা থেকে কষে আসছি, বাঁশের গায়ে তেল মাখিয়ে এই বাঁদরকে গড়গড়িয়ে তুলতে গিয়ে সরসরিয়ে বাঁদরের আবার নেমে চলে আসছে ওই অঙ্কটা, বা ধরো ওই ফুটো চৌবাচ্চায় জল ভরেই যাচ্ছি, কিছুতেই সে জল আর ভরছে না, এমন সব কিন্তু গোজামিলে অঙ্ক টঙ্ক আমি করেছি। এবং সেই অঙ্ক টঙ্ক কষতে গিয়েই মানে পুরোপুরি আমার যে ব্যাপারটা হয়েছিল, আমি পুরো ভ্যাবা চাকা খেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ভ্যাবা চাকা খেয়েছিলাম, সত্যি আমি ভ্যাবা চাকা খেয়েছিলাম, সেই কথাই তো আমি তোমাকে বলছি, ঠিক যেমনটা চন্দ্রবিন্দু বলছে। আরে রেইনবো ফ্ল্যাশব্যাকে তো আজকে সেই গানটাই তোমার জন্য কিন্তু রেখেছি আমি এই মুহূর্তে।
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
4: যে গানটা রিলিজ হয়েছিল 2008 সালে, হ্যাঁ 2008 সালের 18th January, আর সেই গানটাতেই তো বলছে ভ্যাবা চাকার কথা।

আরে বাবা, আমি ভেবা চাকাই খেলাম গো, সামনে যদি তুমিও দেখো তুমিও নিশ্চয়ই ভেবা চাকাই খাবে। আরে বাবা সোনা, বাবা 16 কেজি সোনা পড়ে দুলকি চালে রাস্তায় হাঁটছেন, হাতে গলায় আঙুলে অজস্র মোটা মোটা হাড়, বালা আংটি, আবার দাঁতের পাটিও সোনায় বাঁধানো। যেখানে সোনা কিনতে গিয়ে লোকজনের পুরো চোখে জল আসছে, যে সেখানে চোখের সামনে এরকম ঝলমলে 16 কেজি ওজনের সোনা পড়ে সোনা বাবা গোল্ড ম্যান যেন র্যাম্পে হাঁটছে। ভেবা চাকা না খাওয়ার কি আছে বলো তো? তুমি ভেবা চাকা খেতেই হবে তোমাকে। তো কোনো হিসেবই কিন্তু মেলে না বা মেলানো যায় না এমন খরুচে লোকজনকে। তুমি ঠিক কতটা হিসেবি বলো তো নাকি বেহিসেবি? দেখবো তো আজকে অবশ্যই স্কোরশিট যদি দিই হাতে কত নাম্বার দেবে তুমি নিজেকে তাতে, আর চেক করবো।

যে গল্প আড্ডা অলসতায় সময় নষ্ট বেশি কোথায়, আজ সকালে এরই সাথে জানতে চায় মন এমন কি কি বিষয় যেখানে হিসেব রাখাই দায়। চলো চলো এবার চেক করি 9903653992। এই মুহূর্তে আমি সোজা চলে যাচ্ছি কোথায়, অবশ্যই সেই কসবাহালতু, কারণ সৌভিক প্রতিদিনের মতো আজও কিন্তু তার বার্তা তার মেসেজ আগেই আমাকে পাঠিয়ে দিয়েছে। মানে হিসেবেই সে কতটা সেটা সে প্রতিদিনই একদম হিসেব করেই সময় দেখেই কিন্তু একদম আমাকে মেসেজ সেন্ড করে। আজকে ভোরাইতে হিরোশিমা দিবস সম্পর্কে শুনলাম, সেই ছোট্টবেলা ইতিহাসের পাতায় পড়েছিলাম আর আজকে আবার স্মৃতি ঝালিয়ে নিলাম। কষ্ট লাগলো ভেবে যে কত মানুষ সত্যি প্রাণ হারায়, কিছু মানুষ পঙ্গু হয়ে যায়, সত্যি খারাপ লাগে এটা। একদম তাই, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু আজকের দিনটা 6th August ভাবলেই কিন্তু অন্ধকারের দিন, কলঙ্কের দিন, কালো দিন বলেই মনে হয়। এরপরে আমাকে যেটা বলছে সৌভিক সেটা হচ্ছে ওর হাতে যেহেতু আজকে একটা স্কোরশিট তুলে দেওয়া হয়েছে, সেখানে ও নিজেকে 10-এর মধ্যে 5 দেবে। কেন দেবে? মোবাইল অলসতা এই সমস্ত করেই পুরো রাতের ঘুমটার 12 বেজে যায়, তাই ওতে ও নিজেকে 10-এ 2 দেবে। আর ও বেহিসেবি যেটা ব্যাপারে সেটা হচ্ছে খাওয়া দাওয়া, ভালো অবভেজ খাবার দাবার দেখলে না পুরো ঝাঁপিয়ে পড়ে, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। সৌভিক নিজে মুখে কিন্তু একথাটা স্বীকার করে দিয়েছে, তাই সত্যি ও বেহিসেবি হলেও কিন্তু হিসেবি, কারণ এই হিসেবের মধ্যে এই সময়ের মধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে ও কীরকম হিসেবি বেহিসেবি। সেই কথাগুলো স্কোরশিটটায় নিজেকে কতটা নাম্বার দিয়েছে সব কিন্তু সেন্ড করেছে। এবারে আমি সোজা চলে যাচ্ছি কসবা হালদু থেকে তামিল।

না, হিসেব যদি করে তাহলে জীবনে আসা ছোট ছোট আনন্দ খুশি সহজে মিস করবে, সেজন্যই ও একেবারে হিসেবই নয়। হিসেব রাখলে চিন্তা বাড়ে, তাই আজ কেমন আছি সেটার গুরুত্ব দিয়ে থাকি। আগামীকাল কী হবে দেখা যাবে বস, ঈশ্বরের কৃপায় চলে যাচ্ছে বেশ, তবে নিজেকে কিন্তু কঠোর পরিশ্রমী হতেই হবে। তাই নিজেকে দশের মধ্যে অর্জুনও কিন্তু সেফেই আছে, সেফ সাইডেই খেলছে, ও কিন্তু নিজেকে মাত্র 5 দিয়েছে, 50% মার্কস কিন্তু অর্জুন এবং কসবা হালতুর থেকে সেই সৌভিক নিজেকে দিয়েছে। তুমি কি দিচ্ছ, কতই কত দিচ্ছ সেটা তুমি বলে দিও। আরে বাবা আসছে তো তোমার হিসেবি কথা থেকে বেহিসেবি নানা কথা, সেই সব তো দেখবই, আমি আছি 10টা পর্যন্ত। আর আজকে তো বৃহস্পতিবার, তো সেই বৃহস্পতিবার আজকে আজকে 6 অগস্ট, 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট। আর ওদিকে ঠিক কটা দিন পরেই কিন্তু আসছে কি বলো তো 15 অগস্ট, তাই না? মাত্র 9 দিন পর আসছে 15 অগস্ট। আচ্ছা 9 দিন বলবে নাকি 10 দিন, মানে আজকের দিনটাও ধরবো কি নাকি কালকে থেকে ধরবো? না বাবু, এই সমস্ত হিসেব নেই আমার, হিসেবে একেবারেই কাজ নেই আমার। এখন একটাই কাজ, সেটা হচ্ছে হাওয়া অফিসে আমাকে যেতে হবে। আজকে বৃহস্পতিবার, ওয়েদার লক্ষ্মীবন্ত নাকি ঝঞ্ঝাটময় সেটাই, সেই আপডেটটা নেবো বলেই আমি এখন সোজা যাচ্ছি। কোথায় বলো তো? একদম সোজা হাওয়া অফিসে। আবহাওয়া কী বলছে সেটা তো জানতে হবে।

0: আবহাওয়া একটা কথাই বলছে, গোটা বাংলাতেই এখন স্ট্রং মনসুন ফ্লো রয়েছে, আর সেজন্য কিন্তু নিম্নচাপ পুরো চাপে ফেলতে রেডি রয়েছে, আর জুড়েছে কিন্তু তার সঙ্গে ঘূর্ণাবর্ত, আর অ্যাক্টিভ রয়েছে মৌসুমী বায়ু, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভেজাচ্ছে গত 4-5 দিন ধরে একভাবে, আর আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, অথচ লক্ষ্মীমন্ত নয় একেবারে এই ওয়েদারটা। বর্ষার বৃষ্টি এবছর বড়ই চঞ্চল আর দরাজও, আজকে ঠিক কতটা বৃষ্টি হবে, ছাতা তো তুমি ক্যারি করবেই, রেনকোটও ক্যারি করতে হবে কিনা সেই আপডেটটা নিতেই কিন্তু সোজা চলে যাচ্ছি হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আকাশের মোড় থেকে থেকে একদম বিগড়োচ্ছে, বৃষ্টির চান্সেস সব জেলাতেই রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পসিবিলিটিস রয়েছে, টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 31 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বুধবারের হাইস্ট টেম্পারেচার ছিল 30.6, যা স্বাভাবিক থেকে 1.4 ডিগ্রি কম, লোয়েস্ট টেম্পারেচার ছিল 26.2।

যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 99%, মিনিমাম 87%, বৃষ্টি 66 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং মেসেজ নেই। আরে বাবা, 8টা বাজতে চলেছে, অফিস টাইম এগিয়ে আসছে, আর এগিয়ে আসছে ব্যালেন্স শিটটাও তোমার কাছ থেকে। আরে বাবা, হিসেবি মানেই কি কৃপণ, নাকি কৃপণ মানেই হিসেবি? তুমি নিজে হিসেবি নাকি বেহিসেবি? আর স্কোরশিট তো দিয়েছি হাতে, কত মার্কস তুমি দেবে তাতে? মোবাইল আড্ডা অলসতায় সময় নষ্ট বেশি কোথায়? আজ সকালে এরই সাথে জানতে চায় মন, এমন কি আছে বিষয় যেখানে হিসেব রাখাটাই দায়? 10টার আগে সেন্ড করে ফেলো তুমি তোমার হিসেবি বার্তা। হিসেবি বলেই কিন্তু আমি ঘড়ি দেখে যাচ্ছি এবারে নিউজ হেডলাইন্স ব্রেকে। ফিরবো ঠিক 8:02 তোমার সেন্ড করা স্কোরশিট নিয়ে। বলবো তো শহরের ইতিকথা থেকে রেল কথা, হবে অনেক গল্প গাথা। স্টে টিউনড 107 FM রেনবো। আপাতত যাই, ফিরছি ঠিক 8:02। একদম হিসেব করে অঙ্ক মিলিয়ে নিও, তোমার ঘড়িটা মিলিয়ে নিও। হিসেবে কিন্তু আর যে মৌমিতা, তবে কৃপণ নই। কিন্তু তুমি কি বলবে বলো তো, কৃপণ মানুষ মানেই কি হিসেবেই, নাকি হিসেবি মানেই কৃপণ? স্টে টিউনড 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট বা বিষয়বস্তু তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান এক্ষেত্রে আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহ কার্যনির্বাহী অধিকর্তা টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার অন্যতম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার হতে পেরে ভারত গর্বিত। নতুন দিল্লিতে গতকাল আফ্রিকা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছর $93 বিলিয়ন পৌঁছেছিল। উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাষ্ট্রা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির বিএসপির বিধায়ক উমাশঙ্কর সিং দীর্ঘ অসুস্থতার পর গত সন্ধ্যায় প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিএসপি নেত্রী মায়াবতী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব গভীর শোক প্রকাশ করেছেন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা যাচ্ছে, এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে। রাজ্য মন্ত্রিসভার আজ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আজ তার সফরের দ্বিতীয় পর্যায়ে রাজ্যের ডিজিপি ও শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যের নারী নির্যাতন সংক্রান্ত মামলার তদন্তের অগ্রগতি এবং মহিলা নিরাপত্তার ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করবে।

0: অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারে উদ্যোগ নেবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:02:48। তুমি শুনছো বৃহস্পতিবারের নমস্কার কলকাতা 107 FM রেনবোয় আর জে মৌমিতার সঙ্গে। আজকে তো 21 শ্রাবণ, 6 অগস্ট, শ্রাবণ শেষের পথে চলছে এখন, যেটা সেটা হচ্ছে টানা বৃষ্টি। একদম টানা বৃষ্টিতে তুমি আমি নাজেহাল, ঘুরে ফিরে চলছে কিন্তু চর্চা তাকে নিয়েই, মানে বৃষ্টিকে নিয়েই চলছে চর্চা। আর এই যে বৃষ্টি চললেও কিন্তু ভেবো না গরম বুঝি এবার হবে শেষ, তা কিন্তু নয়। গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির বার বারণ, তো গরমও হচ্ছে না কিন্তু অন্ত। 14% বেশি কিন্তু বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস অলরেডি হিসেব কষেই কিন্তু বলে দিয়েছে যে সাউথ বেঙ্গলে, দক্ষিণবঙ্গে কিন্তু 14% বেশি বৃষ্টি হয়েছে এরই মধ্যে। আর আজকে তো বৃহস্পতিবার, আর ওদিকে বৃহস্পতিতে কিন্তু হচ্ছে কি বলতো, বৃষ্টি না, বৃহস্পতিতে হচ্ছে ভূমিকম্প। আমি জুপিটারের কথা বলছি, আর শহর কলকাতায় হচ্ছে বৃষ্টি। শহর কলকাতায় ওয়েদার থেকে বাজার দর ঠিক কতটা লক্ষ্মীবন্ত এই লক্ষ্মীবারে সবই তো শেয়ার করব। আর হ্যাঁ, বলতে পারি আমি হিসেব করে বাজার থেকে ফিরে, শাক সবজির দাম কি আদৌ কমছে ধীরে ধীরে? হিসেব করে মনে মনে বুঝতে আমি পারি কতটা সময় লাগতে পারে অফিস থেকে বাড়ি। আজ সকালে তোমার কাছে জানতে মন চায় এমন কি কি আছে বিষয় যেখানে হিসেব রাখাই দায়, মোবাইল আড্ডা অলসতায় সময় নষ্ট বেশি কোথায়, স্কোরশিটও দিয়েছি হাতে, নিজেকে কত মার্কস দেবে তুমি তাতে, এই সমস্ত হিসেবই তুমি ঠিক কতটা, সেই কথাগুলোই তুমি আজকে আমাকে জানিয়ে দিচ্ছ। তুমি হিসেবই ঠিক কতটা, তুমি নিজেকে কতটা নম্বর দেবে বলছো, আর আমিও কিন্তু হিসেবই, হিসেব কষেই কিন্তু বলছি তোমায়, এবছর 26 সালে পুজো আসতে বাকি ঠিক 71 দিন, মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে আসবেন ঠিক 71 ডেজ পরে। অলরেডি 8টা বেজে গিয়েছে আর আমি এসেছি ঠিক ওই 8:02 পরেই, নিউজ হেডলাইন্স ব্রেকের পরেই কিন্তু চলে এসেছি তোমার হিসেবই বার্তা থেকে। বলবো তো শহরের রীতিকথা, ট্রাফিক আপডেট থেকে থাকবে ইন্টারেস্টিং গল্প গাথা। 10টা পর্যন্ত এনজয় করো, আছি তো আমি আর যে মৌমিতা 10টা পর্যন্তই তোমার সঙ্গে। 10টার আগে কিছুতেই ছাড়ছি না বন্ধুত্বের হাত।

আরে বাবা, ছেড়ে আমি যাচ্ছি না, যাবো না কিছুতেই আমি তোমায় ছেড়ে 10টার আগে। তুমি আমি এখন নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আর আসছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে দুটো অকেশন আসছে কিন্তু সামনে। দুটো অকেশন কেন রয়েছে, যেমন 15th August তেমনই কিন্তু রয়েছে তার সঙ্গে সঙ্গে স্বাধীনতা দিবস, যেমন আমরা সেলিব্রেট করব, তার সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু রাখি পূর্ণিমা এবং ঝুলন উৎসব। এত এত উৎসব কিন্তু রয়েছে, আর তার সঙ্গে ঘূর্ণাবর্ত নিম্নচাপের বৃষ্টিও কিন্তু রয়েছে। আর গতকাল থেকেই তো চালু হয়েছে শিয়ালদা থেকে নতুন রুটের ট্রেন, আর আজকে উইকডে, আজ অফিস ডে হলেও তোমাকে বলবো আজকে আসতে এক্সরে আর্ট গ্যালারিতে, কারণ চলছে এখানে সাদা কালো যুগের কলকাতাকে নিয়ে প্রদর্শনী। তুমি আসতে পারো SRFTI-তে, শুরু হয়েছে তো ডকুমেন্টারি ফিল্ম শোজ, অথবা তুমি আসতে পারো নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে, বিভিন্ন স্টেটের পুতুল নিয়ে এক্সিবিশন চলছে। আর ওদিকে সাউথ

0: ধরো তুমি যাবে বিকাফ, সেখানে রয়েছে ছবি প্রদর্শনী চলছে, তো সেই গ্যালারি এস্টেটে তুমি যাবে, তো সেখানে রিজেন্ট এস্টেটের গ্যালারিতে যাবে এবং তোমার জন্য তোমার অফিস থেকে সেখানে সময় লাগবে ওই হাফ অ্যান আওয়ার। কীভাবে পৌঁছবে তুমি সেই হিসেবটা তো তুমি আগেই করে রেখেছো, কিন্তু যদি মাঝখানে কোনো মিটিং মিছিল এসে যায় তাহলে তুমি কী করবে সেটার জন্যই তো জানতে হবে যে আজকে কোথায় মিটিং মিছিল আছে আর রাস্তা কেমন থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু জেনে বেরুলে অনেকটাই সুবিধা হবে। যারা এই মুহূর্তে আর যে মৌমিতাকে শুনতে শুনতে গাড়ি স্টিয়ারিংয়ে আছো তাদের এবারে অবশ্যই রাস্তার আপডেট শেয়ার করবো। বলেই তো যাচ্ছি এখন সোজা লালবাজারে।
1: শহরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজকে পূর্ব নির্ধারিত মিটিং মিছিল বলতে সকাল 11টার সময় একটি প্রসেশন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে ওয়াই কমপ্লেক্স অব্দি আসবে, ওয়াই চ্যানেল অব্দি 600 থেকে 700 মতন ট্রেন। এছাড়া আরেকটি প্রসেশন পাচ্ছি লেনিন স্ট্যাচু থেকে বেরিয়ে ওটা বিজ্ঞান মঞ্চে অব্দি যাবে 60 থেকে 70। এছাড়া সেই রকম বড় কিছু আর দুপুরের দিকে বা বিকেলের দিকে কিছু নেই, সন্ধ্যেবেলার দিকে কয়েকটা রিলিজিয়াস প্রসেশন রয়েছে, ওটা লেট নাইটের দিকে রয়েছে। আমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা যেমন, তেমনই কিন্তু শুনলে মিটিং মিছিল আছে কিনা সেই খবরও। আর তার সঙ্গে সঙ্গে তুমি যেটা জানতে পারছো যে তোমাকে কিন্তু সব সময় নজরদারি চালাচ্ছে যে কেউ। আরে তোমার বাড়ির লোকজন নয় গো, ক্যামেরা রয়েছে, তো সেই ক্যামেরা কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে, নতুন প্রযুক্তির ক্যামেরা। রেড লাইট ভায়োলেট করলেই, ভায়োলেশন হলেই কিন্তু দিতে হবে তোমাকে এবার ফাইন। ফাইন বা জরিমানা আমাকেও গুনতে হবে, যদি না বলি, যদি না শেয়ার করি তোমাদের সেন্ড করা হিসেবে কথা যে তুমি কতটা হিসেবে স্কোরশিট তো দিয়েছি আজ হাতে, কত মার্কস তুমি দিচ্ছ নিজেকে তাতে। মোবাইল আড্ডা অলসতায় সময় নষ্ট বেশি কোথায়, আজ সকালে এরই সাথে জানতে মন চায় এমন কি কি আছে বিষয় যেখানে হিসেব রাখাটাই দেয়। সবই কিন্তু চেক করবো রেইনবো নিউ টিউনের পর। আরে বাবা, রেইনবো নিউ টিউনে এখন কোন গানটা আসছে জানো তো? তোমার আমার বাড়িতে বড় পিসি আছে, মেজো পিসি আছে, সেজো পিসি আছে কি জানি না, তবে ফুল পিসি রাঙা পিসি কিন্তু বাড়িতে খুঁজলে পাওয়া যাবে, তাই না? ফুল পিসির সঙ্গে এডওয়ার্ডও কিন্তু থাকতে পারে, তাই না? তো সেই ফুল পিসি এডওয়ার্ড মুভির সাউন্ড ট্র্যাক থেকেই কিন্তু এখন আসছে রেইনবো নিউ টিউনে তোমার জন্য গান। চলো তাহলে শুনে নি।
2: FM Rainbow তে Rainbow New Tune. New.

0: কোথায় পাবি রে, রাঙা আগুন মেশায় আবি রে, লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:17 হয়ে 47 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। তুমি নিশ্চয়ই মুভি লাভার, টাইম ওয়েস্ট না করে চলে এসো আজই গোর্কি সদনে। আর এই যে এই, আর তাছাড়াও 9th August নন্দনেও কিন্তু প্রদর্শিত হবে ওই কোড রেড সুন্দরবনস, চলে আসতে পারো সেটাও দেখতে। আর আজকে তুমি আসতে পারো গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে, কারণ এখানে চলছে এক্সিবিশন মৃণাল সেন এবং সত্যজিৎ রায়ের উপরে অডিও ভিজুয়াল মাধ্যমে কিন্তু জল রং ছবিতে চলছে এই প্রদর্শনী। আরে বাবা, দেখবো, আমিও দেখবো, এক্সিবিশন শুধু দেখবো তা নয়, আমি দেখবো এখন 9903659992 চেক করবো যেখানে কিনা রয়েছে তোমার সেই হিসেবি কথা, হিসেবি বার্তা। গুড মর্নিং মৌমিতা, আমি তোমাদের মিতালি, আর আমি একটু নাকি বেহিসেবি, নাকি আমার স্বামী আমাকে সব সময় বলে যে আমি নাকি হিসেব করেই চলি, আগামীর চিন্তা না করে হাত খুলে একদম খরচা করি। আমার চিন্তাধারা কালকের চিন্তা কাল হবে, আর আজকের তো একটু ভালোভাবে থেকে নিই, তারপর বাকিটা কালকে দেখা যাবে। ভালোভাবে খাই সেই হিসেবটা কিন্তু আমার প্রয়োজনীয় যে কোনো জিনিসের সঙ্গে সঙ্গে কিনে থাকি, এবং যে বাজারের জিনিসের যতটাই দাম বাড়ুক না কেন বা কমুক না কেন তাতে কিছু যায় আসে না, ওইসবের ধার একেবারেই ধারি না, সেই সমস্ত কথাই কিন্তু বলছেন মিতালি বৌদি। আর সেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গেই চাই, প্রয়োজনের বাইরেও বেশ কিছু জিনিস আছে যেগুলো কিনে থাকেন আমাদের মিতালি বৌদি, সেটাও তিনি বলছেন এবং খুব পছন্দ। আর যদি নাম্বার দিতে বলো তাহলে বাবা আমি নিজেকে কি নাম্বার দেবো, 10-এর মধ্যে নিজেকে 5-ই দিলাম। ওরে বাবা, সবাই পুরো একদম সেফ সাইডে কিন্তু খেলছেন, মানে প্রত্যেকেই প্রত্যেকে ওই 10-এর মধ্যে 5-এর বেশি কিন্তু কেউ এখনো পর্যন্ত ওঠেননি স্কোরশিটে, কেউ কিন্তু নিজেকে 5-এর বেশি এখনো পর্যন্ত দেননি। একজনকে পেলাম তো 180, লালমোহন দা, লালমোহন মাঝি জালালসি বউবাজার হাওড়া থেকে বলছেন, আমি চিরকালই হিসেবি, হিসেব করেই চলি, চলতে ভালোবাসি, কিছু কিছু সময় একটু বেহিসেবি হতে হয়, তা সেই কোন ক্ষেত্রে একটু বেহিসেবি হতে হয় সেই ক্ষেত্রটাই তো আজকে আমি জানাতে বলেছি এরই সঙ্গে, যেখানে যেটা সেই ক্ষেত্রটা হিসেবি হতে গিয়েই কিন্তু মানে চোখটা একদম নেত্রটা সেই মুহূর্তে কপালে উঠে যায়। তো সেই বেহিসেবি হওয়ার ক্ষেত্রটাও কিন্তু আজকে আর যে মৌমিতা তোমাদের কাছ থেকে জানতে চেয়েছে, আর তার জন্য নিজেকে মানে মোটামুটি ঠিকঠাক করে চলেন বলে নিজেকে 180 দিচ্ছেন আমাদের লালমোহন দা, লালমোহন মাঝি জালালসি বউবাজার থেকে বলে দিয়েছেন। আর আর আর কে কি বলছো সেটা তো অবশ্যই অবশ্যই দেখবো। এইবারে আমি সোজা চলে যাচ্ছি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে যাদবেন্দ্র দা রয়েছেন, যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন। তিনি বলছেন মোটেই তিনি কৃপণ নন, জীবনে কোনোদিন হিসেব করে চলতে পারেননি তাই তিনি কৃপণ নন, মানে তার মানে যারা কৃপণ হন তারা হিসেবি হন, তাই তো দাদা, সেটাই তো বোঝাচ্ছে। কারণ আমি এই কোয়েশ্চেনটাও কিন্তু আপনাদের কাছে রেখেছি যে আচ্ছা কৃপণ মানেই কি হিসেবি, নাকি হিসেবি মানেই কৃপণ হতে হয়, বেহিসেবি হলে সে আর কৃপণ নয়, কোনটা হয় সেটাও কিন্তু বলতে বলেছি। আর এখানে কেন ফোনটা করছেন এটা কিন্তু ফোন করার জায়গা নয়, বারবার বলি এখানটায় কিন্তু শুধুমাত্র মেসেজ বা টেক্সট সেন্ড করবার জন্য, যদি আবারও কল আসে তাহলে কিন্তু আমি সেই মুহূর্তে ব্লক করতে বাধ্য হব। যাই হোক, এই মুহূর্তে চলে যাচ্ছি আবারও সেই লালমোহনদার কাছ থেকে কিন্তু চলে যাচ্ছি মেদিনীপুরে, কারণ সেখানেই রয়েছেন জুখিয়া বাজারে যাদবেন্দ্রদা। যাদবেন্দ্রদা কি বলছেন, যে তিনি তার খরচের কথাটা যেটা আর কি আমাদের স্কোরশিটটা যেটা দিয়েছেন পাঠিয়েছেন সেটা কি বলছেন, যেমন রোজগার করেন ঠিক তেমনই কিন্তু দুই হাতে খরচাও করেন, বাজার করতে গেলে পকেটের টাকা শেষ না হওয়া পর্যন্ত বাজার করতেই থাকেন, করতেই

থাকেন, তাই নিজেকে কোনো নাম্বারই তিনি দিলেন না। এইভাবেই কিন্তু তিনিও নিজেকে সেফ করেই কিন্তু রাখলেন না। এই রকমটা কিন্তু করলে হবে না দাদা, নিজেকে কিছুটা একটু নাম্বার দিতে হবে, কারণ স্কোরশিট আজকে সকাল সকাল হাতে কিন্তু দিয়ে দিয়েছে আর জে মৌমিতা। এরপরে যেটা বলছেন, যেমনটা উনি বলে থাকেন তেমনটাই বলেছেন, আর আমিও সেই একইভাবে কিন্তু নিজের ঢাক নিজেই পেটাচ্ছি। মানে আমাকে যে সার্টিফিকেটটা উনি পাঠান, সেই সার্টিফিকেটটা আজকেও পাঠিয়েছেন হিরোশিমায় পারমাণবিক বোমা হামলায় 81 এবং লিটল বয়ের যে অনেক কথা আলোচনা, শান্তির গানগুলো শুনলেন, সমৃদ্ধ হলেন এবং আমার কণ্ঠে সেগুলো শুনতে পেরে তার ভালো লাগলো, সে কথা বলেছেন। অসাধারণ উপস্থাপনা, খুব ভালো, সুস্থ থাকবেন আর যে দিদি ভাই। থ্যাংকস আ লর্ড দাদা, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু তাই নয় আমাদের সঙ্গেও কিন্তু থাকবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। আরে তুমি তো পাঠাচ্ছ, সেন্ড করছো, তুমি হিসেবি কি না সেই কথা বলছো, কত নাম্বার দিচ্ছ নিজেকে সেই কথা বলছো, সে কথা থেকে বলছো কোন কোন ক্ষেত্রে হিসেব মেলানোটা দায়, সেই হিসেবের কোন কোন ক্ষেত্রে একেবারে বেহিসেবি হয়ে যাও, সে কথাটাও প্লিজ আজকে কিন্তু সেন্ড করো। আচ্ছা, হিসেবি মানেই কি কৃপণ, তোমাকেও কিন্তু জিজ্ঞেস করছি, কৃপণ যারা তারাই কি সত্যি হিসেবি হয়, কি বলবে বলো তো তুমি, ছোট্ট করে সে কথাও বলতে পারো আজকে। হিসেব মেলে না কখনো সংসারের খরচে, হিসেব মেলে না কখনো জীবনের স্বপ্ন আর বাস্তবতার মাঝে, আবার হিসেব মেলে না অনলাইনে শপিং করতে বসে, হিসেব মেলে না তো ডায়েট করেও সামনে বিরিয়ানি বা কাটলেট দেখে, এমন কত কি আছে তাই না? যা তুমি শেয়ার করছো শেয়ার আমিও করব, ট্রেনের টিকিট থেকে শুরু করে চা, খাবার, লাঞ্চ সব কিন্তু পাবে এবার বিনামূল্যে। আবার যে সে ট্রেনে নয় গো, বন্দে ভারত, তেজস এক্সপ্রেস, এই রকম সব ট্রেনে রেল এনেছে লয়্যালটি প্রোগ্রাম, কি সেটা বলবো তো, থেকে যাও আমার সঙ্গে, জানোই তো। আর যে মৌমিতা কেমন করে তোমার কাছে আবদার করে, বায়না করে, আরে বাবা আজকে 6th August, আর যে মৌমিতার সঙ্গে 10টা পর্যন্ত থাকাটা কিন্তু মাস্ট।

আর যে মৌমিতা বায়না বিলাসী আবদার করে বেশি বেশি এইসব মানে যে বলি আমি, সেটা আমি মানছি। আরে বায়না করে মেলা থেকে ওই মিলতে পারে বাঁশি ঠিকই, কিন্তু এটা ভেবো না যে বায়না করলেই বুঝি তেজস বা ওই বন্দে ভারতে বিনামূল্যে তুমি চড়ে বসবে, না সেটা কখনোই না। যেটা তোমাকে গানের আগে বললাম যে হ্যাঁ তুমি বিনামূল্যে ভ্রমণ এবং ভোজন তুমি দুটোই করতে পারবে তেজস বা ওই বন্দে ভারত এক্সপ্রেসে উঠলে, কীভাবে সেটা সম্ভব? অথচ আবার বলছি যে না তুমি ভেবো না আবদার করবে আর বায়না করবে অমনি তোমাকে কেউ উঠিয়ে দেবে সেই তেজস বা বন্দে ভারত এক্সপ্রেসে, সেটাও নয়। তাহলে কীভাবে সম্ভব এবারেই সেটা শেয়ার করবো। আরে রেল এনেছে বিশ্বের বৃহত্তম

0: লয়্যালটি প্রোগ্রাম। এসেছে ব্লকবাস্টার এক ফেসিলিটিস, সেটা হচ্ছে ট্রেনে উঠবার টিকিট, চা থেকে খাবার সব কিছু কিন্তু ফ্রিতে মিলবে, আর রিওয়ার্ড পয়েন্ট সিস্টেম চালু হচ্ছে। সেই জন্যই তোমায় বলছি, সহজ কথা, এটা হচ্ছে ক্রেডিট কার্ড বা অনলাইন শপিংয়ের মতো। এবার ট্রেনে ভ্রমণের সময়, ট্রেনে সফর করবার সময় তুমি কিন্তু পয়েন্ট আর কি অর্জন করতে পারবে। তো তুমি যত বেশি কিলোমিটার রেল সফর করবে, তোমাকে IRCTC অ্যাকাউন্টে তত বেশি রিওয়ার্ড পয়েন্ট জমা হবে, আর এই পয়েন্ট ডিজিটাল ওয়ালেটের মতোই কাজ করবে। আর এই পয়েন্ট ব্যবহার করেই কিন্তু তুমি আমি নানা রকম ফেসিলিটিস এনজয় করতে পারবো। যেমন ধরো, টিকিট থেকে পছন্দ মতো খাবার দাবার, কেটারিংকে কিন্তু আমরা অর্ডার করতে পারবো, পয়েন্ট দিয়েই সেখানে মিটে যাবে সেই টাকা পয়সা দেওয়াটা বিনামূল্যেই। মানে ওই পয়েন্টটা জাস্ট দেখিয়ে বিলাসবহুল ওয়েটিং লাউঞ্জেও কিন্তু বিশ্রামও নিতে পারবো। এই পরিষেবা মিলতে চলেছে এই অগস্ট মাস থেকে। আপাতত এই দুটো ট্রেন হলেও কিন্তু মানে তেজস আর বন্দে ভারতের পর এরপর ধাপে ধাপে সমস্ত মেল এক্সপ্রেস ট্রেনে এই সার্ভিস চালু হবে। প্ল্যান করো এখন থেকে ফ্রিতে তোমার সফর জমাতে, কোথায় তুমি যাবে আর কি কি খাবে। আমি তো এখন কোথায় যাব সেটা ঠিক করে ফেলেছি 9903655992 চেক করতে। এখন এই মুহূর্তে আমি চলে যাচ্ছি কোথায়, উত্তর বাওয়ালিতে, কারণ সুভাষদা রয়েছেন, সুভাষ চক্রবর্তী ওয়েট করছেন। সুভাষদা কি বলছেন, স্বশংসাপত্র দিয়ে বলছেন হিসেব বিদ্যায় পারদর্শী তিনি, তাই এই বিষয়ে নিজেকে আরে বস 10-এ 10 দিয়ে দিয়েছেন। বাহ, দারুণ ব্যাপার কিন্তু, মোটেই 10-এ 5 বা 180 এরম ব্যাপারটা কিন্তু নয়। সুভাষদা দিয়েছেন 10-এ 10 নিজেকে, জীবনের বেশি সময় ব্যয় করছেন বইয়ের পাতায় চোখ রেখে, এবং এই বিষয়ে সময়ের হিসেব কখনোই তিনি রাখেন না, বে হিসেবই কিন্তু এইখানটায় রয়েছে। স্কোরশিটে নিজেকে 10-এ 10 দিলেও বে হিসেবই কোন ক্ষেত্রে সেটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। খুব ভালো, এই ক্ষেত্রে যদি আপনি বে হিসেবই হয়ে থাকেন, হয়ে থাকুন, আরও বেশি বেশি করে আপনি বে হিসেবই হন, কারণ আপনি বইয়ের পাতায় চোখ রাখেন। হ্যাঁ, এমনটাই কিন্তু আমরা সবাই চাই, যারা এমনটা করে থাকেন তারা কিন্তু সত্যি সত্যি খুব খুব ভালো কাজ করছেন। বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ টেক্সট করেছে, বাজার দর যা বেড়ে যাচ্ছে হিসেব করে চলতে হয়, আর কৃপণ হওয়ার জন্য, মা কৃপণ কিন্তু হতে পারেন না বলে পকেটে টাকা পুরো ফাঁকা থাকে বেশিরভাগ সময়, এর জন্য আচ্ছা নাম্বারটা দিতে হবে আমাকে, এটাও কিন্তু আমার হাতে আবার স্কোরশিটটা তুলে দিয়েছে। আর যে মৌমিতা কোথায় সকালবেলায় তোমাদের হাতে স্কোরশিট তুলে দিয়েছে, যে নিজেকে কে কত নাম্বার দেবে, আর সেখানে আমাকেই আবার উল্টে ফেরত দিয়ে দিয়েছে। কি করি বলো তো, নিজেকে তো ওই কী কী ক্ষেত্রে হিসেবি আর বে হিসেবি সেটা তো বলেই দিয়েছে, কিন্তু সেখানে যে কীভাবে তোমাকে আমি স্কোরশিটের নাম্বার দেবো সেটাই আমি বুঝতে পারছি না। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি বলছেন, আজকে দুটো রেসিপি যে দুটো বলেছে সে দুটো ভীষণ ভালো লেগেছে, জল খাবারের জন্য আর ভাবতে হবে না, কারণ আর যে মৌমিতা শেফ মৌমিতা হয়ে যে দুটো রেসিপি বলে দিয়েছে আজকে সে দুটোই ট্রাই করবে আমাদের নিবেদিতা। হিসেব ও কোনো সময় করে চল, সবসময় করে চলে, কৃপণ নয়, মাসের শেষে যেটা বাঁচে সেটা অন্য কাজে লাগায়, মানে ও হিসেবই যাকে বলে, এবং তার জন্য নিজেকে 10-এ 10 দেবে। আমিও দিয়ে দিতাম গো তোমাকে 10-এ 10, এত হিসেবি হয়ে যে চলে তাকে 10-এ 10 না দিয়ে কেউ পারে, তাই না? সবাই দিয়ে দেবে কিন্তু 10-এ 10। হিসেব তো করতেই হবে, হিসেব অবশ্যই করতে হবে, আর আমিও হিসেবই, সময় দেখছি এখন 8:29 হয়ে 40 সেকেন্ড, হিসেব কষেই তোমাকেও বাজারে যেতে হবে, বাজারটাও করতে হবে, শরীর ছোটাতে গেলে অবশ্যই খেতে হবে, আর খেতে গেলে বাজারেও যেতে হবে। যাব আমিও বাজারে, তবে তার আগে যেটা করব সেটা হচ্ছে আমি যাব একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেকে, কারণ এখন ওই যে 8:30 বাজে, 8:30 বাজে মানেই তো অবশ্যই অবশ্যই আমাকে এখন একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিতে হচ্ছে।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
3: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
5: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলকাতা,
6: স্বাধীনতা সংগ্রামের কলকাতা,
5: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলকাতা,
6: স্বাধীনতা সংগ্রামের কলকাতা।
7: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুর ঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। তৈরি করেছিলেন কল্যাণী দাস, যিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বদ্দেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 ফেব্রুয়ারি 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতা গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুনাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজের স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুনাল দা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সবাই দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের উপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
0: আচ্ছা,
1: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
0: ওকে,
1: আর 1960তে ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
0: আচ্ছা, মানে
1: তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
0: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
1: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে।

0: কিন্তু কখনোই পরাধীন হতে পারে।
1: এই লাইনটা তো দারুণ।
0: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজনের অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
1: ওকে,
0: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
1: হতেই পারে।
0: আর আমাদের এই শহর আজকে কিন্তু আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার অক্ষরে।
1: সত্যি এইরকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে। আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
2: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
3: সাত সুরে সারা দিন।
4: শুনছেন নমস্কার কলকাতা।
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা।
5: নমস্কার কলকাতা।
6: রেইনবো টাইম চেক। রেইনবো টাইম চেক।
7: 8:37 হয়ে 15 সেকেন্ড, অলরেডি 8:30 বেজে গেছে এবং 7 মিনিট আরও এগিয়েও গিয়েছে। হিসেব করেই তো চলতে হবে, হিসেব কষেই চলতে হবে তোমাকে আমাকে, কারণ আমিও হিসেবই, তুমিও কিন্তু হিসেবই। আর সময় দেখছি একদম হিসেব মেনেই 8:37 হয়ে 28 সেকেন্ড হয়ে গেল। আর হিসেব কষেই বাজারটাও তো করতে হবে, শরীর ছোটাতে গেলে অবশ্যই অবশ্যই সময় মতো খেতে হবে, আর খেতে গেলে ওই বাজারে যেতে হবে। যাবো বাজারে, সবজি থেকে মাছ কিনতে কত টাকা খসবে তোমার সেটা তো জানতে হবে। আর ওই যে বাজার করলে টাকা খরচা হবে, আর গোলাপ তুলতে গেলে কি হবে, কাঁটা খেতে হবে, সেই কাঁটার পোটার ব্যথাই কিন্তু মনে নিয়েই তোমাকে বাজারমুখী হতে হবে। কারণ বাজারে তুমি যাবে আর বাজারমুখেই ফিরে আসবে, আর সেজন্যই তো এমনই একটা গান তোমার জন্য এখন রাখছি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:40 হয়ে জাস্ট 57 সেকেন্ড। আজ উইকের ফোর্থ ডে, বৃহস্পতিবার। লক্ষ্মীবারের ওয়েদার তো লক্ষ্মীমন্ত নয়, সেটা তো তুমি জেনেই গিয়েছো। বর্ষা বড়ই চঞ্চল, সেই আপডেট তো পেয়েছি আমরা হাওয়া অফিস থেকে। আর বাজার দর পকেট সাপোর্ট করবে কি না সেটাও তো জানতে হবে, তাই না? তুমি যতই হিসেবই হও না কেন, যতই হিসেব করে ব্যাগ হাতে বাজারমুখী হও না কেন, বাজারমুখে যে বাজার থেকে ফিরবে না এটা কে বলতে পারে বলো তো? পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও না প্যাকেট ভর্তি বাজার আসবে কি না সে ব্যাপারে সন্দেহ আছে। তবুও শরীর চোটাতে গেলে খেতেই হবে, আর তাই বাজার যেতেও হবে। দাম টাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ, জানা না থাকলে দরদাম জানবার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই টিউন করো 107 FM রেইনবো।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
2: পুরো লাফিয়ে লাফিয়ে বাড়ছে গো, পুরো লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চড়ছে সবজির দাম। শেয়ার মার্কেটের মতোই কিন্তু চাল ডালের দাম বাড়ছে। গোবিন্দভোগ চাল 190 টাকা কেজি, আর বাসমতি চাল 215 টাকার মতো কেজি। এবং অন্যান্য চালের দামও কিন্তু কেজিতে বাড়ছে 3-5 টাকা। আটা ময়দা দামে তুলছে ফায়দা, আর পোস্ত দাম বাড়ানোতেই ব্যস্ত। 2100-2200 টাকা এরকম কিন্তু পোস্তর দাম এখন রয়েছে। আর ওদিকে আলুর দামটা ঠিক থাকলেও ঢেঁড়স 50, পটল কিন্তু এই মুহূর্তে 70 টাকা মতন কেজি, বেগুন পুরো আগুন কেজিতে 120 টাকা, আদা তো কবেই 250-300 টাকায় কেজি, এরকমটাই চলছে। আর পেঁপে কুমড়ো শুধুমাত্র 30 টাকাতে মিলছে, তবে ঝালে কিন্তু একই আছে, কিন্তু দামে বেড়েছে তার ঝাঁজ। আমি লঙ্কার কথা বলছি, ডাবল সেঞ্চুরির দাম হাঁকিয়ে কিন্তু কাঁচা লঙ্কা বিকোচ্ছে। টমেটো 120-130 এরকম কেজি রয়েছে। বরবটি, চিচিঙ্গে, ঝিঙে দামে কিন্তু 60-70 এমনটাই ঘোরাঘুরি করছে। আর ডিম, হাঁসের ডিম 15 টাকা পিস, মুরগির ডিম 8-9 টাকা পিস। আর বাজার করতে করতে গলা শুকিয়ে গেলেও গলা যে ভেজাবে ডাবে সেটি হবে না, ডাবের সঙ্গে নেই ভাব, 70-80 টাকা পিস। তবে নারকেল কিন্তু এখনও মিলছে 35-40 টাকায়। আর সবজি বাজার থেকে এবারে কিন্তু আমাকে যেতেই হবে মাছ বাজারে, আরে দেখবো তো অবশ্যই। তার সঙ্গে সঙ্গে মাছ বাজারে যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে মাটনের দামটা। মাটনটা মোটামুটি 1000-এ এখন নেই, আর এই মুহূর্তে 1000 শুনে তুমি মুখ বেজার করো না, মাটন কিন্তু এখন 1000-এ আর নেই আটকে। 1000 ক্রস করে 1100-1200 টাকা এরকমই কিন্তু কেজিতে মিলছে মাটন। আর বর্ষা সিজনে ইলিশের টান থাকলেও কিন্তু অন্যান্য মাছের অ্যাটেন্ডেন্স মিলছে। রুই, কাতলা, পাবদা থেকে আছে এখন বাজারে মৌরালা, গালদা। আর তবে দামে কিন্তু বেড়েছে সবাই এক গাদা। রুই, কাতলা মিলছে 400-450-এর মধ্যে, ট্যাংরা 800 ক্রস করেছে, পাবদা, পমফ্রেট এরাও আছে 750-700-এর আশেপাশে, তবে মৌরালা 450-500, আর বাগদা, গলদা এরা কিন্তু 1000 ছুঁতে নেই আর তাদের বেশি বাকি। ইলিশ আসছে খুব কম, তাই দামটাও এখন চড়া। সাইজ অনুযায়ী 1600-2200 টাকা। এবার জলের রূপালী শস্য থেকে এবারে কিন্তু একটু চোখ দিচ্ছি সোনালী ধাতুর দিকে। 22 ক্যারাট এখন সোনার দাম 1,34,000-এর মতো। বিয়ের মরশুম হলেও গিফট দেওয়ার হ্যাপা কিন্তু রয়েছে, তাই সেই জন্য গিফট না দিয়ে তুমি কি করতে পারো তোমার ফিয়ান্সেকে তুমি বলতেই পারো, বা তুমি বিয়ের কন্যাকে বলতেই পারো। আর কি বলতে পারো? তার রূপের একটু জাস্ট কদর করতে পারো। কিভাবে করবে? গানটা শুনে নাও, এভাবে একটু লিপসিং করো, আর গানটা ওইভাবেই তুমি পকেটে বাজিয়ে দাও, ব্যাস, আর কিচ্ছু চাই না।

আমিও ভালোবাসি, আমিও ভালোবাসি তোমাদেরকে। তোমাদের মেসেজ পড়তেও কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আরে বাবা, এই তো দেখছি তোমাদের হিসেবি বার্তা, হিসেবি কথা। 8:48 অলরেডি হয়ে গেছে, মানে 8:48 হয়েছে, ঠিক 12 মিনিট মতো আছে আর ওই 9টা বাজতে। আমি হিসেব কষেই বলছি এগোচ্ছি আমি 9টার দিকে, আর এগোচ্ছে কিন্তু গঙ্গাপাড়ের কাজ থেকে নতুন রুটে মেট্রোর কাজ। গঙ্গাপাড়ে হতে চলেছে দুর্গামূর্তি থেকে কলকাতা আয়, আর গঙ্গাপাড়েই কিন্তু আসছে ডলফিন পার্ক, আর মেট্রোর কাজও কিন্তু এগোচ্ছে খুব তাড়াতাড়ি। মেট্রো ছুটবে ভিক্টোরিয়া থেকে ইডেনমুখী, আর ওদিকে ট্রামে কিন্তু জুড়বে উত্তর আর দক্ষিণ কলকাতা। পুজোর আগে শহরে আসছে ওয়াটার ট্যাক্সি থেকে আসে ডাবল ডেকার বাস। হিসেব কষেই বলছি পুজো আসতে বাকি ওই যে আর 71 দিন, আর আসছে তোমার সেই হিসেবি কথা, হিসেবি বার্তা থেকে আসছে স্কোরশিট। এবারে সেটাই কিন্তু আমি চেক করব। এই মুহূর্তে চলে যাচ্ছি হাওড়া সাঁকরাইলে, কারণ সাঁকরাইল হাওড়া থেকে আমাকে শর্মিষ্ঠা কিন্তু পাঠিয়ে দিয়েছে অলরেডি তার স্কোরশিটটা। কি বলছে শর্মিষ্ঠা আজকে? যেটা ও জামা কাপড় সাজগোজের জিনিস এই সমস্ত কেনার ব্যাপারে না, একেবারে একদম যেটা হয় সেই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে কঞ্জুস রয়েছে। ও মা, সে কি শর্মিষ্ঠা মেয়ে হয়ে সাজগোজের জিনিস জামা কাপড় কিনতে কঞ্জুস, হিসেব করে কেনে? বাহ, খুব ভালো। তবে ইলিশ মাছ ভালো খাওয়া দাওয়া হলে এই ব্যাপারটা কিন্তু খরচা করতে ও একেবারে রাজি, এই ব্যাপারে ও একদম বেহিসেবি। বাহ, খেতে ভালোবাসে কিন্তু সাজতে গুজতে ভালোবাসে না, এমন মেয়ে কিন্তু সত্যি সত্যি শর্মিষ্ঠা আমি দেখিনি। বৃষ্টি ভেজা কদম ফুলের সৌন্দর্য এত কিছু কে বলছে আমাকে, এত এত বিশেষণ দিয়ে কে মেসেজ পাঠিয়েছেন? কে আবার পাঠিয়েছেন? মাধাইদা, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে এই মেসেজ করছেন আমাকে। কি বলছেন? আমার থেকে কয়েক হাত দূরে, মানে আমাদের মাধাইদার থেকে কয়েক হাত দূরে কদম গাছে ফুলে ছেয়ে গেছে অপরূপ সৌন্দর্য। সেই ফুলগুলোর ফুলগুলোই নমস্কার কলকাতায় মৌমিতা দিদি থাকা আচ্ছা মৌমিতা দিদিকে পাঠাচ্ছে বুঝলাম। আর মৌমিতা দিদি নমস্কার কলকাতায় থাকা মানে হচ্ছে নিত্য নতুন তথ্যের সম্ভার সামনে চলে আসা। খুব ভালো লাগে মৌমিতার অনুষ্ঠান। এবারে বিষয়ে, অবশ্যই এবারে বিষয়ে আসুন, মৌমিতাকে ভালো লাগার ওই মৌমিতা

0: টপিক, তথ্য ওই সমস্ত তো আসেই, কারণ আপনাদেরকে বলবো বলেই ওই সমস্ত তথ্য টথ্য নিয়ে মোটামুটি পিঠে চাপিয়ে নিয়ে চলে আসি, এটা আসতেই হবে। আর এর সঙ্গে সঙ্গে কি বলছে আমাকে মাধাই দা, সেটা হচ্ছে পুরোপুরি জীবনটাকে বে হিসেবির খাতায় উনি নাম লিখিয়ে দিয়েছেন, কারণ হিসেব রাখা ওনার ধাতে নেই। হিসেব রাখতে গেলে শুধু শুধু কালি কাগজ এসব খরচ হয়, আর এ মোবাইলে চোখ রেখে সময়টা ভীষণ অপচয় করার মতন বোকামি আমাদের কিন্তু মাধাই দা করেন না, অলসতার জন্য নয়। যদি আচ্ছা এইখানে আপনি হিসেবি নন, আপনি কি করে বলুন তো ধাতে আপনার নেই, যেখানে যে হিসেব রাখাটা আপনার ধাতে নেই অথচ মোবাইলে চোখ রেখে সময়টা অপচয় করার মতো বোকামিও আপনি করেন না, এখানে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু হিসেবই। ওই সময়টা ওখানে অলসতা করে বা মোবাইল দেখে যে চলে যায় টাইমটা, যেটা পুরো নষ্ট হয়, সেই ব্যাপারটা কিন্তু আপনি কঞ্জুস আছেন, তার মানে আপনি সত্যিই হিসেবই, যতই মুখে বলুন না কেন ব্যাপারটা কিন্তু একটু মজার আছে। আর কি বলছেন মাধাই দা, অলসতার জন্য যদি নাম্বার জন্য নয়, যদি নাম্বার দিতে হয় মোবাইল ব্যবহার না করার জন্য, তাহলে 10-এ 10 দেবেন আমাদের মাধাই দা। তাহলে আজকে এখন এই মুহূর্তে মেসেজ করছেন কোথা থেকে কিভাবে, হ্যাঁ। আর শেষে বলছেন যেটা, জীবন খাতার প্রতিপাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। এক্স্যাক্টলি তাই, লুকোচুরির এই যে খেলা, এই যে হিসেব নিকেশের খেলা, এটা তুমি যতই মেলাতে চাও না কেন কিছুতেই পূরণ হবে না। ঠিক মাধাই দা কিন্তু এমনভাবেই বেশ একটা অন্যরকমভাবে কিন্তু মেসেজ আমাদেরকে শেয়ার করে দিয়েছেন। এবারে আমি কোথায় যাচ্ছি, একদম মাধাইদার কাছ থেকে ট্রেনেই আছি, আমি যাচ্ছি একটুখানি সাউথ সেকশন থেকে নর্থ সেকশনে, মানে আমি দমদম ক্যান্টনমেন্টে যাচ্ছি। সোমনাথ দা ওয়েট করছেন, সোমনাথ ঘোষ কি বলছেন, এই উইকে দুদিন সুইট, আচ্ছা ওই অনুষ্ঠান করবার জন্য আমাকে মেনি মেনি থ্যাঙ্কস জানাচ্ছেন। আচ্ছা এই মেনি মেনি এই ব্যাপারটা কিন্তু কঞ্জুস নন, ভালো ভালোভাবেই কিন্তু আমাকে অনেক অনেক হিসেব না করেই থ্যাঙ্কস জানিয়েছেন। এবার ভীষণ নিজে কিন্তু ভীষণ হিসেবি সেটা কিন্তু বলছেন, কিন্তু কৃপণ নন, এই কৃপণ বলতে কিন্তু উনি একেবারেই নিজেকে চাইছেন না, হিসেব করে চলেন কিন্তু কৃপণ নন, কারণ জাস্টিফাইড এই কারণে যে রিজন ছাড়া, জাস্টিফাইড রিজন ছাড়া খরচ করেন না উনি। এবং যেটা হচ্ছে, আচ্ছা আর হচ্ছে কোয়ারি করবেন যদি আর কি না করলে, মা কোয়ারি করবেন, তো সেই জন্যই ব্যাপারটায় উনি হিসেব কষেই চলেন, যে কাকিমা যদি কোয়ারি করে, কাকিমা যদি কোয়েশ্চেন করেন, সেই জন্যই কিন্তু হিসেব কষেই চলেন। তাই আমার উপরেই ছেড়ে দিচ্ছেন যে কত নাম্বার আমি ওনাকে দেবো, মানে স্কোরশিটটা আর যে মৌমিতা ওনার হাতে দিয়েছেন কিন্তু উনি আমাকে কেমনভাবে আবার ফেরত দিয়ে দিলেন, আমি বাপু এরকম কোনো নাম্বার টাম্বার দিতে পারবো না, আপনি আপনাকে নাম্বারটা কত দেবেন সেটাই আজকে জানিয়ে ফেলুন, কারণ আমি স্কোরশিটটা জাস্ট হাতে দিয়ে দিব্য হাত কোলে নিয়ে বসে আছি, যা হিসেবি বার্তা আসছে, যা হিসেবি কথা আপনার কাছ থেকে আসছে সেটাই আমি সবার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এস এন মণ্ডল বাপি কোরাকাটি সন্দেশখালী থেকে কি বলছে, জীবন পথে হিসেব কত রয়ে যায় যে বাকি, কি করেছি কি পেয়েছি হিসেব কত রাখি, হিসেব কষেও শেষে দেখি অনেক পরি ফাঁকি, হিসেব রাখতে তবু চাই 10-এর 10 নম্বর টুকু দিন না একটু দেখি, দিনের শুরু প্রতিদিনই মোবাইল ফোন, সময় পেলেই বড্ড বেশি একটু হলেও ঘাঁটি, বখাটেদের সাথে ফোনে কথা, সময় নষ্ট বেশি ক্লান্ত তাই ঘুমের ক্ষতি, বিরক্ত বোধ ফালতু সময় নষ্ট বেশি করি। আচ্ছা এস এন মণ্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে তাঁর কিন্তু স্কোরশিটটা ভালো করেই পাঠিয়েছেন, হিসেবি কিভাবে এবং অলসতায় ফোনে কিভাবে সময়টা নষ্ট হয় সে জায়গাগুলোও কিন্তু তিনি তাঁর ছন্দের মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে সেন্ড করেছেন। তুমি কি বলছো সেগুলো তো অবশ্যই অবশ্যই দেখব, আর তার সঙ্গে সঙ্গে স্টুডিওর ঘড়িটাও দেখছি, 8:54 হয়ে 9 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা তুমি কি জানো লোকাল ট্রেনে একটা দারুণ ফেসিলিটিস আসছে, আরে বাবা এসি লোকাল ট্রেন তো চালু হয়েছে, সে তো তুমি আমি জানি, সেটা আমি বলছি না, যে নতুন ইনফোটা তোমাকে শেয়ার করছি সেটা হচ্ছে লোকাল ট্রেনে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কম্পার্টমেন্ট হচ্ছে, ব্যস্ত সময়ে ভিড় থাকলেও যাতে কিনা সিনিয়র সিটিজেনদের উঠতে নামতে অসুবিধা না হয় এমন বিশেষ কম্পার্টমেন্টটি কিন্তু থাকছে এবারে লোকাল ট্রেনের কোচে, এখন মুম্বাইতে চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে সারা দেশে এই সুবিধাটা। আর এখন আসছে একটা গান, এমন একটা গান আসছে যে গানটা শুনলেই মনটা ভালো হয়ে যায়, নাচতে বাধ্য হয় লোকজন, এখন তেমনই কিন্তু গান আসছে 107 FM রেনবোতে। কি গান আসতে পারে বলো তো, এখন এখন এক ধরনেরই গান কিন্তু আসতে পারে, তো সেই গানই কিন্তু এইবার আমি রাখবো তোমাদের জন্য, তাহলে চলো যে গান শুনলেই সত্যি সত্যি নাচানাচি যায় সেই গানই এখন আসছে, বম্বে ভাইকিংসের সেই ইন্ডি পপ শুধুমাত্র তোমাদের জন্য।
1: FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

8:57 কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, মানে এবারে কিন্তু আমাকে আবারও চলে যেতে হচ্ছে। আরে বাবা, হিসেব করেই তো আমি চলছি না, পরের ঘন্টায় আমার এবার যেতে হচ্ছে। তুমি নিজে হিসেবি নাকি বেহিসেবি সেটা তো আমাকে আজকে বলছো, স্কোরশিট তো দিয়েছি হাতে, কত মার্কস দেবে তাতে আড্ডা মোবাইল অলসতায় সময় নষ্ট বেশি কোথায়। আজ সকালে এরই সাথে জানতে চেয়েছে মন এমন কি কি আছে বিষয় যেখানে হিসেব রাখাটাই দায়, জানিয়ে ফেলো 9903653992। আরে বাবা, আজকে 6th August, 10:00 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট। হ্যাঁ, যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, 10:00 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। আর আপাতত একটা ঝোড়ো গান শুনতে শুনতে কিন্তু পরের ঘন্টায় চলে যাচ্ছি।

0: এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে গল্প বলার যে এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কন্টেন্ট তৈরি করলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান আরও মজবুত হবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, তিনি নতুন দিল্লিতে নেটফ্লিক্সের সহ কার্যনির্বাহী অধিকর্তা টেড সারান্ডোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহেই হয়তো এই চুক্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আশা করা যাচ্ছে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে যেতে পারে, যার ফলে বিশ্ব অর্থনীতির ওপর চাপ কমতে পারে। রাজ্য সরকার বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে ভার্চুয়ালি প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় পর্যায়ে এই টাকা পৌঁছে দেওয়ার প্রক্রিয়ার সূচনা করবেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারে উদ্যোগ নেবে। কোচবিহারের দিনহাটায় শিশুমঙ্গল সমিতির দুর্নীতি মামলায় দিনহাটার প্রাক্তন শহর ব্লক যুব সভাপতি পার্থ সাহাকে পুলিশ শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করেছে। এর আগে এই দুর্নীতির অভিযোগে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়। পার্থ সাহা উদয়ন গুহর ঘনিষ্ঠ বলে জানা গেছে। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। দুই মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 18 সেকেন্ড। তুমি শুনছো 107 এফএম রেইনবো, আর যে মৌমিতার সঙ্গে বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। এখন তুমি রেডি হচ্ছ অফিসে যাবে বলে, আর ওদিকে জল ভরা মেঘও কিন্তু রেডি শহরের লোকজনকে ভেজাবে বলে। এবছর বর্ষার বৃষ্টি একেবারে বেহিসেবি কৃপণ তো নয়, বরং অনেক বেশি খরুচে, অনেক বেশি দরাজ। কথার কথা নয় তো, হিসেব করেই বলছি, হাওয়া অফিস বলেই দিয়েছে এবছরে প্রায় 14-15% বেশি কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে স্বাভাবিকের তুলনায়। তো ওদিকে হিসেব কষেই আমিও এসেছি, কাম ব্যাক করছি একদম, মানে ঠিক নিউজ হেডলাইন্সের পরেই। কতক্ষণ ঘুমোবো বা কখন আমি উঠবো, সব কাজ সময় মতো শেষ করতে পারবো, এই হিসেবটা কিন্তু মিলিয়ে চলবার চেষ্টা করি আমি শুধু নই, তুমিও। তো বাজার করা থেকে ডায়েট করা বা আড্ডা দেওয়া থেকে মোবাইল ঘাঁটা, রিলস দেখা, ইউটিউব দেখা, গেম খেলা, এই সমস্ত কিছু কিন্তু হিসেব মিলিয়ে করতে চাইলেও হয় কি হয় না। আচ্ছা, হিসেবই মানেই কি কৃপণ, নাকি কৃপণ মানেই হিসেবি? তুমি নিজে হিসেবি নাকি তুমি নিজে বে হিসেবি? স্কোরশিট কিন্তু দিয়েছি হাতে, কত মার্কস দেবে তুমি তাতে? আড্ডা, মোবাইল, অলসতায় সময় নষ্ট বেশি কোথায়? আজ সকালে এরই সাথে জানতে চেয়েছে মন, এমন কি কি আছে বিষয় যেখানে হিসেব রাখাটাই দায়। হিসেব করে মনে মনে বলতে আমি পারি, 10টা পর্যন্ত আমি আছি, তারপর যাব বাড়ি। হিসেব কষেই বলছি, আর ঠিক 6টা দিন পরেই সূর্যগ্রহণ হবে। হ্যাঁ, 12th August সূর্যগ্রহণ, আর আজকে তো 6th August। এই 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট, আর মাস্ট যেটা সেটা হচ্ছে সুস্থ থাকা। তাই নিতেই হবে হেলথ টিপস, ভালো থাকার গাইডলাইন নেব তো আজকে এই ঘন্টায়। আছেন আমাদের সঙ্গে ডক্টর এই ঘন্টাতে, আর আমি জানি যে তুমিও কিন্তু আছো আমার সঙ্গে, কারণ আমি এসে গেছি তো একদম পাশাপাশি, এসে গেছি কিন্তু তোমার কাছাকাছি।

এসে তো গেছি, একদম এসে গেছি সেই সকাল 7:40-তে, আর এখনও কিন্তু আছি, কাছাকাছি আছি, পাশাপাশি একদম 10:00 পর্যন্ত। তুমি আমি নমস্কার কলকাতার এখন এই মুহূর্তে তৃতীয় ঘন্টায় চলে এসেছি, এসেছে কিন্তু সে ওই যে 176 বগি নিয়ে, সে চলছে হেলে দুলে নয়, ছুটছে একেবারে হিসেব কষে একদম স্পিডে। বিজয়ওয়াড়াতে এই ট্রেন কিন্তু ছুটছে 176 বগি নিয়ে, যার নাম হচ্ছে ত্রিশূল, কারণ ওই যে তিনটে ট্রেন জুড়েই কিন্তু হয়েছে ত্রিশূল নামে এই বিশাল গুডস ট্রেনটা। আর ছুটবো আমিও ওই যে শহরে চলছে ইলিশ পার্বণ, ওদিকে তো যাবোই, নতুন কতগুলো ট্রেনও কিন্তু উত্তরবঙ্গ থেকে ছুটছে, ছুটছে বাস সারা রাত কলকাতায় সার্ভিস দিচ্ছে, আর বাস ছুটছে নর্থ বেঙ্গলে, দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে, কোথা থেকে বলো তো, একদম শহর কলকাতা থেকে। ট্রেনের টিকিট না পেলেও কিন্তু সময় টাকা দুটোই সাশ্রয় হবে নতুন এই দুরন্ত ফেসিলিটিস যুক্ত এই বাসে গেলে। একদম দারুণ সুন্দর সুন্দর ঝাঁ চকচকে ভলভো বাসে কিন্তু নিয়ে যাচ্ছে তোমাকে, সার্ভিস দিচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, এমনকি নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায়। এবারে আমি যাব তো 9903659992 তে, তোমার হিসেবে কথা থেকে তোমাকে দেওয়া স্কোর শিটটা চেক করব, তারপর বলবো বুক হাব থেকে রেল অ্যাপের কথাও। আরে বাবা, এখন যেটা হবে সেটা হচ্ছে হিসেবে কথাই হবে, শুধুমাত্র তোমার কাছ থেকে যে হিসেবে কথা আসছে সেই কথা। মুন্না সর্দার আমাকে আজকে মেসেজ করেছে, হিসেবে কথা জানিয়েছে হাওড়া মুন্সিডাঙ্গা থেকে। মুন্না যেটা বলছে যে ও হিসেবে, বাট ওর মেয়ে একশা খাতুন যখন ওর কাছে আর কি কোনো কিছু

দর করে তখন ও কিছুতেই হিসেব মিলিয়ে উঠতে পারে না, মানে হিসেব একদমও মানে না, সেই সময় একদম বেহিসেবি হয়েই কিন্তু খরচা করে। এরপরে আমি পূর্ব বর্ধমানে ভৈরবপুর মহাপ্রভুতলায় যাচ্ছি, কারণ তিলক দা রয়েছেন সেখানে। তিলক কুমার নন্দী কি বলছেন, বাজারে সবজির দাম তো চড়া, আরও নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেশ চড়া, তাই তো একটু হিসেব করেই চলতে হয়। তিলক দা একদম সত্যি কথা, খাঁটি কথাটা বলে দিয়েছেন, চাই এই জন্য হিসেব কষে তিনি চলেন, তাই বলে কিন্তু মোটেই কৃপণ নন, কেউ রাজি নয় কৃপণ বলতে নিজেদেরকে, বাবারে বাবা। বাজারের থলি হাতে গেলে প্রয়োজনীয় কয়েকটা জিনিস নিয়ে তাই চলে আসেন, যেই না দাম দেখেন বেশি, অতিরিক্ত কিছু কিনবো না, এখন একটা বা দুটো করে সবজি কিনি, ব্যাস এতেই চলে আসি। মা গো মা, একটু ছোট্ট করে হলেও কৃপণ, কিন্তু কি করবো, পকেটে টান ধরলে কৃপণ নই, একটু হিসেব করে চলাটাই ভালো। আবারও তিনি কিন্তু নিজে মুখে বলছেন, কিন্তু আমি ফিসফিস করে বলছি তিলকদা, এটা কিন্তু কৃপণ।

0: এগুলোর মধ্যে পার্থক্য আছে হিসেবি মানে দরকার মতো খরচ করা, যেখানে বেশি খরচ করার দরকার সেরকমটাই, আর যেখানে খরচ করার কোনো দরকার নেই সেখানে পকেটে তালা। কৃপণ হচ্ছে দরকার থাকলেও খরচ যারা করে না তাদেরকে কৃপণ বলে। কি সুন্দর করে আমাকে কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছে বলতো শাওন, একদম সুন্দর করে বলে দিয়েছে। শাওন মোটেই কৃপণ নয়, ও হিসেবি। যেমন ধরো পাবলিক ট্রান্সপোর্টে ও অনায়াসে যাতায়াত করে, তো সেখানে অ্যাপ ক্যাব বুক না করে পাবলিক ট্রান্সপোর্টেই করেই ও যাবে। তাতে যদি ওকে মানে শাওনকে কেউ কৃপণ বলে, কৃপণ তকমা লাগিয়ে দেয়, দেবে দিক। এই সমস্ত জানি না আমি কি করছি কেন করছি, ব্যাস এটুকুই যথেষ্ট। আর নিজেকে অনায়াসে 100-এর মধ্যে 100 নাম্বার দিতে পারে শাওন, এই ব্যাপারেও কিন্তু মোটেই ও হিসেবি নয়, একদম ঠিকঠাক করেই নাম্বারটা দিয়েছে। কারণ ও ব্যালেন্স করেই ওর লাইফে ও চলে খুব ভালো। আর তার সঙ্গে সঙ্গে আমাকে আবার একজন বলেছে, একটা ছোট্ট করে বিশেষণ দিয়ে দিয়েছে, আমি খুব চালাক তাই আমি আর কি তাকে নাম্বার দিইনি, কিন্তু নিজেকে তিনি কত নাম্বার দেবেন সেই স্কোরশিটটা পাঠিয়ে দিয়েছেন। আবারও দমদম থেকে সোমনাথ দাস, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে নিজেকে 10-এর মধ্যে 9 দিয়েছেন, কিন্তু একই ওই মানে বনগাঁ সেকশনে থাকা শাওন কিন্তু বারাসাত থেকে নিজেকে 100-এ 100 দিয়েছে। দেখছি দেখছি তোমার হিসেবি কথা থেকে, তোমাদের বেহিসেবি হয়ে খরচ খরচার কথা দেখছি। আর এদিকে বুলেট ট্রেন যেমন ছুটবে 27 সালে, তেমন কিন্তু এখনই আরও বেশ কিছু নতুন ট্রেন ছুটছে উত্তরবঙ্গ রুটে, হবে সেই সমস্ত কথা। তবে তার আগে বলবো রূপসী ইলিশ ফেস্টিভ্যালে যাওয়ার কথা। শহরে চলছে এখন ইলিশ পার্বণ, নলবন থেকে গঙ্গা ক্রুজ সফরে বিভিন্ন রেস্তোরাঁতেও কিন্তু চলছে ইলিশ আইটেমে ঠাসা ইলিশ উৎসব। আর এখন তো বর্ষাকাল, বর্ষা মানেই চপ সিঙাড়া বা ওই ভাজাভুজি স্ন্যাক্সে সন্ধেটা একদম মানে জমানোটা মাস্ট। অথচ শুনেছি এইসব খাওয়া মানে ওয়েট গেইন করা, ওজন বেড়ে যাওয়া মানেই শুনি যে গুচ্ছের রোগ তাকে ডেকে নিয়ে আসা। অথচ খেতেও তো ইচ্ছে করে, অথচ হাঁটতে ইচ্ছে করে না, যোগাকে ডেলি রুটিনে যোগ করতে ইচ্ছে করে না। তাহলে ওজন কমানোর সেরা উপায়টা কী হতে পারে বলতো? ওজন কমানোর সহজ এবং কার্যকর উপায় কী কী হতে পারে? মোটা থেকে রোগা হওয়ার উপায় কী? ক্রাশ ডায়েট বা ওই GLP ব্যবহার করাটা কি উচিত? ওজন কমানো ভালো নাকি খারাপ? ফাস্টিং করে ওজন কমানো বা ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করা, এগুলো খারাপ নাকি ভালো? এই ব্যাপারগুলোই সব শুনবো জানবো আজকে হ্যালো ডক্টরে, মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে। ফিরছি তাকে সঙ্গে নিয়েই একটু পরে, জাস্ট একটুখানি সময় নিচ্ছি, 1 মিনিট 46 সেকেন্ডস মতো, তারপরেই কিন্তু ফিরছি। আপাতত যেটা করছি সেটা হচ্ছে তুমি আমি যেটা করে থাকি এবং যেটা আমরা করার পরেই একদম গপগপ গপগপ করে খেয়ে নিয়ে আমরা আমাদের ওয়েটটাকে গেইন করে ফেলি। সত্যি কি তাই? আমাদের কি রোগা হওয়াটা খুব দরকার? মোটা কি সত্যি খুব খারাপ? এই সমস্ত কথা সব কিছু কিন্তু শুনবো আজকে। তবে আপাতত যেটা করবো, কোনোভাবেই কিন্তু রং নাম্বার হওয়ার চান্স নেই। 9903659992 তুমি মেসেজ সেন্ড করতে থাকো, কিন্তু এই গানটাই কিন্তু হচ্ছে রং নাম্বারেই সমস্ত কিছু কিন্তু ওই অর্ডার করা।
1: হ্যালো
2: হ্যালো নেতাজি ফাস্ট ফুড, একটা অর্ডার নেবেন?
1: রং নাম্বার।
2: ও সরি।

0: নাকি ওজন কমানোটা খারাপ? অনেকেই তো ক্রাশ ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং এই সমস্ত ফলো করে, তো এতে কি সত্যি সহজে রোগা হওয়া যায়? ওজন কমানোর সহজ এবং ঠিকঠাক পদ্ধতি কী কী? সার্জারি বা এটাই কি উপায় একমাত্র হতে পারে, নাকি লাইফস্টাইল চেঞ্জ করলেই হবে, নাকি এখন ওই বাজার চলতি যে GLP-1 ওষুধ বা আরও অন্যান্য যে ওষুধ ওষুধ আছে সেই সমস্ত খেলে কি মানে সবাই কি খেতে পারে, সেটা কি সেফ? শুনেছি ওতেও নাকি সুগার লেভেলটা, GLP-1 সুগার লেভেলটা কমে, অথচ সহজে নাকি রোগাও হওয়া যায়। মোটা থেকে রোগা হওয়ার জন্য যারা ইচ্ছে করে, যাদের মানে ইচ্ছে করে, যারা অনেক সময় যে ফাস্টিংটা ব্রেক করে চলে যায়, ব্রেকফাস্টটা করছে না, ব্রেকফাস্টটা একদম স্কিপ করে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রেই বা কী হতে পারে? মানে এই সমস্ত ব্যাপারটাই না পুরো কনফিউজ, যে কোন প্রসিডিওরটা ঠিকঠাক, এই ওজন কমানো ব্যাপারটা ভালো নাকি খারাপ, এই ব্যাপারগুলোতে ভীষণভাবেই আমাদের কনফিউশন এসে যায়। আজকে সেই কনফিউশনই দূর করব, গাইডলাইন নেব, সাজেশনস নেব হ্যালো ডক্টরের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে।
1: হ্যালো ডক্টর,
0: 107 FM রেইনবো তরফ থেকে আপনাকে ওয়েলকাম জানাই। হ্যাঁ আপনাকে, হ্যাঁ হ্যাঁ বলছি, যেটা যে প্রথমেই আমাদের যে কথাটা, যে একটা খুব চেনা সমস্যা তো এই আমাদের এখন ওজন বেড়ে যাওয়াটা, তো সেখানেই আপনার কাছে একটু জানতে চাইছি যে ওজন বেড়ে যাওয়া বা ওবেসিটি এটা কি খুব মানে দরকার, যেটা ভালো নাকি খারাপ, প্রথমে যদি একটু বলেন যে ওজনটা কমানো আমাদের
2: খারাপ, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গায় নেই। ওবেসিটি একটা ক্রনিক ডিজিজ, আমাদের কিছু BMI এর কাট অফ আছে, ইউরোপিয়ানদের জন্য BMI বলা হয় 25 বা তার উপরে, আর ইন্ডিয়ান বা সাউথ এশিয়ানদের জন্য বলা হয় 23 বা তার উপরে যদি হয়, তখন সেটাকে ওভারওয়েট, ওবেসিটি ইত্যাদি বলা হয়। এটা খারাপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা থেকে প্রচুর রোগ আমাদের শরীরে পার্মানেন্টলি এসে যেতে পারে, যেমন সুগার, ডায়াবেটিস, হাইপারটেনশন, ফ্যাটি লিভার, বিভিন্ন রকম আর্থ্রাইটিস, ক্যান্সার, এগুলো সবই আসতে পারে।
0: আচ্ছা আচ্ছা, এই ওজনটা কেন বাড়ে, মানে ওজন কমালে কি সুগার লেভেল বা ইউরিক অ্যাসিড এগুলো কমে যাবে, যে যেটা বলছেন যে যেমন ওজন,
2: এটা দুটো আলাদা কোশ্চেন আমি বলছি। দেখো, ওজন বাড়ার মানে প্রধান কারণ হচ্ছে ক্যালোরি ইনটেক।
0: আচ্ছা,
2: এক্সসেস ক্যালোরি ইনটেক, মানে অনেকে বলেন আমার থাইরয়েড আছে তাই ওজন বাড়ছে, আমার হরমোনের প্রবলেম আছে, ওগুলো প্রত্যেকটাই ভুল ধারণা।
0: আচ্ছা,
2: ওজন বাড়ার এক এবং একমাত্র কারণ হচ্ছে এক্সসেস ক্যালোরি ইনটেক এবং ক্যালোরি এক্সপেন্ডিচার না হওয়া। এইটা একদম মানে নিজেকে শুধু শুধু নিজের মনকে নিজে ভুল বুঝিয়ে লাভ নেই, যে আমি তো কম খাচ্ছি আমার ওজন বাড়ছে সুতরাং আমার কিছু করার নেই, ওটা ভুল। আপনি বেশি খাচ্ছেন তাই ওজন বাড়ছে, এটা একদম প্রথমেই বুঝে নিতে হবে। আচ্ছা, তোমার কোয়েশ্চনের সেকেন্ড পার্ট যেটা বলছে, যে যাদের সুগার আছে, হাইপারটেনশন আছে, তাদের ওজন কমালে এগুলো কমবে কি না, আনসার হচ্ছে হ্যাঁ কমবে, কিন্তু নর্মাল হয়ে যাবে সেটা বলা যায় না। ধরো আমি একটা এক্সাম্পল দিই, যে ফাস্টিং সুগার ধরো 367, এবার তার ওজন 100 kg ছিল, সে কমিয়ে সেটা 70 kg করলো, হয়তো ফাস্টিং সুগারটা কমে 170 হলো, মানে সুগারের ওষুধ লাগবে কিন্তু কম লাগবে, কিন্তু সেরে যাবে এই কথাটা বলা সম্ভব না,
0: কিন্তু কমবে,
2: কমবে।
0: আচ্ছা আচ্ছা, লেভেলটা কমবে, তাহলে ডেফিনেটলি সেটা ভালো, যে
2: একই কথা বলা যায় যে কমবে।
0: আচ্ছা, আর খুব তাড়াতাড়ি ওজন কমানোর জন্য খাওয়া কন্ট্রোলটা কি ঠিক, নাকি সঠিক সময় পরিমিত খাওয়া এটা ঠিক? যে শুনেছি যে
2: তাড়াতাড়ি ওজন কমানো খুব একটা ভালো জিনিস নয়, তার কারণ সেটা থেকে অনেক রকম প্রবলেম আসতে পারে, গলস্টোন ইত্যাদি, এছাড়া আরো অনেক প্রবলেম হয়। এবার ক্র্যাশ ডায়েট যেটা তুমি মিন করছো, ক্র্যাশ ডায়েট মানে কালকে অব্দি যে চপ, কাটলেট, মিষ্টি সবকিছু খেতো, আজকে থেকে সে শুধু জল আর অন্য কিছু খেয়ে থাকা, ফল খেয়ে থাকা শুরু করলো। দেখো দুটো কথা, একটা হচ্ছে এটা সাসপেন্ড করা যায় না, প্রচন্ড এনথু দিয়ে শুরু করে এক মাস দেড় মাস চালানো যায়, তারপর সেই আবার আগের ডায়েটে গুটি গুটি পায়ে ফিরে যাবে। আজকে একটা বিয়ে বাড়ি, কালকে একটা পুজো, পরশু একটা বার্থডে পার্টি, এই করে করে আবার সেই ছ মাসের মাথায় দেখা যাবে আগের ডায়েট আগের ওজন দুটোই ফিরে
0: এসছে।
2: এটা পৃথিবীর লক্ষ লক্ষ লোক চেষ্টা করেছেন এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা জানি যে এটাই হবে।
0: আচ্ছা,
2: কিন্তু ডায়েটিশিয়ানকে দেখিয়ে একটা ক্যালোরি মেপে একটা ডায়েট চেক করে সেটাকে ফলো করলে কিছুটা লাভ হয়, কিন্তু আসল কথা হচ্ছে কমিটমেন্ট আর উইল পাওয়ার, বুঝেছো? মানে তুমি কতটা কমিটেড টু লুজিং ওয়েট। বেশিরভাগ লোক মানে আমরা যেটা দেখি অন্তত এইখানে মানে বেঙ্গলে, যে বেশিরভাগ লোকেরই একটা প্রথমে এন্টু থাকে ওই এক সপ্তাহ দু সপ্তাহ, তারপর একটা ওই যে বললাম আজকে অফিস পার্টি, কালকে বিয়ে বাড়ি, পরশু বেড়াতে যাওয়া করে আর কমিটমেন্ট একদম জিরোতে নেমে যায়।

অর্ডার তুমি করতেই পারো যেখানে কিন্তু রং নাম্বার হওয়ার কোনো চান্সেস নেই। তবে এত গুচ্ছগুচ্ছ খাবারের অর্ডার দিয়ে বসে বসে যদি খাও তাহলে রং ওয়েতে কিন্তু ক্যালোরি গেইন করে ওজন বাড়িয়ে অনায়াসেই মুটুসুটু হওয়া যাবে, ওই নেয়াপাতে ভুঁড়ির মালিক হওয়া যাবে খুব সহজেই আর কি। অথচ ওজন বাড়লে দেখো দেখতে যে শুধু খারাপ লাগে তা তো নয়, শুনেছি গাদা গাদা রোগও নাকি জুড়ে বসে শরীরে। সত্যি কি তাই হয়? আচ্ছা, ওজন কমানো ভালো।

0: পেনটা তখন কালে পেয়ে যায়।
1: খুব একটা লাভ নেই, তুমি যদি রিয়েলি কমে, আমি এরকম লোক রিয়েলি দেখেছি যারা রিয়েলি কমেছে এবং তারা কিন্তু মানে ওজন সারা জীবন মেনটেন করতে পারে, সেটাও ঠিক। এবার লেভেল অফ কমিটমেন্ট আর উইল পাওয়ার থাকলে করা যায়।
0: ঠিক, মানে অবশ্যই নিজের ইচ্ছে আর তার সঙ্গে সঙ্গে জিভের যদি লাগাম দেওয়া যায় তাহলে কিন্তু ওটাকে, ওয়েটটাকে নিজের কন্ট্রোলে আনা যেতে পারে।
1: আচ্ছা
0: আচ্ছা, আর একটা কথা বলি, যে না খেয়ে রোগা হতে গিয়ে ওজন কমানোর যে আমরা, তার জন্য তো রোগ, বিভিন্ন রোগ তো ডেকে আনছি, এটা তো যেমন ঠিক কথা, তার সঙ্গে যদি প্রথম যে পদক্ষেপটা কি হতে পারে ওজন কমানোর জন্য, যে ওজনটা বাড়ছে এটা খুব খারাপ জিনিস, এটা আমরা সবাই জানছি যে এর ফলে যেমন আর কি যোগ হচ্ছে ফ্যাট, তেমন কিন্তু অনেক রোগও আমাদের শরীরে যোগ হচ্ছে, এটা ঠিক। কিন্তু কিন্তু প্রথম পদক্ষেপটা কি হতে পারে যে আমি ওজন কমাবো, তার জন্য জিভে লাগাম দেবো, এটাই কি প্রথম পদক্ষেপ হতে পারে নাকি লাইফস্টাইলটা কিভাবে আমার চেঞ্জেস হবে?
1: দরকার মানে তুমি একটা এক্সারসাইজ করবে এরকম একটা ইচ্ছা দরকার, সেই এক্সারসাইজ বিভিন্ন ফর্মে হতে পারে, যেটা রানিং, জগিং, সুইমিং, অনেক কিছুই হতে পারে, এরোবিক, জুম্বা, টাইটি, এগুলো হতে পারে। আবার তার সঙ্গে থাকবে এই ডায়েট কন্ট্রোলটা, দুটোই লাগবে।
0: আচ্ছা, আর ওজন,
1: আমি তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দিই, যে বড় বড় অ্যাক্টর, অ্যাক্ট্রেস বা মডেলরা তারা যখন ওজন কমান, তাদের তো ওজন কমাতেই হয় কারণ ওদের প্রফেশন, তখন ওদের পেছনে অন্তত 50-60 জন প্রফেশনাল কাজ করে একজনের পেছনে। একজন এক্সারসাইজ রেজিমেন ঠিক করে, একজন 10 জন ট্রেনার থাকে, একজন 10 জন ডায়েটিশিয়ান থাকে, 10 জন কুক থাকে, মানে এটা একটা বিশাল কমিটমেন্ট। সুতরাং যদি ওজন কমাতে হয়, এই কমিটমেন্টটা সাধারণ লোক তো একজন অ্যাক্টরের মতো কোটি কোটি টাকা খরচা করতে পারছে না, যেটা একজন অ্যাক্টর বা একজন মডেল করে, যেটা ওজন কমাতে হবে 5 কোটি টাকার প্যাকেজ, সেটা তো আমরা পারবো
0: না কখনোই।
1: আমাদের জন্য ওই কমিটমেন্টটা যে হ্যাঁ একটা এক্সারসাইজ করবো, একটু প্রফেশনাল হেল্প নেবো, সেইগুলো করে তারপরে আমাদের এগোতে হবে, এটাই ফার্স্ট স্টেপ।
0: একদম,
1: একটা প্ল্যান করা, যে একটা প্রফেশন মানে ডাক্তার, ডায়েটিশিয়ান, হেল্প নিলাম, নিয়ে তারপরে আমরা বুঝলাম যে আমাদের নেক্সট 1 বছর বা নেক্সট 6 মাসের স্টেপস কি কি হতে চলেছে, সেই মতো এবার একটা রুটিন করতে হবে যে তাহলে এই হবে আমার ডায়েট। ডায়েট চেঞ্জ করা খুব ডিফিকাল্ট, লোকে যে ডায়েটে অভ্যস্ত হয়ে যায়, সেই ডায়েটটা সেটা মিষ্টি হোক, লুচি হোক, যাই হোক, সেটা ছাড়া খুব ডিফিকাল্ট।
0: একদম,
1: সেটা স্টেপ বাই স্টেপ ছাড়তে হয়।
0: ঠিক ঠিক। আচ্ছা, এইরকম যেমন গাইডলাইনটা,
1: খিদে পেলে কি খাবো, এগুলো ব্যাপার আছে না?
0: তো এই গাইডলাইনটা আপনাদের কাছ থেকে, মানে ডক্টরের কাছ থেকে এবং ডায়েটিশিয়ানের কাছ থেকে নিলেন, এবং তাছাড়াও একজন ফিজিক্যাল ট্রেনার হয়তো রইলেন, যে কতটা কি আমার জন্য দরকার ব্যায়ামগুলো করা, এক্সারসাইজ, সেগুলো নয় নিলাম। আর আর একটা ব্যাপারও তো রয়েছে, ওষুধ, ওষুধ, যে ওজন কমানোর জন্য ওষুধ, এই ব্যাপারটা কতটা নিরাপদ?
1: ওষুধ দেখো, এই 1-2 বছর হলো মার্কেটে এসেছে, এগুলো সমস্ত ক্লিনিক্যালি ওয়েল টেস্টেড, সুতরাং ওষুধ নিয়ে কোন সন্দেহের জায়গা নেই।
0: আচ্ছা,
1: সারা পৃথিবীতে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, তারপরে এর সাইড এফেক্ট, এফেক্ট, লং টার্ম এফেক্ট সমস্ত দেখে তারপরে ওষুধগুলো মার্কেটে।
0: আচ্ছা,
1: সুতরাং ওজন কমানোর জন্য আমরা এগুলো ইউজ করি, আমিও ইউজ করি অ্যাকর্ডিং টু গাইডলাইনস, যে গাইডলাইনে এগুলো রেকমেন্ডেড সেখানে আমরা ইউজ করি এবং আমরা ভালো ফলও পাই, ওজন কমে।
0: আর এই
1: কিন্তু কিন্তু যেটা বলার, সেটা হচ্ছে যে এটা ডায়েটিং এর রিপ্লেসমেন্ট নয়, কিন্তু ডায়েটিং বা ডায়েট রেস্ট্রিকশন, ক্যালোরি রেস্ট্রিকশন যেরকম চলছে তার সঙ্গে এই ওষুধগুলো কাজ করবে, এটা প্রথম কথা বুঝতে হবে।
0: আর এই এটা তো অবশ্যই আপনারাই সেই, যখন ডক্টরের কাছে যখন আমরা কেউ যাচ্ছি তখন তো আমাদেরকে গাইডলাইন যখন দিচ্ছেন তার মধ্যে ওষুধটাও হয়তো প্রেসক্রাইব করছেন। আর আবার অনেক সময় তো সার্জারিও তো আছে, তো কোনটা সেফ, মানে
1: সার্জারি, এটা একটা ভালো টপিক, এর কথা বললে, ব্যারিয়াট্রিক বা মেটাবলিক সার্জারি বলি আমরা, মানে নানাভাবে এই খাওয়া ইনটেকটাকে কমানো হয়, মানে খুব সিম্পলি ভাবলে যে স্টমাকটাকে কেটে ছোট করে দেওয়া হয়, যাতে করে স্লিপ সার্জারি বা ব্যান্ড সার্জারি, যাতে করে যে পেশেন্ট সে চাইলেও খেতে পারবে না, কারণ হচ্ছে তার স্টমাকের জায়গায় থাকবে না, স্টমাকটাকে স্লিভের মতো কেটে ছোট করে দেওয়া হবে বা স্টেপল করে দেওয়া হবে, তার জায়গায় থাকবে না। এইটা হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারির বা মেটাবলিক সার্জারির মূল কথা। সেটা করা যায় যেখানে মর্বিড ওবেসিটি হচ্ছে, তখন করতে হয়, এর ভালোই রেজাল্ট হয়।
0: এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই?
1: পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই, স্টমাকটা কেটে ছোট করে দেওয়া, তাহলে প্রথম প্রথম পেটে গন্ডগোল হয়, ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, সেগুলোর জন্য স্টেপ বাই স্টেপ আমরা ম্যানেজ করি।
0: আচ্ছা আচ্ছা, ধরুন যদি বারবার কারোর খিদে পায়, সেক্ষেত্রে মুখে কি সেলোটেপ লাগিয়ে রাখবে, কিভাবে
1: নিয়ন্ত্রণ করবে? এটা একদিন রাখা যায়, 5 দিন রাখা যায়, তারপরে আস্তে আস্তে এসকেপ ডায়েট হবেই
0: হবেই, তো সেক্ষেত্রে কি করা?

0: যেতে পারে
1: না, ওটার জন্য কমপ্রিহেনসিভ ডায়েট প্রোগ্রাম লাগে, এক কথায় সলিউশন হয় না। মানে তার সকালের ডায়েটটা বিকালে হেভি করতে হবে, সকালের মিলটা হেভি করে দাও, এইভাবে আমরা সলভ করি এগুলোকে। মানে খিদে পাচ্ছে কিন্তু খাবি না, এটা কাউকে বলা যায় জোর করে, বুলি করে বলা যায় একদিন দুদিন এক মাস, তারপরে আর হয় না ওটা।
0: আচ্ছা ওষুধে তো
1: ওটাকে অনেক ভেবে
0: তবেই হবে আর কি। আচ্ছা ওষুধে ধরুন ওজনটা কমলো, ঠিক আছে, এবার ওজন কমিয়ে যে ধরে রাখার ব্যাপারটা, এটা তো একদম মানে সব থেকে কঠিন কাজ, যে ওজন কমিয়ে কিভাবে ধরে রাখা যাবে, তার মানে ওই একই গাইডলাইনটা আমাকে ফলো করতে হবে।
1: দুটো তো পার্ট, ওয়েট লস এর তো দুটো পার্ট থাকে, একটা প্রথমে ওয়েট লস, তারপরে মেইনটেনেন্স। এই মেইনটেনেন্স পার্টটা হচ্ছে তুমি যেটার কথা বলছো, যে ওজনটা আমরা টার্গেটে পৌঁছে গেলাম, যে টার্গেটটা ছিল,
0: এবার ধরে রাখি,
1: তারপরে আবার তো হ্যাঁ, তাই জন্য ওই রেজিমেনটা কন্টিনিউ করতে হয়, রেগুলার এক্সারসাইজ বা ডায়েট সেইটা তো নিজেকে দায়িত্ব নিতে হবে, নিজের লাইফের দায়িত্ব নিজেকে নিতে হবে, নাহলে তো হবে না।
0: ঠিক ঠিক। আচ্ছা সময় যেহেতু বাঁধা আর হিসেব করে আমাদের চলতে হয় যেহেতু, তো সেখানে আপনি বলেছেন যদিও, তবু আরো একবার জানতে চাইছি যে কোন কোন অভ্যেসকে চিরতরে বাদ দিয়ে বেশ কিছু অভ্যেস মানে লাইফস্টাইলের আমাদের কি কি চেঞ্জেস আনলে একদম ওজনটাকে কন্ট্রোলে কিভাবে রাখতে পারবো, একটু ছোট করে যদি আমাদের আরেকবার টিপস দেন, আরেকবার গাইড।
1: হ্যাঁ, ওই একটু সামারি করার মতো করে বলি, এক নম্বর একটু বলে দিই যে স্মোকিং এবং অ্যালকোহল এই দুটোকেই ছাড়তে হবে। টোবাকো এবং অ্যালকোহল এটা সব বিষয়ে ক্ষতিকর, শুধু ওবেসিটি নয় অন্য বিষয়েও ক্ষতিকর, এবং এখানেও ক্ষতি করে অ্যালকোহল। আচ্ছা এটা হলো। সেকেন্ড হচ্ছে যে ডায়েটের মধ্যে ছোট থেকে অনেকের তো নানারকম অভ্যাস থাকে, চকলেট মিষ্টি, এবার বড় হয়ে গেলে এবার একটু কনসিয়াসলি নিজের ডায়েটটাকে চেঞ্জ করতে হবে। এবার হেলদি ডায়েট কি হবে সেটা এই রেডিও প্রোগ্রামে এত কম সময় তো বলা যাবে না, ওগুলো একটা পুরো এক ঘন্টার প্রোগ্রাম, কিন্তু মোটামুটি ব্যালেন্স ডায়েট, হাই ফাইবার ডায়েট, ফ্রুটস ভেজিটেবলস ইনক্লুড করা, প্রসেসড ফুড যেটা এখন সারা পৃথিবীতে ভীষণ বলা হচ্ছে, আলট্রা প্রসেসড ফুড,
0: আচ্ছা
1: ইউপিএফ, এটাকে সম্পূর্ণ বাদ দেওয়ার জন্য, কারণ এটা ওবেসিটি, ডায়াবেটিস, ক্যান্সার সব
0: সমস্ত কিছুকে ডেকে আনছে।
1: সুতরাং ইউপিএফ বাইরের খাবারের থেকে হোম মেড খাবার বা সেলফ প্রিপেয়ার্ড খাবার, সেইটার প্রতি নিজের কমিটমেন্ট রাখাটাই ভালো। যত বেশি আপনি টেক আওয়ে অনলাইন খাবারের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন, তত কিন্তু ক্যালোরি ইনটেক বাড়বে। সুতরাং সেলফ প্রিপেয়ার খাবারটাকেই প্রেফার করা উচিত, এবং নিজের নিজের খাবার প্রিপেয়ার করে নেবো সেটাই উচিত। আমি একটা এই লাস্ট একটা কথা বলে শেষ করি, এই প্রবলেমটা খুব বেশি আসছে আমাদের এখান থেকে যারা বাইরে গিয়ে থাকছেন তাদের মধ্যে। ধরো কলকাতা ছেড়ে বড় চাকরির জন্য চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, দিল্লিতে থাকছে, এবার যেহেতু কোনোদিন খাবার প্রিপারেশনের অভ্যাসটা নেই, বিদেশে যেমন থাকে ওদের, আমাদের নেই, ফলে টেক আওয়ে পুরোপুরি অনলাইন টেক আওয়ে উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে ছ মাস এক বছর পরেই কিন্তু নানা রকম প্রবলেম শুরু হচ্ছে, তার মধ্যে ওবেসিটিও পড়ছে। সুতরাং আমি সেই জন্যই কথাটা বললাম যে প্রথম প্রথম অসুবিধা হলেও ওজন কমাতে হলে এবং শরীর সুস্থ রাখতে হলে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, এবং সেটা প্রথমে কষ্ট হবে, রান্না করা এমন কিছু ব্যাপার না, এক সপ্তাহ দু সপ্তাহে মোটামুটি কাজ চালানোর মতো সবাই শিখে যেতে পারে, যদি বিদেশে ওরা পারে আমাদের এখানে না পারে। সুতরাং নিজের ওজন কন্ট্রোল করতে হলে এই দায়িত্বগুলো নিজেকে নিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে রেসপন্সিবিলিটি এবং কমিটমেন্ট যদি না থাকে, বাকি আমি যাই বলবো বা 100টা বই পড়লে বা 200টা পডকাস্ট দেখেও কিন্তু ওজন কমানো যাবে না, এটাই হচ্ছে মেইন কথা।
0: একদম, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে গাইড করবার জন্য, সাজেশনস দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে।
2: হ্যালো ডক্টর,
0: আজ আমাদের সঙ্গে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। তাঁর কাছ থেকে আজকে আমরা শুনলাম, জানলাম ওজন কমানো ভালো নাকি ওজন কমানো খারাপ। মোটেই খারাপ নয় ওজন কমানো ভালো, কিন্তু গাইডলাইন মেনে অবশ্যই সেই ওজনটা কমাতে হবে। নিজে নিজে ইচ্ছে হলো আর আমি অমনি ফাস্টিং মানে ব্রেকফাস্টটা একদম স্কিপ করে চলে গেলাম।

0: ফাস্টিং এ আমি সারাদিন ধরে থাকলাম, এগুলো করলে চলবে না, বা ক্র্যাশ ডায়েটে কয়েকটা দিন আর কি চললাম তারপরে আবার জেকে সেই, এইগুলো যে হবে না চলবে না সেগুলোই কিন্তু আজকে আমরা শুনলাম। মোটা থেকে রোগা হওয়ার জন্য কোন প্রসিডিওর সেফ বা পার্শ্ব প্রতিক্রিয়া কেমন সব কিছুই শুনলাম, জানলাম, সাজেশনস পেলাম, টিপস পেলাম আজকে কীভাবে সঠিক ডায়েটে রোগকে বসে রেখে রোগা হওয়া বা ওজন কমানো যায়, ক্যালোরি কমানো যায়, ক্যালোরিটা পুরোপুরি মানে বেশি বেশি করে ইনটেক না করে কীভাবে সুস্থ থাকা যায় সেগুলো আমরা কিন্তু আজকে শুনলাম হ্যালো ডক্টরে। তো এর মধ্যে কিন্তু পাচ্ছি তোমার হিসেবি কথা থেকে ওই যে স্কোরশিট যেটা আমি তোমাকে দিয়েছি সেটাও আমি পাচ্ছি, চেক করব। তবে কখন বলো তো, জাস্ট একটুখানি সময় নিচ্ছি, কারণ এখন রেইনবো ফ্ল্যাশব্যাক আসছে, সেই গানটা যে গানটা চন্দ্রবিন্দু বলেছিল আমাকে রোগা বলো না, এখন রেইনবো ফ্ল্যাশব্যাকে সেই গানটাই তো তোমার জন্য রাখছে আর যে মৌমিতা।
1: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: আছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। Rainbow time check, Rainbow time check।
1: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:37 হয়ে 6 সেকেন্ড। সময়ের দিকে তাকিয়ে আমি এগিয়ে চলেছি আর দেখছি তোমার হিসেব কথা, আর ওদিকে শুনছি তো এই যে এখন যে বৃষ্টি এত বারবার অন্ত, তাই বলে কিন্তু ভেবো না যে গরমের হবে অন্ত। গরম নাকি আরও সাংঘাতিকভাবে বাড়বে আর বৃষ্টিও নাকি বাড়বে। তবে বাপু আমি জানি না গো, জাপানে পাওয়া ওই যে তৌসু মাছ সেটা নাকি বাজারে নিলামে উঠেছে, আর নিলামে ওঠা সেই সুমো মাছ বা তৌসু মাছ যেটার কিনা ফ্রাই হবে নাকি তন্দুর দশা কি হবে সেটা আমি বাবা জানি না। তবে সবই হতে পারে, ওজন যার 243 কেজি সেই ব্লু টুনা মাছই তো সুমো খেতাবটা জিতেছে। যে তৌসু মাছ সেই কিন্তু জিতে ফেলেছে সুমো মাছের খেতাব, শুধুমাত্র তার ওজনের জন্য, 243 কেজি ওজনে। এতক্ষণ আমরা মোটা থেকে রোগা হওয়ার কথা শুনলাম বা মোটা হওয়া যে এতটাই খারাপ সেটা শুনলাম, কিন্তু মাছের ক্ষেত্রে আবার দেখো মোটা হয়ে গেলে ওজন বাড়লেই কিন্তু ওজনটা যেই বাড়ছে, ওজন ক্যালোরি বাড়ছে, মানেই হচ্ছে তার দামটাও বাড়ছে। তবে এই দামাদামি হিসেব নিকেশের মধ্যে তুমি আমি গেলে না জাস্ট ফেঁসে যাবো, তাই ফেঁসে যাতে না যাই সেজন্যই তো 9903653992 এবারে আমি চেক করবো। তো সেটা সোজা সেখানে আমি চলে যাচ্ছি, কারণ সেখানে আমি যাচ্ছি কোথায়, সোজা পূর্ব মেদিনীপুর থেকে আমি মহিষা দলে যাচ্ছি পূর্ব মেদিনীপুরে, কারণ রয়েছেন অমিত দা। অমিত সামন্ত কি বলছেন আমাকে একটু বলি। অমিত দা বলছেন যে একটু হিসেব করে চলে যারা তাদেরকে আমরা অনেকেই কিপ্টে বলি, কৃপণ বলি, কিন্তু তাকে কিপ্টে অমিতদা বলবেন না, কারণ মিতব্যয়ী বলবেন তাকে। ঠিক ঠিক একদম তাই, কারণ যা যুগ পড়েছে একটু হিসেব করে না পা বাড়ালে নিজেকেই না বিপদে পড়তে হবে, তাই রাস্তায় চললেও হিসেব করেই চলতে হবে। কোথাও যাওয়ার থাকলে ট্রেনের টাইমের কিছুটা আগে পৌঁছানোর চেষ্টা করেন আমাদের অমিতদা, এবং বৌদিও সেটাই করেন, করে না বলে কালকের কথা, কাল আছে আজকের কথা, আজকের মতো চলতে হবে। সেই জন্যই বৌদি এমন মেসেজ আমাদেরকে করেছেন, দাদা সেটাই বলছেন। আর সারাদিন ফোন দেখে সময়টা নষ্ট করেন না, অবশ্য ফোনে টাইম দিয়ে রাখেন, দিয়ে থাকেন, তবে সেটা কাজ করতে করতে যেটুকু দরকার সেটুকুই, তাই সবার কিন্তু মেপে মেপে পাঁচ ফেলা উচিত এমনটাই কিন্তু মনে করছেন অমিতদা। প্রত্যেককেই কিন্তু একটু হলেও হিসেবি হওয়া দরকার, সেটাই অমিতদার মতামত। বিকাশ দা কি বলছেন, বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে বলছেন, এমনিতে খুব কম সব সময় যেটা হয় একটু হিসেব করেই চলেন আমাদের বিকাশ দা, সেটা নিজে মুখেই বলছেন, কিন্তু কোথাও বেড়াতে গেলে তখন না একদম লাগাম ছাড়া খরচ করে ফেলেন, তখন বেহিসেবি হয়ে যান, তাই জন্য স্কোর শিটে নিজেকে নাম্বার দিয়েছেন 10-8। ওয়াও খুব ভালো। এরপর সোমেন যাদবপুর থেকে কি বলছে, সোমেন প্রথমেই বলছে বৃষ্টি ভেজা শুভ সকাল আমাকে জানাচ্ছে। ওহো, তার মানে এখন স্টুডিও থেকে বেরিয়েই কি বৃষ্টি ভেজা দিনই পাবো, কি জানি গো, জানি না। তবে তুমি যখন মেসেজ করেছো তখন তো ওই 9টার আর কি আগে পিছিয়ে রয়েছে, তো সেই সময়টা বৃষ্টি হচ্ছে তোমাদের যাদবপুরের দিকে, সেটা তো জানতেই পারছি। আর তারপরে যেটা হচ্ছে যে হিসেবি মানেই কিন্তু কৃপণ নয়, আমাদের সোমেনও কিন্তু সে কথা বলছে, হিসেবি আর কৃপণ এই দুটো একদম আলাদা জিনিস। হিসেবি হচ্ছে বুঝে খরচ করা, মানে যতটুকু খরচ করলেই নয় ঠিক সেরকম আবার ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করে কিন্তু সে, তবে হিসেবি মানুষ প্রয়োজনে ঠিক খরচ করে, উপহার দেয়, সাহায্য করে, শুধু অযথা টাকাটা নষ্ট করে না। আর কৃপণ, কৃপণ যারা তারা তো দরকার থাকলেও টাকা খরচ করে না, এক্স্যাক্টলি তাই, নিজের জন্য নয় অন্যের জন্য মোটেই সে টাকা খরচ করবে না, লাগবে কিন্তু দেবো না, এই মানসিকতাকেই বলবে কিন্তু কৃপণ, ঠিক। আর বাজারে গেলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হিসেব করে চলতে একেবারেই পারে না সোমেন, সেটা নিজে মুখে স্বীকার করেছেন। আর একটু ফুডি, নিজে খেতে ভালোবাসেন এবং অন্যকেও খাওয়াতে ভালোবাসেন, এইটা কিন্তু আমি দেখেছি, যারা ফুডি হন তারা অন্যকেও কিন্তু খাওয়াতে ভালোবাসেন, তাই খাওয়া দাওয়ার ব্যাপারে একেবারেই কখনোই হিসেব করেও চলেন না, কৃপণতাও করেন না। নিজেকে কত মার্কস দেবেন সেটা বুঝতে পারছেন না, তো সেটার দায়িত্ব আমাকেই তুলে দিয়েছেন সোমেন দাও। তো সোমেন দাকে যদি আমি এই নাম্বারটা দিই, যদি মার্কসটা দিতে থাকি স্কোরশিটে, তাহলে আবার ওই ক্যান্টনমেন্টের সোমনাথ দা রাগ করবেন, নামে নামে দুজনের বেশ একটু মিল আছে না, কাছাকাছি, তাই রাগ আর কাউকেই আমি কিন্তু রাগিয়ে দিতে চাই না, আমি একদম পুরো ব্যালেন্স করেই চলতে চাই। চিত্তব্রত দা কি বলছেন, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে বলছেন, মৌমিতা আমি নিজেকে না 10-4 দেবো। মা কেন, বাকি 6 কোথায় গেল, কারণ খাবার লোভ সামলাতে পারেন না, এখন খালি ইলিশ খাচ্ছেন, তাই দামটাও যে কতটা খসছে সেটা তো বুঝতে পারছি, যা হবে মাসের শেষে দেখা যাবে, ব্যাস। ও দেবে গৌরী সেন, আছে তো লাগে টাকা দেবে গৌরী সেন, এরম গৌরী সেন অনেকের বাড়িতেই অনেকেই আছেন। এবারে আমি যাচ্ছি বেহালায়, কারণ বেহালায় এখন না গেলে আমার দশা, বেহালাবে উৎপল মাইতি রয়েছে আমার সঙ্গে। উৎপল বলছে আজকে হিরোশিমা দিবস নিয়ে ভয়ানক একটা অনুষ্ঠান ইতিহাসের পাতায় পড়েছি, লিটল বয় ভূমিকা আজকে সেগুলো শুনলাম, গা শিউরে উঠছিল, ভোড়াইতে ভোড়াইয়ের কথা

ও বলছে আমাকে, যেখানে কিনা তাপমাত্রা ছিল 3000 থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস, একদমই তাই 3900 ডিগ্রি সেলসিয়াস ছিল সেই সময় তাপমাত্রাটা, যেখানে আমাদেরই 35 ডিগ্রিতে একেবারে হাঁসফাঁস অবস্থা হয়ে যায় সেখানে, এইটা বলছে। এবং অনুষ্ঠান খুব ভালো লেগেছে, ও আমাকে প্রথমেই সে কথাটা উৎপল জানিয়েছে। এবারে উৎপল যেটা বলছে, জীবনের হিসেব রেখে কি হবে বলতো, জীবনের হিসেব মেলালেও মেলে না, তবে নিজেকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করে, মন যা চায় তাই করবার চেষ্টা করে আমাদের উৎপল। মনকে খুশিতে রাখতে পারলে উৎপলও কিন্তু একদম খুশি, আর ভারসাম্য রেখেই চলে। তবে ব্যবসার হিসেব রাখে, অঙ্ক কষে ব্যবসা চালাতে হয়, ব্যবসার হিসেব করতে করতেই জীবনের হিসেব রাখার সময় আর হয়ে উঠল না, নিজেকে নাম্বার দেবে 10-এ 3। কেন? একটা শ্মশানের গায়ে লেখা ছিল, লেখাটা বেশ ভালো লাগলো, গন্তব্য তোমার এটাই ছিল, পৌঁছতে সারা জীবন লেগে গেল, কি পেলে দুনিয়াতে, শেষ যাত্রাতে আপনজনও পুড়িয়ে গেল। দারুণ, সত্যি তাই, এমনটাই তো, এটা একদম সত্যি কথা, বাস্তব কথা। রয়েছে এখনও অনেক মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করব, কারণ এখনও প্রচুর ছন্দে বেঁধে মেসেজগুলো কিন্তু ওয়েট করছে, সেগুলো তো অবশ্যই বলবো, নামগুলো শুধু দেখে নিয়েছি। তারা কি মেসেজ সেন্ড করতে পারেন সেগুলো তো আমাকে বলতেই হবে, তবে তার আগে যেটা করব সেটা হচ্ছে, চলো না একটু শহর কলকাতায় কিছুটা সময়ের জন্য আমরা হারিয়ে যাই।

হারিয়ে আর কোথায় যাব বলো তো, হারিয়ে যাচ্ছি তো আমি তোমাদের এই মেসেজের মধ্যে, তোমাদের হিসেবি বার্তার মধ্যে কিন্তু আমি অলরেডি হারিয়ে গিয়েছি, আর হারিয়ে যেতে যেতেই তো আমি এখন

স্টুডিওর ঘড়ির দিকেও তাকাচ্ছি, 9:46 হয়ে 50 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। তো এবারে আমি সোজা হারিয়ে কোথায় চলে যাচ্ছি, দীপঙ্করদার কাছে। দীপঙ্কর মান্না বাঁশদ্রোণি থেকে কি বলছেন, তার হিসেবি কথা, হিসেবি বার্তা কিন্তু আমাদের কাছে রয়েছে। কি বলছেন, আজকে সুন্দর সকালটা শুরুই হলো তোমার চমৎকার আর মধুর উপস্থাপনা দিয়ে। ওরে বাস, আবারও সেই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। আবারও একটা সার্টিফিকেট এসে গেছে আমার কাছে, মানে বাঁশদ্রোণী থেকে দীপঙ্কর দা যে সার্টিফিকেট পাঠিয়েছেন সেটাই আমি তোমাদেরকে বললাম। আজকে 6 অগস্ট, ঐতিহাসিক গুরুত্ব, আর হিরোশিমা দিবসের কথা তো জানা ছিল, কিন্তু আমার মুখে শুনে বিষয়টা ভীষণ ভালো লেগেছে, গভীরভাবে উপলব্ধি করলেন, সে কথা জানিয়েছেন আমাদের দীপঙ্কর দা। আচ্ছা, তুমি যে হিসেব আর বেহিসেবের কথা বলছিলে না, সেই প্রসঙ্গে আমাদেরকে কি বলছেন দীপঙ্কর দা সেটা এবার বলছি। দীপঙ্কর দা কিন্তু কাজের দিক থেকে একদম খাঁটি বেহিসেবি যাকে বলে, কারণ নিজের কাজের জায়গায় কখনোই কোনো আপোষ বা কম্প্রোমাইজ করেন না। ইলেকট্রনিক্সের খুচরো জিনিসপত্র কেনাকাটা করতেই হোক, কিংবা মন পছন্দ বাজার দোকান, কোয়ালিটি ভালো হলে টাকা পয়সার হিসেব করে একটুও কার্পণ্য করেন না আমাদের দীপঙ্কর দা। এবার তুমি বলো, মানে আমার উপর ছেড়ে দিয়েছেন, কাজের প্রতি এই আনুগত্য বা ভালোবাসার জন্য 100তে কত মার্কস দেওয়া যায়? এবার যদি আমি আপনাকে শুধুমাত্র মার্কসটা দিয়ে দিই, যদি বলি একদম 100% দাদা আপনাকে না দিয়ে পারছি না, তাহলে না বাকি ওই সোমেন আপনার কাছাকাছিই তো থাকে যাদবপুরে এবং দমদম ক্যান্টনমেন্টে, মানে আমার ওদিকে থাকেন যিনি, যে তিন তারা দুজন, মানে সোমনাথ দা এবং সোমেন আমাকেই না চেপে ধরবে, আমাকে বলবে পার্সিয়ালিটি করছি, তো সেজন্য এই মার্ক্সটা আমি দিতে পারছি না। কিন্তু আমার যেন মনে হচ্ছে, চুপি চুপি বলি, ফিসফিসিয়ে বলি, 100% মার্কসই আমার দিতে ইচ্ছে করছে, কারণ নিজের কাজের ক্ষেত্রে যিনি কিনা কার্পণ্য করেন না এবং একইভাবে তিনি খরচ করেন, তাকে সত্যি সত্যি 100% না দিয়ে কি বলা যায়? আর আমার গল্পটা শুনতে চাইছেন? আমিও কাজের ব্যাপারে ভীষণভাবে একদম, মানে কাজের বেলায় কাজই, কাজ পড়লে পাজি, এই ব্যাপারটা কিন্তু নয়, কিন্তু কাজের ব্যাপারে অবশ্যই অবশ্যই ডেডিকেশনটাই সব। আমারও মনে হয় সেটা, যে কাজের ক্ষেত্রে এটা অবশ্যই প্রত্যেকেরই করা উচিত, এটা কম বেশি সবাই কিন্তু করে থাকেন, আমার তো সেরকমটাই মনে হয়। বারাসাত থেকে শঙ্করদা কি বলছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে বলছেন, সকাল থেকে রাত তক আমার সারা দিন, হিসেব করে চলতে যে হয় করি না কভুরিন, ওঠা বসা খাওয়া চলা কিংবা দোকানদারি, সময় হিসেব কষে চলার চেষ্টা সদাই জারি, মাঝে মাঝে হিসেব কষতে হয় ভারী মুশকিল, নোট বইতে চোখ বুলিয়ে পাই না কভু মিল, নই খরুচে নই তো কৃপণ, হই যতই হিসাবি, দিনের শেষে স্কোরবোর্ডে নিজেকে কি নম্বর দেব সেটা ভাবি। ওয়াও, দারুণ কিন্তু শঙ্করদা, এত সুন্দর করে ছন্দে বেঁধে তার পুরো হিসেবি কথাটা কিন্তু আমাদের কাছে সেন্ড করেছেন, আর SSD তিনিও তো সেন্ড করেছেন, শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে তিনিও কিন্তু ছন্দে বেঁধে তাঁর কথা, তাঁর হিসেবি বার্তা আমাদেরকে সেন্ড করেছেন। সুপ্রভাত মৌমিতা, কণ্ঠ শুনলে মৌমিতা, নমস্কার কলকাতায়, খাতা কলম নিয়ে বসি চরম ব্যস্ততায়, জানি না কিসের টানে ছন্দ মেলাই ছড়ায়, এতই মজায় থাকি আমি, সময় হিসাব রাখাই দায়, দেয়াল ঘড়ির কাঁটাগুলিকে করি কত কটুক্তি, হে ভগবান আমায় দাও ওদের স্তব্ধ করার শক্তি, রবিবারে ছুটির দিনে যেই না যাই বাজারে, নানা লোকের নানা প্রশ্নে মগ্ন থাকি উত্তরে, ফিরে আসলে গিন্নি আবার আসে আমায় তেড়ে, কি দেরি হয়েছে তাই তো সে আমায় দেয় না ছেড়ে, চায়ের দোকানে আড্ডা জমে চলে রাজনীতির লড়াই, ছদ্মবেশি লোককে নিয়ে করে দেখি বড়াই, সময় নষ্ট হয় আড্ডায় ভেবে দেখেছি কত, কিন্তু আড্ডা ছাড়া চলে না জীবন, তাই তো থাকি অবিরত, হিসেব থাকে না সময় এখন, গতি কমেছে বয়সে, স্কোর শিটে তাই তো আমি মনে হয় সবার শীর্ষে। ওয়াও, সত্যি তাই, 100, 110, 10 এরকম মানুষকে তো দিতেই হয়। ওই দেখো, জোরে জোরে বলে ফেললাম, ফিসফিসিয়ে না বলে, ওই সোমনাথ দা সোমেন আমায় সবাই কিন্তু ধরবেন, কারণ আমি যে বলে ফেলেছি না এই আপনাকে এই নাম্বারটা না দিয়ে কোথায় যাই, আর যেখানে কিনা প্রথমেই আবার আমাকে কেমন করে লিখেছেন যে কণ্ঠ শুনলে মৌমিতার নমস্কার কলকাতায়, খাতা কলম নিয়ে বসি চরম ব্যস্ততায়, এমনভাবে যিনি বলেন তাকে কুর্নিশ স্যালিউট এবং প্রণাম না জানিয়ে কোথায় যাই বলুন তো। শুধু আপনাকে না, অবশ্যই আমি বাকিদেরকেও বলছি, কারণ প্রত্যেকে এত সুন্দর করে ছন্দে বেঁধে আমাকে প্রত্যেকে মেসেজ শেয়ার করেন, রিয়েলি বলছি আমার খুব খুব ভালো লাগে। যারা ছন্দে লিখে পাঠাচ্ছেন না তাদের মেসেজ আমার ভালো লাগে না, একদমই নয়, প্রত্যেকে একদম প্রত্যেকে প্রত্যেকের মতো করে সুন্দর করে প্রত্যেকে নিজের কথাগুলো আমাদেরকে শেয়ার করেন, এইভাবেই রোজ রোজ থাকবেন, শুধু মৌমিতা না সবার সঙ্গে কিন্তু থাকতে হবে। আমিও হিসেব করে চলার চেষ্টা করি, আরে আমার কথা বলছি না, রজত বলছে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, একটু দেরি হয়ে গেছে রজতের, তো যাই হোক রজত এটা বলছে যে ও হিসেব করেই চেষ্টা করে চলবার, তবে সবসময় না হয়ে ওঠে না, কিন্তু যতটা সম্ভব সেটাও করে, বাজারে গেলে একদম মেপে হিসেব করে

0: খরচ করে, আর মোবাইল আর মোবাইলের বিষয় একটু বেহিসেবেই বটে, সেটাও কিন্তু নিজে মুখে স্বীকার করেছে আমাদের রজত। তুমি কি বলছো? এখনো কিন্তু তুমিও আমাকে জানাতে পারো 9903653992 তে। আছি আছি, এখনো কিন্তু আছি, পুরো ওই কত পর্যন্ত? অবশ্যই অবশ্যই 10টা পর্যন্ত। আজ 6th August, 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট।
1: স্বপ্ন সাজায় নিজেকে।

0: স্বপ্ন সাজাই নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে।
1: এই ভালোবাসার ব্যাপারে না কোনো রকম ভাবে ওই কার্পণ্য করাও চলে না, হিসেব টিসেবও করা চলে না, হিসেবে এখানে কিন্তু একদম গরমিল হয়ে যায়, পুরো বেহিসেবি হয়ে কিন্তু ভালোবাসতে হয়, তবেই না ভালোবাসার কেমিস্ট্রিটা জমে। এই মুহূর্তে কিন্তু আবারও একটা মেসেজ রয়েছে, আবারও একটা বার্তা রয়েছে, পাঠিয়েছে উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে। উত্তরা বৌদি পাঠিয়ে দিয়েছে মাধাইদার বাড়ি থেকে। কি বলছেন আমাদের উত্তরা বৌদি একটু দেখি। বর্তমান সময় হিসেব করে না চললে না প্রত্যেকটা বাঁকেই থাকবে বিপদের ঝুঁকি, সে সমাজক্ষেত্র হোক বা জীবনক্ষেত্র, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সেখানে তো কোনো হিসেব থাকে না, তাই না? হিসেব করে চলাটা কিন্তু সংযমী মানুষের পরিচয়। এত কথা বললাম কিন্তু আমি নিজে কতটা হিসেব, ততটা কিন্তু হিসেবই নই, তাই প্রতি পদে পদে আমাকে ঠকতে হয়। হিসেব না করে মানুষকে বিশ্বাস করে অনেক সময় ঠকেছেন আমাদের উত্তরা বৌদি, সে কথাটা কিন্তু বলছেন তিনি। তো সেখানে মানুষকে বিশ্বাস করার আগে সেই মানুষকে সম্পর্কে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তবেই না তাকে বিশ্বাস করতে হবে। আর এই আর্থিক দিক দিয়ে বড্ড বেহিসেবি উত্তরা বৌদি, সেটা বলেছেন, কারণ হাতে টাকা এলে কিছুতেই হিসেব করে তিনি খরচ করতে পারেন না, যেটাই তার শখ হয় সেটাই তিনি কিন্তু খরচ করে ফেলেন, মানে সেটাই কিনে ফেলেন। শখ বলতে বই পেন এই সমস্ত জিনিস কিনে থাকেন, আর মোবাইলে অলসতা বলতে সেইভাবে সময় পান না মোবাইল ঘাঁটার, তবে দুপুরবেলা এক ঘন্টা সময় পান, সেই সময়টা একদম মোবাইলে ডুবে থাকেন, আর বড় বড় অঙ্কগুলোকে পুনরায় বুঝে নিতে তখন আর কোনো দিকে খেয়াল তাঁর থাকে না। এই সময়টায় তিনি অলসতা যদি বলা হয় তাহলে সেটুকুই তিনি করে থাকেন। বেহিসেবি নাম্বার দিতে হলে 10-এ 5 দেবেন উত্তরা বৌদি নিজেকে। বহরু ঘোষপাড়া থেকে এই টেক্সটটা কিন্তু আমাকে করেছেন উত্তরা বৌদি। তো তোমাদের সবাই কে কি বললে সেটা তো বললাম, এবারে আমি কোথায় যাই বলো তো, এবারে কোথায় যাব সেটাই হচ্ছে কথা। এবারে যাব কোথায়, 9:56 হয়ে 40 সেকেন্ড অলরেডি হয়ে গিয়েছে, মানে স্টুডিওর ঘড়িতে সেটাই তো দেখাচ্ছে। তো আজকে মনে হচ্ছে এবারে কিন্তু আমার ওই টাটা বাই বাই বলবার কিন্তু

সময় হয়ে এসছে, তার সেই জন্যই কিন্তু আর যে মৌমিতা যখন চলে যাবে তখন সে কী করতে পারে, তোমাদের এই হিসেবি কথা হিসেবি বার্তা এই সমস্ত তো শেয়ার করলাম, এই সমস্ত তো দেখলাম, তবে এবারে তো আমাকে চলে যেতে হচ্ছে। তবে যেতে যেতে যেটা করে থাকি প্রতিদিন আমি সেটাই তো আবারও আজকেও করবো। স্টুডিওর ক্লক বলছে আমায় যাবার সময় হলো, কথায় গানে জার্নিটা মজায় মজায় কাটলো। আজকের মতো মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই, সোম সকালে 10th August আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। কেন্দ্র সরকার ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমানাথনের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এই মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের কার্যকালের মেয়াদও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে, পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হলেও 60টি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করছে। অন্যদিকে সংসদে এক প্রশ্নের জবাবে সরকার আরও জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে 3972 জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শ্রীলঙ্কায় আটক ভারতীয় মৎস্যজীবী ও তাঁদের নৌকাগুলো দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত সেদেশের নেতৃত্বের কাছে সহযোগিতা চেয়েছে। সরকারি সফরে কলম্বো পৌঁছে বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে, প্রধানমন্ত্রী হারিনি অমরাসুরিয়া, বিদেশমন্ত্রী বিজিতা হেরাত এবং বিদেশ সচিব আরুনি রানারাজার সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র এবং কঙ্কণ ও গোয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ

উত্তরপ্রদেশ ও উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হিরোশিমা দিবস। 1945 সালে 6ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুদ্ধবিমান থেকে পারমাণবিক বোমার হামলা চালানো হয়েছিল হিরোশিমা শহরে। পারমাণবিক হামলায় হিরোশিমা শহরে বহু মানুষের প্রাণ চলে যায়। সেই মর্মান্তিক ঘটনার দিনটির কথা স্মরণ করে শান্তি প্রচারের বার্তা দিতে পালিত হয়ে থাকে হিরোশিমা দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 102তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। বেহাল পুর পরিষেবার অভিযোগে আগামী 13ই আগস্ট কলকাতা পুরসভা অভিযান করবে কংগ্রেস। এক ভিডিও বার্তায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, বর্তমানে পুর পরিষেবার বেহাল দশা তৈরি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে শহরে। বেহাল পুর পরিষেবা সামাল দিতে নতুন সরকার সচেষ্ট নয় কেন, সে প্রশ্ন তোলেন তিনি। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নিউ টাউনের কনভেনশন সেন্টারে জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত নারী নেতৃত্বে উন্নত বাংলা কনক্লেভের সূচনা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার এর উদ্বোধন করেন। উপস্থিত রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। সিলকিয়ারা সুড়ঙ্গে উদ্ধার অভিযানে অসামান্য সাহস ও নিঃস্বার্থ সেবার জন্য 12 জন র্যাট হোল খনি শ্রমিককে সর্বোত্তম জীবনরক্ষা পদক প্রদান করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি। মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে তাঁদের অসাধারণ সাহস ও অটল নিষ্ঠার যথার্থ স্বীকৃতি হিসেবে এই পুরস্কার বলে তিনি জানান। ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র বিক্ষোভ অব্যাহত। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর সঙ্গে 2 মহিলাসহ 5 জন অনশনে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন তাঁর সরকার পড়ুয়াদের সমস্যার সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। তেলেঙ্গানায় খাদ্যদ্রব্যে ভেজালের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। মশলার রং, ওজন এবং বাজার মূল্য বাড়ানোর জন্য তাতে কাপড় রং করার উপাদান, কৃত্রিম রং, ট্যালকম পাউডার এবং রাইস ব্র্যান অয়েলের মতো ক্ষতিকারক পদার্থ মেশানো হচ্ছে। এই বিষয়ে অবিলম্বে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ক্যাসভেল কাউন্টিতে বন্দুকবাজের গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী সহ একই পরিবারের 3 জন সদস্য নিহত হয়েছে। পরিবারের 4th সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নর্থ ক্যারোলিনা স্টেট ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফে জানানো হয়েছে। রাজ্য সরকার আগামী 9 আগস্ট পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রদান করবে। ওই দিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জরুরি অবস্থা চলাকালীন গণতন্ত্র পুনরুদ্ধারে সত্যাগ্রহ করে যে সমস্ত ব্যক্তি কারাবরণ করেছিলেন তাদের সম্বর্ধিত করবেন। মালদার গাজলে রাঙাভিটা এলাকায় বিপুল পরিমাণ টাকা সমেত 2 যুবককে আটক

0: করেছে পুলিশ। আজ সকালে দুটি মোটরসাইকেলে করে ব্যাগ ভর্তি ওই টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের পথ আটকায়। টাকা গোনার কাজ চলছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
3: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
2: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
0: ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে 18 সেকেন্ড। আর এই সময়টা প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, গান দরিয়া। আর গান দরিয়া আজকে মানেই রয়েছি আমরা দুজন, কে কে
5: রয়েছি? সোমা এবং জয়শ্রী। আর সোমা জয়শ্রী থাকা মানে হই হই করে আমরা গান দরিয়ায়, দরিয়াতে আমরা নৌকা ভাসাই। আর সেই নৌকা কিসের নৌকা? গানের নৌকা, গল্পের নৌকা। আজ আমাদের গল্পের মধ্যে যে চরিত্র উঠবে, ফুটে উঠবে, তারা হলেন একেবারেই পুরুষ চরিত্র। আমাদের লোকগানের মধ্যে এমন অনেক গান রয়েছে যেখানে পুরুষ চরিত্রকে তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে, কখনো আধ্যাত্মিকতা, কখনো পৌরাণিকভাবে, কখনো লৌকিকভাবে, বিভিন্ন আঙ্গিকেই আমরা পুরুষকে পেয়েছি আমাদের গানের অনুষঙ্গ হিসাবে। প্রথমেই তাই সেই পুরুষকে অর্থাৎ কালাচাঁদকে আমরা স্মরণ করি।

0: গানে গানে কথায় কথায় আমাদের আজকের গান্দরিয়া সমাজ অয়েস্প্রির সঙ্গে আপনি রয়েছেন। আর আজকে আপনি এতক্ষণে শুনেই নিয়েছেন যে আমরা এই পুরো লোকগান নিয়ে এই একটা পর্যন্ত যে থাকব, এই পুরো একটা পর্যন্ত আমাদের যে যাত্রা পথটা কী থাকবে আমাদের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ আমাদের জীবনের, আমাদের জগতের, আমাদের সৃষ্টির, আমাদের প্রকৃতিতে কেমনভাবে একটা প্রধান চরিত্র। আমি এখানে নারী চরিত্রের কথা যেহেতু আনছি না, তাই আমি পুরুষ চরিত্রের কথাই বলবো। আর লোকগান, লোকগান কিন্তু সব সময় প্রত্যেকবার তার সহজ সরল চলন বলন এবং ভঙ্গিমায় এই নানাভাবে এই পুরুষ চরিত্রকে সম্মান জানিয়েছে এবং জানাতেই হয়, কারণ পুরুষই সেই বল, যে বল দাঁড়িয়ে থাকলে বোধ হয় একটা সমাজ বা একটা জনজাতি, একটা গোষ্ঠী, আমি সব দিক থেকেই বলবো, আকাশ পাতাল নির্বিশেষে বলবো, পরিপূর্ণ হয়, শক্তিশালী হয়। তাই আমাদের জীবনে অপরিহার্য, একমাত্র হয়তো বলতে পারি, পুরুষ তো বটেই,
1: অবশ্যই। আর সেই পুরুষদের মধ্যে যিনি একেবারে প্রধান, আমি বলতে পারি সর্বোচ্চে রয়েছেন, তিনি হচ্ছেন শিব বা মহাদেব। তিনি হলেন অন্যতম প্রধান এবং সর্বোচ্চ দেবতা। ত্রিমূর্তির তিনি ধ্বংস বা প্রলয়ের দেবতা, তবে শৈব মতে তিনি সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, এই তিনটিরই কারণ। তিনি আদিযোগী এবং কল্যাণময় দেবতা হিসেবে পূজিত সেই ভোলানাথ, সেই শিব শঙ্করকে আসুন এখন আমরা শ্রদ্ধা জানাই।

0: গানে গানে কথায় কথায় আমরা এগিয়ে চলেছি আমাদের অনুষ্ঠান নিয়ে। আর যে প্রসঙ্গে আজকে আমরা কথা বলছি, যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, হ্যাঁ এটা সত্যি কথা, লোকসমাজে লোক বিশেষ করে লোক সংস্কৃতিতে ভোলানাথ, আদিদেব, মহাদেব, তাঁকে নিয়ে এই পুরো সাম্রাজ্যটাই যেন দাঁড়িয়ে রয়েছে। মানে সর্বত্র, এমনিতেও সমাজে বলুন, সৃষ্টিতে বলুন, জগতে বলুন, জীবনে বলুন, সমস্ত কিছুটাই কিন্তু তার থেকেই আসা, তার থেকে পাওয়া, সেখান থেকেই সবটা চুঁইয়ে পড়েছে এবং সেখান থেকে তার রূপ পরিবর্তন করে আমরা সেখান থেকে নিজেদেরকে আরও বেশি ধনী করেছি এবং নতুনত্ব আমরা আরও কিছু সেখান থেকে এসেছে, এটা সত্য কথা। কিন্তু লোকসমাজ, লোকসংস্কৃতি তা কিন্তু এখনও পর্যন্ত সদাশিবের সঙ্গে নিজেদেরকে অদ্ভুতভাবে জড়িয়ে রেখেছে।
1: আর এই শ্রাবণ মাস, শ্রাবণ মাস কিন্তু হিন্দু ধর্মে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসে সেই শিব শঙ্করের পুজো বিশেষভাবে করা হয়। তাই অনেক মানুষ যারা এটাই বিশ্বাসী, তারা কিন্তু একেবারে ভক্তিগদগদ হয়ে তারা দেবাদিদেব, মহাদেবের পুজো করছেন। তাদের সেই বিশ্বাস অটুট দেবাদিদেব মহাদেবের প্রতি, এবং সেই ধরনের বিশ্বাসের থেকে কিন্তু তৈরি হয় নানা ধরনের লোকাঙ্গিকের সঙ্গীত, এবং সেই গীতিকারেরাও কিন্তু অসামান্য কিছু গান সৃষ্টি করেন যা যুগে যুগে চলে আসে।
0: তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, বিশেষ জরুরি কিছু কাজ, সেগুলো আমাদের সঙ্গে সঙ্গে ঠিক গানে গানে কথায় কথায় হেঁটে হেঁটে রাস্তা পার হয়, তেমনই কিছু জরুরি কাজ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন জয়শ্রী সোমার সঙ্গে গান দরিয়ায়।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।
4: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা গান শুনছিলাম। আজকের এই আসর জুড়ে, গান্দরিয়ার আসর জুড়ে আমরা লোকসঙ্গীতের লোকসমাজে যেভাবে যতভাবে চেষ্টা করবো, আমাদের সময় যতটা আমাদেরকে সময় দেবে, পুরুষ বা পুরুষ শক্তি এসেছে সেভাবে আমরা চেষ্টা করবো গানগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাবার। এবং এই গানটা বাজাতে গিয়ে আমার, বিশেষ করে আমার না, আমাদের এই কথাটা বারবার করে ফিরে ফিরে আসছে যে লোকসঙ্গীত নিয়ে যারা রিসার্চ করেন, লোকসঙ্গীতকে যারা ভালোবাসেন, লোকসঙ্গীত নিয়ে যারা বাঁচেন, বা যাদের বলা যায় যে লোকসঙ্গীতের জন্যেই যেন তার জন্ম হয়েছে, এমন যে সমস্ত মানুষ পৃথিবীতে রয়েছেন তাদের মধ্যে অন্যতম একটি নাম বাংলার লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে। আমরা এই গানটি শুনছিলাম এবং এই গানটির মধ্যে আমরা বারবার করে কেমন করে যেন একটা আশাবাদের কথা শুনলাম, এবং পুরুষ কণ্ঠে এরকম শক্তপোক্ত গায়কী এবং তার ভঙ্গি সে কোথাও যেন ভুলে গেল যে না, এবোধহয় শেষ নয়,
1: একেবারে
0: এর পরেও জীবন আছে। আর সেই যে জীবন, সেই জীবনেই বোধ হয় ঠিক গতকাল থেকেই হাঁটা শুরু করলেন স্বাগত দে।
1: নদীর মরণ হয় না সমুদ্রে পড়লে, তিনি হয়তো নদী ছিলেন, সে মহাসাগরে তিনি পাড়ি দিয়েছেন। আর এমনই অসামান্য কণ্ঠ, পুরুষ কণ্ঠ। আমরা আজ পুরুষদের নিয়ে কথা বলছি লোকগানে, তাই যে সকল পুরুষ শিল্পীরা রয়েছেন লোকগানের, আজ তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা। স্বাগতদের মতো এমন বহু শিল্পী যারা তাদের সৃষ্টির স্বাক্ষর রেখে গেছেন আমাদের কাছে, তারা হয়তো আমাদের কাছে আর ফিরে আসবেন না সশরীরে, কিন্তু তাদের

তাদের সৃষ্টি, তাদের কর্ম আমাদের কাছে বারবার ফিরে ফিরে আসবে। আমরা তাদের সৃষ্টির মধ্যে দিয়ে, তাদের কর্মের মধ্যে দিয়ে তাদেরকে স্মরণ করব বারংবার।

0: লোকসঙ্গীতের সহজ সুর, চলন এবং তার কথার যে ব্যাপ্তি, এই পুরোটা মিলেমিশে কেমন করে যেন একটা জটিল মানুষের জীবনকে সহজ একটা রাস্তা দেখানোর একটা সহজ রাস্তাই বোধ হয় লোকসঙ্গীত, লোকসংস্কৃতি। এবং এই যে গানটি আমরা শুনছিলাম, এবং আজকে আমাদের যে বিষয়ের উপরে আমরা রয়েছি, যে দিকে আমরা রয়েছি বলবো, বিষয় নয়, এটা অবশ্য একটা দিক, যে দিকটা পুরো সৃষ্টির মধ্যে মাথায় করে রাখার মতনই একটা বটে, এটা দিকে আমরা রয়েছি। সেখানে এই যে গুরু এবং শিষ্য, সেখানে সিরাজ সাঁই এবং লালন ফকির লোকসঙ্গীতের অনবদ্য অপরিহার্য দুটো নাম, যে দুটো নাম কেমন করে যেন লোকসঙ্গীত বললে এবং লোকসঙ্গীতের সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন। তারা তো বটেই, তারা নিজেরাও গুরু শিষ্য এবং তাদের অবদান আমার মতন, আমাদের মতন ছোটোখাটো মানুষের উচ্চারণ, নাম উচ্চারণ করাটাও অনেক বড় ব্যাপার, সত্য কথাই, এটাই সত্যি। কিন্তু তারপরেও সম্পূর্ণ জনজীবন, সৃষ্টি বলবো, সৃষ্টির ওপরে সদ্গুরু, গুরু এ বোধ হয় তেমনই এক পুরুষ চরিত্র, তেমনই এক অস্তিত্ব, তেমনই এক ঊর্জা, জ্যোতি, যেটা যদি মানুষের জীবনে বা সৃষ্টিতে প্রমিনেন্ট হয় তাহলে বোধ হয় অনেকটা পথ চলা সহজ হয়ে যায়।
1: একদমই তাই। আসলে গুরু হলেন শিষ্য, শিক্ষক, তিনি হলেন পথপ্রদর্শক, তিনি হলেন আধ্যাত্মিক পরামর্শদাতা, তাই যিনি পথ দেখাচ্ছেন, তিনি তো একটা অন্তত আলোকবিন্দু, যে আলোকবিন্দুকে আমরা তার দিকে তাকিয়ে থাকি, তাকে আমরা লক্ষ্য করে এগিয়ে চলি, আর তিনি আমাদেরকে অন্ধকার বা অজ্ঞতা থেকে দূর করে জ্ঞানের আলো দেখান, তিনি গুরু। সনাতন ধর্মে গুরুকে ঈশ্বরের সমতুল্য মর্যাদা দেওয়া হয়, এছাড়া আমরা অবশ্যই সেই ব্যক্তিকেই গুরু বলে মানি যার অস্তিত্ব, যার ব্যক্তিত্ব, যার পারদর্শিতা অনেক অনেক অনেক বেশি।
0: ঠিক তার সঙ্গে সঙ্গে আমরা আরও একটি গান শুনব, এও গুরু শিষ্যেরই মানে এমন মিলন, যে মিলন বাংলার ইতিহাসকে, মানে ইতিহাসের চলনকে বদলে দিতে পেরেছিল। আমরা তেমনই এক গুরু শিষ্যেরই এই গানটি শুনি, গানটা শুনে ফিরে আসি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন সোমা জয়শ্রীর সাথে গান দরিয়া।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গানটি শুনতে শুনতে সত্যি কথায় স্টুডিওতে আমরা দুজন বসে বসে এটাই ভাবছিলাম যে লোকসঙ্গীত, বিশেষ করে বাংলার লোকসঙ্গীত এতটাই ধনী, এবং তার শুধু গায়কই নয়, তার পদকর্তা নয়, তার সুর নয়, তার যে ভাব, তার যে কথা, যে কথাগুলো একটা শক্ত জীবনকে কত সহজভাবে বলতে পারে, বোঝাতে পারে মানুষের জীবনকে, যদি মানুষ এই দর্শনটাকে একটু বুঝতে

0: যে চায় তাহলে বোধ হয় কঠিন তত্ত্ব সহজ করতে পারে। এবং এই যে গানটি আমরা শুনছিলাম কালো ভ্রমর, এই কালো ভ্রমরকে আমরা নানা সিম্বলিক ভাবেই দেখেছি বা দেখি, বিশেষ করে বাংলা লোকসাহিত্যের লোকসংস্কৃতিতে। এবং সেখানে আমরা শ্রীকৃষ্ণকেও কালো ভ্রমরের সঙ্গে তুলনা করি। এবং কালো ভ্রমর এটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের একটি আইকন বটে, কারণ যদি ফুল ফোটে তাহলে ভ্রমর আসবেই, আর ভ্রমর যদি না আসে সে ফুলের জীবনই বোধহয় বৃথা, কারণ তার সেই মধু আহরণ কে করবে? তার জন্য তো সে কালো ভ্রমরকেই চাই। সে কালো ভ্রমর যতই কালো হোক না কেন, তার বাসা কিন্তু, তার অবস্থান কিন্তু ফুলের বুকের উপরেই, এবং সে ফুলেই ঘুমায় এবং ফুলেই জাগে। আর কালো ভ্রমর সম্পূর্ণ সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে, সেখানে কোথাও তাকে একটুখানি নীলাজ বলা হয়, তাকে কোথাও একটু বলা হয় যে সে মধুটা খেয়ে চলে গেল, ঠিক কথা, কিন্তু তার সঙ্গে কি এটাও সত্য নয়, কালো ভ্রমরের অপেক্ষা কোন ফুল করে না বলুন তো? কালো ভ্রমর না এলে সবটাই তো যেন বৃথা।
1: একদমই তাই। জয়শ্রী প্রতীকের কথা বলছিল, সিম্বলাইজ করছে এই কালো ভ্রমর। তার আগের যে গানটা আমরা শুনছিলাম সেখানে তিন পাগলের কথা বলা হচ্ছিল, সেটাও তো একটা সিম্বল, তাই না? তিন পাগল অর্থাৎ ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তিন পুরুষ, শ্রী চৈতন্য প্রেমের প্রতীক, শ্রী নিত্যানন্দ আনন্দের প্রতীক, এবং অদ্বৈত প্রভু তিনি জ্ঞানের প্রতীক। এই প্রেম আনন্দ এবং জ্ঞানের মিলন এই গানকে এক অন্য মাত্রা দান করেছে। আর তারা তো পাগল, তাই না? পাগল কেন বলা হচ্ছে? কোথাও যখন সুস্থতার অভাব ঘটে তখনই তাকে পাগল বলা হয়। তো এক্ষেত্রে কি অভাব ঘটেছিল, কোন সুস্থতার অভাব ঘটেছিল, সমাজের কোন সুস্থতায় আঘাত করেছিল তারা? তারা সমাজে যাকে বলে নিচু শ্রেণী, অজাত, তাদেরকে সারা সমাজ সকলে অবহেলা করে, কিন্তু এই পাগলেরা তাদের বুকে টেনে নিয়েছিল জাতের অহংকার দূর করে। তাই তো এমনই পাগলের কথা বলা হয়েছে। এই পাগল প্রতীক, আবার তিন পাগল অর্থাৎ তিন জ্ঞান আনন্দ এবং প্রেমের প্রতীক। এমন করেই লোকগানে বিভিন্ন প্রতীকের ব্যবহার করা হয়েছে, যার মধ্যে দিয়ে সেই সাধকদের মূল অধ্যাত্ম সাধনার কথা তুলে ধরা হয়েছে। অথচ মানুষের চোখের সামনেই আছে কিন্তু নেই, সেটা আড়ালে খুঁজে বের করতে হয়, জানতে হয়, চিনতে হয় তাদের, তাই না?
0: ঠিক এইভাবেই আমরা যদি একটু ঘুরে দেখি লৌকিক জীবন, আমাদের যে লৌকিক জীবনে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা জড়িয়ে থাকি, মিলেমিশে থাকি, আমাদের শেকড় বলা হয় যাকে, সেই লৌকিক জীবন, লৌকিক জীবনে মায়ের পরে বোধহয় সব থেকে কাছের সেই মানুষটি যাকে মা চিনিয়ে দেন বাবা, সমাজের দায় দায়িত্ব এবং সমাজের কর্তব্য নিষ্ঠা এবং সবটা টানতে টানতে মানুষটা কোথাও গিয়ে যেন কেমন করে তার নিজের জীবনের সুখ শান্তি আনন্দ, নিজের চাওয়া পাওয়া, নিজের ভালো লাগা মন্দ লাগা সবটা যেমন কেন কোথাও একটা দিক হয়ে যায়, একটা কেমন করে যেন একটা মানে দ্বীপের মধ্যে নিজেকে আটকে ফেলেন, কারণ তার লক্ষ্য একটাই থাকে, তার পরিবার। আমরা তেমনি সেই মানুষ, যে মানুষগুলো আমাদেরকে ছোট থেকে, আমরা যাদেরকে দেখে বড় হই, বিশেষ করে মেয়েদের কাছে বাবাই তো তার এক প্রথম সুপার হিরো। তো তেমনি একটু লৌকিক জীবনের দিকে আমরা একটুখানি ঘুরে তাকাই, কি বলো?
1: অবশ্যই।
0: তো আমরা সেরকম ঘুরে আসি লৌকিক জীবনের দুটো ক্যারেক্টার, দুখানা প্রচুর অসংখ্য, তবে আপাতত এখানেই যাই।

0: বাবা। হ্যাঁ, বাবার প্রভাব তো আমাদের জীবনে সুবিশাল সুবৃহৎ, কিন্তু বাবার পরে আরও একটা প্রভাব পড়ে পরিবারে, তিনি হচ্ছেন বড় ভাই অর্থাৎ দাদা। দাদা আমাদের অনেক গভীর গোপন কথা জানে, আবার দাদা কিন্তু বেশ শাসনও করে, আবার অন্যদিকে দাদা অনেকটা দায়িত্বও নেয়, তাই না? তো যখন ভাইয়ের খুব ইচ্ছা করে যে আমি একটু মানে মেলা থেকে একটু যদি দাদা আমার জন্য বউটো কিনে আনতে পারত তাহলে ভালো হতো, মানে সেই যে মনের দুঃখ মনের কষ্ট যে দাদা নিজে বিয়ে করেছে অথচ আমার দিকে একটু তাকাচ্ছে না, মানে দাদার সঙ্গে এই যে খুনসুটি বা অভিমান এটাও তো বাস্তব, তাই না? মানে একদিকে দাদার প্রতি শ্রদ্ধা দাদার প্রতি ভালোবাসা, তার পাশাপাশি দাদার উপর অভিযোগ অনুযোগ সবটাই কিন্তু চলতে থাকে।
1: তার মানে এখান থেকে আমরা দাদা এবং ভাই এই দুটো ক্যারেক্টারকেই মোটামুটি
0: অবশ্যই
1: পাবো, কারণ আবদারটা তো ভাইয়েরই।
2: দাদা পায়ে পড়ি রে,

গলায় এই গান আমাদের মানে এত পরিচিত এবং এত ভালো লাগার, ভালোবাসার একটা গান বলে প্রত্যেকটা প্রজন্ম বোধ হয় গানটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং গানটা সত্যি সেরকম করার মতনই একটি গান। এই যে গানটা আমরা শুনলাম, এই গানটার মধ্যে একটা মজা আছে, একটা আবদার আছে, একটা চটুলতা আছে, একটা দাবি আছে, একটা মানে সব কিছু মিলিয়ে গানটা খুব সুন্দর, মজার, আনন্দের। কিন্তু একটা জিনিস ভাবুন তো, একমাত্র ভারতবর্ষেই বলবো আমি, শুধু বাংলার ঘরে বলবো না, একমাত্র ভারতবর্ষ সেই দেশ বা সেই জায়গা যেখানে ভাই এবং বোন, এই ভাই বোনের সম্পর্কটাকে এত প্রমিনেন্টলি দেখা হয়, সম্মান দেওয়া হয় এবং মর্যাদা দেওয়া হয়। ভারতবর্ষের বাইরে কোনো জায়গায় ভাই বোনের সম্পর্কের এই এত গুরুত্ব আছে কি না সেটা পাশে একটা বড় প্রশ্নচিহ্ন তো অবশ্যই আছে। ভাই এবং বোন, ভাই সে বড়ই হোক ছোটই হোক, একটা বোনের কাছে তার ভাই। একটি মেয়ে বিয়ে হয়ে চলে যাচ্ছে অন্য ঘরে, নতুন জগৎ, নতুন সমাজ, নতুন মানুষ, তাকে মানাতে হচ্ছে, তাকে সেই পরিবেশ পরিস্থিতির সঙ্গে একটা তৈরি হয়ে যাওয়া মনকে নতুন করে তৈরি করতে হচ্ছে, ঠিক কথা। কিন্তু তারপরেও যখন দীর্ঘদিন অদর্শন, দীর্ঘদিন সেই বিচ্ছেদ, তখন একটি মেয়ের মনের সে ব্যথা কাকে বলবে? এমন কোন সে ব্যক্তি আছে যে ব্যক্তি একমাত্র পারে তার সেই ব্যথার জায়গা থেকে তাকে, যদি সম্ভব হয় সেই পারে সে জায়গা থেকে তাকে তুলে নিয়ে আসতে? সে কে? সে ভাই, সে দাদা, তাকে ভরসা করা যায়, তাকে বিশ্বাস করা যায়। কারণ সেই মানুষটা এমনই একজন মানুষ যে গর্জে ওঠে বোনের কোনো মানসিক শারীরিক তার দুর্বলতাকে যদি কেউ হাতিয়ার করে, সেক্ষেত্রে ভরসাস্থল, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা, দাদা, ভাই। গানটি শুনবো, গানটি শুনতে শুনতে আমরা সংবাদ বিরতিতে যাব। সংবাদ বিরতির পরে আবারও ফিরে আসবো সোমা জয়শ্রীর সঙ্গে। আপনি রয়েছেন গান দরিয়ায়, তবে এই মুহূর্তে এই গানটি সবার জন্যে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। নিট ইস্যুতে ছাত্র বিক্ষোভে কথিত পুলিশি তৎপরতা সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা বেলা দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলেও বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকেন। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার আজ বৈঠকে বসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্ত্রিসভা প্রস্তাব গ্রহণ করতে পারে বলে সূত্রের খবর। অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারে উদ্যোগ নেবে। জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত নারীর নেতৃত্বে উন্নত বাংলা কনক্লেভের সূচনা হয়েছে। উদ্বোধন করেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার। শ্রীমতী রাহাতকার বলেন, জাতীয় মহিলা কমিশন মহিলাদের অভিযোগের শুধু নিষ্পত্তি করে না, তাদের কল্যাণে নানা সুপারিশ করে। বাংলা সারা দেশের মানুষের মধ্যে শুধু দেশপ্রেম জাগায়নি, এই বার্তা দিয়েছে দেশ শুধু রাষ্ট্র নয়, দেশ আসলে মা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ঝাড়খণ্ডের জামতারা থেকে মোট 230 কেজি গাঁজা উদ্ধার করেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, বুধবার জামতারা থেকে এই গোষ্ঠীর মূল সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে প্রায় 220 বোতল কাশির নিষিদ্ধ সিরাপ সহ দুজনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ। ধৃতদের নাম তুজামুদ্দিন মণ্ডল ও মিনারুল শেখ, তাদের বাড়ি সাগরপাড়াতেই। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবো তে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক।

আসলে যাবো কি যাবো না সেটার ইচ্ছা তো আমার উপর নির্ভর করে, তাই না? এই গানটাতেও যেমন পচা কাকার যেতে ইচ্ছা করছে না, মাছ না ধরে সে কিছুতেই ঘরে যাবে না, ঠিক সেই রকম একটা মেয়ে সে কিন্তু যখন বাবা মার কাছে থাকে তখন আদর আহ্লাদে থাকে, এবং তার কিছু চাওয়া পাওয়া তৈরি হয়, তার কিছু দৃষ্টিভঙ্গি তৈরি হয়, সেখান থেকে সে কিছুতেই আর শ্বশুরবাড়ি যেতে চায় না। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে কিছুতেই না না না আমি শ্বশুরবাড়ি যাবই না, আমি এখানে থাকবো। এবং সেই না যেতে চাওয়াটা এবং তারপরে যদি আমি বলি যে আমি যাবো না যাবো না, কিন্তু তাতে কি যাওয়া হয় না? হ্যাঁ, শেষকালে যদি বর মাদল বাজিয়ে এসে ঘরের সামনে দরজার সামনে এসে দাঁড়ায় তখন না গিয়ে কি করে থাকা যায়? তখন ওই মাকে জাপটে ধরে তখনও মেয়ে বলতে থাকে যে আমি যাবো না, আমি কিছুতেই শ্বশুরবাড়ি যাবো না, কিন্তু ওদিকে মনটা কিন্তু চায় আবার না না, বর যখন এসে গেছে ঘরের দরজায় মাদল বাজিয়ে তখন তাকে আর কি করে ফেরাই বলো, তাই না?

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

লৌকিক জীবনের এ এক অধ্যায়ে বর এলো মাদুলো বাজায়, দুটো ঘর, একটি পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, একটা নিজের বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি। এবং এই গানটা শুনতে শুনতে আমরা এখানে অনেকগুলো ক্যারেক্টার, বরের বাবা, বরযাত্রী, এরা প্রত্যেকে এক একটা ক্যারেক্টার এবং প্রত্যেকেই আমাদের জনজীবনে নিজস্ব দাবিকে খুব শক্ত হাতে প্রতিষ্ঠা করে। সবই তো হলো, শ্বশুর বাড়িও যাওয়া হলো, কিন্তু সেখানে যে মানুষটার হাত ধরে যাওয়া, যে মানুষটাকে দেখে, যে মানুষটার জন্যে সেই একটা সম্পূর্ণ অজানা পরিবেশ পরিস্থিতি সব কিছুর সঙ্গে নিজেকে নতুন করে অ্যাডজাস্ট করা, নিজেকে গড়ে তোলা এবং তাদের মতন হয়ে যাওয়া, সেটা কতটা সম্ভব হয় সেটাও প্রশ্ন বটে। কিন্তু সেই বিশেষ ব্যক্তি, সেই ব্যক্তিও যখন কখনো কখনো অভিমানের কারণ বোঝে না, ব্যথায় প্রলেপ দেয় না, তখন সেই ভালোবাসার মানুষ, সেই কাছের মানুষ যার উপরে একমাত্র নির্ভরশীলতা, ভরসা, পরবর্তী সংসার পরের কথা, তখন

না, আল্লাহদের স্বামী সেই স্বামীর সঙ্গে কতই না খুনসুটি, স্বামীর কত আবদার, আর গিন্নিরও কিন্তু আবদারের সীমা থাকে না, কারণ সম্পর্কটা যে আল্লাহদের। সেই আল্লাহদের স্বামীর ভাই বোনেদের কথাও তো বলতে হবে, তাই না? মানে আমি আজকে তো শুধুমাত্র পুরুষ সম্পর্কগুলো নিয়েই বলবো, তাই বোনের সঙ্গে সঙ্গে যে শব্দটা চলে আসে সেটা হচ্ছে ননদ, মানে বোন, মানে বরের বোন, স্বামীর বোন, এবং তার স্বামী অর্থাৎ ঠাকুর জামাই বা নন্দাই। তো আমাদের লোকগানে ঠাকুর জামাই বা নন্দাইয়েরও কিন্তু একটা ভূমিকা রয়েছে। আমরা গানে আমরা পাই সেরকম কিছু কথাবার্তা, এবং তার সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে আমার স্বামীর যে ভাই, যাকে বলা হয় দেবর অর্থাৎ দেওর, আবার লোককথায় তাকে বলা হয় দেওরা। তো কখনো কখনো গানে বলা হচ্ছে হাড়মোড় জ্বলিয়া গেল দেওরারে, মানে দেওরার কাছে স্বামীর সম্পর্কে নালিশ করা হচ্ছে। আবার কখনো

এই অর্থাৎ ঠাকুর জামাই বাড়িতে আসবে বলে ননদকে খুব সাবধান করা হচ্ছে, তুমি এটা করো তুমি ওটা করো, নানাভাবে তাকে সচেতন করা হচ্ছে বা ইনস্ট্রাক্ট করা হচ্ছে। আবার দেওরার সঙ্গে যখন বৌদির একটা সুন্দর সম্পর্ক, যখন বৌদি শাড়িটা ভিজে যাচ্ছে বৃষ্টি পড়ছে বলে, তখন কাকে বলবে? বন্ধু হয়ে পাশে দাঁড়ায় কিন্তু ওই দেওরটি। সুতরাং এই প্রত্যেকটা সম্পর্কই খুব মিষ্টি মধুর, তাই না?

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000।
0: আর ইলেকট্রিক বিলে?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: এটা লৌকিক জীবনের শ্বশুরবাড়ি এও বোধ হয় এক সম্পর্কের চাবিকাঠি বটেই, মামা শ্বশুর এবং ভাগনা ভাগ্নি। হ্যাঁ ভাগনা, যেহেতু আমরা আজকে ভাগ্নিতে যাচ্ছি না, আমরা আজকে একদম সরাসরি আমরা চলে যাচ্ছি যে মানে পুরুষ চরিত্র, সেই জন্যই আমরা ভাগনাতেই থাকি।
1: একদম মামা আর ভাগনা, এটা একদমই তাই সুন্দর সম্পর্ক,
0: খুব সুন্দর একটা সম্পর্ক। সম্পর্ক নিয়ে অনেক মানে রূপকথার গল্পও যেমন আছে, বাস্তবেরও গল্প রয়েছে, তেমনি আরও একটা সম্পর্ক দেখো, পিসে মশাই মেষো মশাই। যদিও আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে মানে এই সম্পর্কগুলো মানে নকাকা ফুল জ্যাঠা মানে এই এই
1: রূপকথার গল্প হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
0: এক্স্যাক্টলি, তো সেরকমই পিসি পিসো মশাইও কিন্তু মানে পিসোমশাই মেসোমশাই তারাও কিন্তু আমাদের এই লৌকিক জীবনের নাম বটে।
1: অবশ্যই, তার সঙ্গে আরও একটা নাম বলতে পারি, সেটা হচ্ছে স্বামীর দাদা অর্থাৎ ভাসুর। এই ভাসুর, ভাসুরকে কিন্তু ঠাকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে গুরুজন যেহেতু, হ্যাঁ শ্বশুরমশাই যেরকম গুরুজন ঠিক সেরকম ভাসুর ঠাকুর। আগেকার দিনে কিন্তু এই মানে ভাইয়ের বউ যে সে কখনোই ভাসুর ঠাকুরের সামনে তার ঘোমটাটি ওঠাতো না, একেবারেই দূরে দূরে থাকতো, অনেকটা দূরে, যাতে এই ভাইয়ের বউয়ের মুখ ভাসুর ঠাকুরকে দেখতে না হয়। আর এসব নিয়েই অর্থাৎ শ্বশুর নিয়ে, ভাসুর নিয়ে, ননদ নন্দাই নিয়ে এমনই বহু গান রয়েছে আমাদের বাংলার লোকগানে।

আজই বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: গানে গানে কথায় কথায় ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে চলেছে, আর লৌকিক জীবন থেকে আগে বেরোই, তারপরে তো আমরা আর চারপাশের দেখব। কিন্তু তবুও যেতে যেতে যতটুকু আমরা দেখতে পারি, যতটুকু ছুঁতে পারি, সেখান থেকে আমরা বলতেই পারি আমরা মাঝি ভাইকে কেমন করে ভুলে যাই।
1: কখনো ভুলতেই পারি না, কারণ লোকগান মাঝি ভাইকে বারবার বারবার মনে করিয়ে দেবে, বিশেষত ভাটিয়ালি গান। ভাটিয়ালি গানে আমাদের সেই মাঝি ভাই ঘুরে ফিরে আসছে, তার মনের বেদনা, মনের দুঃখ, মনের কথা, এবং সেই উদাস হয়ে যখন সে হয়তো একেবারে পালের উপর ভর করে ছেড়ে দিয়েছে তার নৌকাটাকে, নৌকায় গিয়ে চলেছে ধীর মন্থর গতিতে, আবার কখনো সেই হেই সামালো বলে সেই দাঁড় ধরে তুমুল ঝড় ঝাপটার মধ্যেও নৌকোকে ঠিক বের করে নিয়ে আসা, এসবই তো পারে ওই মাঝি ভাই, তাই না?
0: মাঝি ভাই পারে, তার সঙ্গে সঙ্গে আমাদের আরো আবার আরো আরো অনেক আছে,
1: আমরা
0: আমরা পিয়নকে ডাক পিয়ন,

0: যারা তাদেরকে ভুলতে পারি না, আমরা যেমন ভুলতে পারি না পালকির বেহারা, তাদেরকে ভুলতে পারি না,
1: আমরা জেলেদেরও তো ভুলতে
0: জেলেদেরকে ভুলতে পারি না, আমরা কুমোর কামার, মানে আমাদের মানে ওই যে বললাম আমাদের এত কিছু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গুছিয়ে ভরিয়ে রেখেছে আমাদেরকে, সেখান থেকে আমাদেরকে কতটাই বা আমরা এই দুটো ঘন্টা সময়ের মধ্যে নিয়ে আসতে পারি। তবু সবাইকে মনে রেখে আপাতত একটা গানই শুনি, গান শুনতে শুনতে যতটা সময় আমাদের হাতে থাকবে সমাজ ও স্ত্রীর সঙ্গে গান দরিয়ায় আপনিও থাকছেন, আপাতত এই গানটাই থাক।

0: দেখতে দেখতে ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে চলেছে। আমাদেরকে আজকের মতন র‍্যাপ আপ করতে হবে আজকের অনুষ্ঠান নিয়ে। সমাজ ও স্ত্রীর সঙ্গে আপনি তো এতক্ষণ ছিলেনই, থাকবেনও, আমরা আবারও ফিরে আসব। কিন্তু এই পুরো পুরুষতন্ত্র বা পুরুষতান্ত্রিক এই দিকটাকে আজকে আমরা একটু চেষ্টা করেছি তুলে ধরার, যেখানে আমরা প্রায় মানে 20%ও যেতে পারিনি, এত ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেল।
1: আসলে সম্পর্ক তো চারিদিকে, যেমন নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে তেমনি পুরুষের সঙ্গেও তো সম্পর্কে আমরা বেঁধে বেঁধে রয়েছি, তাই না? আর ঠিক সেই কারণে আমাদের সমাজের অর্ধেকটা জুড়ে তো তারাই রয়েছেন। এই যে বিপুল বিশাল সমাজ, সেই সমাজের অর্ধেকটা কি এত সহজে তুলে ধরা সম্ভব? কখনোই নয়। আর সেখানে লোকগান, আমাদের এই বাংলার সঙ্গীত জগৎকে কতটা পূর্ণ করে রেখেছে। সুতরাং সব দিক থেকেই আমরা বুঝতে পারছি যে সমাজ অশ্রী আজকে যতটা সম্ভব আমাদের সেই আধ্যাত্মিক দিক থেকে, লৌকিক দিক থেকে তুলে ধরার চেষ্টা করেছে সমাজের সমস্ত পুরুষ সম্পর্কগুলোকে।
0: আর যেতে যেতে অবশ্যই বলবো যে যে দুটো নাম, যে দুটো স্থান আমাকে বলতেই হবে, সেটা মানে আউল এবং বাউল। লোকসঙ্গীত থাকবে আর লোকসঙ্গীতের এই উঠোন জুড়ে এই দুটো নাম আসবে না, তাদেরকে বাদ দিয়ে আমরা কখনোই এই অনুষ্ঠান করতে পারি না, তাই তাদেরকে দিয়েই আমরা শেষ করব। আর আজকে যেতে যেতে অবশ্যই বলবো লোকসঙ্গীত যুবরাজ, যাকে হয়তো আমরা কালকেই হারিয়েছি, সেও থাক আজকে আমাদের জুড়ে। এই গানের সঙ্গে সঙ্গে আজকের মতন রেখে যাই সমাজ অশ্রী, ভালো থাকুন, সঙ্গে থাকুন।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নিট ইস্যুতে ছাত্র বিক্ষোভ, খুতিত পুলিশি তৎপরতা সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ বেলা দুটো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে। লোকসভায় অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান বারবার আবেদন করা সত্ত্বেও বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, তাই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তের শিবসাগর জেলার নেপালিখুঁটি এলাকা পরিদর্শন করেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে নাজিরার বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন এবং সেখানকার ত্রাণ শিবির, কৃষিজমি ও বসতি এলাকা ঘুরে দেখেন। রাজ্য মন্ত্রিসভার আজ বৈঠক বসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কিছুদিন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্ত্রিসভা প্রস্তাব গ্রহণ করতে পারবে বলে সূত্রের খবর। জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত নারীর নেতৃত্বে উন্নত বাংলা কনক্লেভের সূচনা হয়েছে। উদ্বোধন করেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান বিজয় রাহাতকার। শ্রীমতী রাহাতকার বলেন, জাতীয় মহিলা কমিশন মহিলাদের অভিযোগের নিষ্পত্তি শুধু করে না, তাদের কল্যাণে নানা সুপারিশ করে। বাংলা সারা দেশের মানুষের মধ্যে শুধু দেশপ্রেম জাগায়নি, বার্তা দিয়েছে দেশ শুধু রাষ্ট্র নয়, দেশ আসলে মা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ঝাড়খণ্ডের জামতাড়া থেকে গাঁজা পাচারের একটি চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করেছে মোট 230 কেজি গাঁজা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, বুধবার জামতাড়া থেকে ওই মূল সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে প্রায় 220 বোতল কাশির নিষিদ্ধ সিরাপসহ দুজনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নিট ইস্যুতে ছাত্র বিক্ষোভে কথিত পুলিশি তৎপরতা সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা বেলা দুটো এবং রাজ্যসভা বেলা দুটো পনেরো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে। বেলা এগারোটায় অধিবেশন শুরু হলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা হিরোশিমায় পারমাণবিক বোমায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের চলতি আন্দোলনের বিষয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ তরুণ চুগ। তারা বলেন, আন্দোলনকারীদের দাবি ও উদ্বেগ সমাধানে ঝাড়খণ্ড প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীরা গত ১৩ দিন ধরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সৃজনশীল অর্থনীতির আন্তর্জাতিক স্তরের অন্যতম প্রধান বাজার ক্ষেত্র ব্রিক্স ওয়েভস বাজার আজ মুম্বাইতে শুরু হয়েছে। ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলি থেকে ৫০০ জনেরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশিস শেলার, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা দুই দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আসামে সাম্প্রতিক বন্যার ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হওয়ায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সময় লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আসাম নাগাল্যান্ড সীমান্তের শিবসাগর জেলার নেপালি খুঁটি এলাকা পরিদর্শন করেন। এদিকে ওড়িশায় মহানদী সহ সমস্ত প্রধান নদনদীর জলস্তর হ্রাস পাওয়ায় সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। তবে ভারী বর্ষণের জেরে ভুবনেশ্বরের বেশ কিছু এলাকায় জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ এবং গোয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি আগামীকাল পর্যন্ত বিহার, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউগেনে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব ও টি ধরণীধরন। ডিসকাস থ্রোয়ার অমরনাথ কম্বোজও ফাইনালে নিজের জায়গা পাকা করে নেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: ত্রিংশ শতাব্দী, রচনা বাদল সরকার, প্রযোজনা সুব্রত মজুমদার, নাট্যানুষ্ঠান ত্রিংশ শতাব্দী।

0: আমি বিংশ শতাব্দীর মানুষ, আমি আসামি, আমাকে তোমরা কাঠগড়ায় দাঁড় করিয়েছ।
1: আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি উন্মাদ আছেন এই শরতের মতো? বোধ হয় নেই। না না না, আমিও উন্মাদ নই, উন্মাদ হওয়া তো সোজা নয়।
0: বিংশ শতাব্দী অভিযুক্ত, আমি বিংশ শতাব্দী।
1: 5 বছর আগে শরৎ উন্মাদ হয়েছে, আমি ছিলাম সেদিন। 7 বছর বিদেশে কাটিয়ে আমি সেই দিনই এসেছিলাম, আজ থেকে 5 বছর আগে।
0: শোনো, ত্রিংশ শতাব্দী শোনো, আমি নির্দোষ, আমার শতাব্দী নির্দোষ, আমার এই বিকৃত বিকলাঙ্গ এই কুৎসিত শতাব্দী নির্দোষ।
1: কি হয়েছিল সেদিন, 5 বছর আগের সেই রাতে কি হয়েছিল জানেন আপনারা? জানেন কেউ? জানতে চান?
0: ত্রিংশ শতাব্দীর মানুষ, সুন্দর মানুষ, সুন্দর শতাব্দীর সুন্দর মানুষ,
1: বিচার করেছিলাম শরৎ আর আমি।
0: আমার আমার বিকৃত বিকলাঙ্গ চেহারা দেখে আমাকে আমাকে বিচার করো না।
1: বিচার, মানুষের বিচার? শরৎ অনেক সব সাক্ষ্য প্রমাণ জোগাড় করেছিল,
0: কিন্তু আমার শতাব্দীও সুন্দর হতে পারত যদি না, যদি না।
1: এই সেই শরৎ, 5 বছর আগের গল্প, হুম, আজকেরও গল্প, ওই শরৎ চৌধুরীর উন্মাদ হবার গল্প। কি শুনতে চান আপনারা, জানতে চান? তোমরা আছো?
2: আমরা আছি।
1: তোমরা সাক্ষী?
2: আমরা সাক্ষী।
1: কিসের সাক্ষী?
2: হিরোশিমা, নাগাসাকি, বিকিন, সারা পৃথিবী, বিংশ শতাব্দী।
1: তাহলে ফিরে যাই 5 বছর আগের সেই দিনে, সেই বিচারের দিনে। শরৎ,
3: অবাক হয়ে গেলি?
1: হ্যাঁ, অবাক হবারই তো কথা।
3: কেন,
1: তোর আমার মতো বঙ্গ সন্তানের তো অ্যাটম বোমা নিয়ে মাথা ঘামাবার কথা না?
3: মাথা ঘামাবার কথা, তবে ঘামায় না বেশিরভাগ বাঙালি।
1: তুই ঘামাচ্ছিস কেন?
3: বলছি, কিন্তু তার আগে একটা কথা বল আমায়।
1: কি কথা?
3: আচ্ছা, আমেরিকার লোক জাপানের হিরোশিমায় অ্যাটম বোমা ফেলেছে, এতে তোর আমার কোনো দায়িত্ব নেই?
1: কি দায়িত্ব বল?
3: যত পাপ সব আমেরিকার বোমা ফেলেছে বলে, যত পাপ সব জাপানের যুদ্ধ বাঁধিয়েছিল বলে।
1: বলে যা।
3: আমেরিকার সব মানুষ দায়ী নয়, দায়ী কিছু মানুষ, জাপানেরও তাই, ভারতবর্ষেরও কিছু লোক অবস্থাগতিকে ওই একই পাপ করবে না, এ কথা কেউ বলতে পারে সাধারণ?
1: ওর বেই এ কথা বলা বেশি সহজ।
3: তাহলে?
1: অর্থাৎ দায়িত্বটা মানুষের।
3: হ্যাঁ, মানুষের।
1: তুই কি মানুষের বিচার করতে চাস?
3: বিচার কি করে করব, আমিও তো মানুষই। আমি মানুষের বিচার করছি না, কিন্তু মানুষকে কাঠগড়ায় খাড়া করেছি, সে মানুষ আমি নিজেই। আমি আসামি, আমি উকিল, আমি সাক্ষী, আমি জাজ, আমি জুরি, আমি তুই আর অনেকে, সবাই, সব মানুষ। হ্যাঁ, এই যে, এই এই এই সব দলিল, প্রমাণ, এভিডেন্স, হিরোশিমা, নাগাসাকি, বিকিনি, আসলে সারা পৃথিবী। আমি আমি হিরোশিমা দিয়ে শুরু করেছি।
1: কত দূর এগিয়েছিস?
3: বেশি নয়, তবুও যথেষ্ট। যদি চাস আজ রাত্রেই বিচার শুরু করা যায়। আমি একা একা পেরে উঠছিলাম না।
1: তুই যেন প্ল্যানচেটের প্রস্তাব করছিস মনে হচ্ছে।
3: প্ল্যানচেটই তো, মানুষ নামানো কি ভূত নামানোর থেকে সোজা ভেবেছিস? কে বল, রাজি?
1: তোকে দেখে মনে হচ্ছে শরৎ, তুই নিজেকে কাউন্সিল ফর দ্য প্রসিকিউশন করে ফেলেছিস একেবারে।
3: হয়তো তাই, তুই ডিফেন্স কাউন্সিলে থাকিস।
1: না না, তা হবে না, ডিফেন্সের দায়িত্ব তোর নেই, শুধু প্রসিকিউটই করবি।
3: কিন্তু সাধন, আমি যে ডিফেন্সের পক্ষে কিচ্ছু খুঁজে পাই না।
1: শরৎ,
3: জানি ওরকম ধমক আমি

0: নিজেকে প্রায় দিয়ে থাকি। না না না না না, ভয় করিস না।
1: তুই যদি বলিস ভয়ের কিছু নেই তাহলে ভয় করবো না।
0: তা তো বলতে পারবো না, শুধু বলতে পারি ভয় করে কোনো লাভ হবে না।
1: তোর কাগজপত্র তো সব এলোমেলো দেখছি, কোথা থেকে শুরু করবি?
0: এক জায়গা থেকে শুরু করলেই তো হলো।
1: সেটা কিরকম হবে?
0: 6 আগস্ট 1945 সকাল 8:15 একটা মুহূর্ত। সে মুহূর্তে অনেক কিছুর আরম্ভ, অনেক কিছুর শেষ। যা আরম্ভ তা এখনো শেষ হয়নি, যা শেষ তা আরম্ভ হয়েছে মানব সভ্যতার জন্মদিনে। কি আসে যায়, কোথা থেকে শুরু করলাম তাতে কি আসে যায়?
1: না তবু একটা সঙ্গতি তো।
0: সঙ্গতি সঙ্গতি সাধন হিরোশিমার সঙ্গতি।
1: আচ্ছা বেশ, তাই হোক। এই ফাইলটা দেখা যাক।
0: ওটা টিনিয়ান দ্বীপের ফাইল।
1: টিনিয়ান দ্বীপ
0: প্রশান্ত মহাসাগরের মারিয়ানা অ্যাটলসের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ।
1: আমেরিকান বেস।
0: হ্যাঁ, যুদ্ধ শিবির, এয়ার কন্ডিশন করা ব্যারাক্স, কলের জল, সিনেমা, সুইমিং পুল, হাসপাতাল, খেলার মাঠ, এক কথায় 30,000 লোকের এক আধুনিক আমেরিকান শহর। তৈরি করেছিল সমুদ্রের মৌমাছিরা।
1: দ্রোণ মৌমাছি?
0: সি বিজ, যুক্তরাষ্ট্র নৌবহরের কনস্ট্রাকশন ব্যাটালিয়নের নাম।
1: মরুকে যাক।
0: হ্যাঁ, মরুকে। কে তৈরি করেছে সেটা আসল কথা নয়, আসল কথা একটা আওয়াজ, একটা একঘেয়ে ঘর ঘরে আওয়াজ, প্রতিদিন প্রতি রাত্রে।
1: কিসের আওয়াজ?
0: আমেরিকান বোমারু প্লেন, হয় উঠছে না হয় নামছে, বিরাম নেই। প্রত্যেকের অভ্যেস হয়ে গেছে সেই একঘেয়ে ঘর ঘরে আওয়াজে, যেন টিনিয়ান দ্বীপ ওই আওয়াজ নিয়েই জন্মেছে।
1: তারপর?
0: তারপর হঠাৎ একদিন আওয়াজ বন্ধ। টিনিয়ানের আকাশ নিস্তব্ধ বহু মাস পরে, প্রত্যেকের কানে নিস্তব্ধতার ভার, কোনো প্লেন উঠছে না, কন্ট্রোল টাওয়ার বন্ধ করে দিয়েছে সব যাত্রা। অনেকক্ষণ পরে অনেক দূর থেকে আবার ভেসে এলো সেই পরিচিত ঘর ঘর আওয়াজ। হাজার হাজার উৎসুক চোখ ছুঁয়ে একখানা প্রকাণ্ড নিঃসঙ্গ উড়োজাহাজ এসে নামলো বিমানবন্দরে, একখানা প্রকাণ্ড হলদে রঙের বাক্স নামলো উড়োজাহাজের গর্ভ থেকে।
1: কাব্য করছি শোনা হচ্ছে?
0: ঠিক, বাংলার মাস্টারের কাব্যের কিছু নেই। ওই হলদে বাক্সটা ছিল দ্বিতীয় পারমাণবিক বোমা। প্রথমটা এসেছিল দিন কতক আগে যুদ্ধজাহাজে।
1: ইউরেনিয়াম-235?
0: হ্যাঁ, ইউরেনিয়াম-235।
1: B-29, 20th Air Force, Group 509, লেফটেন্যান্ট কর্নেল পল টিবেটস, নেভি ক্যাপ্টেন উইলিয়াম পার্সন্স, মেজর টমাস ফেরেবি, মেজর ক্লড ইথারলি, গ্রুপ ক্যাপ্টেন চেশায়ার, মেজর সুইনি, মেজর হকিন্স। কে তোমার প্রথম সাক্ষী?
0: ফেরেবি।
1: ডাকো।
0: লেফটেন্যান্ট কর্নেল ফেরেবি। আসুন। নাম?
2: টমাস ফেরেবি।
0: পরিবার?
2: স্ত্রী, 4 ছেলে মেয়ে।
0: 1945 সালের অগস্ট মাসে আপনি কোথায় ছিলেন?
2: টিনিয়ান।
0: তখন লেফটেন্যান্ট কর্নেল হয়েছিলেন?
2: না, মেজর।
0: মেজর ফেরেবি, 1945 সালের মাঝামাঝি আপনাকে একটা বিশেষ কাজের ভার দেওয়া হয়েছিল, ঠিক?
2: হ্যাঁ, ঠিক।
0: অ্যাটম বম্বের সম্ভাব্য লক্ষ্যস্থল নির্বাচন করবার ভার।
2: অ্যাটম বম্বের অস্তিত্ব তখন আমি জানতাম না।
0: তবে কি সাধারণ বিমান আক্রমণের লক্ষ্যস্থল খুঁজতে বলা হয়েছিল আপনাকে?
2: জানতাম একটা নতুন ধরনের বোমা, অ্যাটম বম্ব বলে জানতাম না।
1: আচ্ছা, আপনাকে বিশেষ করে এ কাজের ভার দেওয়া হয়েছিল কেন মেজর ফেরেবি?
2: জানি না।
0: আমি জানি, সেরা সেরা 40 জনকে বাছাই করে বার করা হয়েছিল এয়ারফোর্স থেকে। মেজর ফেরেবি তাদের একজন, শুধু তাই নয়, এক হিসেবে তাদের পয়লা নম্বর। জাপানের আকাশ এত ভালো করে আর কেউ চিনত না, তাই না মেজর ফেরেবি?
2: হতে পারে।
0: এই লক্ষ্যস্থল খুঁজে বার করতে কতবার জাপানের আকাশে গিয়েছিলেন আপনি?
2: অনেকবার, প্রতি সপ্তাহে একবার কি দুবার করে।
0: কটা লক্ষ্যস্থল বেছে বার করেছিলেন?
2: অন্তত 10টা।
0: কিরকম লক্ষ্যস্থল আপনাকে খুঁজতে বলা হয়েছিল?
2: যেখানে বোমার কার্যকারী ক্ষমতা সবচেয়ে বেশি বোঝা যাবে।
0: অর্থাৎ যেখানে ধ্বংসের পরিমাণটা সবচেয়ে বেশি হবে,
2: তা বলা যায়।
0: সেই জন্য এমন সব শহর বাছতে বলা হয়েছিল যা তখন পর্যন্ত বিমান আক্রমণে বিশেষ ক্ষতিগ্রস্ত হয়নি, তাই না মেজর ফেরেবি?
2: হ্যাঁ।
0: টিনিয়ান থেকে তার আগে বোমারু বাহিনীর কটা অভিযান হয়েছিল জাপানে বলতে পারেন?
2: প্রায় 15,000।
0: কত টন বোমা ফেলা হয়েছিল এই 15,000 অভিযানে?
2: 1,00,000 টনের মতো।
0: জাপানের কটা শহরে?
2: 70টা।
0: তাহলে ধরে নেওয়া যেতে পারে যে সব শহরের সামরিক মূল্য ছিল তার সবকটাই তখন বোমায় বিধ্বস্ত,
2: মোটামুটি।
0: তাহলে আপনার বাছাই করা শহরগুলোর আর যাই হোক সামরিক কোনো গুরুত্ব ছিল না?
2: তা বলা যায় না।
0: অন্য শহরের তুলনায় অন্তত কম?
2: হ্যাঁ

0: অনেক কম। হ্যাঁ, অর্থাৎ সেই সমস্ত শহর যেগুলো সাধারণ নাগরিককে বোঝায় বেসামরিক শহর, তাই না? বলুন।
1: যেসব শহরে বেশি বোমা পড়েনি তাই বাঁচতে বলা হয়েছিল আমাকে।
0: আচ্ছা আচ্ছা, থাক ও কথা। এখন আপনার বাছাই করা চারটে শহরে সাধারণ বোমারু আক্রমণ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, এ কথা সত্যি?
1: হ্যাঁ।
0: অর্থাৎ তাদের জিয়ে রাখা হয়েছিল।
1: তার মানে
0: অ্যাটম বোমার মাহাত্ম্যের পুরো প্রমাণ পেতে গেলে খুচরো ধ্বংস বন্ধ করতে হয়, তাই না?
1: আমাকে এই প্রশ্নের জবাব দিতে হবে?
0: দরকার নেই। টিনিয়ানে যখন অ্যাটম বোমা এসে পৌঁছলো তখন কজন জানলো সে কথা?
1: মেরে কেটে 50 জন।
0: বাকি কেউ জানতো না?
1: নতুন ধরনের বোমা তা আন্দাজ করেছে হয়তো।
0: আপনি কতটা জেনেছিলেন?
1: আমি জেনেছিলাম এর একটা ইউরেনিয়াম-235, অন্যটা প্লুটোনিয়াম-239।
0: ইউরেনিয়াম-235 বলতে কি বোঝায় আপনি তখন জানতেন?
1: অত্যন্ত শক্তিশালী বলে জানতাম, কতটা শক্তিশালী বুঝিনি।
0: কবে বুঝলেন?
1: ওই আগস্ট সকালে।
0: কোথায়?
1: হিরোশিমায়।
0: হিরোশিমা, 6 আগস্ট 1945। মেজর ফেরেবি, আপনার অভিযানের একটা বর্ণনা দিন প্লিজ।
1: 5 আগস্ট হুকুম আসে, 20th এয়ার ফোর্সের গ্রুপ 509, হিরোশিমা, কোকুরা, নিগাটা আর নাগাসাকি, এই চারটে শহরে যে কোনো একটায় বোমা ফেলে অবস্থা বুঝে। 3টে B-29 প্লেন রাত 12টার একটু পরে রওনা হবে। লিড প্লেন যেটায় বোমা থাকবে তার পাইলট থাকবেন লেফটেন্যান্ট কর্নেল পল টিবেটস।
0: এক সেকেন্ড, সেই প্লেনটার নাম কি ছিল জানেন?
1: সবাই জানে,
0: তবু বলুন।
1: ইনো লাগে।
0: ও নাম কেন হলো তা কিন্তু সবাই জানে না, আপনি নিশ্চয় জানেন?
1: জানি।
0: কে দিয়েছিলেন ওই নাম?
1: পল টিবেটস।
0: কোথায় পেলেন তিনি ওই নাম?
1: পলের মায়ের নাম ছিল ইনো লাগে টিবেটস।
0: মাতৃভক্ত সন্তান, মায়ের নাম অক্ষয় করে রেখেছেন।
1: এটা কি প্রশ্ন?
0: না, আমি দুঃখিত। হ্যাঁ, তো 3টি প্লেনে সব শুদ্ধ কতজন ছিল?
1: 11 জন।
0: সকলেই জানতো বোমাটা কি?
1: না,
0: একমাত্র আপনিই জানতেন।
1: আমি, নেভি ক্যাপ্টেন উইলিয়াম পারসন্স আর পাইলট লেফটেন্যান্ট কর্নেল পল টিবেটস।
0: আপনার উপর কিসের দায়িত্ব ছিল?

0: হবে তার চুলচেরা বিচার মেজর ফেরেবির চেয়ে ভালো কেউ করতে পারত না। আপনি সবচেয়ে ভালো জানতেন, তাই না মেজর ফেরেবি?
1: যুদ্ধের সময় যে যে কাজ ভালো পারে তাকে সেই কাজটা দেওয়ারই নিয়ম।
0: নিশ্চয়ই, তারপর বলে যান।
1: আমরা উঠছিলাম প্রায় 30,000 ফুট ওপর দিয়ে। অন্য দুটো B-29 প্রায় 12 মাইল পেছনে পাশাপাশি ছিল।
0: বলুন।
1: সকাল হবার পরে ডাঙা দেখা গেল, প্লেন আরো উঁচুতে তোলা হলো। নেভিগেটরের দেওয়া কোঅর্ডিনেটস তার সঙ্গে মিলিয়ে হিরোশিমা ত্রিভুজ আকৃতি অন্তরীপ দেখতে পাওয়া গেল। র্যাডারের নির্দেশ না থাকলেও আমার চিনতে অসুবিধে হতো না।
0: বলে যান,
1: আর কি জানতে চান?
0: কি করলেন?
1: আমার যা কাজ ছিল তাই করলাম।
0: কি দেখলেন?
1: 2 মিনিট সময় ছিল হাতে, ইনো লাগে ঘুরছিল যখন, তখন বোমাটা ফাটলো মাটি ছোঁবার কিছু আগে। ইনো লাগে যখন সম্পূর্ণ ঘুরেছে তখন হিরোশিমা অদৃশ্য হয়ে গেছে একটা ঘন মেঘের আড়ালে।
0: থামবেন না, বলে যান।
1: মেঘটা আস্তে আস্তে আরো ঘন হয়ে উঠতে লাগলো, যেন একটা মুঠো করা হাত। তারপর হঠাৎ প্রচন্ড তেজে মুঠোটা শূন্যে উঠে এলো, প্রায় 15,000 ফিট ওপর ছড়িয়ে পড়লো ছাতার মতো। তারপর আমি আর দেখিনি।
0: না, তারপরেরটা দেখেছে বাকি দুটো প্লেন, দেখেছে, ছবি নিয়েছে। যা হোক, আপনি কি করলেন?
1: আমি ফিরে এলাম।
0: ফিরে আসার আগে হিরোশিমা ছেড়ে কি
1: হেডকোয়ার্টার্সে খবর পাঠালাম?
0: হ্যাঁ সাধন, মেজর ফেরেবি তার নোটবুক থেকে একটা পাতা ছিঁড়ে খবর লিখে রেডিও অপারেটরকে দিলেন। খুব সংক্ষিপ্ত খবর, মাত্র 2টি ইংরেজি শব্দ।
2: কি শব্দ?
0: আপনি বলুন মেজর ফেরেবি।
1: রেজাল্টস গুড।
3: গুড গুড, রেজাল্টস গুড,
0: রেজাল্টস গুড, ফল ভালো,
3: খুব ভালো ফল।
0: টিনিয়ান দ্বীপে হেডকোয়ার্টার্সে এই 2টি শব্দের অপেক্ষায় বিনিদ্র রাত কেটে গেছে। অবশেষে খবর এলো, রেজাল্টস গুড। কয়েক মিনিটের মধ্যে খবর চলে গেল ওয়াশিংটনে, সেখান থেকে আটলান্টিক মহাসাগরে ক্রুইজার অগাস্টায় যে জাহাজে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান পটসডাম কনফারেন্স সেরে ফিরছিলেন, রেজাল্টস গুড।
1: আপনার আর কোনো প্রশ্ন আছে?
0: আছে মেজর ফেরেবি। ও না, এখন আর মেজর নয়, লেফটেন্যান্ট কর্নেল থমাস ফেরেবি।
1: বল,
0: টিনিয়ান থেকে আপনাদের রওনা হবার নির্দিষ্ট সময়টা শেষ মুহূর্তে হঠাৎ 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়, এ কথা ঠিক?
1: হ্যাঁ ঠিক।
0: এই 1 ঘন্টা দেরি হবার ফলে কতখানি তফাৎ হলো আপনি বুঝেছিলেন?
1: আমার বোঝা না বোঝা কিছু এসে যায় না, অর্ডার ইজ অর্ডার।
0: 7:15 শহরের উপকণ্ঠের লোকেরা যে যার বাড়িতে বেরোবার জন্য তৈরি হচ্ছিল। শহরের বাইরের অফিস, কারখানা, এইসব জায়গার কর্মীরা সব ট্রেন বাস ধরতে শুরু করেছিল। হিরোশিমার অফিস পাড়া, কারখানা অঞ্চল, বন্দর এলাকা তখনও নির্জন। ঘন্টা পরে 8:15 হাজার হাজার লোক চারদিক থেকে ভিড় করে এসে জমা হয়েছে ঠিক সেই জায়গাটিতে যেখানে আপনার নির্ভুল নিশানা দুনিয়ার প্রথম আণবিক বোমাটিকে পাঠিয়েছে। এই ঘটনা কি নেহাত টেকনিক্যাল কারণে ঘটেছিল?
1: যে কারণে ঘটুক, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অর্ডার ছাড়া অন্য কিছুর সঙ্গেই আমার কোনো সম্পর্ক নেই। আপনার আর কোনো প্রশ্ন আছে?
0: হ্যাঁ আছে। হিরোশিমা সম্বন্ধে আপনার বর্তমান মতামত কি?
1: আমাকে যে কাজের ভার দেওয়া হয়েছিল আমি তা করেছি। 1945 সালের 26 জুলাই মিত্রপক্ষ আণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে, জাপান চরমপত্র প্রত্যাখ্যান করবার পর। সে সিদ্ধান্তের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার একমাত্র কর্তব্য ছিল আদেশ সুষ্ঠুভাবে পালন করা, আমি তা করেছি। আজ আবার ওই অবস্থায় ওই হুকুম এলে ঠিক তাই করব।
0: কেন, কিভাবে করেছেন সেটা আমার প্রশ্ন ছিল না লেফটেন্যান্ট কর্নেল। অ্যাটম বোমা ফেলা সম্বন্ধে আপনার মতামত জিজ্ঞেস করছিলাম, ব্যক্তিগত মতামত।
1: আমি মনে করি সামরিক দিক থেকে সবচেয়ে কম ধ্বংস করে সবচেয়ে বেশি ফল পাওয়া গেছে। তার কারণ হিরোশিমা নাগাসাকির কয়েকদিন পরেই যুদ্ধ থেমেছে, জাপান মিত্রপক্ষের চরমপত্র মেনে নিয়েছে।
0: সামরিক দিক ছাড়া অন্য কোনো দিক নেই?
1: যুদ্ধের সময় নেই,
0: এখন নেই।
1: এখনকার কথা হচ্ছে না।
0: যুদ্ধের পর আপনি হিরোশিমা গিয়েছেন?
1: গেছি, যুদ্ধ থামবার 1 সপ্তাহ পরেই গিয়েছি।
0: হিরোশিমার ধ্বংসস্তূপের মধ্যে হাঁটতে হাঁটতে আপনার কি মনে হয়েছে?
1: মনে হয়েছে যা করবার ছিল ভালোভাবেই করা হয়েছে, এ গুড জব, ওয়েল ডান।
0: আর কিছু মনে হয়নি?
1: না।
0: মনে কোনো অপরাধ বোধ জাগেনি?
1: সেটা নিছক ব্যক্তিগত ব্যাপার, একা আমার ব্যাপার, আর কারো তা নিয়ে কোনো প্রশ্ন করবার অধিকার নেই। আমি এখন যেতে পারি?
0: 1 মিনিট। আপনি মেজর ক্লড ইথেলকে চেনেন?
1: চিনতাম।
0: কবে প্রথম চিনেছিলেন, কোথায়?
1: টিনিয়ান দ্বীপে। ক্লডও আমাদের গ্রুপে ছিল।
0: কি ছিল?
1: পাইলট।
0: কিরকম পাইলট ছিল?
1: অত্যন্ত পাকা পাইলট।

0: সে তার রেকর্ডে 33টা সফল বিমান অভিযান লেখা ছিল, কোয়াড্রন কমান্ডো করেছে।
1: ওই বয়সে মানে কত বয়স?
0: টিনিয়নে যখন এসেছে তখন ছিল 23, তারও 2 বছর আগে মেজর হয়েছে ক্লড।
1: হিরোশিমার দিন ওর উপরে কি দায়িত্ব ছিল?
0: ইনোল্যাগের সঙ্গে যে দুটো B-29 ছিল তার একটার পাইলট ছিল ইথারলি।
1: হিরোশিমা অভিযানের ঠিক পরে ওর মনোভাব কি ছিল আপনি জানেন?
0: অভিযানের সাফল্যে খুশি হয়েছিল, তাই হবার কথা। ও রিপোর্টে হিরোশিমাকে আদর্শ লক্ষ্যস্থল বলে বর্ণনা করা হয়েছিল।
1: 3 দিন পরে মেজর ইথারলিকে আরেকটি অভিযানে পাঠানো হয় আরেকটি জাপানি শহরে। শহরটার নাম কি?
0: কোকুরা।
2: কোকুরা? নাগাসাকি নয়?
0: কোকুরাই আসল টার্গেট ছিল। কোনো কারণে না হলে নাগাসাকি চেষ্টা করার কথা। লিড প্লেনের পাইলট কোকুরা খুঁজে পাননি।
2: ও, তাহলে কোকুরা বেঁচে যাওয়া, নাগাসাকি ধ্বংস হওয়া শুধু ভাগ্যের খেলা?
0: যুদ্ধের সময় এরকম ভাগ্যের খেলা অনেক হয়।
1: হ্যাঁ হয়, শুধু এত মারাত্মক তফাত অন্য কোনো ক্ষেত্রে হয় না। যাই হোক, নাগাসাকির পর মেজর ইথারলিকে আপনি দেখেছেন?
0: দেখেছি।
1: কতদিন দেখেছেন?
0: টিনিয়ানে যতদিন ছিল সে, যুদ্ধের শেষ পর্যন্ত।
1: আপনি যেতে পার, এক মিনিট, একটা প্রশ্ন লেফটেন্যান্ট কর্নেল ফেরেবি, মেজর ইথারলি এখন কোথায় আপনি জানেন?
0: জানি, জেলে।
2: পরের সাক্ষী মেজর ইথারলি?
1: না না, তাকে আর যন্ত্রণা দিয়ে লাভ নেই। তাছে মিসেস ইথারলিকে ডাকা ভালো।
2: ডাকো।
1: মিসেস ইথারলি, মিসেস ইথারলি, আপনার স্বামী ক্লড ইথারলি সম্বন্ধে আমরা কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই।
3: ক্লড ইথারলি এখন আমার স্বামী নন।
1: জানি, আপনি বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন কোর্টে।
3: হ্যাঁ, এবং আবেদন মঞ্জুর হয়েছিল।
1: কিন্তু আপনি কি ক্লডকে ভালোবাসতেন না?
3: বাসতাম, খুব বেশি ভালোবাসতাম। ক্লডের মতো লোক আমি আগে কখনো দেখিনি।
1: তাহলে আপনি বিবাহ বিচ্ছেদ চাইলেন কেন?
3: ওর সঙ্গে ঘর করা সম্ভব ছিল না।
1: যুদ্ধের শেষে মেজর ইথারলি ফিরে আসবার পরেই কি আপনার এই কথাটা মনে হয়েছিল?
3: না না, তখন আমার মতো সুখী মেয়ে আর কেউ ছিল না। ক্লড হিরো হয়ে ফিরেছিল। টেক্সাসের গ্রেসন শহরে বীরের অভ্যর্থনা পেয়েছে ক্লড। শোভাযাত্রা, ব্যান্ড, পতাকা, নগরসজ্জা, মেয়রের বক্তৃতা, কিচ্ছু কিচ্ছু বাদ যায়নি সেদিন। ক্লড,
1: বলুন।
3: ক্লড অভ্যর্থনার অনুষ্ঠান শেষ হওয়ার আগে হঠাৎ ছুটে বেরিয়ে গেল, কাউকে কিছু না বলে। অনেকক্ষণ পরে তাকে খুঁজে পেলাম একটা গোলা ঘরে, একা লুকিয়ে বসে আছে আর কাঁদছে।
1: কি বললেন? কাঁদছে?
3: কাঁদছে, ওকে এর আগে কখনো কাঁদতে দেখিনি। কান্না কান্না ওর সঙ্গে একেবারে খাপ খায় না।
1: তারপর মেসেজ দিলে?
3: সবাই বললো স্নায়বিক গোলমাল। যুদ্ধের পর শান্তিপূর্ণ জীবনে মানিয়ে নিতে অনেকেই পারেনি। ওই তাই আমিও তাই ভেবেছিলাম, নিজের উপরে বিশ্বাস ছিল, ওকে স্বাভাবিক জীবনে আমি ফিরিয়ে আনতে পারবো।
1: কিন্তু ফিরিয়ে আনতে পারলেন না?
3: না, চেষ্টা ত্রুটি করিনি। কিন্তু দিন দিন অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। আমি আমি আমি ভয় পেতাম ওকে দেখে। মাঝরাত্রে লাফিয়ে উঠে অমানুষিক গলায় চিৎকার করে উঠত।
1: হ্যাঁ, চিৎকার করে উঠত, রিলিজ ইট, রিলিজ ইট, তাই না?
3: ওই ওই ওই এক চিৎকার, রিলিজ ইট। তারপর কয়েক মুহূর্ত ঘর মাখত, শরীরে কাঁপত যেন নরক দেখছে। তারপর আবার চিৎকার করে উঠত,
1: আবার চিৎকার করে উঠত, নো, নট নাও, নট নাও, থিংক অফ দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন আর বার্নিং, দ্য চিলড্রেন, দ্য বার্নিং, ও ক্রাইস্ট।
3: ওই সময় ক্লডের মুখের দিকে তাকিয়ে ভয়ে আমার প্রাণ শুকিয়ে যেত। সমস্ত মুখ যন্ত্রণা আর ভয়ে এমন বিকৃত হয়ে উঠত, ওকে ওকে আমি চিনতে পারতাম না, সারা শরীর কাঁপত। সকালে দেখতাম জ্বর এসেছে, কথা বললে শুনতে পেত না। মাঝে মাঝে দু চোখ বড় করে মেলে আমাকে বলতো, জিনিসপত্র গুছিয়ে দাও, হিরোশিমা যেতে হবে, পেন্টাগন হুকুম দিয়েছে, হিরোশিমা গিয়ে আমাকে দেখতে হবে ওখানকার ছোট ছেলে মেয়েদের কি হয়েছে।
1: They want me to go to Hiroshima, honey, the Pentagon. They want me to see what happened to those children there. I don't want to go, honey, but it's an order, see? You understand? It's an order.
3: এই এক কাল্পনিক ভয় ওকে কুড়ে কুড়ে কাঁদছিল। পালাতে চেষ্টা করতো, পুলিশ দেখলেই পালাতো। পুলিশ কেন, ইউনিফর্ম পরা যে কোনো লোক, এমনকি পোস্টম্যান, পোস্টম্যান দেখলেও লুকোতো।
1: You got to watch it, honey. You got to watch that man. He's after me.
3: অসম্ভব, অসম্ভব হয়ে উঠেছিল, পাগল হয়ে যাচ্ছিল ক্লড, উন্মাদ, অসম্ভব হয়ে উঠেছিল ওর সঙ্গে ঘর করা।
1: আমি বুঝতে পারছি মিসেস ইথেলে।
3: বুঝতে পারেননি কেউ, কেউ কিচ্ছু বোঝেনি। ডিভোর্সের মামলা এনেছে বলে সহশুদ্ধ লোক অবাক হয়ে তাকাতো, যেন আমি একটা স্বার্থপর প্রচণ্ড মেয়ে অসুস্থ স্বামীকে ফেলে পালাচ্ছি। লর্ড যখন মাঝরাতে উঠে ওইরকম চিৎকার করতো, তখন তো কেউ গিয়ে তাকে দেখেনি। ভয়ে হিম হয়ে গিয়ে তো আমি দাঁতে দাঁত চেপে পাগলামি সামলেছি। ওদের কাউকে তো সামলাতে হয়নি। ওরা ওরা কি করে জানবে, ওরা সব দোষ দিন।
1: মিসেস ইথেলি প্লিজ বিশ্বাস করুন, আমি আমি আপনাকে দোষ দিচ্ছি না। মিসেস ইথেলি প্লিজ বিশ্বাস করুন।
3: আই এম সরি, কিছু মনে করবেন না। হঠাৎ যেন ক্লডের ওই ওই ওই দুঃস্বপ্নে দেখার চেহারাটা চোখের সামনে। আপনি আপনি আর কি জানতে চান বলুন।
1: মিসেস ইথেলি, বিবাহ বিচ্ছেদের পরে ক্লড কি করলো যদি বলতে পারেন।
3: এক কথায় বলা যায় ভেসে চলল। গ্রেসন শহর ছেড়ে চলে গেল টেক্সাসের এক খামারে কৃষি মজুরের কাজ নিয়ে। ওখানেও প্রায় নাকি বলতো ওকে জোর করে জাপানে পাঠানো হবে হিরোশিমা আর নাগাসাকি ধ্বংসের হিসেব নিতে। কিছুদিন ভালো থাকতো, আবার কিছুদিন বদ্ধ উন্মাদের মতো হয়ে যেত। ওয়াকো মিলিটারি হসপিটালের ডাক্তাররা পরীক্ষা করে বলেছিলেন এক্সট্রিম নার্ভাস ডিপ্রেশন। তখন গভর্নমেন্ট থেকে ওকে একটা পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয়।
2: কত টাকা?
3: বেশি নয়, মাসে $237। কিন্তু বেশি কমে কি এসে যায়।
2: কেন?
3: ও তো এক সেন্টও ছুঁলো না ও টাকার। বলতো খুনের দক্ষিণা।
1: প্রিমিয়াম ফর মার্ডার। ইয়া, দ্যাটস হোয়াট ইট ইজ। Premium for murder, for what we did to those Japanese cities, honey, and those Japanese children.
2: Tarpor
3: dhara porlo, churi korte giye hate nate dhara porlo.
2: Churi?
3: Churi oshikar koreni ekbaro, borong onek churir kotha shikar korlo je age dhorai poreni.
2: Ki churi?
3: Emne chhitke churi, dokane office e dhuke choto ghato churi. আর এই সমস্ত সময়টা ওর ব্যাংকের অ্যাকাউন্টে $237 করে জমা হয়েছে, এক সেন্টও ছোঁয়নি তার।
2: চুরি করতে কি টাকার জন্যে?
3: না, মনস্তাত্ত্বিক ডাক্তার বলেছিলেন শাস্তি পাবার জন্যে, হিরোশিমার অপরাধের জন্যে ও শাস্তি খুঁজত।
2: ও এখন কোথায়?
3: ফোর্ট ওয়ার্থ জেলে। মানচিত্র থেকে হিরোশিমা নাগাসাকি মুছে ফেলতে খুব বেশিক্ষণ লাগেনি না, কিন্তু ওর মন থেকে মুছে ফেলতে কতদিন লাগবে কে জানে।
2: ধন্যবাদ মিসেস ইথেলি, মিসেস ইথেলি ধন্যবাদ।
3: ও আচ্ছা আচ্ছা,
4: এ গেল একটা দিক সাধন, যারা আকাশে ছিল। এবার যারা জমিতে ছিল তাদের পালা।
5: ডক্টর আরাতা ওসাদা,
4: ওসাদা
5: এমেরিটাস প্রফেসর, এক্স প্রেসিডেন্ট, হিরোশিমা ইউনিভার্সিটি।
4: ডক্টর আরাতা ওসাদা, ডক্টর ওসাদা, আপনি সেই রচনাগুলি এনেছেন?
6: হ্যাঁ হ্যাঁ এনেছি। কি রচনা?
4: ওই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের রচনা, ডক্টর ওসাদা লিখিয়েছিলেন 1951 সালে। 32টা স্কুল কলেজ থেকে প্রায় 1000 রচনা পাওয়া গিয়েছিল, তাই না ডক্টর ওসাদা?
6: 2000। বিষয়টা কি?
4: হিরোশিমার অভিজ্ঞতা।
6: এরা সবাই ওই বিকাদনের দিন হিরোশিমা ছিল, তাদের তখন ধরুন বয়স এই 4 থেকে 11 বছর।
5: বিকাদন কি?
6: পিকা মানে হচ্ছে আলো, আর দন মানে বজ্রপাত। আমরা আণবিক বোমাকে পিকাদন বলে বর্ণনা করি।
4: ডক্টর সাদা, আমরা ওই রচনাগুলি থেকে কিছু শুনতে পারি?
6: হ্যাঁ নিশ্চয়ই শোনাই।
4: প্রথমে ধরুন কোনটা শোনাবো, অবশ্য সব কথাই শুনবার মতো, সব কথাই জানবার মতো। বয়স ধরুন তখন ছিল ওই বছর দশেক, আমি মায়ের সঙ্গে খেতে বসেছিলাম, আমার বাঁ হাতে ভাতের বাটি, ডান হাতে কাঠি।
7: সবে এক গ্লাস ভাত মুখে তুলেছি, হঠাৎ চারিদিক যেন জ্বলে উঠল কমলা রঙের একটা অতি উজ্জ্বল আলোতে। আমি কিছু না ভেবেই ভাত মুখে দিলাম, বাটিটা আর কাঠি দুটো রাখলাম, উঠে চার পাঁচ পা হাঁটলাম। তারপর কি হলো জানি না, যখন চোখ খুললাম দেখি চারিদিকে সাদা ডোঙায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। উঠে দাঁড়াতে গিয়ে পড়ে গেলাম, দেখলাম দেখলাম ডান পাটা মাটিতে পুঁতে আছে। প্রাণপণ শক্তিতে পাটা টেনে ছাড়িয়ে নিলাম। আমি আমি কোথায়? আমার পাশে বসবার ঘরের বড় আলমারিটা কি করে এলো? সাদা ধোঁয়াটা ধোঁয়াটা কেটে আসছে। আমার আমার কি হয়েছে? হঠাৎ হঠাৎ দুপুরের রোদে চোখ ধাঁধিয়ে গেল, মাথা ঘুরে উঠল, দাদার গলা শুনতে পেলাম। আমার মনে হলো আমার আমার নামটা যেন জীবনে প্রথম শুনছি। চেঁচিয়ে সাড়া দিলাম, দাদা বলল ওখান থেকে নড়ো না। ফিরে তাকিয়ে দেখলাম বাড়িটা বাড়িটা ধসে পড়েছে, ধ্বংসস্তূপের পাশে আগুনের হলকা নাচছে। একটু পরে আমার বোনের চিৎকার শুনতে পেলাম, কাউকে দেখতে পেলাম না। দাদা বলল দাঁড়া আসছি, বলে বলে ঝুঁকে দাঁড়ালো। দাদার মুখটা রক্তে ঢেকে গেছে। বাবার বাবার আত্মনাদ শুনতে পেলাম, লাগছে লাগছে, বাবাকে দেখতেও পেলাম না। দাদা ততক্ষণে আমার বোনকে টেনে বের করেছে, তাকে চেনা যায় না, চুলগুলো একেবারে সাদা, মুখের পাশটা কেটে ফাঁক হয়ে আছে, মাড়িগুলো দেখা যাচ্ছে, আর টকটকে লাল রক্ত বেরিয়ে আসছে সেখান দিয়ে। একটা কাঁচের জানলা ঘেরা ঘরেও ছিল, তাই পঞ্চাশ ষাটটা না না না না বোধহয় শখানেক শখানেক কাঁচের টুকরো ওর গায়ে বেঁধে গেছিল। আমার আমার নিজের বোন, তবু কাছে যেতে ভয় করছিল। বাবার আত্মনাদ ক্রমেই বাড়তে লাগলো। দাদা বলল তুমি তুমি কোথায় বাবা? বাবা বলল তুই তুই আমার ওপর আছিস। দাদা চমকে লাফিয়ে সরে দাঁড়ালো। দাদা দাদা প্রাণপণে জঞ্জাল সরাতে লাগলো, প্রাণপণে প্রাণপণে। আর বাবা বাবা যন্ত্রণার চিৎকার করতে লাগলো। এই সময় এই সময় মায়ের গলা শুনতে পেলাম, এই কোচান এই কোচান এই। আমি আমি মাকে দেখতে পেলাম না, হিট কাটির নিচে মাঝে না মাঝে না কি একটা জিনিস ঠুকে ঠুকে শব্দ করছিল। ওই মায়ের গলা কিন্তু আস্তে আস্তে নেমে এলো। এতক্ষণে আমি কাঁদতে শুরু করলাম, তোমাকে টেনে বের করতে পারছি না মা, মা গো পারছি না মা, সমস্ত দোতলাটাই যে ভেঙে পড়েছে তোমার উপর, মা গো মা। মায়ের গলা থেমে গেল শেষে। দাদা দাদা ডাকলো, ফিরে গেলাম সেখানে। দাদার পিঠে একটা চার ইঞ্চি লম্বা কাঁটা আগে দেখিনি, হিট কাট নিয়ে টানাটানি করছে, আর আর এক এক ঝলক রক্ত পড়ছে সেখান দিয়ে। আমার বোন হঠাৎ বসে পড়ল, আর ওঠেনি। বাবা এতক্ষণে বেরিয়ে আসতে পারলেন কোনো রকমে। মাকে বের করবার কথা বলতেই দাদা বলে উঠল, এখনই এখান থেকে বেরোতে না পারলে সবাইকে পুড়ে মরতে হবে, শিগগিরি এসো শিগগির শিগগিরি এসো।
4: দেখি আগুন প্রায় ঘিরে ফেলেছে আমাদের, যেদিকে যাওয়ার চেষ্টা করি আগুন জ্বলে ওঠে, পায়ে যেন আর শক্তি বাকি রইল না। মনে হলো
6: না, থাক প্লিজ প্লিজ প্লিজ ডক্টর ওসাদা, আর না না এবার থাক ডক্টর ওসাদা,
4: থাক থাক, আর বেশি বাকিও নেই, রচনাটা শেষ অবধি লেখে নি মেয়েটা। কি কারণে কে জানে,
6: আগুন থেকে সবাই শেষ পর্যন্ত বেরোলো কি না? আচ্ছা এইটা শুনুন, এইটা এই ইয়োশিহিরো কিমুরা, এর বয়স বিকাদনের সময় ছিল 8 বছর। 6ই আগস্ট জ্বর ছিল বলে বাবা কাজে যাননি, দাদা রান্নাঘর না, এটা থাক এটা থাক। আচ্ছা এই যে এখান থেকে শুনুন,
7: আমার মাথায় কে যেন একটা বাড়ি মারলো, একটা কথাও মুখ দিয়ে বেরোলো না। মায়ের মাথায় একটা 5 ইঞ্চি পেরেক গেঁথে গেছিল। তারপর বৃষ্টি শুরু হলো, চারিদিকে কাদা কাদা নোংরা জল। আমরা রেলপোলের নিচে গিয়ে দাঁড়ালাম, রেলপোলটা জ্বলছিল আর ফটফট করে শব্দ হচ্ছিল। বৃষ্টি থামলে হঠাৎ খুব ঠান্ডা পড়ল, একটা বাড়ি আগুনে পুড়ছিল, আমরা সেখানে গিয়ে আগুন পোয়ালাম। অনেক লোক আগুন পোয়াচ্ছিল সেখানে, তাদের কেউ অক্ষত নেই, একটা বাচ্চা ছেলে মা মা বলে চিৎকার করছিল। অনেকে নদীর দিকে আসছিল, পড়ে যাচ্ছিল আর মরে যাচ্ছিল।
6: একটু পরে দিদিও পড়ে গেল, বাবা তাকে কাঁধে করে যেখানে আগে আমাদের বাড়ি ছিল সেইখানে।
4: ডক্টর সাদা আর কতটা আছে? ডক্টর সাদা
6: না, তা আছে অনেকখানি, তবে কাজের কথা বেশি নেই। ওর ওই দিদি মারা গেছিল 9 দিন পরে। এইটুকু শুনুন রচনা শেষটা।
7: যুদ্ধ প্রত্যেক মানুষের শত্রু, আমরা যদি চিরদিনের মতো যুদ্ধ দূর করতে পারি, শান্তি প্রতিষ্ঠা করতে, তবে আমি জানি স্বর্গে আমার মা সুখী হবেন।
6: এরকম তো একটা কথা তো থাকবেই, কাঁচা হাতের লেখা তো, আর শুনবেন আরো অনেক আছে।
2: সবই তো এই রকম?
6: হ্যাঁ সবই এই রকম আর কি, এই একই রকম, আবার সবই আলাদা, আলাদা আলাদা মানুষ তো, আলাদা আলাদা জীবন। আমি কি তাহলে এখন?
4: ও হ্যাঁ ডক্টর সাদা, আপনাকে অনেক ধন্যবাদ।
6: ধন্যবাদ? না না না, বরং শোনবার জন্য ধন্যবাদ।
4: সাধন, এই রকম 100টি রচনা বেছে নিয়ে একটা বই ছাপা হয়েছে, দুনিয়াতে এইটাই বোধহয় সেই একমাত্র বই যা ছোটদের লেখা অথচ ছোটদের পড়বার উপযুক্ত নয়। আচ্ছা এবার তাহলে ডাকা যাক।
2: আজ আজ থাক শরৎ, যথেষ্ট হয়েছে।
4: যথেষ্ট হয়েছে? 1,63,641 এর সাক্ষ্যটা একটু শুনে নে।
2: সে আবার কি?
4: একটা নম্বর 163641, একটা ফাইল কাওয়াগুচি, এনেমন কাওয়াগুচি। সাধন, এর সাক্ষ্যটা একটু উল্টোপাল্টা হতে পারে, মাথাটা কি অবস্থা আছে তার উপর নির্ভর করছে। এনেমন কাওয়াগুচি, এনেমন কেমন আছো?
8: ভালো ভালো আছি।
4: এখন কি করো এনেমন?
8: কিচ্ছু না, কিচ্ছু করি না।
4: খাওয়া জোটে কি করে?
8: কাপড় কুড়োই, ছেঁড়া ন্যাকড়া কাপড় বিক্রি হয়, ভাঙা টিন লোহালক করে টুকরো তাও বিক্রি হয়।
4: এনেমন, তুমি আগে কি করতে?
8: আগে?
4: হ্যাঁ, 1945 সালের অগস্টের আগে।
8: 1945 আগস্ট? ও হিরোশিমা,
4: হিরোশিমা।
8: কাজ করতাম, চাকরি করতাম।
4: কি কাজ করতে?
8: ইঞ্জিনিয়ারিং।
4: তুমি ইঞ্জিনিয়ার ছিলে?
8: হ্যাঁ ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম।
4: 6ই আগস্টের গল্পটা আমাদের বলতে পারবে মনে করে?
8: গল্প? ও 6ই আগস্ট, হ্যাঁ গল্প। হ্যাঁ 6ই আগস্ট, হিরোশিমা, 24 ঘন্টা 2টো শিফট, প্রথম শিফট রাত 2টো থেকে বেলা 2টো, আমার প্রথম শিফট।
4: তোমার তোমার বয়স তখন কত?
8: 40। 12 ঘন্টার শিফট, আমার কষ্ট হতো না।
4: তারপর বলো এনেমন।
8: তারপর তারপর ও হ্যাঁ তারপর ভোর হলো, তারপর 8টা বাজলো, অফিসে লোক বসে আছে, ব্লু প্রিন্ট চেক করতে হবে, মনে পড়লো সই করতে হবে অফিসে। কারখানা থেকে বেরিয়ে এয়ারে এলাম, এয়ার ঠান্ডা, সমুদ্রের ঠান্ডা হাওয়া আসে, আকাশ দেখা যায়, তাকিয়ে দেখলাম আকাশ দেখলাম, তখন তখন সাইরেন বাজলো।
4: এনেমন এনেমন এনেমন এনেমন,
8: তখন সাইরেন বাজলো, সবাই কারখানা থেকে বেরিয়ে এলো, দলে দলে বেরিয়ে শেল্টারে গেল, ইয়ার দিয়ে আশ দিয়ে আমি তাড়াহুড়ো করিনি। হিরোশিমায় বোমা তো পড়ে না, সব

0: শহরে পড়ে, হিরোশিমায় পড়ে না, নাগাসাকিতেও পড়ে না। হ্যাঁ, তারপরে সবাই শেল্টারে গেল, ঢুকে গেল, আমি গেলাম না, আকাশ দেখলাম, অল ক্লিয়ার বাজলো, সবাই ফিরল, কারখানায় গেল, আমি অফিসে যাব। তখন প্লেন দেখলাম আকাশে অনেক উঁচুতে, আমাদের জিরো প্লেন নয়, B-29 আমেরিকান, কিন্তু অল ক্লিয়ার হয়ে গেছে। তাছাড়া বোমা তো পড়ে না, হিরোশিমায় বোমা পড়ে না। অফিসের দিকে গেলাম, একটু একটুখানি গেলাম, একটু কয়েক পা, তখন
1: ওটা বাদ দাও, বাদ বাদ দাও, হ্যানুমান, আমরা আমরা জানি,
0: হ্যাঁ
1: ওটা বাদ দাও হ্যানুমান,
0: হ্যাঁ হ্যাঁ, সবাই জানে, এখন সবাই জানে, কারখানা এপিসেন্টার থেকে দূরে 4,500 মিটার দূরে, তবু ব্লাস্টের ধাক্কায় পড়ে গেলাম, পড়ে রইলাম, তারপর জ্ঞান হলো, ব্লাস্টের জামা ছিঁড়ে নিয়ে গেছে, কারখানায় আগুন ধরেছে, আগুন আর ধোঁয়া আর ধুলো আর মেঘ, হ্যাঁ হ্যাঁ মেঘ, মেঘ মাটি থেকে আকাশে উঠছে, কিচ্ছু বুঝলাম না, উঠলাম, কোমরে খুব ব্যথা, হাত দিলাম, রক্ত, একটা টালি ছিটকে এসে লেগেছে, খুব গরম, গায়ে ফসকা পড়েছে, কিচ্ছু বুঝলাম না, শুধু বুঝলাম পালাতে হবে, পালাতে হবে, যেমন করে হোক বাঁচতে হবে, ছুটে বেরোলাম, চারিদিকে আগুন, নদীর দিকে ছুটলাম, ওথা নদী কারখানার পাশে, ওথা নদী, সেদিকেও আগুন, কারখানার গুদামে আগুন লেগেছে, শুধু নদীতে আগুন নেই, নদীর জলে লাফিয়ে পড়লাম, ডুব দিতে দিতেও পারে গেলাম, উঠতে পারলাম না, নলখাগড়ায় আগুন ধরে গেছে, গাছ জ্বলছে, ঘাস জ্বলছে, ফিরলাম, সাঁতরে ফিরলাম এপারে, এপারে আগুন দ্বিগুণ হয়ে চলছে, একটা গাছের শেকড় ধরে ঝুলে রইলাম, গাছটা জ্বলছে, আগুন পরে পরে হাত মুখ চলে গেল, ছেড়ে দিলাম, আবার ওপারে জলে বড় বড় কাঠ ভেসে আসছে, বড় বড় গাছের ডাল আর মরা, সাঁতরানো যায় না, ওপারেও আগুন, ছবার এমনি করে ছবার এপার ওপার হলাম, কতখানি চলে গেলাম ভেসে, তারপর এক জায়গায় উঠতে পারলাম, তবু চারিদিকে আগুন, পালাও আগুন, দৌড়ে পালাও আগুন,
1: বলো
0: আগুন, আবার নদী, আবার খাল, সাঁতার, দৌড়, শেষে হিজিয়ামা পৌঁছলাম 6 ঘন্টা পরে, বাড়ি গেলাম, বাড়ি নাই, বন্ধু নেই, সাফ হয়ে গেছে, শুধু মানুষ, সব শহরের বাইরে চলে যাচ্ছে, বসে বসে দেখলাম, ডাকলাম, ভাবলাম শহরটা গেল কোথায়, খিদে পেল, খাবার নেই, খাবারের দোকান ছাই হয়ে গেছে, মোরা শীত করলো, শীত করলো, গায়ে জামা নেই, হাঁটলাম ভিড়ের সঙ্গে, অনেক হাঁটলাম, কই স্টেশনে পৌঁছলাম, হিরোশিমার পরের স্টেশন, একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, একটা ওয়াগনে উঠে শুয়ে ঘুমিয়ে পড়লাম, তারপর ভালো মনে নেই, এক সময় টের পেলাম গাড়ি চলছে, চলছে আর থামছে, একটা টানেলে অনেকক্ষণ থেমে রইল, অন্ধকারে কে যেন কথা বলছে, কে যেন ভাত দিল এক বাটি, কিসব বললো যেন, কিসব বললো, তারপর দেখি, তারপর দেখি সবুজ মাঠ আর নদী, মাঝে মাঝে সমুদ্র দেখা যাচ্ছে, আর গাছ, পাখি, পাখি ডাকছে, মনে হলো যুদ্ধ নেই, যুদ্ধ থেমে গেছে, আগুন নেই, বোমা নেই, সব সব থেমে গেছে, সব থেমে গেছে, এমনি কতদিন কেটেছে জানি না, একদিন সকালে গাড়ি থামলো, সবাই নামলো, নেমে এলাম সকলের সঙ্গে, হেঁটে হেঁটে বাইরে এলাম, অবাক হয়ে দেখি, আরে আরে আমার নিজের শহর, সেন্ট্রাল স্টেশন, অ্যাভিনিউ ধরে হাঁটলাম, জুনিন মাচির দিকে, রাস্তার দুপাশে গাছ, ওদিকে জুনিন মাচি, আকাশে সাদা মেঘ, আকাশে আকাশে প্লেন, কি প্লেন, কি প্লেন, হঠাৎ হঠাৎ ভীষণ ভয় পেলো, পেটের মধ্যে গুলিয়ে উঠলো যেন, হ্যাঁ ছুটলাম, একটা নালায় লাফিয়ে পড়লাম, প্লেনটা প্লেনটা ঘুরছে, একটা মেঘের আড়ালে যাচ্ছে, কিন্তু কিন্তু এটা কি, ওটা কি নামছে, কালো ছোট্ট, ওটা কি নামছে, নেমে আসছে, নেমে আসছে, তারপর তারপর

0: Jason Nagasaki. Nagasaki.
1: Shadhan, tin dine dubar pikadon.
2: Pikadon!
1: Paldeye palye badaye. Eneman, choleshu. Choleshu, Eneman. Ei holo 1956 saler Eneman. Tokhono Eneman Kawaguchi, Hiroshima Nagasakir milon sambhuto santan.
3: Sanjiro Masuda.
1: Naam?
4: Sanjiro Masuda.
1: Desh?
4: Nippon. Yai Jubandar.
1: Bortoman Pesha.
4: Karigorir kaj kori. Kichu khet khamar ache.
1: Age ki korte?
4: Mash dhara jahaje khalashi chilam.
1: Shesh kon jahaje kaj korecho?
4: Pukuri Umaru. Tunima dhara trawler 99 ton. Khub bhalo jahaj.
1: 1954 sal. January sheshe Yaijur chotto ghat theke Lucky Dragon berolo. আর পাঁচটা মাছ ধরার ট্রলারের মতোই।
4: হ্যাঁ হ্যাঁ, সেই সালে ঠান্ডা বেশি পড়েছিল, মাছ ভালো উঠলো না। পয়লা মার্চ টুনি মাছে ঝাঁক মিলল, জাহাজ লঙ্গর হলো, জাল পাতা রইল সারা রাত। ভোরে মাছ তুলে ফিরতে পথে রওনা হবার কথা। ভোর রাতে সবে আলো ফুটেছে, তখন হঠাৎ পশ্চিম দিকের আকাশ ঝলসে উঠলো একেবারে। সে কি আলো! একটা নীল মেঘ যেন নিচ থেকে উঠছে। খুঁজতে খুঁজতে মেঘটা হঠাৎ শাঁ করে শীতে উঠে গেল আকাশে, আর নীল রং বদলে আকাশ টকটকে লাল হয়ে গেল। আকাশ সমুদ্র সব যেন রক্তে লাল হয়ে গেল বিলকুল।
1: তারপর বাসুদা?
4: তারপর হঠাৎ একজন চিৎকার করে উঠল, বেকেনি কাপ্তেন। কাপ্তেন তক্ষুনি লঙ্গর তোলবার হুকুম দিলেন, ইঞ্জিন চালু হলো, আর সেই সময় গম কান ফাটানো আওয়াজ, আর সে কি ঢেউ! জাহাজের নিচে ঢেউ ফুলে ফুলে উঠছে, আর তার মধ্যে জাল টানা হচ্ছে, মাছ টুনি মাছ হোল্ড বোঝাই, জাহাজ ফিরতি পথে। তারপর বিষ, খালি বিষ।
1: বিষ?
4: হ্যাঁ, আকাশ থেকে বিষ ঝরে ঝরে পড়লো, 4 ঘন্টা ধরে পড়লো। প্রথমে ভেবেছিলাম যে কুয়াশা, তারপর মনে হলো ফিনফিনে বরফ। দেখতে দেখতে গা মাথা সারা জাহাজ একেবারে সাদা হয়ে গেল একদম। কেউ কেউ কেউ হাত দিয়ে দেখলো, কেউ কেউ মুখে দিয়ে দেখলো, একজন আবার পুঁটলি বেঁধে রাখলো দেশে ফিরে দেখাবে বলে। সারা পথ ওই পুঁটলি তার বালিশের নিচে ছিল, আর জাহাজ ভর্তি সাদা ধুলো আমরাই সব ধুয়ে মুছে সব সাফ করলাম। কে জানত যে তখন বিষ খাঁটছি।
1: কখন বুঝলে সে কথা মাসুদা?
4: হ্যাঁ হ্যাঁ, 3 দিনের দিনে একজন পড়লো, গায়ে শক্তি পায় না, দাঁড়াতে পারে না। কাপ্তেন রেস্ট অর্ডার দিয়ে দিলেন। পরদিন আরো 2 জন বমি করে, ভেতরটা জ্বলতে থাকে, জ্বর ওঠে। যারা সব তখনও সব খাড়া ছিল তাদের খাটনি বাড়লো খুব। 7 দিন পরে সববার চোখ দিয়ে পুঁজ বেরোলো। হ্যাঁ, সে পুঁজ বেরোনো শুরু হলো, পুরো 23 জনেরই সারা গায়ে লাল লাল ঘা, সে চুল উঠে যায়, চুলের সঙ্গে মাথার চামড়াও ওঠে। তাই নিয়েই কাজ করতে হবে, জাহাজ চালাতে হবে কোনো মতে। ও সে এক ভুতুড়ে জাহাজ, ভূতে চালাচ্ছে। কেমন করে শেষ দিনগুলো গেল এখন ভালো করে মনে করতে পারি না। 12টা দিন, 14 তারিখে ইয়াইউজিতে জাহাজ ভিড়ল। জাহাজ থেকে নেমে দেখি খুব ভিড়, কিন্তু সবাই সরে সরে যাচ্ছে। আসল কারণটা তখনও তো চাপা দেওয়া আছে, কিন্তু সবাই জানে তাই পালিয়ে যাচ্ছে সবাই। পরদিন টোকিও রেড ক্রস হাসপাতাল আর ইউনিভার্সিটি থেকে বললে যে রেডিও অ্যাক্টিভিটি। ব্যাস, আমরাও টোকিওতে চালান হলাম এক এক করে। জানেন, ইয়াইজুতে না সবাই মাকে নিয়ে চলতো আমার কাছে আসে বলে।
2: তবু আশা কামায় যায়নি কখনো, চুপ করে বসে বসে দেখতো। একদিন একদিন এক গাল এসে চিঠিটা বের করে দিল।
5: কার চিঠি?
2: আমার সঙ্গে যার বিয়ে হবার কথা ছিল, বাড়ির দরজায় বন্ধ চিঠি রেখে গেছে। মা ভেবেছিল যে চিঠিটা পেয়ে হাসপাতালে আমার আমার খুব ভালো লাগবে। সেদিন না নিজের চেয়ে মার জন্য আমার আমার কষ্ট হয়েছিল বেশি।
5: কেন, কি ছিল চিঠিতে?
2: কি আবার থাকবে, যা থাকার কথা। বিশ্বা রোগীকে বিয়ে করবে কোন সাহসে?
1: কিন্তু বিয়ে তো একজন করেছে তোমার শেষ অবধি।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করেছে। এই এই বিশ্বা রোগী নিয়েই তার কাজ ছিল তো, টোকিও হাসপাতালে নার্স ছিল সে। কিন্তু
1: আমি আমি জানি মাসুদা।
2: না না আগে না, আমি আমি নালিশ করব না। না আমার বউ, আমার বউ খুব ভালো মেয়ে, এইজুর হাসপাতালে কাজ করে এখন। আর এটা ছোট বাড়ি তুলেছি, আমেরিকান সরকার ক্ষতিপূরণ দিয়েছিল সেই টাকা দিয়ে। না না আমি আমি আমি ভালোই আছি। আর তাছাড়া এ তো আমার একা নয়, একজন বাদে সকলেরই এক হাল।
5: কি হাল?
1: 22 জনের মধ্যে 21 জনেরই প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল রেডিও অ্যাক্টিভিটির দাপটে। জাপানিদের কাছে তো এটা প্রায় অপূরণীয় ক্ষতি।
6: তাহলে এবার বৈজ্ঞানিকের কাঠগড়ায় দাঁড়াবার পালা।
1: হ্যাঁ তাই।
6: কাকে ডাকবে বলো?
1: বলছি তার আগে তুমি এইখানটা পড়ো সাধন।
6: কি এটা?
1: একটা চিঠি, 1939 সালের 2 অগস্ট আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট চিঠিটা পেয়েছিলেন।
6: ফ্রান্সের জোলি ও আমেরিকার ফেরমি আর শিলার্ডের কাজের মধ্যে দিয়ে গত মাস চারেকের ভেতর একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যথেষ্ট পরিমাণ ইউরেনিয়ামে একটা নিউক্লিয়ার চেইন রিয়াকশন আরম্ভ করা সম্ভব, যা কাজে লাগিয়ে প্রচণ্ড শক্তিশালী বোমা তৈরি করতে পারা ধারণার অতীত নয়, সম্পূর্ণ নিশ্চিত না হওয়া গেলেও। এই জাতের একটিমাত্র বোমা একটা পুরো শহর ধ্বংস করে দিতে পারে, চারপাশের কিছু অঞ্চল সমেত।
1: এই চিঠি পাওয়ার পর রুজভেল্ট যে বিরাট প্রচেষ্টা আরম্ভ করলেন, তার নাম দেওয়া হল ম্যানহাটন প্রজেক্ট। আমি জানি এই চিঠি তিনি কেন লিখেছিলেন, জানি বলেই অন্য সবাইকে বাদ দিয়ে এঁকেই ডাকতে চাইছি।
6: শরৎ, তুমি কি এঁকেও আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চাও?
1: প্রফেসর অ্যালবার্ট আইনস্টাইন,
7: হ্যাঁ ও চিঠি আমার। বৈজ্ঞানিক লিও শিলার্ড যখন ও চিঠি আমাকে লিখতে বলেন, তার যুক্তিকে আমি অস্বীকার করতে পারিনি। আমার ছোট্ট অঙ্কটাকে যেসব দিগ্বিজয়ী বৈজ্ঞানিকরা বাস্তবে প্রমাণ করেছিলেন, তাদের সবাই তখনও তো আমেরিকায় এসে জড়ো হননি। নিলস বোর এসেছিলেন, এনরিকো ফেমি কিংবা মেইটনের এসেছিলেন, কিন্তু কিন্তু তখনও নাৎসি জার্মানিতে রয়ে গিয়েছিলেন অটো হান, ফ্রিটস স্ট্রাসম্যানের মতো বৈজ্ঞানিকরা, যারা 1938 সালেই বার্লিনের কাইজার ও উইলহেলম ইনস্টিটিউটে ইউরেনিয়ামের অ্যাটমকে ভেঙে দেখিয়েছেন। সেদিন কে বলতে পারত এই বিরাট বিধ্বংসী শক্তি তারা হিটলারের হাতে তুলে দেবেন না? কে বলতে পারত চুপ করে বসে থাকো, আগুন নিয়ে খেলা করো না? সারা বিশ্ব তখন তো আগুনেই জ্বলছে। আমার কি সেদিন অধিকার ছিল জেনেও জেনেও না জানাবার? আরেকটা চিঠি অবশ্য আমি লিখেছিলাম, হ্যাঁ আমি প্রেসিডেন্ট রুজভেল্টকেই, তবে এই চিঠির 5 বছর পরে।
6: আর একটা চিঠি?
7: হ্যাঁ আর একটা, কিন্তু ততদিনে লস আলামোসে অ্যাটম বোমা তৈরি হয়ে গেছে, হিটলার হেরে গেছে, প্রমাণ হয়ে গেছে আণবিক অস্ত্র তা ছিল না। লিও শিলার্ড সে সময়, শুধু শিলার্ড কেন, অধিকাংশ পরমাণু বিজ্ঞানী তখন পাগলের মতো চেষ্টা করছেন মানুষের সৃষ্টি এই দানবকে বশে আনবার। 1945 এপ্রিলে শিলার্ডই আমাকে দিয়ে লিখিয়েছিলেন এই দ্বিতীয় চিঠি।
6: কি ছিল সেই চিঠিতে?
7: এই চিঠিতে বলা হয়েছিল শত্রুপক্ষ, মিত্রপক্ষ এবং কয়েকটি নিরপেক্ষ রাষ্ট্র, এদের সকলের প্রতিনিধিদের ডাকা হোক প্রশান্ত মহাসাগরের এক জনশূন্য দ্বীপে, তাদের সামনে পরীক্ষা করে দেখানো হোক আণবিক বোমার বিধ্বংসী ক্ষমতা, যা দেখে শত্রুপক্ষ যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। একমাত্র এই উপায়ে, একমাত্র এই উপায়ে অসংখ্য মানুষের জীবন রক্ষা হতে পারে, শান্তি ফিরে আসতে পারে।
6: রুজভেল্ট রাজি হলেন না?
7: রুজভেল্ট
8: এই চিঠি দেখেননি?
5: দেখেননি?
8: না, দেখেননি। এই চিঠি আর তার সঙ্গে শিলার্ডের এক বিস্তারিত মেমোরান্ডাম রুজভেল্টের টেবিলে পৌঁছেছিল, কিন্তু খোলা হয়নি। তার আগেই 12 এপ্রিল রুজভেল্ট হঠাৎ মারা গেলেন।
5: তারপর
8: ট্রুম্যানের আমলে আর কিছু করা গেল না। শিলার, জেমস ফ্রাঙ্ক, রবিনোভিচ আরো বহু বৈজ্ঞানিক আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ অবধি এক বিশেষজ্ঞ কমিটির হাতে প্রশ্নটা চলে গেল। সে কমিটিতে গভর্নমেন্ট আর মিলিটারি প্রতিনিধি ছিলেন, আরও ছিলেন 7 জন নাম করা পরমাণু বিজ্ঞানী। কিন্তু কিন্তু সেই কমিটি রায় দিলেন,
1: এই কমিটির 3টি সুপারিশ প্রেসিডেন্ট ট্রুম্যানের কাছে পাঠানো হয়।
5: 1, জাপানের উপর যত শীঘ্র সম্ভব এই বোমা ব্যবহার করা হোক। 2, বোমার লক্ষ্যস্থল যৌথ হওয়া উচিত, অর্থাৎ কোনো সামরিক ঘাঁটি বা কারখানা যার চারদিকে অথবা পাশেই বিধ্বস্ত হওয়ার মতো বহু বাড়িঘর আছে। আর 3, বোমাটির চরিত্র সম্বন্ধে কোনো সতর্কবাণী যেন আগে থেকে না দেওয়া হয়।
8: এই শেষ প্রস্তাবটি এত ভয়ানক যে নৌবাহিনীর প্রতিনিধি আপত্তি করেছিলেন, কিন্তু কিন্তু কমিটির আর সবাই, বিশেষ করে কমিটির বৈজ্ঞানিকরা। হিরোশিমার ছবি আমি দেখেছি, 7 বছর পরে একজন আমাকে দেখায়, কয়েকটি জাপানি পত্রিকায় বেরিয়েছিল। আমি আমার আমার মনে হয়েছিল এ যদি জানতাম বৈজ্ঞানিক না হয়ে আমি আমি মিস্ত্রি হতাম, মিস্ত্রি।
1: প্রফেসর আইনস্টাইন, সেই ছবি দেখবার পর আপনি এক জাপানি প্রকাশকের কাছে একটা চিঠি লিখেছিলেন, তাই না?
8: লিখেছিলাম, আমি মনে করি যুদ্ধের সময় মানুষ মারাও খুন করার সামিল, তবু যতদিন দুনিয়ার বিভিন্ন দেশ যুদ্ধের অবসান ঘটাতে পরস্পরের সহযোগিতা না করছে, যতদিন তাদের বিভেদ মীমাংসা আর শান্তি রক্ষা আইনসঙ্গত উপায় না করছে, ততদিন তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। এমন অবস্থায় একটা দেশকে সব রকম পথই নিতে হয়, বর্বরতম অস্ত্রও তৈরি করতে হয়, তা না হলে অস্ত্র প্রতিযোগিতায় হেরে যেতে হবে তো। কিন্তু এতে শুধু যুদ্ধকেই টেনে নিয়ে আসা হয়, এবং এ যুগে যুদ্ধ মানেই সম্পূর্ণ সর্বব্যাপী ধ্বংস। বর্তমান অবস্থায় যুদ্ধের কোনো সীমা নির্দিষ্ট করে রাখা তো সম্ভব নয়, তাই একমাত্র কার্যকরী উপায় হলো যুদ্ধ বস্তুটাকেই বিলুপ্ত করা অথবা কারণগুলিকে। এই একটা উদ্দেশ্য নিয়েই মানুষকে এগোতে হবে, অন্য কোনো পথ নেই। কিন্তু বিভিন্ন দেশের সামাজিক জীবনে মূলগত পার্থক্য এত বেশি যে দাবি তাদের কাছে করা খুব কঠিন। কঠিন কিন্তু অসম্ভব তো নয়, সম্ভব তো করতে হবে, যেমন করে হোক সম্ভব করতেই হবে, নইলে যুদ্ধ।
1: সাধন, কাউন্সিল ফর দ্য ডিফেন্স।
5: শরৎ,
1: কে
5: তুই এসব ছেড়ে দে।
1: আমি ছেড়ে দিলেই কি ওই সব আমাকে ছাড়বে?
5: আমি আমি তোকে বলছি,
1: মনে কর আজ থেকে 1000 বছর পরে 300 শতাব্দীর মানুষের এই ইতিহাস ঘেঁটে আমাদের কাহিনী উদ্ধার করেছে, নাক কুঁচকে আঙুল দেখে বলছে ওই দেখো 20 শতাব্দীর মানুষ, আত্মঘাতী বিকৃত বুদ্ধির জানোয়ার কতগুলো, কি জবাব, কি জবাব দিবি তুই তখন?
5: জবাব দেবার জন্য তো আমি বেঁচে থাকবো না।
1: কিন্তু আমি যে বেঁচে থাকবো, আমাকে তো বেঁচে থাকতেই হবে।
5: শরৎ,
1: 300 শতাব্দীর মানুষের সামনে আমার শতাব্দীকে সমর্থন করতে আমাকে যে বেঁচে থাকতেই হবে।
9: হ্যালো
5: শরৎ,
9: হ্যালো
5: শরৎ,
9: হ্যালো,
5: কি পাগলামি করছিস তুই, কি করছিস?
9: 300 শতাব্দীর মানুষেরা শোনো আমাদের কথা, আমার কথা।
5: শরৎ,
9: আমি আমি 20 শতাব্দীর শরৎ চৌধুরী, আমার কথা শোনো। এই বিগত মৃত বিধ্বস্ত 20 শতাব্দীর একমাত্র প্রতিনিধি শরৎ চৌধুরী কথা বলছি, শোনো। আমার আমার শতাব্দী নির্দোষ, মিথ্যা সাক্ষ্যে বিশ্বাস করো না, মিথ্যা বিশ্বাসে অবিচার করো না, আমার শতাব্দী নির্দোষ, শোনো। 300 শতাব্দীর অমৃতের পুত্ররা শোনো, তোমাদের অমৃত আমি, তোমাদের অমৃত মন্থিত হয়েছে আমার শতাব্দীর বিষে। কাকে কাকে বিচার করছো তোমরা? নিজের মাকে, গর্ভধারিণীকে? বলো বলো বলো, জবাব দাও, জবাব দাও, জবাব দাও,
5: জবাব দাও।

0: বিংশ শতাব্দী নাটকটি শেষ হল। রচনা বাদল সরকার, অভিনয় করেছেন শরৎ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সাধন সৌমিত্র বসু, ফেরেরি নির্মাল্য সেনগুপ্ত, মিসেস ইথারলি শাওলি মিত্র, ওসাদা সত্য বন্দ্যোপাধ্যায়, এইকো মৎসুনাগা অঙ্গনা বসু, ইয়োশিহিরো কামুরা মৌ ভট্টাচার্য, মাসুদা দেবতোষ ঘোষ, আইনস্টাইন অশোক মুখোপাধ্যায় ও
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। নিট ইস্যুতে ছাত্র বিক্ষোভে কথিত পুলিশি তৎপরতা সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ দিনের মতো মুলতুবি হয়ে যায়। অধিবেশন শুরু হওয়ার পর লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যান বারবার সভার কাজ করার চেষ্টা চালালেও বিরোধীরা তাঁদের দাবিতে অনড় থাকেন। ডাক্তারিতে স্নাতক স্তরে নিট ইউজি পরীক্ষা কাগজ কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফর্ম্যাটে হওয়ায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রের দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেবার জন্য বলেছে। দুই বিচারপতি PS নার্সিংহাম এবং অলোক আরাধের বেঞ্চে আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের নেতৃত্বে আজ কলকাতায় চলছে জনশুনানি কর্মসূচি। পুলিশ ট্রেনিং স্কুলের অডিটোরিয়ামে এই কর্মসূচিতে আজ নথিভুক্ত 31টি অভিযোগ শোনা হচ্ছে। কর্মসূচির শুরুতেই শ্রীমতী রাহাতকার বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর 1 লক্ষের বেশি অভিযোগ দায়ের করা হয় মহিলা কমিশনে। দূর থেকে অনেক সময় মহিলারা কমিশনের মূল কার্যালয়ে পৌঁছাতে পারেন না, তাই মহিলা কমিশন তাদের কথা শুনতে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। জমি দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। শালবনীতে ভুয়ো নথি বানিয়ে সরকারি জমি বিক্রির মামলায় প্রধান বিচারপতি সূরিয়াকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মাহানার বেঞ্চ সুমিতের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন। গ্রেপ্তারির ক্ষেত্রেও তাকে দেওয়া হয়েছে রক্ষা কবচ, তবে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তদন্তে যে কোনো রকমের সহযোগিতার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে বলে বেঞ্চ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউগেনে অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে নিজেদের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব, টি ধরণীধরন এবং ডিসকাস থ্রোয়ার আমরনাথ কম্বোজ। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। ডাক্তারিতে স্নাতক স্তরের নিট ইউজি পরীক্ষা কাগজে কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে হওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রের দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেওয়ার জন্য বলেছে। দুই বিচারপতি পি এস নরসিমহাং এবং অলোক আরাধের বেঞ্চে আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে প্রাণহানির সংখ্যা বেড়ে 95 পৌঁছেছে। 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 1,60,000। রাজ্যসভায় আজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3/2026 বিবেচনা ও প্রত্যর্পণের জন্য উত্থাপন করা হয়। দ্বিতীয়বার মুলতবির পর বেলা 2:45 অধিবেশন পুনরায় শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিলটি উত্থাপন করেন। এই বিলে 2022-23 অর্থবর্ষে বিভিন্ন খাতে সংসদের অনুমোদিত বরাদ্দের অতিরিক্ত যে অর্থ ব্যয় করা হয়েছে তা মেটাতে ভারতের কনসলিডেটেড তহবিলের থেকে অর্থ অনুমোদনের বিধান রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে টেরিটোরিয়াল আর্মি সংক্রান্ত এক সংসদীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে শীর্ষ আধিকারিকরা টেরিটোরিয়াল আর্মির ভূমিকা এবং সাফল্যের খতিয়ান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের নেতৃত্বে আজ কলকাতায় জনশুনানি কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে এই কর্মসূচিতে আজ নথিভুক্ত 31টি অভিযোগ শোনা হয়। কর্মসূচির শুরুতেই শ্রীমতী রাহাতকার বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর 1,00,000-এর বেশি অভিযোগ দায়ের হয় মহিলা কমিশনে। রাজ্যে শিল্পায়নের জন্য সরকার আগামী 1 মাসের মধ্যে 25 জন শিল্পপতির কাছে জমি হস্তান্তর করবে। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আজ বস্ত্রশিল্প সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল 0, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে 0 বিল কি করা সম্ভব। প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই উপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না।
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: টাইম চেক
1: ওয়েল রেইনবোর ঘড়ি কিন্তু এই মুহূর্তে বলছে 4:08 হয়ে 7 সেকেন্ড অলরেডি
0: শুনছো ক্যাফে কলকাতা ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা
1: আমার তো আবার রৌদ্রোজ্জ্বল দিনেও মন তাকে ভাবে, কিন্তু সেটা কথা নয়। কথা হচ্ছে অমরজিৎ আজকে কিন্তু একাই তোমার সঙ্গে বকবক করবে, তার কারণ আজকে আশেপাশে না আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা তো আছো, তুমি তো 9903652992 এই নাম্বারটা তো খোলা রয়েছে। আর তার সঙ্গে আরও একবার ইয়াদ আ রহা হ্যায় তেরা প্যার, ইয়েস একদমই তাই, বাপ্পিদার কথা বলছি না, আসলে ব্যাপারটা হচ্ছে কি আমাদেরও তো একটা ইনস্টা হ্যান্ডেল রয়েছে নাকি, 107 FM রেইনবো কলকাতা, তার কথা বলছি। তার কথা তো মাঝে মধ্যে ইয়াদ মানে মনে পড়ে, সেই কারণের জন্য যারা এখনও পর্যন্ত আমাদের ইনস্টা হ্যান্ডেল ফলো করোনি যাও এবং চটপট ফলো করে ফেলো। শুনছিলাম ইমরানের গান এবং তারপরে কিন্তু আসছে তোমার জন্য মিকা সিং এবং কৃতিকাক্কর বলছে কি তুই আমার হিরো, মানে আমার আর কি একটা থিম সং আছে না,

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই যে যখন শুনতে শুরু করলে, মানে রংবাজ এইরকম একটা সিনেমার গান, মানে যেটা আমার থিম সং বলে আমি মোটামুটি জাহির করে থাকি আর কি, তাতে আমি থাকবো মানেই, মানে আমার থিম সং মানে তুই আমার রান, এইরকম একটা ব্যাপার থাকবে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কেয়ার অফ ফুটপাথ এই যে লাইনটা, যাই হোক না কেন, এটা কোট আনকোট আমি না হয় ব্যাপারটাকে একটুখানি অমিট করে দিচ্ছি। কিন্তু আমি তো তোমাকে বলেই ছিলাম, প্রথম প্রেমটা যখন তোমার সঙ্গে শুরু করেছিলাম তখন তো তোমাকে বলেই দিয়েছিলাম, দেখো বিশ্বাস করো তুমি ছাড়া আমার কেউ নেই। তারপরে যখন ফাইনালি ওই দিনটা এলো, মানে শুভ পরিণয় সুসম্পন্ন হইল আর কি, তখন তুমি কি বললে, কি ব্যাপার, আমি আবার কোথায় উঠব, আমি এখন কোথায় যাব। আমি তো তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম, দেখো তুমি ছাড়া আমার কেউ নেই, ব্যাপারটা তো বুঝতে হবে আর কি। 4:13 হয়ে 38 সেকেন্ড, অমরজিৎ আজকে তোমার সঙ্গে কিন্তু রয়েছে 9903652992 তে। ইয়েস, তোমার সঙ্গেও কথা বলবো, কিন্তু কি বিষয়ে কথা বলবো সেটা জাস্ট একটু পরেই রিভিল করবো। আপাতত যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের শুধুমাত্র শহর নয়, শহরতলি পর্যন্ত বেশ কিছু কিছু জায়গায় কিন্তু আমি যেটা দেখে এলাম, জল কিন্তু একটু থই থই থই থই করছে আর কি। হ্যাঁ, কিন্তু তার মধ্যে দিয়ে চলার একটা আলাদাই আনন্দ আছে, স্পেশালি আমাদের এই শহর কলকাতায়, বিশ্বাস করো। মানে মাঝে মধ্যে শহরে থেকে এত সুন্দরভাবে দীঘা মন্দারমণির ফিল পেয়ে যাই ন্যাচারালি, আর বাজেট না থাকলেও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর কি। যখন বাজেট থাকে তখন তো চলেই যাবো, আর যখন বাজেট থাকবে না তখন আমাদের এই শহর কলকাতায় চলে আসবো। স্পেশালি যারা মোটামুটি দক্ষিণ থেকে মধ্য কলকাতা বা উত্তর কলকাতার দিকে আসো, তাদের অবস্থাটা কীরকম সেটা আমার থেকে ভালো কেউ খুব একটা জানে না। কিন্তু 4:14 হয়ে যখন 25 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, তখন মানে যখন স্টুডিওতে জাস্ট একটু আগে হেঁটে হেঁটে আসছিলাম, বাইরেটা দেখছিলাম, ওপরে সূর্যি মামা কিন্তু অনেক আগেই সাইড হয়ে গেছেন, এবং বর্ষা আপাতত দোরগোড়ায়। কেন বাবা বর্ষা, যখন তোমাকে বলেছিলাম প্রচণ্ড গরম ছিল তখন তো তুমি আসোনি, এখন বলছি বাবা দুটো দিন একটুখানি রেহাই দে না কেন, তখন তো তুমি আমার কথা শুনছো না। কিন্তু তুমি আমার কথা শুনবে সেটা আমি জানি, তার কারণ একটু পরেই যখন তোমার সঙ্গে ঠিক কী বিষয় কথা বলবো সেটা তোমার

0: জানিয়ে দেবো, তখন কিন্তু পরপর পরপর পরপর এসএমএস আসতে থাকবে, মেসেজ আসতে থাকবে, হোয়াটসঅ্যাপ আসতে থাকবে 9903659992 তে। আপাতত অমর জি তোমার সঙ্গে রয়েছে একটা ছোট্ট পুচকে করে ব্রেক, এবং তারপরে কিন্তু আবারও ফিরে আসছি 107 FM রেইনবো নিয়ে ক্যাফে কলকাতা।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। আমাদের এই শহর কলকাতার মেট্রোতে উঠলে যেরকম পরবর্তী স্টেশন বলে একটা ঘোষণা হয়, কি অনেকটা কাছাকাছি গেল? না না না না না, ওটা আমার গলা কোনোভাবেই নয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে কথাটা তোমরা শোনো যে পরবর্তী স্টেশন এই এই অমুক অমুক অমুক অমুক জায়গা, যে কথাটা তোমাদেরকে কদিন আগে জাস্ট এক মাসের মাথায় মানে একটু এক মাস পেছনে গেলে তোমাদেরকে বলেছিলাম ওয়াটার মেট্রোর কথা, সেই রকম ওয়াটার মেট্রো এই মুহূর্তে সেই রকমই কিন্তু একটা, মানে এক্ষেত্রে তো আর রেক বলা যায় না, এরকম একটা ওয়াটার মেট্রো নন্দীগ্রাম হলদিয়ার মধ্যে জেটিতে এসে পৌঁছেছে, মানে সেটা হলদিয়া জেটিতে গিয়ে কিন্তু পৌঁছে গেছে। মানে জাস্ট ভাবতে পারছো, আমি একটু আগে এই দীঘার কথা বলছিলাম, মন্দারমণির কথা বলছিলাম, মানে বুঝতে পারছো রাজ্য ওয়াটার মেট্রোর ঘোষণা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং জলপথে যাতায়াতের জন্য অত্যন্ত আধুনিক এই পরিকল্পনা, এবং সেটা সবাই কিন্তু আমরা মুখিয়ে রয়েছি যে কবে এই ওয়াটার মেট্রো চলবে। কলকাতার গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো তো চলবেই, কিন্তু আরও একটা বিষয়, হলদি নদীর ওপরে ফোল্ডিং সেতুর পাশাপাশি এবার হলদি নদীতে চলবে ওয়াটার মেট্রো, সেই রকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবং তার জন্যে যেটা বলা হচ্ছে যে কী কী জানা যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে এই ওয়াটার মেট্রো পরিষেবা। ওয়াটার মেট্রোর এই বিশেষ জাহাজ ইতিমধ্যে

মুহূর্তেই কিন্তু হলদিয়া জেটি ঘাটে এসে পৌঁছেছে। মানে মোটামুটি যারা ওই সমস্ত জায়গা থেকে আমাদেরকে শুনছো, চট করে চলে যেতে পারো, মানে দেখে আসতে পারো। মানে যদি মনে হয় একবার একটুখানি সামনে দাঁড়িয়ে কোনো একটা সেলফি টেলফি তুলবে আর কি। যাই হোক, জলের কাছ থেকে আমি এবং অনেকটাই দূরে থাকি, কিন্তু তার মধ্যে কী কী সুবিধে থাকছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। সম্পূর্ণ এসি ক্যাবিন থাকছে, আরামদায়ক আসন ব্যবস্থা থাকছে, এবং তার পাশাপাশি যাত্রীদের সুরক্ষার জন্য আধুনিক নিরাপত্তা সরঞ্জামও থাকছে। এর পাশাপাশি আরও দ্রুত, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যের জন্যে বেশ একটা চিন্তাভাবনা করা হচ্ছে কিন্তু প্রশাসন সূত্রে। কিন্তু সেই সমস্ত তো সবই গেল, আকাশের অবস্থা যখন খুব একটা ভালো নয়, মানে আকাশ যখন বলছে যে আমি এইবার নামবো, মানে আমি এইবার একেবারে আমার মাথার উপরে নেমে আসবো, এবং শুধুমাত্র আমার মাথার উপর বলে তো না, সবার মাথার উপরেই নেমে আসতে পারে, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা কোট আনকোট ছাতা দরকার, কারণ বৃষ্টি কিন্তু আর খুব একটা বেশি দূরে নেই, প্রায় কাছাকাছি চলে আসছে, অনেকটা আমাদের ছোটবেলার ওই এক্সামের মতো আর কি। কিন্তু বৃষ্টি যখন তখন চলে আসতে পারে, তার জন্য যেটা ব্যাপার সেটা হচ্ছে বৃষ্টি চলে আসার এই আগের মুহূর্তে তো আমাদের অনেক কিছুই মনে হতে পারে, মানে চট জলদি কোনো কিছু একটা মনে হয়। ধরো বৃষ্টি আসছে, আজকে কোনো একটা খিচুড়ি রান্না করবো, অথবা ছোটো ছেলেপেলে যারা রয়েছে তারা মনে করলে যে আচ্ছা বৃষ্টি আসছে তাহলে আমরা ফুটবল নিয়ে বেরিয়ে পড়তেই পারি মাঠে কাদায়। তোমার এরকম একটা বর্ষার চট জলদি প্ল্যান আমাদেরকে জানিয়ে দাও তো 9903653992 তে। জাস্ট বৃষ্টি আসার আগের মুহূর্তে তোমার কোনো একটা প্ল্যান, মানে মা কাকিমাদের প্ল্যানটা প্লিজ জানতে চেও না, কারণ তাদের অনেক কাজ থাকে, তারা ওই সময় মনে করে ও হো ছাদে জামা কাপড় শুকোতে দিয়েছিলাম সেগুলো নামাতে হবে, এই যা আজকে বাইরে যে এই এই এই জিনিসগুলো রেখেছিলাম বৃষ্টি এলেই সব ভিজে যাবে। না না না, সেই সমস্ত কোনো প্ল্যান জানতে চাইছি না। আপাতত তোমার চোখে দেখা একটা কোনো ক্রিয়েটিভ প্ল্যান, যে প্ল্যানটা মানে মোটামুটি মনে হয় বর্ষা আসার আগে এবং বর্ষার মধ্যে তোমার একদম সাকসেসফুল, মানে যাকে বলে আর কি, মানে মোটামুটি তুমি ধরো ফুটবল নিয়ে মাঠে নেমে পড়লে, অথবা খিচুড়ির প্রিপারেশন তৈরি করে ফেললে, অথবা কোনো একটা জায়গায় জাস্ট বেরিয়ে পড়ার বা ছাদে গিয়ে ভিজে যাওয়ার কোনো একটা প্ল্যান করলে, এরকম একটা চট জলদি প্ল্যান তোমার মতে কী হতে পারে 9903653992 তে আমাকে জানিয়ে দাও। আর তোমার জন্য থাকুক আরমান মালিকের গাওয়া ধিদাং ধিদাং।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই গানটা শুনলে মানে ফ্ল্যাশব্যাকে যে গানটা আমরা শুনছিলাম সেই গানটা শুনলে কিন্তু বারবার ছোটবেলার কথা মনে পড়ে। কেন? তার কারণ হচ্ছে ছোটবেলায় আমাদের বেশ কিছু খেলনা ছিল, তার মধ্যে একটা স্পেসিফিক খেলনা ছিল, একটা ছোট্ট কিবোর্ড, যে কিবোর্ডটার মধ্যে কিন্তু অন করলে প্রথম সাউন্ডটা এই বুমরোর ইনস্ট্রুমেন্টাল আসতো। তোমাদের কি মনে পড়ে? 90s kids যারা তাদের obviously মনে পড়বে। আর ঘড়ি বলছে এই মুহূর্তে 4:32 কিন্তু হয়ে গেছে 9903653992 তে obviously তোমার সঙ্গেও কিন্তু কথা হচ্ছে। আর তোমার কাছ থেকে জানতে চেয়েছি এইরকম একটা বৃষ্টি আসার আগের মুহূর্তে, মানে ধরো যখন বৃষ্টি আসবো করছে কিন্তু আসতে পারছে না, অনেকটা সিলুদার মতো ধরবো করছে কিন্তু ধরতে পারছি না। না, বৃষ্টি তো ধরবো করছে না, তার কারণ হচ্ছে বৃষ্টি মাঝে মধ্যেই ধরছে, আবার মাঝে মধ্যেই হচ্ছে, আবার মাঝে মধ্যে ধরছে, মাঝে মধ্যে হচ্ছে, এইরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের তো চলতে হচ্ছে। তো সেই জন্যেই তোমার কাছ থেকে জানতে চেয়েছি যে এইরকম একটা বৃষ্টি আসার আগের মুহূর্তে অনেকেই কিন্তু দেখবে বেশ একটা খোলা মাঠের মধ্যে গিয়ে প্রকৃতিটাকে বারবার করে যেন প্রকৃতির মধ্যে মিশে যেতে চায়, এনজয় করতে চায় নিজের প্রকৃতিটাকে। এবং তার পাশাপাশি কিন্তু অনেকেই মনে করে আজকে কিন্তু বৃষ্টি হতে পারে, সুতরাং আজকে কিন্তু খিচুড়ি হচ্ছেই বাড়িতে। বা অনেকেই মনে করো কাদা জলে একটু ফুটবল খেললে ব্যাপারটা কেমন হয়। তোমার কাছ থেকে কিন্তু জানতে চাইছি 9903653992 তে বৃষ্টির মুহূর্তগুলোতে আমি এবং বৃষ্টি আসার আগে থেকে আমার আইডিয়া তৈরি হয়ে যায়। কাঁথা মুড়ি দিয়ে বেঙ্গলি ওল্ড মুভি দেখি, বৃষ্টির ওই মুহূর্তটি খুব রোমাঞ্চকর লাগে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, অবভিয়াসলি আমরা যখন বৃষ্টিতে বাড়িতে থাকি তখন মুভি কিন্তু একটা পার্ট হতেই পারে। খুব সুন্দর গান চলছে পরপর, সৌভিক ঢাকুরিয়া থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছ, আর তার সঙ্গে তুমি টপিকে জানিয়ে দিচ্ছ, ছুটির দিন এক কাপ কফি, গরম গরম পেঁয়াজি আর বেগুনি, আর ঘর অন্ধকার করে ভূতের বা থ্রিলার মুভি দেখা। অবভিয়াসলি এইটা তো মাথায় আসেনি, ঠিক কথা, একদম ঠিক কথা। মানে এইরকম একটা বৃষ্টির এরকম ধরো একটা রোমাঞ্চকর ওয়েদার, স্পেশালি যখন 4:33 বাজে তখন না, ব্যাপারটা যখন 7:33, 9:33, 12:33 এইরকম জায়গায় যায় তখন কিন্তু এই প্ল্যানটা বেশ ভালো রকম কাজে লাগে। মানে বৃষ্টির দিনে যদি মনে হয় যে হ্যাঁ আমি ঘরটা অন্ধকার করে কোনো একটা থ্রিলার মুভি দেখবো বা কোনো একটা থ্রিলার সিরিজ বা ভূতের কোনো একটা মুভি দেখবো, সেইটা কিন্তু বেশ জমে যায় বস। 9903653992 কিন্তু তোমার জন্য খোলার রয়েছে। আর আপাতত আমাদের মন কিন্তু মানে না, না না সবসময় কি বাংলাতেই মন মানে না, মাঝে মধ্যে তো হিন্দিতেও মন নাই বা মানতে পারে না। সেই জন্যই তোমার জন্য এই মুহূর্তে রাখলাম বেনিদাল এবং শেফালি এলভারেজের গাওয়া তামিজ দিল।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতাতে রয়েছি। আর ঘড়ি কিন্তু এই মুহূর্তে বলছে 4:38 হয়ে 39 সেকেন্ড, অলরেডি হয়ে গেছে। জাস্ট কদিন আগেই আমরা সেকেন্ড টাইম সেলিব্রেট করলাম ফ্রেন্ডশিপ ডে। তার কারণ তোমরা সবাই জানো, ফ্রেন্ডশিপ ডে এর কিন্তু দুটো আলাদা আলাদা স্বীকৃতি রয়েছে, এবং তাতে কিন্তু দেখেছি যে প্রচুর হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরা, সোশ্যাল মিডিয়াতে ছবি সবাই মিলেই প্রায় আপলোড করে ফেলেছো। কিন্তু এর পথ চলাটা কিন্তু একটু অন্য রকমভাবে শুরু হয়েছিল। একটা বাণিজ্যিক প্রচার, তার থেকে শান্তির বার্তা, এবং সব কিছু মিলিয়ে তৈরি হয়েছিল একটা সুন্দর প্যাকেজ, যার নাম দেওয়া হয়েছিল কিন্তু ফ্রেন্ডশিপ ডে। যখন অনেকজন বন্ধু বান্ধব মিলে এইরকম একটা বর্ষের ওয়েদারে মনে করা হয় যে আমরা একটা ফুটবল খেলতে বেরোবো, বা সবাই মিলে বসে ঘরে একসাথে গান বাজনা করবো, বা কিছু একটা করবো, ক্রিয়েটিভ কিছু একটা করবো, সেই রকমভাবেই এই বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা জীবনের প্রত্যেকটা পদে পাশে পাশে কিন্তু থাকে, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালন করা হয় এই ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস। 1930 প্রথম এই ভাবনা শুরু হয়েছিল, এবং নতুনভাবে প্রাণ পেয়েছিল যে দেশটিতে, তার নাম কিন্তু প্যারাগুয়ে। তার পরবর্তীতে ইউনাইটেড নেশনস আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল। কিন্তু আমাদের একটা প্রশ্ন হতে পারে যে কেন দুটো আলাদা আলাদা দিনে ফ্রেন্ডশিপ ডে পালন করা হয়। এইটা কিন্তু একটা বিশেষ বিষয়। প্রকৃতপক্ষে রাষ্ট্রপুঞ্জে ঘোষিত আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে পালন করা হয় 30th of July, যেটা আমি অলরেডি আগেই বলে দিয়েছিলাম। কিন্তু ভারতসহ একাধিক বেশ পুরনো যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলো ঐতিহ্য এবং পপ কালচারের ধারা মেনে অগস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে পালন করে। ইয়েস, এটা কিন্তু অবভিয়াসলি জানতে হবে, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস 2026 বিশ্বজুড়ে রাষ্ট্রপুঞ্জের বিভিন্নভাবে ঘোষিত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস অলরেডি পালন করা হয়ে গেছে 30th of July। এখন অলরেডি অগস্ট পড়ে গেছে, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি যে আমাদের যারা বন্ধুরা রয়েছে, তারা কিন্তু কখনোই আমাদের

যাবে না, বরঞ্চ আমাদের সঙ্গে থাকবে 107 FM রেনবো ক্যাফে কলকাতায়। অমরজিৎ তোমার সঙ্গে রয়েছে, এবং যে যারা একটু পরে টিউন করেছো তাদের জন্য জানিয়ে দেব কি বিষয়ে আজকে কথা হচ্ছে। 9903653992 তে বর্ষার জাস্ট শুরুর একটা চট জলদি প্ল্যান, যখন তুমি দেখছো আকাশ মেঘলা করে আসছে এই মুহূর্তের একটা চট জলদি প্ল্যান কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছি। আপাতত অ্যাশকিং এবং মোনালি ঠাকুর তোমার জন্য রইল, অর্থাৎ গানে গানে রইল, এবং তারপরে কিন্তু আবারও ফিরে আসছি ক্যাফে কলকাতায়।

0: সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, ক্যাফে কলকাতাতে তো রয়েছি, আর যখন ঘড়ি বলছে 4:45 হয়ে 54 সেকেন্ড হয়ে গেছে, মানে এই সময়টা যখন প্রায় 5টার দিকে যাচ্ছি, সেই সময়টায় মানে অনেকেরই তো বাড়িতে প্রস্তুতি টস্তুতি থাকতে পারে। কেন? তার কারণ হচ্ছে আজকে তো একটা স্পেশাল দিন অনেকের জীবনে, মানে যারা যারা আজকে জন্মদিনটা সেলিব্রেট করছো এবং আমাকে একদম ডাকোনি, তাদের জন্য কিন্তু বলি আজকে জন্মদিনটা কিন্তু তুমি শেয়ার করছো কার সাথে জানো কি, সেটাই কিন্তু তোমাকে জানিয়ে দেবো এই মুহূর্তে। ইয়াস, তার জন্য 107 FM রেইনবো তোমাকে কিন্তু কান পাততেই হবে।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: বেশ সুন্দর দেখতে তাকে, মানে ব্যাপারটা হচ্ছে কি, কাকে সেই কথাটাই তো তোমাকে বলছি, আসলে সারা খানের কথা বলছি। ইয়াস, 1989 6th অগস্ট, আজকের দিনেই কিন্তু তিনি জন্মেছিলেন। সারা খান বলতে আমাদের কিন্তু ইন্ডিয়ান টেলিভিশনের সেই পরিচিত মুখের কথা মনে পড়ে, যিনি কিন্তু শুধুমাত্রই টেলিভিশন নয়, বড় পর্দাতেও সমানভাবে জনপ্রিয়, এবং স্পেশালি 2015 আমরা কিন্তু দেখেছিলাম সেই চরিত্রটা, মনে আছে কি, নাইলার সেরি চরিত্র, যে চরিত্র সেই মুভিতে ছিল, অর্থাৎ যে মুভির নাম হমারি আধুরি কাহানি। দারুণ কিন্তু ছবিটা চলেছিল এবং সেই ছবিটার কিন্তু বাজেট ছিল 35 কোটি টাকা, এবং সেখানে 58 কোটি টাকার ব্যবসা করেছিল শুধুমাত্র ইসারা খান বলে নয়। সেই ছবিতে কিন্তু মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ইমরান হাশমি, বিদ্যা বালান, রাজকুমার রাও এরাও। আজকে সারা খানের জন্মদিন যেহেতু, সেই জন্যে কিন্তু তোমার জন্য 107 FM রেইনবোয়ে রাখবো সেই ছবিরই গান, অর্থাৎ হমারি আধুরি কাহানি থেকে এই মুহূর্তে শ্রেয়া ঘোষাল তোমার জন্য 107 FM রেইনবো।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 9903653992 তে। কিন্তু তোমার মেসেজ পেয়ে গেছি এই মুহূর্তে, কিন্তু তোমার মেসেজ পড়ার জন্য আমার হাতে ফোনটা রয়েছে। শুভ বিকেল দাদা ভাই, শীত গ্রীষ্ম বর্ষা সন্ধে বেলায় চা চপ সিঙ্গারা মুড়ি ভরসা। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। এটা তো মানে আমাদের বাঙালি মানে একদম ইটারনাল ট্রুথ, এইটা নিয়ে আমার কোনো মানে দ্বিমত নেই। অবভিয়াসলি আমার বাড়িতেও তো সেরকমই হয়। আমি কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছি যে বৃষ্টির আগে মানে এইরকম একটা আগের মুহূর্তে যখন বৃষ্টি আসছে সেই রকম একটা চট জলদি প্ল্যান মানে একটা বাঙালি প্ল্যান আর কি তোমার কাছ থেকে জানতে চেয়েছি। গুড আফটারনুন দাদা, বৃষ্টি আসার আগের মুহূর্তে প্ল্যান রেডি হয়ে যায় যে জানলার ধারে বসে বৃষ্টি দেখবো, আর তার সঙ্গে অডিও গল্প, আর তার সঙ্গে যদি একটু চা থাকে তাহলে একটু বেশিই জমে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে মেসেজ করে দেওয়ার জন্য। এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে আমাদেরকে মেসেজ করেছো, বৃষ্টি ভেজা বৈকালিক শুভ কামনা জানালাম, এইমাত্র শুরু হলো টিপ টিপ করে বৃষ্টি। অমরজিদ্দা একাই একশো, অনুষ্ঠান ফাটাফাটি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ মাধাইদা, থ্যাংক ইউ, চালিয়ে যাও এইভাবে, আপনার অনুষ্ঠান বুলেট ট্রেনের থেকেও দ্রুত গতিতে দৌড়চ্ছে। এইবার বিষয়ে বলি, বৃষ্টি আবহাওয়ার মধ্যে আমি যেটা করি তা হলো বন্ধুদের সঙ্গে তাসের আড্ডায় বসে যাই। আচ্ছা, আর তার সঙ্গে খেলার ফাঁকে ফাঁকে চলে আলুর চপ মুড়ি আর সঙ্গে চায়ে চুমুক। ইয়েস, একদমই তাই, বন্ধুরা সবাই মিলে একসঙ্গে থাকলে তো এই বিষয়টা হতেই পারে, তাই নয় কি? আর বন্ধুরা মানেই যখন একটু আগেই বলছিলাম যে বন্ধুত্ব মানে সারা জীবন ইটারনাল ট্রুথ, তাই জন্যে বন্ধুত্ব নিয়ে এই মুহূর্তে তোমার জন্য থাকলো বন্ধুরা এলোমেলো। কিন্তু কখনোই বন্ধুরা এলোমেলো নয়, বন্ধুরা কিন্তু সবসময় থাকে এবং বন্ধুত্বের হাতছানি আমাদের জীবনে সবসময়।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

আমরা যতই রাপ্পা রাপ্পা রাপ্পা রাপ্পা রাপ্পা করি না কেন, সময় কিন্তু বলছে র্যাপ র্যাপ করতে হবে। তার কারণে এই মুহূর্তে কিন্তু 4:57 হয়ে 27 সেকেন্ড হয়ে গেছে, আবার কিন্তু ফিরছি 5:02 অমরজিৎ তোমার সঙ্গে নিয়ে ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভারতের দূষণমুক্ত জ্বালানির যাত্রাপথে

0: এই গোবর্ধন প্রকল্প এক নতুন অধ্যায়ের সূচনা করবে। সংসদে আজ 3 নম্বর অ্যাপ্রোপ্রিয়েশন বিল রাজ্যসভায় আলোচনার পর লোকসভায় ফেরত পাঠানোয় পাশ হয়েছে। লোকসভায় বিলটি আগেই ছাড়পত্র পেয়েছিল। দ্বিতীয়বার মুলতবির পর বেলা 2:45 অধিবেশন পুনরায় শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি উত্থাপন করেন। এই বিলে 2022-23 অর্থবর্ষে বিভিন্ন খাতের সংসদের অনুমোদিত বরাদ্দের অতিরিক্ত যে অর্থ ব্যয় করা হয়েছে তা মেটাতে ভারতের কনসলিডেটেড তহবিল থেকে অর্থ মঞ্জুরের বিধান রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে টেরিটোরিয়াল আর্মি সংক্রান্ত এক সংসদীয় কমিটির বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকের শীর্ষ আধিকারিকরা টেরিটোরিয়াল আর্মির ভূমিকা এবং সাফল্যের খতিয়ান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই নতুন মহিলা কমিশন গঠন করা হবে বলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকার জানিয়েছেন। কলকাতায় আজ পুলিশ ট্রেনিং স্কুলে আয়োজিত মহিলা জনশুনানি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দায়ের হওয়া বহু অভিযোগ সরাসরি অভিযোগকারীদের কাছ থেকে শোনেন এবং দ্রুত তা সমাধানের উপায় বলে দেন। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার অগ্রগতিতে ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হচ্ছে বলে কেন্দ্র জানিয়েছে। সংসদে আজ রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজি জানিয়েছেন, এজন্য ইএসআই হাসপাতালকে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে ইএসআইসিকে হস্তান্তর করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউগেনে অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিজের বিভাগে জায়গা করে নিয়েছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার আশিস যাদব ও টি ধরণীধরন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতায় কিন্তু আবারও ফিরে এসেছি। 5:07 হয়ে 14 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। 107 FM রেইনবো অমরজিৎ তোমার সঙ্গে রয়েছি আজকে ক্যাফে কলকাতা নিয়ে। আর যারা একটু পরে টিউন করেছো ক্যাফে কলকাতা তাদেরকে কিন্তু বলে দিই আজ তোমার সঙ্গে ঠিক কী বিষয়ে কথা হচ্ছে। 9903652992 এই নাম্বারে কিন্তু তোমার সঙ্গে কথা হচ্ছে। বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তে তোমার প্ল্যানিং কি থাকে, যে প্রচণ্ড ঝমঝমিয়ে যদি বৃষ্টি নামে সেই বৃষ্টির মধ্যে গিয়ে ফুটবল খেলবো, নাকি বাড়িতে একান্তই থেকে কিছু না কিছু একটা রেসিপি বানাবো, নাকি বাড়িতে থেকে বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করব বা বন্ধুদের সবাইকে ডেকে এনে বাড়িতে নানাভাবে দিনটাকে কাটাবো, অথবা এটা হতে পারে বাড়িতে শুধু একা থেকে কোনো একটা থ্রিলার সিরিজ এনজয় করব। এই সব কিছু তোমার কাছ থেকে কিন্তু জানতে চাইছি 9903652992। লালমোহন মাঝি, জালাল শ্রী, বউবাজার, হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো। বলছো ধরো রবিবারের বিকেল, অনেক আগে থেকেই আকাশ মেঘ কালো করে রয়েছে, বন্ধুরা মিলে মাঠে গেলাম, প্রতি রবিবার এলেই যাই, সেদিন ছাতা নিয়ে গেলাম না ইচ্ছে করেই। কেন? তার কারণ ইচ্ছে হলো ছেলেবেলার মতো ভিজতে, প্রকৃতির সঙ্গে মিলে যেতে। বৃষ্টি এলে কিছুক্ষণ ভিজলাম, ফিরলাম। কিভাবে ফিরলাম জানো? কচু পাতা মাথায় দিয়ে সকল বন্ধু মিলে সেই ছেলেবেলার মতো। সেই ছেলেবেলার আবেশ যদি আমাদের আরও একবার পেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আমরা নিখাদ আনন্দ পাওয়ার জন্যই মাঝে মধ্যে এইভাবেই নিজেদের ছোটোবেলাকে ফিরিয়ে আনতে পারি। 9903652992 রূপকুমার হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, বৃষ্টি আসার আগের মুহূর্তে আমার শুধু মনে হয় আজ বিন্দাস ভিজবো একলা রাস্তায়। একদমই তাই, এটা কিন্তু আমার সঙ্গে একদম ম্যাচ করে গেছে। আমিও কিন্তু ঠিক এই রকমই চিন্তাভাবনা করি যে আজকে যখন বৃষ্টি আসবে আজকে কিন্তু আমি ভিজবই ভিজবো। 5:09 হয়ে 1 সেকেন্ড হয়ে গেছে। 9903652992 তোমার জন্য খোলা রয়েছে। অমরজিৎ আপাতত তোমার জন্য রাখলো এই গান।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস ইয়েস ইয়েস, ক্যাফে কলকাতাতে রয়েছি আর এই মুহূর্তে যখন ঘড়ি বলছে 5:13 হয়ে 40 সেকেন্ড হয়ে গেছে, তোমাকে বলবো সেই সিনেমাটার কথা। ইয়েস, ককটেল 2 এর কথা বলবো। এই মুহূর্তে কিন্তু একদম মানে চরম হিট লিস্ট যাকে বলে, সেই হিট লিস্টে কিন্তু এই মুহূর্তে রয়েছে। 110 কোটির ছবি এই মুহূর্তে কিন্তু প্রায় 150 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করে নিয়েছে, এবং যে ছবিতে কিন্তু রয়েছে শাহিদ কাপুর, কৃতিশ ম্যানন এবং তার পাশাপাশি আমাদের সবার ফেভারিট রশ্মিকা মন্দানা। এই মুহূর্তে তোমার জন্যে যদি একটা নিউ টিউন রাখি, ইয়েস সেই ছবির গান যদি তোমার জন্য রাখি তো কেমন হয়? এই মুহূর্তে নিউ টিউন ককটেল 2 থেকে তোমার জন্য 107 এফএম রেইনবোতে।
0: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতাতে তো রয়েছি। আর এবার তোমাকে এমন একটা ইন্টারেস্টিং ইনফো তোমার সঙ্গে শেয়ার করব, যে ইনফোটা শেয়ার করতে গিয়ে সত্যি আমারই কেমন একটা যেন লাগছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এইরকম সাধারণত ইনফরমেশন খুব একটা দেখা যায় না, যে ইনফরমেশনটা তোমার সঙ্গে এখন শেয়ার করছি সেটা কি জানো, আমরা প্রত্যেকেই তো হিমবাহ বা তার সঙ্গে বরফে ঢাকা পাহাড় দেখতে পছন্দ করি। পাহাড়ের গায়ে, এমন একটি পাহাড়ের কথা বলছি যে পাহাড়ের গায়ে দীর্ঘদিন ধরে হিমবাহ সবার নজর কাড়ত, সাদা জমাট বরফ কেড়ে নিত সবার আকর্ষণ। ইয়েস, পর্যটক যারা যেত তারা সবাই মিলে কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে দেখত, এবং 2010 সালে সেই পাহাড়ের গায়ে জমে থাকা হিমবাহ কিন্তু গলে গিয়েছিল আস্তে আস্তে, এবং হিমবাহের এই জমাট পুরু বরফের চাদরের তলায় হারিয়ে গিয়েছিল পাহাড়, যে পাহাড় কিন্তু আস্তে আস্তে চোখের সামনে ভেসে আসতে থাকে। এবং আস্তে আস্তে যেটা হয়, গ্র্যাজুয়ালি যেটা ফর্ম করে সেটা হচ্ছে, যেহেতু হিমবাহ গলে যাচ্ছিল সেই কারণের জন্য সাদা পাহাড়টা কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে কালো হতে শুরু করে। তার কারণ অরিজিনাল পাহাড়টা ঠিক কেমন ছিল সেটাই কিন্তু বেরিয়ে আসতে শুরু করে। ঠিক এই সময় একটা নতুন ভাবনার উদ্রেক হয়। কি সেই ভাবনাটাই তোমার সঙ্গে শেয়ার করব। ওই সময় একজন শিল্পী ওই হিমবাহ গলে যাওয়া দেখে তিনি মনে মনে একটা ডিসিশন নিয়েছিলেন। কী ডিসিশন? যে কালো পাহাড়টা সামনে বেরিয়ে আসছিল সেই পাহাড়টা তিনি সাদা রং করার চিন্তাভাবনা করেন, এবং সাদা রং করার জন্যে মোটা অঙ্কের অনুদানও কিন্তু তিনি পেয়েছিলেন, যা এই মুহূর্তে ভারতীয় মুদ্রা মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমরা হিসেব করি তাহলে প্রায় 1,90,00,000 টাকা, মানে প্রায় 2 কোটি টাকার মতো কিন্তু অনুদান। সেই অনুদান পাওয়ার পরপরে কিন্তু তিনি লেগে পড়েন যে পাহাড়ের গায়ে কী করে সাদা রং করা যায়, হিমবাহ গলে যাচ্ছে বলে পাহাড়টা যেন খালি খালি দেখতে লাগছে, কিন্তু বেশি গরম যদি পড়ে তাহলে সেক্ষেত্রে বরফ তো গলবেই। ফাইনালি যেটা হয়, তিনি কিন্তু পাহাড়টাকে আস্তে আস্তে আস্তে আস্তে সাদা রং করতে থাকেন, এবং সাদা রং করার পরে আবারও যেন দূর থেকে দেখতে লাগে সেই পাহাড়টা হিমবাহের মতোই আকৃতি নিয়েছে। ইয়েস, জায়গাটা কোথায় তোমাকে আরও একবার জানিয়ে দিই, পেরু। ইয়েস, পেরুতে কিন্তু, এবং যে পাহাড়ের গায়ে কাজ হয়েছিল সেখানে কিন্তু কাজ করেছিলেন শেরু শ্যালন সোম্বেরো, মানে এই রকম নামের একজন ব্যক্তি। তিনি কিন্তু চেয়েছিলেন যে পাহাড়টাকে যদি আরও একবার নতুন করে সেই হিমবাহের আকৃতি দেওয়া যায় তো ব্যাপারটা কেমন হয়। ভাবো তো, একটা পাহাড়, যে পাহাড়টা কিন্তু বেরিয়ে এসেছিল হিমবাহের পেছন থেকে, সেই পাহাড় আরও একবার রং করে ওই জায়গায় নিয়ে আসা, জাস্ট ভাবা যায় কি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা। এই মুহূর্তে তোমার মেসেজ কিন্তু পড়বো। প্রিয় অমরজিৎ টনিক দাদা হয়, এই লাইনটা পড়লে, মানে এই ট্যাগ লাইনটা পড়লে এত ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাকে কোট আনকোট টনিক বলার জন্য। এখন বয়স হয়ে গেছে, ফুটবল নিয়ে মাঠে নামতে পারি না, কিন্তু বৃষ্টি আসার আগে নাতিকে সঙ্গে নিয়ে মাঠে চলে যাই। দূর থেকে বাচ্চা ছেলেদের ফুটবল খেলতে দেখা এবং খেলতে খেলতে পড়ে যাওয়া কাদা মাখামাখি আমি খুব উপভোগ করি, কারণ একসময় আমিও তো এরকমই ছিলাম। খুব খুব মজা হয়। তুমি খুব ভালো থেকো দাদা ভাই, উত্তম দালাল খরসরাই মনসাতলা হুগলি থেকে। এবং তার সঙ্গে আরও জানিয়ে দিচ্ছেন, অনুষ্ঠান চলাকালীন তার সঙ্গে মানানসই গান, এটা অনুষ্ঠানের সৌন্দর্য তথা বিনোদনের একটা অঙ্গ। এক্ষেত্রে তুমি দাদা ভাই ফাটাফাটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অল আ মিয়ার থ্যাংক ইউ ব্যাপ্রিট ফর দিস। তার কারণ, শুধুমাত্র একটা থ্যাংকস দিয়ে এর বিচার হয় না। তোমরা এইভাবে আমাদের সঙ্গে থাকো, এটা আমাদের খুব ভালো লাগে। এর পরেও কিন্তু মেসেজ রয়েছে দেখতে পাচ্ছি, এরপর পরের মেসেজ পড়ে দেবো। পরের মেসেজ কে করেছো? এর মধ্যে মেসেজ করেছো, আচ্ছা, আমি সৌভিক দাস, বাড়ি ফলতা, ডায়মন্ড হারবার থেকে। আমাদের পুরনো বাড়িতে একটা ছোট্ট ঘর আছে, যদিও এখন সেখানে আর থাকা হয় না, তবুও বর্ষা এলেই ঘরটার কথা খুব মনে পড়ে। বৃষ্টি শুরু হলেই ঘরের আলো নিভিয়ে জানলার পাশে বসে থাকতাম, জানলা দিয়ে বৃষ্টির ফোঁটা পড়া দেখতাম, হাওয়ার তালে গাছগুলোর দুলে ওঠা দেখতাম, টালির চাল বেয়ে জল গড়িয়ে পড়া দেখতাম, আকাশে বিদ্যুতের ঝলকানি দেখতাম। আর এই সব কিছু দেখতে দেখতে আপন মনে গান গাইতাম। সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন, কি যে ভালো লাগতো। এখন আর সেই ঘরে থাকা হয় না, তবে অফিসের জানলা দিয়ে এখনও বৃষ্টি উপভোগ করি। নিজেকে সত্যি ভাগ্যবান মনে হয়, কারণ আমার অফিসের সামনেই একটা বড় খোলা ছাদ আছে। একদিন তো বৃষ্টি দেখে আর নিজেকে সামলাতে পারিনি, ছাদে গিয়ে মন ভরে ভিজেছিলাম। বৃষ্টি আমার কাছে সব থেকে প্রিয় ঋতু, একদমই তাই। বর্ষাকাল কিন্তু আমাদেরও প্রত্যেকের ভালো লাগে, তাই নয় কি? 5:25 হয়ে 34 সেকেন্ড যখন অলরেডি হয়ে গেছে, যারা একটু পরে টিউন করেছো তাদেরকে জানিয়ে দিই, বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তে তোমার প্ল্যানিং কি থাকে? বাড়িতে চটজলদি একটা রেসিপি রেঁধে ফেলবো, নাকি ফুটবল নিয়ে বন্ধুদের সঙ্গে মাঠে নেমে পড়বো, নাকি বন্ধুদের ডেকে বাড়িতেই কোনোরকমভাবে কিছু একটা হবে না হবে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি। 9903653992 তে। আর এত সুন্দর ভালোবাসা দিয়ে যখন মেসেজ করেছো, আই এম ইন লাভ উইথ ইউ, এক্স্যাক্টলি সো।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতায় অমরজিৎ তোমার সঙ্গে তো রয়েছে কথা গান, এইরকম ভাবেই চলতে থাকবে। তার সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের সফট ইনফরমেশন শেয়ার করা এবং তার পাশাপাশি তোমার মেসেজ পড়া 9 0 3 6 5 9 2 তে, এটা তো থাকবেই অবভিয়াসলি। কিন্তু এখন যখন ঘড়ি বলছে 5:31 হয়ে 37 সেকেন্ড হয়ে গেছে, এই মুহূর্তে তোমার জন্য একটা সেগমেন্ট রাখবো, যে সেগমেন্টের নাম কিন্তু 3-3 গানের হ্যাট্রিক, অর্থাৎ 3টে গান এই মুহূর্তে তোমার জন্য থাকবে, যে 3টে গান কিন্তু একটু আলাদা আলাদা স্বাদের থাকবে। অর্থাৎ আমরা একবার যেমন 90s যাব, তেমনি তার পাশাপাশি কিন্তু সোলো গানেও যাব এবং তার পাশাপাশি একটা একালের জনপ্রিয় গানেও যাব। 3টে 3 আঙ্গিকের গান এই মুহূর্তে কিন্তু থাকলো তোমার জন্য 107 FM রেইনবোতে, 3-3 গানের হ্যাট্রিক অনলি অন ক্যাফে কলকাতায়।
0: FM রেইনবোতে 3

0: FM Rainbow Team, 3 ke 3, 3 ke 3, Ganil Hattrick, Ganil Hattrick. Gaane Baju, Moner Radio, Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi. শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতায় আবারও ফিরে এসেছি অমরজিৎ তোমার সঙ্গে 107 FM রেইনবোতে। আর শুনছিলাম 3 কে 3 গানের হ্যাট্রিক, কি কি গান শুনে নিলাম, হাফ চকলেট শুনছিলাম অঞ্জন দত্তের গলায়, এবং তারপরে বোল চুড়িয়া, এবং তারপর সুন সাথিয়া তোমার জন্য কিন্তু ছিল। আর এই মুহূর্তে 9903653992 কিন্তু একটা অসাধারণ মেসেজ করে দিয়েছো অলরেডি অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে। খুব সুন্দর একটা মেসেজ, যে মেসেজটা পড়তে পড়তে কিন্তু বেশ ভালো লাগছিল, সেই মেসেজটাই কিন্তু এই মুহূর্তে তোমার সঙ্গেও শেয়ার করব। মনের মধ্যে আচমকা জেগে ওঠে স্মৃতির ঢেউ, প্রথম বৃষ্টির ছোঁয়ায় ফিরে পাই হারানো সেই কেউ। মনে পড়ে বন্ধুদের সাথে ফুটবল খেলার দিন, কাদা মেখে বাড়ি ফেরা সেই ছিল জীবনের রঙিন ঋণ। বৃষ্টির ফোঁটা গায়ে মেখে ছুটতাম মাঠের পানে, হাসির রোল ভেসে আসত, ভেসে যেত সবুজ ঘাসের টানে। জয় পরাজয়ের কোনো হিসেব ছিল না সেদিন, বন্ধুত্বই ছিল আমাদের সবচেয়ে বড় জয়, সবচেয়ে রঙিন দিন। মায়ের স্নেহ ভরা বকুনি, বাবার মিষ্টি হাসি, ভিজে জামার গন্ধে লুকিয়ে থাকত সুখের রাশি। সন্ধে নামলে ক্লান্ত শরীর তবু মন থাকত ভরা, শৈশব যেন প্রতিটি বৃষ্টিতে লিখত নতুন সোনার খরা। সময়ের স্রোতে বদলেছে জীবন, বদলেছে চলার পথ, তবুও সেই স্মৃতিগুলো আজও হৃদয়ে অমলিন অবিরত। প্রথম বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন ফিসফিসিয়ে বলে শৈশব কখনো হারায় না, সে বেঁচে থাকে মনেরই তলে। আজও যখন আকাশ জুড়ে নামে শ্রাবণের বৃষ্টি, স্মৃতির পাতায় ভেসে ওঠে শৈশবের অপার সৃষ্টি। ইচ্ছে করে আবারও ফিরে যাই সেই সবুজ মাঠের কোলে, বন্ধুদের সাথে কাদা মেখে ফুটবল খেলি প্রাণ ভরে। জীবন যতই এগিয়ে যাক, বদলাক সময়ের রং, প্রথম বৃষ্টির সেই দিনগুলোই থাকবে হৃদয়ের সবচেয়ে প্রিয় সঙ্গী। একদমই তাই, অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে আমাদেরকে খুব সুন্দর এই মেসেজটা করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা মেসেজ, এত সুন্দরভাবে ছেলেবেলাকে আমাদের সামনে আরও একবার ফিরিয়ে আনার জন্যে। এরপর কিন্তু মেসেজ রয়েছে উৎপল, উৎপল বেহালা থেকে আমাদেরকে মেসেজ করে দিচ্ছ, হাই অমরজিৎদা, বৃষ্টি আমার খুবই প্রিয়, একটু ব্ল্যাক কফি খেয়ে নিজের মতো করে বৃষ্টি উপভোগ করতে থাকি, কিন্তু কাল ভিজতে ভয় পাচ্ছিলাম, তার কারণ এখন তো বৃষ্টির সঙ্গে আবার বাজও ফ্রি। এই বছর যতবার বৃষ্টি হয়েছে সঙ্গে ব্যাপক বাজ পড়েছে, বৃষ্টির সাথে কেন এত বাজ পড়ছে বুঝতে পারছি না। কাল অল্প ভিজে স্নান করে নিজের মতো করে ব্ল্যাক কফি খেতে খেতে গান শুনছিলাম। উৎপল মাইতি বেহালা থেকে আমাদেরকে মেসেজ করে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আর এই মুহূর্তে ঘড়ি বলছে 5:50 হয়ে 42 সেকেন্ড। উৎপল যখন এই মুহূর্তে কফির কথা বলেই দিলে, চলো একবার সবাই মিলে না হয় ভূমির সঙ্গে সালাম কফি হাউস অর্থাৎ সেই জায়গা থেকে ঘুরে আসি।
3: Hello, one day you're

সে তো না হয় অনেক কফি টফি খাওয়া হলো ঠিক আছে, কিন্তু সময় বলছে এবার সময় নাকি একটুখানি কফি খেতে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই মুহূর্তে ঘড়ি বলছে 5:57 হয়ে 6 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে, সুতরাং এই ঘন্টাটাও কিন্তু প্রায় শেষের পথে। এবং যেতে যেতে কিন্তু এই মুহূর্তে আরও একটা মেসেজ দেখতে পাচ্ছি, অমরজিৎ গুড ইভিনিং, বৃষ্টি আসার আগে আমার প্ল্যান হলো বৃষ্টির জলে আনন্দে ভিজতে ভিজতে বন্ধুদের সঙ্গে কাদা মাঠে ফুটবল খেলবো। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। আরও অনেকগুলো মেসেজ কিন্তু বাকি রয়েছে, একটু পরেই জাস্ট ফিরে আসছি 6:02। সঙ্গে থাকতে হবে কিন্তু ক্যাফে কলকাতায় অমরজিতের সঙ্গে 107 FM রেইনবোতে।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। দেশ ও বিদেশে এখনও পর্যন্ত 1,73,00,000 বেশি ই পাসপোর্ট ইস্যু হয়েছে বলে সরকার জানিয়েছে। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, বর্তমানে দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র, ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলি ই পাসপোর্ট ইস্যু করছে। মন্ত্রী জানান, গত বছরের মে মাসে ই পাসপোর্ট চালু করা হয়। কৈলাস মানসরোবর যাত্রায় অংশ নেওয়া ভারতীয় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস নেপালি কর্তৃপক্ষ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখছে বলে সরকার জানিয়েছে। রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, প্রয়োজনে ভারতীয় নাগরিকদের সময়মতো উদ্ধার, আশ্রয়, চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে। শ্রী সিং বলেন, অনেক ভারতীয় নাগরিক প্রয়োজনীয় প্রবেশ অনুমতি ও চীনের ভিসা ছাড়া ব্যক্তিগত ট্যুর অপারেটরের মাধ্যমে যাত্রা শুরু করায় নেপালে আটকে পড়েছেন।

0: ডাক্তারিতে স্নাতক স্তরের নিট ইউজি পরীক্ষা কাগজ কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে হওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রের দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেওয়ার জন্য বলেছে। দুই বিচারপতি পি এস নরসিংহম এবং আলোক আরাধের বেঞ্চ আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। এ মাসের 20 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে সেদেশের নির্বাচন কমিশন আজ জানিয়েছে। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করায় এই নির্বাচন হতে চলেছে। নির্বাচনী সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 13 আগস্ট, মনোনয়নপত্র যাচাই 16 আগস্ট এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 95 দাঁড়িয়েছে এবং 14টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000 পৌঁছেছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতাতে শুনছিলাম হাবুডুবু। ইয়েস, আমরা তো হাবুডুবু এখনো পর্যন্ত হয়েছি কিনা বলতে পারবো না, তার কারণ এই মুহূর্তে হট সিটে যেখানে বসে রয়েছি

6 মিনিট হয়ে 9 সেকেন্ড হয়ে গেছে, 6:30টার পর বেরোলে বলতে পারবো শহর কলকাতার এই মুহূর্তে রাস্তার পরিস্থিতি কি আছে না আছে। কিন্তু এই মুহূর্তে শেখ ইলিয়াস বজবজ জড়িয়াল থেকে আমাদেরকে মেসেজ করে বলে দিচ্ছ যে হ্যালো আর জি অমরজিৎ দাদা, আপনাদের অনুষ্ঠান ক্যাফে কলকাতা আমি শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই কিন্তু শুনতে থাকুন। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকেও আমাদেরকে মেসেজ করে বলে দিচ্ছেন যে গুড ইভিনিং, বৃষ্টি আসার আগে আমার প্ল্যান হলো বন্ধুদের সঙ্গে আনন্দে ভিজতে ভিজতে কাদা মাঠে ফুটবল খেলবো, থ্যাংক ইউ সো মাচ। এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু ওই যাদের কথা বলছিলাম যে আজকে যাদের জন্মদিন রয়েছে, মানে যাদের জন্মদিন আজকে রয়েছে তারা কার সঙ্গে জন্মদিন শেয়ার করছো সেটা তো অলরেডি একটু আগে একজনের কথা বলেই দিয়েছি, সারা খানের কথা বলেছি, আরও একজনের কিন্তু জন্মদিন আজকে রয়েছে। ইয়েস, তিনি আর কেউ নন, তিনি হলেন আদিত্যা নারায়ণ। ইয়েস, আদিত্যা নারায়ণ বলতে আমরা যাকে বুঝি, তুমি একদম ঠিক ধরেছ, ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার উদিত নারায়ণজি। উদিত নারায়ণজি তার কিন্তু ছেলে, একমাত্র ছেলে আদিত্যা নারায়ণের কিন্তু আজকে জন্মদিন। সুতরাং আদিত্যা নারায়ণের কথা যখন বলছি এই মুহূর্তে আমরা কিন্তু 107 FM রেইনবো দিয়ে বার্থডে সেলিব্রেশনটা করে ফেলতেই পারি। আর বিশ্বাস করো, আদিত্য নারায়ণের কথা যখন বললাম এই গানটা কেন জানি না কানের মধ্যে ভেসে উঠলো। সুতরাং এই মুহূর্তে তোমার জন্য 107 FM রেইনবোতে থাকুক সেই গানটা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, ক্যাফে কলকাতাতে রয়েছি, আর বর্ষা মানেই কিন্তু আমাদের ঘুরতে যেতে সবারই ভালো লাগে সেই রকম একটা জায়গার কথা কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেবো। মোটামুটি যদি আমাদের হাতে কিছুটা সময় থাকে, মানে ধরো 2-3 দিন এইরকম একটা ছোট্ট সময় আমাদের হাতে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব ইচ্ছে হয় প্রচণ্ড উদ্যম নিয়ে প্রাণবন্ত হয়ে কোথাও একটা কাছে পিঠে দুম করে জাস্ট একটুখানি এগিয়ে গিয়ে প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়ার যে একটা আলাদা ধরনেরই একটা উচ্ছ্বাস আনন্দ, এটা কিন্তু আমাদের প্রত্যেকের, মানে আমাদের শুধুমাত্র বাঙালি বলে না, আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই মনে হয় এইটা খুব ভালো লাগে। বর্ষার জন্য তোমাকে খুব একটা সুন্দর জায়গার কথা বলে দিতে পারি, যেখানে যদি পৌঁছে যেতে পারো তাহলে তার থেকে সিনিক বিউটি অসাধারণ সুন্দর কিন্তু একটা জায়গা, যে জায়গাটার কথা তোমাকে বলে দিই, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের খান্ডোলি ড্যাম গিরিডিতে রয়েছে, এছাড়াও রয়েছে তোপচাঁচি লেক এবং ওয়াটিন্ডা ফলস। এই তিনটে জায়গার যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যদি তুমি তোমার ক্যামেরাটাকে নিয়ে জাস্ট ছবি তোলো, এখন তো ফোনে অনেক ভালো ভালো ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা দিয়ে তুমি জাস্ট যদি ছবি তোলো অসাধারণ লাগবে এবং প্রচুর প্রচুর প্রচুর প্রচুর সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার পেয়ে যাবে আর কি। অনেকেই জানতে চাইবে এই জায়গাটা কোথায় কোথায় কোথায়, কিন্তু আমি যে এই সিক্রেটটা তোমাকে অলরেডি এইখান দিয়ে বলে দিয়েছি, মানে 107 FM রেইনবোর আজকের ক্যাফে কলকাতা দিয়ে বলে দিয়েছি, এটা কিন্তু চট করে শেয়ার করবে না, হ্যাঁ, মানে এটা শুধুমাত্র তোমার আমার সঙ্গে একটা চুপি চুপি ব্যাপার থাকুক আর কি। শাউন বারাসার থেকে আমাদেরকে মেসেজ করে দিচ্ছ এবং বলছো, বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তে আমার একটাই কাজ, সেটা হলো স্যাটেলাইট ইমেজ দেখে মেঘের গতি প্রকৃতি খেয়াল করা, যাতে বুঝতে পারি বাজ পড়বে কি না। ওয়াও, বাজ পড়ার সম্ভাবনা থাকলে আমি যদি বাড়িতে থাকি তাহলে বাড়িতে যত ইলেকট্রনিক্স পণ্য আছে সেগুলোকে ওয়াল সকেট থেকে খুলে ফেলি, আর আমি বাড়িতে না থাকলে বাড়িতে কাউকে ফোন করে বলে দিই। আজকাল বাজ পড়ার পরিমাণ যে হারে বেড়ে গেছে তাতে একদম রিস্ক নিয়ে লাভ নেই। শাউন বারাসাত থেকে একদম প্রপার ঠিক মেসেজ করেছো, সত্যি তাই, এটা কিন্তু আমাদের সবারই কিন্তু মাথায় রাখা উচিত যে বৃষ্টি যখন আসছে ঠিক তার আগের মুহূর্তে এই ইলেকট্রিক যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু সকেট থেকে খুলে রাখাটা একদম তাই। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ইনফরমেটিভ মেসেজ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর পাহাড়ের কথা যখন বললাম, চলো তাহলে হারিয়ে যাই কায়ার সঙ্গে।

অ্যান্ডি আমাদেরকে মেসেজ করেছো এবং জানিয়ে দিচ্ছ অমর গানটা একদম পারফেক্ট বাজিয়েছো, ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর হাই চকোবয় অমরজি, তোমার হোস্টিংয়ের কোনো তুলনা হয় না, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো ভালো প্রশংসাসূচক কথা লিখেছো, থ্যাংক ইউ। এবং ও জানিয়ে দিয়েছে যে ও বৃষ্টি আসার আগে মোটামুটি কানে হেডফোন নিয়ে FM চালিয়ে ঘুমিয়ে পড়ো এবং তারপরে পাখার হাওয়া মাঝে মধ্যে নাকি বেশ ঠান্ডাও লাগে। একদমই তাই, মানে তোমার সঙ্গে যে আমাদের FM থাকে এটার জন্যে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর এরপরেও কিন্তু মেসেজ রয়েছে দেখতে পাচ্ছি, সেই মেসেজগুলোই কিন্তু এই মুহূর্তে পড়ে দেবো। আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। বৃষ্টি পড়ার আগে আমি রেডিওতে গান শুনি, একটু আগেই ঝাড়খণ্ডের কথা কিন্তু বলছিলাম, বৃষ্টির সময়টা, এই সময়টা কিন্তু দেখতে বেশ ভালো লাগে সেই জায়গাটা, সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছি। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে আমাদেরকে মেসেজ করছো, বৃষ্টি আসার আগে হৃদয় ভাসে দূরে, এই হৃদয় ক্যানভাসে গানের সুরে সুরে, ডুবে যায় এমন গভীর সাগর জলে, চুপি চুপি এ হৃদয়ে কত কথা বলে। ওয়াও ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর লাগলো পায়েল তোমার মেসেজ পড়ে। আর এই মুহূর্তে ঘড়ি কিন্তু বলছে 6:20 হয়ে 21 সেকেন্ডে, অনুপম রয়ের গাওয়া একটা ছোট্ট গান এবং তারপরে কিন্তু আবারও ফিরে আসছি তোমার মেসেজ নিয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে এইরকম একটা সময়, মানে যখন 6:23 হয়ে 31 সেকেন্ড হয়ে গেছে, তখন এই কড়াইশুঁটির কথা শুনে না কেমন জানি একটা কড়াইশুঁটির কচুরির কথা মনে পড়ে গেল আর কি। অনুপমদা কি যে গানটা শুনিয়ে দিলে, যাই হোক না কেন, এখন শীতকাল যেহেতু নয়, সেই কারণের জন্য কড়াইশুঁটির কচুরির কোনো সিনই নেই, কিন্তু যেটা সিন রয়েছে সেটা হচ্ছে 6:23 হয়ে 50 সেকেন্ড হয়ে গেছে, মানে কি এই ঘন্টাটা কিন্তু প্রায় শেষের পথে, অর্থাৎ এই ঘন্টাটা হাফ শেষের পথে, কিন্তু আমাদের আজকের ক্যাফে কলকাতাতে কিন্তু শেষের পথে। তোমার সঙ্গে ছিলাম অমরজিৎ, 9903653992 তে কিন্তু তুমি প্রচুর মেসেজ করেছিলে, এবং তোমার কাছে জানতে চেয়েছিলাম বৃষ্টি আসার আগের মুহূর্তে তোমার ঠিক মানসিকতাটা কেমন হয়, মানে তুমি ঠিক কি করতে চাও না করতে চাও, সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম। মোটামুটি সবাই মেসেজ করে দিয়েছো, সেই সব মেসেজ পড়া হয়ে গেছে, এবং লাস্ট অবধি যাদবপুর থেকে বিভাস আমাদেরকে মেসেজ করেছো, এবং জানিয়ে দিচ্ছ থ্যাংক ইউ অমরজিৎ দা এত সুন্দর ক্যাফে কলকাতা পারফর্ম করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। 6:24 হয়ে 28 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে, সুতরাং আজকের মতো কিন্তু টাটা বাই বাই করতেই হবে। কিন্তু আজকে টাটা বাই বাই করবো কি দিয়ে, তোমার জন্য রাখবো একটা ইন্ডি পপ গান, সেই 90s সময়ের একটা ইন্ডি পপ গান, যে গান দিয়েই কিন্তু আজকের মতো টাটা বাই বাই করতে হবে। 107 FM রেইনবো তোমার সঙ্গে সব সময়, থাকুক অমরজিৎ আজকের মতো, চলে টাটা, ভালো থেকো সবাই, সেই ইন্ডি পপ এই মুহূর্তে তোমার জন্য।
2: Indie Pop Playlist, Indie Pop Playlist, Indie Pop Playlist.

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ জানিয়েছেন, ভারতে PM সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত CII এর আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে 19 লক্ষ পরিবার শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। বোম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়নের মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত 10,21,000 টাকা জরিমানাও করেছে, যা ভুক্তভোগীকে প্রদান করা হবে। বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের বিচারপতি নীলা গোখলে ও বিচারপতি অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চ তেজপালকে ভারতীয় দণ্ডবিধির আওতায় বিশ্বাস বা ক্ষমতার অবস্থানে থাকা কোনো ব্যক্তির দ্বারা ধর্ষণ, যৌন হয়রানি এবং কোনো নারীকে বিবস্ত্র করার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। কেরালা তিরুবনন্তপুরমে যুব মোর্চার নেতৃত্বে সচিবালয় অভিমুখে এক বিশাল প্রতিবাদ মিছিল হয়েছে। PSC-র র্যাঙ্ক তালিকায় নাম থাকা সত্ত্বেও গত 2 বছর ধরে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ন্যায় বিচারের দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। র্যাঙ্ক তালিকা প্রস্তুত থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় সরকারের গড়িমসির প্রতিবাদে বহু মানুষ আজ রাস্তায় নেমেছিলেন। বিক্ষোভকারীরা সচিবালয় ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডাক্তারিতে স্নাতক স্তরের নিট UG পরীক্ষা কাগজ কলমের বদলে কম্পিউটার ভিত্তিক ফরম্যাটে হওয়ায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে কেন্দ্রের দাখিল করা হলফনামার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট চিকিৎসক সংগঠন সহ

আন্দোলনকারীদের নিজস্ব বক্তব্য জমা দেওয়ার জন্য বলেছে। দুই বিচারপতি পিএস নার্সিংহাম এবং আলোক আরাধের বেঞ্চে আগামী 19 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে আরও 6 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95 এবং 14 জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে 1,60,000 পৌঁছেছে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সুবিধাভোগী পরিবারের সংখ্যা 50 লক্ষ ছাড়িয়েছে। নতুন দিল্লিতে সিআইআই এর আন্তর্জাতিক শক্তি সম্মেলন ও প্রদর্শনীতে মন্ত্রী বলেন, বর্তমানে 19 লক্ষ পরিবার শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছেন। বম্বে হাইকোর্ট আজ 2013 সালের যৌন নিপীড়নের মামলায় তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত 10,21,000 টাকার জরিমানাও ধার্য করেছে, যা ভুক্তভোগীকে প্রদান করা হবে। কেরালার তিরুবনন্তপুরমে যুব মোর্চার নেতৃত্বে সচিবালয় অভিমুখে এক বিশাল প্রতিবাদ মিছিল আজ বের করা হয়। পিএসসির র্যাঙ্ক তালিকায় নাম থাকা সত্ত্বেও গত 2 বছর ধরে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ন্যায় বিচারের দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এজন্য মোট বরাদ্দ ধরা হয়েছে 23,731 কোটি টাকা। রাজ্য সরকার বহুতল নির্মাণের ক্ষেত্রে আরও কড়া নিয়মবিধি প্রণয়ন করতে চলেছে। নকশা অনুমোদনের পর প্রতিটি তলার কাজ শেষ হলে রাজ্য সরকার নিযুক্ত কেন্দ্রীয় এজেন্সি, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট থানার যৌথ পর্যবেক্ষণের পর পরবর্তী পর্যায়ের অনুমোদন পাওয়া যাবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। সংসদে আজ ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভা বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছিল। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2:45 যখন অধিবেশন পুনরায় শুরু হয়, তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি বিবেচনার জন্য এবং ফেরত পাঠানোর লক্ষ্যে উত্থাপন করেন। বিলের মাধ্যমে সরকার নির্দিষ্ট কিছু অতিরিক্ত ব্যয় মেটানোর জন্য 54,000 কোটি টাকারও বেশি অর্থ চেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যয় করা হবে। আজ গোটা বিশ্বজুড়ে হিরোশিমা দিবস পালন করা হচ্ছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ এই প্রসঙ্গ উত্থাপন করে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নাগমা মল্লিক আজ হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কমিশন পুনর্গঠন করেছে। 4 সদস্যের এই কমিশনের নেতৃত্বে থাকবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত IAS আধিকারিক নবীন প্রকাশ ও রোশনী সেন। কর্মরত WBCS এক্সিকিউটিভ আধিকারিক কাঞ্চন চৌধুরী এই কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। একাধিক অনিয়মের অভিযোগে কলকাতার আরও 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এই ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অযোগ্য ব্যক্তিকে ডাক্তার সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া, প্রয়োজনীয় অতিরিক্ত রক্ত সংগ্রহ করা, ভুয়ো নথি জমা দেওয়া সহ একাধিক অভিযোগ করেছে এই কাউন্সিল। সল্টলেকের যুব ভারতের ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আগামীকাল ডুরান্ট কাপ ফুটবলের গ্রুপ লিগের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড FC-র মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। গ্রুপ এতে ইস্টবেঙ্গল 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: ঘড়ির সময় ঠিক এখন 9:03 অ্যান্ড ইউ হুকড অন টু 107 এফএম রেনবো। তোমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছি আমি শৌরিক, আমার সঙ্গে রয়েছে
1: প্রিয়শমা
0: অ্যান্ড অ্যান্ড আমি একটু কাটছি অ্যান্ড লেটস টেক সাম মোমেন্ট অ্যান্ড লেটস উইশ প্রিয়শমা আ ভেরি হ্যাপি বার্থডে। আজকে প্রিয়শমার জন্ম।

0: অজ্ঞাত ভাবে শো পড়ে গেছে, কোনো শোতে বসেছি। আর আজকে এই যে FM এর আড্ডায়, 107 FM রেনবোতে আমরা আজকে আড্ডায় চলে এসেছি, আমি প্রিয়সমা আর আমার সঙ্গে সৌরিক। আর কি নিয়ে গল্প করবো সেটা কিন্তু তোমরা অলরেডি জানো, কারণ তোমরা তো আমাদের ফেসবুক পেজ ফলো করো, তাই না? আর যারা করো না তারা অবশ্যই গিয়ে ফলো করে ফেলো। আর আমাদের জোবানি কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKATA জোবানি কলকাতা, সেখানে গিয়ে দেখো আজকের যে পোস্টারটা রয়েছে, আমার আর সৌরিকের মুখ দেওয়া রয়েছে, তো সেখানে গিয়ে
1: কিভাবে পোস্টারের প্রমোশন হচ্ছে। হ্যাঁ, ওখানে সুন্দর নামও দেওয়া রয়েছে, একটা খাবারেরই মানে খাবারই ইমোশন, এবং এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমরা প্রত্যেকবার প্যানোরামাতে কিছু অ্যাবস্ট্রাক্ট টপিক নিয়ে কথা বলি, তাহলে ভাবছিলাম যে কি বিষয় নিয়ে কথা বলা যায়, কি বিষয় নিয়ে কথা বলা যায়, একটা সুন্দর মরশুম।
0: এই কি বিষয় ভাবতে ভাবতে হঠাৎ করে মানে সৌরিকের মাথায় এলো কিভাবে বলতো, সুন্দর মরশুম, তেলে ভাজা খাবো, সুন্দর সুন্দর খাবার খাবো। আমার মনে হলো আমার জন্মদিনের দিন শো, তাহলে বাড়ি ফিরে একটা দারুণ খাবার খাবো। তো এই যে বিষয়গুলো, মানে ধরো সৌরিক একটা ইমোশন দিয়ে কানেক্ট করলো, আমি একটা ইমোশন দিয়ে কানেক্ট করলাম, তো দুজনের ইমোশনেই কিন্তু খাবার ইজ দা মানে
1: আলটিমেট একটা বস, একদম। এবং আমার মনে হয় যে খাবারের সঙ্গে আমাদের যে ইমোশনগুলো সেগুলো খুব পার্সোনাল, ভীষণই পার্সোনাল। সেটা তুমি খাবার ভাগ করতে পারো, কিন্তু ইমোশনটা তুমি ভাগ করতে হয়তো নাই বা পারলে
0: না। সত্যি এটা ঠিক, মানে যেমন ধরো এখন এটা খুব ট্রেন্ডে যে বিরিয়ানি ইজ ইমোশন,
1: বিরিয়ানি ইজ ইমোশন যে কোনো, হ্যাঁ অবশ্যই।
0: এবার কারোর কাছে বিরিয়ানি ইমোশন নাই হতে পারে, হ্যাঁ সবার কাছে, মানে কেউ হয়তো ফ্রাইড রাইস চিলি চিকেন ভালোবাসে, কিন্তু তাকে আমি গিয়া ফ্রাইড রাইস চিলি চিকেন কোনটা খাবার নাকি, মানে তোমার কাছে ইমোশন না, তার কাছে ইমোশন।
1: হ্যাঁ সেটাই, তো আমরা এই বিষয় নিয়ে আড্ডায় থাকবো, তোমরাও ঝটপট চলে এসো। আমাদের যেটা সুন্দর একটা পোস্টার রয়েছে, আমার আর প্রিয়সমার সুন্দর ছবি দেওয়া রয়েছে, এই পোস্টারে কমেন্ট করতে থাকো। অ্যান্ড আজকে আমি আর প্রিয়সমা বসেছি, সুন্দর সুন্দর গান হবে না থাকি, কারণ হয় খাওয়ার সঙ্গে গানটা কমপ্লিমেন্টারি হিসেবে চাই, আমার যেটা মনে হয়।
0: তো
1: একদম, তো ফিরছি একটা সুন্দর গানের পর, আড্ডায় রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে প্রিয়সমা।

0: একদমই তাই, বাংলা আমার, বাংলা তোমার, বাংলা মোদের সবার, আর এই বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ।
1: বাবা, বারো মাসে তেরো পার্বণ তো বটে, কিন্তু তার সঙ্গে যে খাওয়া খাওয়া দাওয়া লেগেই রয়েছে, বারো মাসে তেরো ভোজন যদি আমি বলি,
0: তেরো ভোজনের থেকেও বেশি হয়তো ভোজন চলে যায়। মানে তুমি ধরো সকালবেলা উঠে মর্নিং ওয়াকে গেছো, তুমি মানে সবসময় দেখতে পাবে ধরো কোনদিন রবীন্দ্র সরোবরের যে জায়গাটা সেখানে সবাই মর্নিং ওয়াকে যায়, ঠিক আছে, দুর্দান্ত মর্নিং ওয়াক হচ্ছে, ব্যায়াম ঠ্যাম সব হচ্ছে, তুমি দেখলে তারপরে দেখলে যে লোকটা এক্ষুনি মর্নিং ওয়াক করে ব্যায়াম করলো, ফ্রি হ্যান্ড করলো, দেখবে উল্টো দিকে একটা ছোট্ট ওই ক্লাব কচুরির দোকান আছে, ওখানে গিয়ে কচুরি খাচ্ছে।
1: এক্স্যাক্টলি, এই জন্য লোকজন মানে ভোরবেলা উঠে হাঁটতে যায়
0: মর্নিং ওয়াক করে।
1: না, তাহলে ড্রাইভিং ইমোশনটা হচ্ছে কচুরি খেতে হবে আমাকে,
0: আমি কচুরিটা খেতে যাবো, একটা মানে কচুরিটাও খেলাম, এক্সারসাইজও করলাম, রদ দেখা, কলে বাচ্চা সব একসঙ্গে হলো,
1: তারপর বাড়িতে এসে আয়নাতে লোকাটা হচ্ছে,
0: হ্যাঁ ভুড়িটা বেড়ে যাচ্ছে,
1: ভুড়িটা কেন বেড়ে যাচ্ছে,
0: এত হাঁটছি তাহলে তাও কেন আমার ভুড়িটা,
1: ভুড়িটা কেন বেড়ে যাচ্ছে,
0: এটাই আমি রোজ করি জানো তো,
1: এই একটা ইমোশন কাজ করে,
0: এত এত মানে এত খাচ্ছি, এত খাওয়া কমিয়ে দিচ্ছি, তাও কেন আমি রোগা হচ্ছি না, তারপর দেখি খাওয়াটা কমাচ্ছি কোথায়, বাইরে গেলে তো কিছু না কিছু খাচ্ছি।
1: তুমি তুমি দেখো না, ওই যে তুমি বলে রবীন্দ্র সরোবরে সবাই হাঁটতে যায়, এবং শুধু ওই একটা পার্টিকুলার জায়গা নয়, যারাই মর্নিং ওয়াকে যায় এবং যখন তারা ফেরে, এবং সেই যে মানে যে গন্ধটা, ওই যে ফুটন্ত কড়াইতে ফুলকো ফুলকো লুচির যে গন্ধটা, তারপরে ওই
0: জিভে জল এলেই চোখের সামনে মানে আমাদের সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে যায়, মানে ধরো এই যে মানে ধরো শীতকালে পিঠে পুলির উৎসব, এই যে জন্মাষ্টমী আসছে সামনে, তালের বড়া, মানে শুধু তালের বড়া, তালের পায়েস, তালের লুচি, কত কিছু, মানে সবকিছু মানে আমরা চিটে কুটে খাবো।
1: আমি বুঝতে পারছি না শোটা কতটা কন্টিনিউ করতে পারবো, আমার মনে হচ্ছে এখন উঠে গিয়ে খেয়ে আসি কিছু,
0: জিভে জল চলে আসছে ভাই।
1: এবং আমার মনে হয় যে এই যে তুমি যে বলো জন্মাষ্টমী আসছে এবং সেখানে যে তালের বড়া ইয়ে বড়া, আমাদের না একটা স্ট্রিক্ট রুল থাকতো বাড়িতে, কি বলতো, যে যতক্ষণ না গোপাল ঠাকুর তালের বড়া খাচ্ছে ততক্ষণ ছুতে পারবে না।
0: আচ্ছা আচ্ছা,
1: ঠিক আছে, এবার আমি তো ওটা মানবো না, ঠিক আছে, মা রান মানে ওই তালের বড়াটা করে রেখেছে, লুচি বুচি করে রেখেছে, ঠিক আছে, আমি ঠিক মানে যখন কেউ নেই, হ্যাঁ আমি ঠিক ফাঁক বুঝে একটা ওই গেলাম রান্নাঘরে, যাই এবং গিয়ে টুক করে নিয়ে আসি, এবং দিদা কিনে নিই, এবং দেখে যে কি হলো ব্যাপারটা, কমে গেল কেন, তো আমি তখন মাকে বলি ফুলকো ফুলকো লুচি তো
0: ঠাকুমাকে চুপি চুপি গিয়ে মানে মা তো বকবে, ঠাকুমাকে গিয়ে কানে কানে বলতাম মামা একটুখানি না একটা থালের বড়া ভাজতে ভাজতে একটা ফেলে দেবে, ঠিক আছে, ফেলে দিলে ওটা ঠাকুর কে দেওয়া যাবে,
1: দেওয়া যাবে, এটা কিন্তু ভালো টেকনিক। হ্যাঁ, এই যে আমরা এত কিছু কুবুদ্ধি দিচ্ছি খাবার ইমোশন, সেই পোস্টারে গিয়ে কমেন্ট করো, তুমি কমেন্ট করে জানো যে তোমার কোনো মজার গল্প আছে কিনা, বা তোমার কোন খাবারটা তুমি মানে কোন খাবারটার সঙ্গে তুমি ইমোশনালি কানেক্টেড, মানে ধরো আমাদের একটা মানে প্লেলিস্ট তৈরি থাকে, ঠিক আছে, মন খারাপ হলে আমি অমুক খাবারটা খাবো, মন ভালো থাকলে আমি অমুক খাবারটা খাবো, বা আমার যদি মনটা একটু এদিক ওদিক রয়েছে কিন্তু একটু মনটাকে ঠিক করতে হবে, বা আমার সদ্য আর কি ব্রেকআপ হয়েছে কিন্তু আমাকে মনটা ভালো রাখতে হবে, তো ব্রেকআপের জন্য কিছু খাবার খেলাম, বা আমার সদ্য প্রেম হয়েছে, ওরে বাবা রে মনে একেবারে লাড্ডু করছে, তো আমি লাড্ডু খাবার, আমার সুগার আছে কিন্তু আমি অন্য কিছু খেতে পারি, তো সেরকম যদি কোনো খাবার তোমার লিস্ট থাকে প্লিজ আমাদের জানো, অ্যান্ড বলো যে তোমার এরকম কোনো খাবারের লিস্ট থাকলে, অ্যান্ড ডেফিনেটলি আমার সেইটা নিয়ে আড্ডায় যাবো, আমরা তো কথা বলছি। আচ্ছা প্রিয়সমা, এই যে তুমি আচ্ছা তোমাদের জন্মদিনের বাড়িতে তো পায়েস হয়, রাইট?
0: হ্যাঁ পায়েস তো মানে হবেই হবে, কালকেই হয়ে গেছে,
1: কালকে, হ্যাঁ কালকে একটা সুন্দর প্রিয়সমা স্ট্যাটাস দিয়েছিল, ঠিক আছে, লিখেছে আবার, এটা কি গুগলি রাউন্ড চলছে, খাওয়া দাওয়া নি গুগলি রাউন্ড, বুঝতে পারছো তুমি,
0: এই যে তুমি ধরো এই যে রাত্রেবেলা শুতে গেলাম, ঠিক আছে, পেট ভর্তি করে আমি খেয়ে শুতে গেলাম, ঠিক আছে, এবার খেতে গিয়ে মানে শুতে গিয়ে দেখলাম যে ফোনে যখন আমরা একটু রিলস টিলস দেখি, দেখলাম সুন্দর সুন্দর খাবারের ভিডিও দেখাচ্ছে, এইখানে বুফেটা খুব ভালো দিচ্ছে, ওখানে বেশ মানে ধরো 399 টাকায় একটা এত হিউজ বুফে, 27টা আইটেম, তারপর এএসএমআর যে ফুডের যে এএসএমআর ভিডিও গুলো থাকে, কি স্যাটিসফ্যাকশন দেয় গো,
1: খুব বাজে না গো, খুব কষ্ট দেয় ওইগুলো,
0: না না মানে এটা এটা মানে সাইকোলজিক্যালি প্রুভ যে তুমি যখনই এসএমআর এর সাউন্ড গুলো শুনবে না, তোমার ফুড ক্রেভিংস বাড়বে, ঠিক আছে,
1: রাত তিনটের সময় তোমার যদি সেটা বাড়ে তুমি অসহায়।
0: সত্যি আমি অসহায়, মানে রাত্রেবেলা যখন খিদে মানে খিদে পায় না, কিন্তু ওটা চোখের দিশা খিদে, আমার মা বলে এটা চোখের দিশা খিদে। তো তো এই চোখের দিশা খিদেটা যখন পায় তখন তুমি কি করো বলো তো, সেটা আমাদের কমেন্ট করে জানাও। আর তোমার কোন খাবারের সঙ্গে, যেমনটা বললো, কোন খাবারের সঙ্গে ইমোশনালি বেশি কানেক্টেড
1: কানেক্টেড হ্যাঁ, এবং আমাদের আমাদের তো মানে লাইফ স্টেজে কত রকম কত কি ঘটে, এবং প্রত্যেকটা কিছুর সঙ্গে আমরা একটা করে খাবার কানেক্ট করি। এই যেমন আমি যদি একটা কথা বলি, আমার ধরো একটা মানে ভীষণ আনন্দ হচ্ছে বা ভীষণ আমি ধরো একটা খুঁজে মানে লাইভলি মোমেন্ট একটা, সেখানে ধরো আমি সাজেস্ট করলাম যে আমার ইয়ে খেতে ভালো লাগে, ফুচকা খাই চলো একটা, ঠিক আছে, এটা সবাই না হতে পারে, আমার ওটা আছে ওই মোমেন্টটা আমার চাই, মানে এটা কমপ্লিট হবে সার্কেলটা। ঠিক, তোমার তেমন কিছুটা আছে হয়তো?
0: হ্যাঁ, আমার আছে হচ্ছে ধরো আমি কোথাও থেকে ঘুরে এলাম বা কোথাও মানে খুব ক্লান্ত হয়ে এলাম, আমার তখন মনে হয় যে একটু গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে পাতলা করে মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এই যে কমফর্ট ফুডটা, এই যে মাছের ঝোলটা, সে যে কি শান্তি দেয় খাওয়াটার পর, যেটা সুন্দর ঘুম হয়, ওটা সব কিছুকে ভাঙিয়ে দেবে বিশ্বাস করো। যতই আমি ভালো ভালো খাবার খাই, যতই খাই, মানে ওই মানে ধরো নয় ওই মাছের ঝোল দিয়ে ভাতটা, নয় তো যেটা ওই জানে ফেনা ভাত বলে না, ঘি দিয়ে ফেনা ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আহা,
1: ওটা খাওয়ার পর মনে হয় যে পৃথিবী ভারমে যায়। আমি আমি আমার আমি আমার জগতে রয়েছি,
0: আগ লাগা বস্তি মে আপুন আপনি মস্তি মে, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, মাছের ঝোলের কথা বললাম, আর মাছের ঝোলের গান হবে না, এটা হতে পারে বলো দেখি? তো নিকিতা গান্ধী আর অনুপম রয়ের থেকে তোমরা শুনবো মাছের ঝোল গানটা, তারপরে ফিরে আসবো আড্ডায়।

0: উফ, গানটা শুনেই মনে হচ্ছে প্রিয়সমা
1: কি মনে হচ্ছে
0: মাছের ঝোল বাড়িতে রান্না করে কি খাই।
1: মানে সত্যি বিশ্বাস করো, কোথাও থেকে ঘুরে এসে আমার এটাই খেতে ইচ্ছে করে। এবার এবার যদি মানে এবার যদি বেশি বেশি মাছের ঝোলের কথা বলি না, এবার শ্রোতা বন্ধুরা আমাদের বলবে তোমরা কি রোজ রোজ মাছের ঝোলই খাও আর কিছু খাও না, এরকম করে কথা বলছো।
0: আবার আমি দেখেছি এই যে ইমোশন নিয়ে আমরা কথা বলছি, খাবারই ইমোশন এখানে না, অনেকের আবার

0: সানডে স্যাটারডে সানডে একটু ছুটি আছে, একটুখানি এনজয় করবো, ঘুমাবো, তো আজকে ফ্রাইডে রাতে আমরা বরঞ্চ চিকেন কোরমা রান্না করি।
1: বেশ, চিকেন কোরমা,
0: চিকেন কোরমা রান্না করি। তো এই বললাম চিকেন কোরমাই কেন, পাতলা চিকেনের ঝোল হোক, বলছে না চিকেনের কোরমাতে একটা ক্রিস্পি ব্যাপার রয়েছে যেটা ফ্রাইডে রাতের সঙ্গে খুব সুন্দরভাবে যায়।
1: উইকেন্ডস, উইকেন্ডস ভাইবস, বুঝতে পারছো?
0: সেন্টা বুঝতে পারছো? মানে বডি ক্রেভিং করছে এটা।
1: হ্যাঁ, মানে ক্রিস্পি ব্যাপার রয়েছে চিকেন কোরমার মধ্যে, সেটা ফ্রাইডে নাইটকে কানেক্ট করছে, মানে অনেক কিছু। এই যে ক্রিস্পির কথা বললে, বর্ষাকাল, বিশ্বাস করো পাড়ায় একটা চপের দোকান আছে, সেখানে সুন্দর সুন্দর সন্ধে হলেই ভেজিটেবল চপ, সিঙ্গারা, ফিশ ফ্রাই,
0: পাতলা তেলে ভাজা একদম, মানে বেগুনি, উফ, বেগুনি পাতলা, ওই ফিগারটা দেখবো না
1: কি দুর্দান্ত,
0: এটাই তো চাইছিলাম
1: সত্যি সত্যি।
0: জিরো ফিগার বিরিয়ে বেগুনি,
1: একদম
0: কি বলছি আমি, জিরো ফিগার বেগুনি।
1: তো এই যে বিষয়গুলো, সেগুলো মানে এই খাবারগুলো কিন্তু আমাদেরকে প্রচন্ড বেশি মানে মন খুশি করে দেয়, মানে আমার মনের মধ্যে ডোপামিন রিলিজ এত বাড়িয়ে দেয় যে আমি মানে দিল খুশ হয়ে যায়
0: একদম। আমার মনে হয় যে বাড়ির রন্ধনশালা থেকে স্ট্রিট ফুড, কোনো হাইওয়ে ধাবা থেকে কোনো পাঁচ তারার রেস্টুরেন্ট, সব জায়গাতেই না কিছু কিছু জিনিস থাকে যেগুলো একদম প্লাস পয়েন্ট। আমি যখন স্ট্রিট ফুডের কথা তুললামই, প্রিয়সমা কখন এরকম মনে হয়েছে যে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, খিদে পাইনি কিন্তু, ঠিক আছে, বা তোমার নাকে একটা গন্ধ এলো ফাট করে, খিদেটা বেড়ে গেল, পেয়ে গেল,
1: এরকম হয়েছে আমার। যেটা মেন্দি হয় কোথাও, মানে রাস্তা দিয়ে মেন্দি যাওয়ার সময় আমার সব থেকে বেশি নাকে আসে যে গন্ধটা, সেটা হচ্ছে ডিম ভাজার গন্ধ। আমি কেন জানি না, বাড়িতে ডিম ভাজা করলে সেই গন্ধটা কিছুতেই হয় না, যেটা আমি রাস্তায় এগরোলের দোকানের পাশ দিয়ে গেলে সেই গন্ধটা পাই, কেন পাই না বলো তো?
0: এটা এটাই হয়, এটি বুঝতে আমিও বুঝতে পারি না, মানে বাড়িতে ডিম ভাজা একরকমের রান্না হচ্ছে, গন্ধটা সেভাবে আসছে না, কিন্তু
1: তো ভাজি ওরা তো কোথাও অস্ট্রেলিয়া থেকে ডিম আনি
0: না, আনছে না তো সেটাই। এবং এটা হচ্ছে মজার বিষয়, মানে ফান, তুমি এটাও দেখবে, তুমি একটা বাড়িতেই তুমি দেখতে পাবে যে বাড়িতে তুমি যদি ডিমের বেলা ডিম ভাজা খাও সেটার স্বাদ আলাদা, রাতে খাওয়া ডিম ভাজা বা স্বাদ আলাদা।
1: হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। দিনের বেলা ডাল ভাতের সঙ্গে ডিম ভাজা আর রুটির সঙ্গে যে ডিম ভাজাটা খাই সেটা একটা আলাদা স্বাদ,
0: আলাদা। মানে আমি বুঝতে পারি না যে খাবারও কিভাবে আমাদের মুডটাকে সুইং করছে আস্তে আস্তে,
1: মানে তুমি যে যখন যে মুডে থাকবে তোমার কাছে খাবারের স্বাদটা সেরকম অন্যরকম হয়ে যায়। মানে যখন আমরা দেখি যে ধরো খেতে খেতে খুব মন খারাপ, তোমার যেদিনকে খুব মন খারাপ সেদিনকে দেখবে খেতে ইচ্ছেও করে না,
0: না
1: এবার খেতে যখন ইচ্ছে করছে না, ইচ্ছে না করলে তোমার কোনো খাবারই খুব একটা মনে ধরবে,
0: মনে ধরবে না,
1: এক্স্যাক্টলি ইমোশনটা কানেক্টই করতে পারবে না,
0: কানেক্টই করা যায়
1: না, কারণ তুমি অন্য একটা ইমোশনের সঙ্গে ততক্ষণে যুক্ত হয়ে আছো অলরেডি,
0: একদমই তাই। আবার অনেকে এটা কাটানোর জন্য আবার খাবার খায়,
1: হ্যাঁ, এইটা এটা আমাদের মানে এটা খুব খুব ক্লিনিক্যালি প্রুভেন যে যাদের ধরো ডিপ্রেশন বা খুব অ্যাংজাইটি হয় তারা কিন্তু মানে হয় খুব এক্সেসিভ ইটিং করে, নয় একদম খাওয়া কমিয়ে দেয়। কিছু কিছু মানুষ দেখবে ডিপ্রেশনের শিকার হলে, যাদেরকে তোমরা পার্সোনালি চেনো, যে ডিপ্রেশনের শিকার হলে তারা বেশি খেয়ে মোটা হয়ে যায়,
0: মোটা হয়ে যায়,
1: কারণ তারা মানে ওই বাইঞ্জ ইটিং করছে। বাইঞ্জ ইটিং করলে কি হয়, তুমি কোনো খাওয়ার কোনো মানে কোনো সময় জ্ঞান নেই, মানে তুমি ধরো এক্ষুনি ভাত খেয়েছো, পাঁচ মিনিট পর একটু মুড়ির বাটি নিয়ে বসে পড়লে, তারপর তুমি আরো পাঁচ মিনিট পর তুমি একটু জ্যামের কৌটো খুলে জ্যামটা খেয়ে
0: নিলে।
1: এইটা আমার খুব হতো, আমি ছোটবেলায় দুপুরবেলা যখন খেয়ে উঠতাম তখন মা আমাকে ঘুম পাড়াতে নিয়ে যেত, ঠিক আছে, যে একটু ঘুমোবি তারপর বিকেলে খেলতে যাবে, বিকেলে খেলে এসে পড়তে বসবি, এটা ছিল আমাদের শিডিউল। স্কুল থেকে চলে আসতাম আড়াইটি তিনটের সময়, তো ওই যে ঘুমোতে যেতাম তখন কিন্তু ঘুমের ব্যাপারটা ছিল যে মা জোর করে ঘুম পাড়াচ্ছে, তার মানে আমাকে ফাঁক ফোকর দিয়ে বেরোতে হবে। বেরিয়ে আমি কি করতাম, মেরি বিস্কুট সঙ্গে একটুখানি ঘি, তার উপরে জ্যাম, তার উপরে গুঁড়ো দুধ দিয়ে আরেকটা মেরি বিস্কুট চাপিয়ে সেটা খেয়ে নিতাম।
0: বুঝতে পারছি
1: ওই যে খাবারটার যে আমার জিভে জল আসছে এখন,
0: আমি আমি বুঝতে পারছি, বাইটটা নেওয়ার পর দাঁতগুলো বলছে আরে লাভলি,
1: সত্যি মানে আমি এত ভালো লাগতো ওটা খেতে, কিন্তু অন্য কোন সময় ওটা খেলে কিন্তু ওই ইমোশনটা আমি পেতাম না, কিন্তু ওই যে চুপি চুপি বেরিয়ে চুরি করে খাওয়াটা, মানে গুঁড়ো দুধ চুরি করে খাওয়ার মধ্যে একটা অদ্ভুত অদ্ভুত আনন্দ আছে।
0: এক্স্যাক্টলি, মানে তুমি এটা খুব ভালো একটা পয়েন্ট ধরলে যে এই যে তুমি মানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছো বা চুরি করে খাচ্ছো, এটার আবার স্বাদই আলাদা হয়,
1: একদম স্বাদ আলাদা।
0: মানে আমি আমি এরকম কতবার করেছি, মা যখন আচার পাচার রোদে শুকুতে দিত, ওই আমের আচার বলি বলো, তো মা যখন ঘরে সেটাকে একদম নিয়ে আসতো সুন্দরভাবে, ঠিক আছে ফাইন, বাট আমি ছাদে গিয়ে খাবো।
1: হ্যাঁ, মানে তুমি দেখবে যখন ধরো বয়ামটা এনেছে বাড়িতে রেখেছে, বাড়িতে রেখে বলছে যে এনে আচারটা খা, তখন বলছে ঠিক আছে পরে খাবো,
0: পরে খাবো, পরে খাবো,
1: কিন্তু ছাদে গিয়ে ওই যে মাকে না জানিয়ে টুক করে হাত শিশিটা থেকে নিয়ে বের করে খাওয়াটা, সেটার একটা আলাদা ইমোশন আছে,
0: আলাদা একটা স্বাদ আছে। এবং সেটা আবার কিরকম ভাবে খেতাম বলো তো, একটা ওই ইয়ে করে মানে স্ট্রাগল করে, ধরো মায়ের কাপড় টাপড় মেলা রয়েছে, চাদর ফাদর মেলা,
1: ফাঁক দিয়ে
0: একদম, মানে কেন করতাম জানি না, বাট আমার এটা ভালো লাগতো করতে।
1: সত্যি বলো, তুমি যদি একটা আচার খাও তোমাকে কেউ বকবে, বা আমি যদি একটু গুঁড়ো দুধের কৌটো খুলে গুঁড়ো দুধ খাই কেউ বকবে, কিন্তু ওই যে

0: মানে লুকিয়ে লুকিয়ে খাবার মধ্যে যে আনন্দটা সেটা একটু আলাদাই,
1: আলাদা একটা ইমোশন রয়েছে।
0: তুমি দেখবে ছোট ছোট মানে বাটার পাওয়া যেত, ছোট ছোট এখনো হয়তো পাওয়া যায় 5 টাকা করে, না ওইগুলো পাওয়া যেত। এই যে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীর সময় আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হতো, লোকনাথ বাবার পুজোতে মাখন আর মিছড়ি দেয়, আমি ছোট থেকে দেখেছি। তো যখন ঠাকুরের সামনে মাখন মিছড়িটা দেওয়া হতো, দেওয়ার পরে মানে মোটামুটি কেউ তখন আর হাত দিত না, এবার সবাই যখন চলে যেত ঝুড়ি চাপা দিয়ে, প্রসাদটাকে ঝুড়ি চাপা দিয়ে, ওই ঝুড়ি চাপা দেওয়া ব্যাপারটা থেকে এনে আমি ওই মিছড়িটা আর মাখনটা তুলে চেটে চেটে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে খাবো, ওইটার একটা আলাদা ইমোশন।
1: একদমই তাই। এবং এই তো অনেক, আমরা অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি, অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া নিয়ে কথা বলছি, এবং লাইভে তুমি অনেকে কমেন্ট করছো, এবং আমি একটা কমন এখন এই মুহূর্তে হালকা দেখতে পাচ্ছি, নামটা পরে নিচ্ছি আমি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি, খাবার খাবার করো না, না খেতে পারলে আমাকে পাঠিয়ে দাও।
0: আচ্ছা ঠিক আছে,
1: ওকে ফাইন, এটা কে বলছে আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না,
0: বলছে
1: শক্তি কুমার চ্যাটার্জি।
0: আর মিন্টু দালাল বলছে লাইভ দেখছি খুব ভালো লাগছে, আমার মেয়ে
1: স্কুলের দিকে ঘেঁষা, তারা এটা খুব পছন্দ করে। আমি গানটা নাম বলছি না, ডিরেক্টলি শোনাচ্ছি, আড্ডা রয়েছে এখন আধ ঘন্টা আড্ডা থাকবো তোমার সঙ্গে, আমি সঠিক আমার সঙ্গে
0: প্রিয়সমা।

0: একটা সময় এই গানটা, এই গানটা মানে আমি জানি না, কারণ আমি যখনই যারা আমার শ্রোতারা যারা শোনে আমাকে এবং আমাদের যারা যুবাণী বলতে পারো ফ্যান্স, তারা জানে যে যখনই আমি এটাতে বসি আমি বৃষ্টি মৌসুম হলে এই গানটা বাজা বলি।
1: আচ্ছা,
0: এটা কারণ রয়েছে একটা, কারণ এই গানটার সঙ্গে সমস্ত কিছু কমপ্লিমেন্টারি যায় এবং খাওয়া দাওয়াটাও
1: যায়, কারণ রিমঝিম গিরে সাবান তার সঙ্গে একটুখানি চা আর চপ, তারপর একটা অ্যান্টাসিড,
0: তারপরে বাইরে এটা কি ছিল আমি এক্ষুনি বলতে চাইছি যে বাইরে বিদ্যুতে গর্জন চলে এলো অ্যান্টাসিড, এটা কি হলো? এই তো ইমোশন তুমি ভেঙে দিলে।
1: সবাই যারা বিশ্বাস করো, যারা যারা চায়ের সঙ্গে চপ বা সিঙ্গাড়া খায় প্রত্যেকে যারা, তারপর একটা অ্যান্টাসিড বাঙালিকে খেতে হয়ই হয়, এটা এমন কোন বাঙালি নেই যাকে খেতে হয় না। ধরো চা আর চপ, মানে দুধ চা বিশেষ করে,
0: কেন করছো প্রিয়সমা তুমি, কেন করছো, কেন তুমি ইমোশনটাকে নষ্ট করছো প্রিয়সমা? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট যে সবাই অ্যান্টাসিড নিয়ে খেতে বসে এগুলো। বাট ঠিক আছে, এখন তো আমরা এই অনেক কিছু নিয়ে আলোচনা করছি, আমাদের ঘড়ির সময় চরচর করে এগোচ্ছে। অ্যান্ড প্রিয় সময়, আমার একটা স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে, আমরা স্কুলে এক ধরনের টিফিন বক্সে একটা ম্যাগি নিয়ে যেতাম, জমে যাওয়া ম্যাগিটা না একটা অদ্ভুত স্বাদ থাকতো,
1: বিশ্বাস করো গরম ম্যাগির স্বাদ আলাদা, ওই জমে যাওয়া একটা ওই টিফিন বক্সের
0: ঢালা একটা ঠান ইট ওটা, এবং ওইটাতেই লোকজন হামলে পড়তো, একটা টিফিন বক্স খুলতে 10-12 জন ঝাঁপিয়ে পড়ছে।
1: মানে আমি পেতাম কাঁটা চামচ, জানো কাঁটা চামচ, তুমি তো কাঁটা চামচ নিয়ে যেতে, আমিও চামচ নিয়ে যেতাম, লোকে হাত দিয়ে নিয়ে নিত এই জিনিসটা,
0: ওই যে হাতটা ডিপ করছো ওখানে, হাতের কি শেপ, বাইরে কোদাল, কোদালের মতো করে যাচ্ছে। তো হ্যাঁ, ওই একটা ব্যাপার ছিল। আরো ব্যাপার ছিল, দেখবে আমি একটা জিনিস লক্ষ্য করতাম, এটা আমি জানি না এটা অনেক রিলেট করতে পারবে, সেটা হচ্ছে গিয়ে মেয়েদের টিফিন বক্স আর ছেলেদের টিফিন বক্স আলাদা হতো।
1: একদম,
0: মেয়েদের টিফিন বক্সে কত রকম গেমস থাকতো,
1: উপরে গেমস, উপরে একটা বারবি ডলের কিছু একটা ছবি, স্টিকার,
0: বাপরে, তারপর যখন টিফিন বক্সটা খুলতো পাস্তা পেস্ট্রি, হ্যাঁ আমাদের ছেলেগুলো ম্যাগি, লাইন দিয়ে ম্যাগি,
1: নয় ম্যাগি, নয় চাউ, মানে আলু দিয়ে হলুদ যে চাউটা সেইটা, আর নয় তো মানে ধরো মুড়ি তার সঙ্গে আর কিছু, এগুলো আমিও নিয়ে যেতাম, বিশ্বাস করো আমিও নিয়ে যেতাম। কিন্তু আমার কাছে, আমি যেদিন, আমি সেই দিন বিশাল বড় লোক যেদিন আমি লুচি আর আলুর দম নিয়ে যেতাম,
0: বাবা আমি তো নিয়ে যেতাম না,
1: মানে যেদিন স্কুলে টিফিনে লুচি আলুর দম আর সঙ্গে একটা মিষ্টি এনেছি, সেদিন আমি ওখানকার রানী ভিক্টোরিয়া, হয়তো একটা লুচির চার ভাগের এক ভাগ আমি পেতাম, কিন্তু ওই যে মানে ভাগ করে খাওয়ার যে স্বাদ ভাই, ওই সামনে প্রত্যেক দিন আসি তো তাদের মধ্যেও কিন্তু একটা বন্ডিং আছে, এটা আমি একটা সিক্রেট বলে রাখলাম, তারাও কিন্তু টিফিন বক্স স্কুলে বসলে একসঙ্গে পুরো টিফিন বক্স খালি করে দিতে পারে,
0: এবং এই যে খালি যারা করে তাদের মধ্যে আমি একজন, নাম নিচ্ছি না, তারাও তো দেখবে তার এদিকেই বসে। এবং আমরা কিন্তু একবার মনে আছে আমরা সেই ঝালমুড়ি বানিয়ে, না আলু কাবলি আমরা তৈরি করেছিলাম, বানিয়েছিলাম, এবং সেই গামলাটা এখনো রয়েছে আমাদের।
1: তো এই যে ইমোশন গুলো ভাগ করে খাওয়া, ভাগ করে খাওয়ার মধ্যে একটা মানে সত্যি একটা ভালো লাগা আছে, মানে ছোট থেকে দেখবে বাবা মা রা বাড়িতে শেখায় যে একটা ছোট্ট ক্যাডবেরি আনলে, যে ধরো আমার আজকে জন্মদিন, জন্মদিনে ধরো আমি অনেক চকলেট পেলাম, ঠিক আছে, সেই চকলেটগুলো পাওয়ার পর ধরো আমার দাদা আছে, আমার যারা কাজিন আসতো জন্মদিনে ছোট ছোট, সবাইকে যে ভাগ করে দেওয়া শেখানোটা, বাড়িতে সবাই বলতো, মা বাবা শেখাতো যে সবাইকে ভাগ করে দিয়ে খাবে, তবে দেখবে সেটার ভাগ, সেটার আনন্দই আলাদা, সবাই খাচ্ছে সবার যে মুখের আনন্দটা সেটা একটা আলাদা ব্যাপার, নিজে নিজে খেয়ে কি হবে,
0: আবার আবার তো থাকতো, আমি আবার তো হাহামি, তো ধরো বাড়িতে কোনো রিলেটিভ এসেছে, কোনো গেস্ট এসেছে, এবং তাদের জন্য ভালো ভালো সিঙ্গাড়া, ভেজিটেবল চপ, জিলিপি আনা হতো, ঠিক আছে, আমার থাকতো প্লেটের দিকে নজর, কে গেস্ট এসেছে কে রেটে ভারমে যায় কে, আমি চিনি না লাগে, আমার চোখ হচ্ছে ওইখানে। এবার আমি আমি একটা খুব লেজিট কথা বলছি, এটা প্রত্যেকে রিলেট করতে পারবে, সেটা হচ্ছে কি, যখন তারা গেস্টরা এসে ওই খাবারটা পুরোটা শেষ করে দিত না, কেন ভাই কেন, এবার ধরো ভুল করেও তারা ডেকে গেলো, বাবা তুমি একটা নেবে, নেবে তুলেও নিলাম, পাশ থেকে মা বলতো এদিকে আয়,
1: রেখে দাও,
0: এই যে এদিকে আয়, ডাকটা নিশির ডাকের মতো শোনাতো, মা এদি বলছি, তারপর রান্না করে যা গিয়ে যা হতো, উড়ে বাপ,
1: এখনো মনে করতে পারছি শৌরিক পিঠে যন্ত্রণাটা, কিন্তু
0: এই একটা ইমোশন কাজ করে, যন্ত্রণার ইমোশন, কিন্তু ভাই সিঙ্গারা ওটা,
1: যখন কেউ বলতো না যে আমি এতগুলো খাবো না একটু তুলে রেখে দেবে, মন মে লাড্ডু ফুটা, হ্যাঁ ফুটা, দোনো ফুটা,
0: প্লিজ, হ্যাঁ কিন্তু কিন্তু বাইরে আমাদের
1: এই খাওয়া দাওয়ার আড্ডায়, কারণ অনেক আড্ডা দেবা বাকি, এখন অনেক খাবারের কথা বলা বাকি তোমাদের সঙ্গে।

0: গানটা, এই গানটা না আমাকে আবার স্কুল লাইফে ফিরিয়ে নিয়ে গেল।
1: তাই কার সঙ্গে মোলাকাত হয়েছিল সৌরিক?
0: সে এক বিশাল বড় গল্প, সেটা কিন্তু খাওয়ার দিয়ে শুরু হয়েছিল।
1: খাওয়া দিয়ে শুরু হয়েছিল কি করে? তোমার লাইভে বন্ধুরা দেখতে পাচ্ছে না। আচ্ছা এটা তো অনেক আমরা বলিনি যে আমরা কিন্তু একটা বোনাস দিয়েছি, সেটা হচ্ছে তোমরা যেমন আমাদেরকে অনলাইনে মানে অন এয়ার শুনতে পাচ্ছ, তোমরা কিন্তু আমাদেরকে দেখতেও পাচ্ছ। কোথায় বলো তো? জুবানি কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজ YUBDNIKOLKATA জুবানি কলকাতা, সেখানে কিন্তু আমি আর শরিক লাইভে রয়েছি। সেখানে এসে কমেন্ট করে জানাও তোমার প্রিয় খাবার কোনটা, বা কোন খাবারটার সঙ্গে তোমার একটা অদ্ভুত স্মৃতি জড়িয়ে আছে, কোন একটা গল্প আছে যে খাবারটার পেছনে। একদম অবশ্যই লাইভে কমেন্ট করে জানাও।
0: মনে কষ্ট হয়ে তো খিদে পেয়ে যাবে, আবার আমার কষ্ট পেলে খিদে পেয়ে যায়, কিছু করার নেই।
1: যেমন বললাম ডিপ্রেশন, তো মানে এই দেখো ডিপ্রেশন যেমন থাকে, ডিপ্রেশনের একটা একটা উপকারও থাকে, সেটা হচ্ছে ডিপ্রেশন হলে যে বললে না খিদে পায়, তো আমার খুব মন খারাপ হলে মনে হয় গিয়ে একটু ফুচকা খেয়ে আসি। মানে যে সন্ধ্যেবেলা হলেই মনে হয় যে পাড়ার মোড়ে যে ফুচকা কাকুটা বসেছে, সে কি আজকে বসেছে, দেখি তো বৃষ্টিটা হচ্ছে কিনা, যেই দেখলাম বৃষ্টি হচ্ছে না চলো টাকার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি, একটু ফুচকা খেয়ে আসি। এই যে হুট করে বেরিয়ে পড়ে খাওয়ার খাওয়া, মানে ধরো কোনো প্ল্যান নেই কিন্তু, মানে ধরো আমরা বন্ধুরা বসে রয়েছি, বন্ধুরা বসে থাকতে থাকতে হঠাৎ করে বললো একটু চা খেতে যাবি, চল চা খেয়ে আসি।
0: দাঁড়া আসছি, বলো বলো
1: বলো বলো বলো বলো বলো কি বলো বলো,
0: এই যে চা খেতে আসছি নিশির ডাক এটা।
1: আচ্ছা
0: ধরো বসে আছে বন্ধুরা, ঠিক আছে,
1: গিয়ে চার ঘন্টা,
0: এই যে তুমি যে বেরোলে হাফ প্যান্ট পরে একটা, ঠিক আছে, বাইকে তিনজন রয়েছে, চারজন বসলো উইদাউট হেলমেট, ঠিক আছে, বেরিয়ে গেল, তারপর চা খেয়ে গিয়ে একটু চা খেয়ে ফিরে আসবো, তুমি আছো বর্ধমানে, তোমাকে নিয়ে গেল দীঘা, তো মা বাড়িতে বলছে আয় 10 মিনিটের মধ্যে, 10 মিনিট কি পরের দিন,
1: পরের দিন
0: আর কোনো সিন নেই,
1: আসি মা আসি 10 ঘন্টা।
0: আমি জানি না কলকাতা বাসীদের চা খেতে হলি চ ভাই কোলাঘাট, চ
1: কোলাঘাট
0: সেক্ষেত্রে আমরা যখন কিছু খেতে যাই আমরা বলি না যে ডেকার্স লেন চো চিত্তবাবুর কাটলেট খাবো, সব জায়গায় পাওয়া যায় কিন্তু না ওই
1: চিত্তবাবুর দোকানেরই খাবো।
0: চিত্তবাবুদাকে আমরা প্রমোট করলাম, প্লিজ তুমি যদি শুনে থাকো টাকা দেবে।
1: তো এই যে মানে অদ্ভুত অদ্ভুত খাবারগুলো, মানে এই যে ধরো এই ডেকার্স লেনে গিয়ে খাওয়া, তারপর ধরো কোনো দোকানে গিয়ে খুব প্রিয়, এখানে এই ডেকার্স লেনে একটা খুব ভালো দোকান আছে যেখানে খুব ভালো মানে চিজ চিকেন রোল পাওয়া যায়।
0: চিজ চিকেন, হ্যাঁ ওই লাইনটাতেই তো, ওই পাশেই, একদম একদম একদম, ওটা খুব ভালো লাগে। এবং অনেক সময় হয় না যে আমি কলেজ লাইফের একটা ঘটনা বলি ছোট্ট তোমাকে, যে কেন এতটা খাবার আমাদের ইমোশনের সঙ্গে কানেক্টেড। আমার এমন হয়েছে যে আমার একবার কোন একটা কম্পিটিশনের জন্য রেজাল্টটা খুব খারাপ হয়েছে, ঠিক আছে, আমাকে ছেলেরা না ছেলেদেরকে ইমোশনালি সাপোর্ট করতে পারে না, এটা ফ্যাক্ট, প্র্যাকটিক্যাল কথা আমি বলছি, আমার বন্ধুরা বলছে কিছু হয়নি চ খেয়ে আসি, মানে কি খাবো খিচুড়ি, কি সরি আমি কম্পিটিশনে হেরে গেছি, আমার মন খারাপ, আমার কিছু ভালো লাগছে না খেতে, খিদেও পাচ্ছে, ঠিক আছে, কিন্তু বন্ধুরা এই যে বলছে না বৃহস্মা যে বন্ধুদের সঙ্গে খাবার ভাগ করলে খাবারের ইমোশনটা খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়, মায়েরই বলছি দুঃখজনক হয়,
1: ঠিক আছে, মানে ধরো খেতে গেলে তোমার মনটা ভালো হবে,
0: বলছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার ধরো এই খাওয়া দাওয়া, এবার ধরো আমি চলেও গেলাম, আমাকে চ্যাংদোলা করে নিয়েও গেলে মনটা তো ভালো হচ্ছে না, ঠিক আছে, এবার সবাই খেতে বসছে, সবাই গান্ডে বিন্ডে খাচ্ছে, আমি কানতে কানতে খাচ্ছি,
1: আর খাচ্ছো তো
0: কি করবো, টাকা নিয়েছে বেশি, কি করবো,
1: খাওয়া ইজ ইম্পর্টেন্ট, কাঁদতে কাঁদতে হলেও খেতে হবে।
0: হ্যাঁ মানে ওটাই আর কি, মানে এই যে ইমোশন, মানে দুঃখের সঙ্গে খাওয়া, মানে চোখে জল মুখে আসি কিন্তু খিদে তো
1: আবার গলা দিয়ে খাওয়া, বঙ্গবাসী তো, মানে এটা এটা যতই কান্না পাক খেতে হবে, ভাই
0: খেতে হবে। তো আমার মনে হয় যে এই যে ছোট ছোট ইমোশন গুলো যেগুলো এখন আমরা রিলেট করতে পারছি, যারা কলেজে এখন এই মুহূর্তে পড়ছো তারা আমরা ডেফিনেটলি করছো, অনেকে আবার ক্যান্টিনে আমরা জ্যামিং করতাম, জ্যামিং না করলে খাওয়াই হবে না,
1: ঠিক খেতে বসা মানে টিফিন টাইম মানে মানে কলেজের বিশেষ করে টিফিন টাইম মানে ক্যান্টিনে বসে জ্যামিং করা, মারাত্মকভাবে ফাটিয়ে ফাটিয়ে গান করা, মানে সুন্দর একটা সময়। এই সময়টা কিন্তু মানে তুমি দেখবে কিছু কিছু খাবার কিছু কিছু সময়ের সাক্ষী থাকে।
0: ও ইয়েস, মানে ক্যান্টিনে
1: ক্যান্টিনে বসে তুমি ধরো যে চাটা খাচ্ছ জ্যামিং এর সঙ্গে, সেইটা যে একটা স্মৃতি। তুমি কিন্তু মানে অফিসের ক্যান্টিনে বসে চা খাওয়ার সঙ্গে সেই স্মৃতিটা আর ফিরে পাচ্ছ
0: না, পাচ্ছি না,
1: সেই ইমোশনটাও পাই না,
0: পাই না আমরা, ডেফিনেটলি পাই না।
1: মানে সত্যি আমাদের কাছে এক একটা খাবার, এক একটা সময়, এক এক রকম স্মৃতি। মানে ক্যান্টিনের যে স্বাদটা পেতাম সেটা অফিসে পাই না, বা অফিসে যে স্বাদটা পাই মানে কর্পোরেট একটা ভাইব পাই সেটা কিন্তু এখানে ক্যান্টিনে এসে পাই না।
0: বাবা রিলেট করতে পারবে যে অনেকে দেখবে যে রেস্টুরেন্টে খেতে পছন্দ করে না, খেতে পছন্দ করে ধাবায়।
1: এটা এটা অনেকেই আছে,
0: আমিও তার মধ্যে একজন। মানে আমারও মনে হয় যে রেস্টুরেন্টে না ওই ঝাঁ চকচকে ডেফিনেটলি অনেকে পছন্দ হতেই পারে, আমি তাকে কিছু বলছি না। অনেকেরই এটা মানে ফ্যান্টাসি থাকে ওইভাবে খাওয়ার, কিন্তু ধাবাতে বসে খাওয়া, গাড়ির ধুলো যাচ্ছে, হ্যাঁ মানে ময়লা, ঠিক আছে তুমি একটা ওই হ্যাঁ খাটিয়ার উপর বসে না ওই গরম গরম তাড়কা রুটি, একজন বন্ধু আমাদের কমেন্ট করেছে বাইরে তাড়কা রুটি করছে,
1: হ্যাঁ
0: গরম গরম তাড়কা রুটি খাওয়া, পাঁচে প্যা প্যা প্যা প্যা এই যে পণ্য গুলো যাচ্ছে, এই সময় তোমার যে খাওয়াটা, তোমার বডি বলছে যে ভাই তুই এখানে খা,
1: ঠিক আছে তোমার মাইন্ড বডি সব বলবে যে খা ভাই, কি হবে একদিন
0: কি হবে জিলে আপনি জিন্দেগি হয়ে যাবে, ফুড পয়জন হলে হবে, খা ভাই।
1: একদম একদম, তুমি দেখো পূজোর সময়, পূজোর সময়ের কথায় আমরা আসবো, কিন্তু পূজোর সময়ের কথায় যাওয়ার আগে এই যে পূজোর সময় খাবার গুলো সেগুলো একটা আলাদা আলাদা ফুর্তির জায়গা। মানে ধরো আমি আমি বিশেষ করে পূজোর আগে চেষ্টা করি যে 1-2 কেজি ওজন কমিয়ে রাখার, কারণ আমি জানি পূজোর সময় খেয়ে দিয়ে আমার 1-2 কেজি ওজন বাড়বে, কারণ তারপর পূজোর পরে শীতকাল আসবে, শীতকালে কোনোভাবেই আমি ওজন কমাতে পারব না।
0: কড়াই শুটির কচুরি গরম গরম প্রিয়সম তুমি কিভাবে না খেলে,
1: তারপর নিমের গুড়ের রসগোল্লা,
0: এক্স্যাক্টলি,
1: পিঠে পুলি, কত কিছু আসছে বলো তো,
0: ডায়েট করবে কোথায়, বাঙালিরা ডায়েট করার সুযোগই পাচ্ছে না।
1: পূজোর আগে করে নাও, এটাই হচ্ছে। কিন্তু পূজোর আগে তোমার জন্মাষ্টমী আছে, তালের বড়াটা কি করে মিস করি বলো দেখি, মানে মুশকিলে পড়ে গেছি,
0: ডিপ্রেশন
1: ডিপ্রেশন একদম। তো আমরা একটা মিষ্টি গান শুনে আমরা কিন্তু আবার আড্ডায় ফিরবো, এই যে পূজোর রান্না, 12 মাসে 13 পার্বণের খাবার, সমস্ত কিছু নিয়ে কথা হবে। তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়সম, আমার সঙ্গে সৌরিক, আর গানের পর আবার কিন্তু ফিরে আসছি আড্ডায়, কোথাও যেও না, কানে রেখো যুবাণী।

0: ইয়ো, আমরা আবার চলে এসেছি অন এয়ার আমাদের খাওয়া দাওয়া, মন ভালো করা, মন খারাপ করা সব কিছু নিয়ে। এই গানটা শুনে অনুপম রায়ের, মানে অনুপম রায়ের কিছু কিছু গানে না খুব মন ভারের কিছু গান আছে। তো সেই এই গানটা শুনে এক্ষুনি আমি লাইভেও বলছিলাম, আমাদের ফেসবুক লাইভে শৌরিকের সঙ্গে কথা বলছিলাম যে কিছু কিছু খাবারের সঙ্গে যেমন খুব আনন্দের স্মৃতি জড়িয়ে আছে, কিছু কিছু খাবারের সঙ্গে খুব দুঃখের, খুব কষ্টেরও স্মৃতি জড়িয়ে আছে, এবং ভয়, এবং কোথাও গিয়ে মন খারাপের স্মৃতি। মানে ধরো যারা বাইরে থাকো, ধরো বাড়ি থেকে অনেকটা দূরে থাকো, তারা মায়ের হাতের সেই রান্নাটা, সেটা যে কতটা মিস করে, সেটা যারা থাকে বাড়িতে তারা কখনো বুঝবে না, বিশ্বাস করো। মানে ধরো যতক্ষণ আমি বাড়িতে আছি ততক্ষণ যে মায়ের হাতের রান্নাটা খাচ্ছি, মায়ের হাতের রান্না খাওয়ার পর মানে তখন মনে হচ্ছে এ মা আজকে এটা ভালো নুন হয়নি, মা আজকে এটা হলুদ বেশি হয়ে গেছে, তখন আমরা কত কিছু কমপ্লেন করি। কিন্তু যখন বাইরে গিয়ে নিজে হাতে রান্না করে খেতে হয় তখন বুঝি যে ওই নুন কমটা কেন হয়েছিল, কতটা মানে কতটা খাটনি করে একজন মানুষ সারা তার সারাটা জীবন সে রান্নাঘরেই ঠেলে দিল, এবং সে আমাদের জন্য সারা জীবন খাবারই বানিয়ে গেল।
1: বুঝে বলে না যে যখন কেউ রান্না করে, স্পেশালি আমাদের মায়েরা দিদারা, তারা যখন রান্না করে না, তাদের রান্নার সঙ্গে একটা স্পেশাল রেসিপি থাকে,
0: ইমোশন থাকে।
1: কিভাবে আমরা ওটাকে পাবো, আমরা যতই চেষ্টা করি না কেন না ওটা আমরা আনতে পারবো না, যারা আমরা বাইরে থাকি, যারা আমরা

0: কাজের সূত্রে বলো, পড়াশোনার সূত্রে বলো, এবং অন্য দেশে থাকি রাদার, তো তারা চাইলেও না চট করে পায় না সেই জিনিসটা। তো ওইখানে একটা মানে দুঃখ কাজ করে, যেটা যখন প্রিয়সমা বললো। আর তারপর যখন মানে অনেক মুহূর্ত চলে আসে যেগুলোতে হয়তো আমরা তাদেরকে পাই না, তাদের আমার সাথে সারা জীবন থাকেও না, তখন কষ্টটা আরো বেশি করে আমাদের,
1: আরো বেশি করে। যে আমি হয়তো চাইলেও মানে ধরো বাইরে থাকলেও আমি তো একটা সময় বাড়ি গিয়ে তার হাতের রান্নাটা খেতে পাচ্ছি, কিন্তু যখন সে থাকবে না, সত্যি তো সারা জীবন তো মানুষ থাকে না, মানে ধরো আজকে আমি আছি কালকে আমি থাকবো না, তেমনি আমাদের যে প্রিয় মানুষগুলো তারা তো সবসময় আমাদের সঙ্গে থাকে
0: না,
1: তো তারা যখন হারিয়ে যায় তখন যে কষ্টটা হয় যে আর কোনোদিন সেই হাতের রান্নাটা আমরা ফিরে পাবো না। মানে ধরো আমার বিশেষ করে আমার ঠাকুমা, আমরা সকালবেলা হলাম বিশেষ করে পুরো স্কুল লাইফটা আমার যতদিন আমার মানে মোটামুটি প্রাইমারি প্লাস সেকেন্ডারি ওই 7-8 পর্যন্ত পুরো স্কুল লাইফটা আমার ঠাকুমা আমাকে আর আমার দাদাকে রেডি করতো, রেডি করে ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে আমাদেরকে স্কুলে নিয়ে যেত, ঠিক আছে, পুরোটা মানে পুরোটাই ঠাকুমা। তো ওই সকালবেলা উঠে আমার ঠাকুমা একটা ডালের বড়া বানাতো, ঠিক আছে, ডালের বড়াটা কিরকম, ডালটা সেদ্ধ করে জল ফেলে দিয়ে সেই ডালটা একটু মেখে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে বড়া বানিয়ে তার সঙ্গে রুটির মধ্যে সেই বড়াটা দিয়ে ফোল্ড করে ওটা আমাদের ব্রেকফাস্ট ছিল। এক একদিন এক এক রকম, কোনোদিন ডালের বড়া দিয়ে রুটিটা ফোল্ড, কোনোদিন আলু ভাজা দিয়ে রুটিটা ফোল্ড খেয়ে আমরা মানে স্কুলে যেতাম। তো এই যে জিনিসটা এখন ঠাকুমা নেই, যখন সকালবেলা কাজে বেরোই এখন অফিসে যাই তখন আমি ভীষণ মিস করি। মানে এখন ধরো কারোর জন্য কোনো কিছু বানাতে গেলেও তখন আমি মিস করি যে আমাকে যদি এরকম মানে কেউ যদি আবার ঠাকুমার সেই রান্নাটা মানে ওই ডালের বড়াটার যে কি টেস্ট, আমি হাজার চেষ্টা করলেও ওটা বানাতে পারবো না, বিশ্বাস করো আমার মাও পারবে না। মানে ওই যে হাতের যে জাদুটা, মানে এক একজনের মায়ের হাতের রান্না এক এক রকম, মানে তুমি ধরো একরকম তোমার মায়ের রান্না তুমি বেশি ভালোবাসো, আমি আমার মায়ের রান্না বেশি ভালোবাসি, এবার দুজনে এক্সচেঞ্জ করে যখন খাই আমি সরি কি ভালো কাকিমা রান্না করেছে, এই যে বিষয়টা,
0: এই বিষয়টাই
1: মানে এটাই আমাদের কাছে খুব বড় একটা ইমোশন।
0: মনে হয় যে এরকম বলে না যে আমাদের মধ্যে তো অনেক রকম মনোমালিন্যতা হয়, ঝগড়া হয়, ইয়ে হয়, আর মনে হয় যে কোথাও না কোথাও কিছু যদি খাবার আমাদের মধ্যে চলে আসে এক হয়ে যাই আবার আমরা,
1: একদম তাই। এই যে ধরো বন্ধুদের মধ্যে খুব একটা মনোমালিন্য হলো, ঠিক আছে, তারপরে তুমি ধরো চেষ্টা করছো যে পুরো জিনিসটাকে আবার একটু সর্ট আউট করার, চল আমরা কোথাও একটু খেয়ে আসি।
0: হ্যাঁ, এইসব হবে না, মাথা ব্যথা গরম করে লাভ,
1: একসঙ্গে গিয়ে খেয়ে আসি, খেয়ে আসলেই মনটা ঠান্ডা হবে, পেটটাও ঠান্ডা, মনও ঠান্ডা হবে।
0: এবং যেটা তুমি বললে যে এই যে একটা ইমোশন শেয়ার হচ্ছে দুটো বন্ধুর মধ্যে, এবং এই খাবারটা হচ্ছে মেন উৎস, তো আমার মনে হয় যে এই খাবার যারা বানাচ্ছে তাদেরকেও একটা হ্যাটস অফ,
1: একদম,
0: কারণ যারা সারাদিন ধরে যারা রান্নাঘরে, আমাদের তো মানে মা বাবা মানে মা দিদাদেরকে তো সারা জীবনই রান্নাঘরে আমি দেখে গেলাম, এবং যারা এই রান্না করে যারা জীবন চালাচ্ছে তাদেরকেও, তারা যে কষ্ট করে সকলের মুখে খাবার তুলে দিচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার, একটা বিরাট কাজ। আমার মনে হয় যে সব থেকে বড় যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে রান্না করা এবং রান্না করে মানুষের মুখে খাবার তুলে দেওয়া, এর থেকে বড় পুণ্যের কাজ, এর থেকে বড় মনের কাজ আমার মনে হয় আর কিছু আছে,
1: সত্যিই হয় না, সত্যিই হয় না। এবং তাদের জন্যই একটা মিষ্টি গান থাকলো, এবং তাদের উদ্দেশ্য করেই এই গানটা থাকলো, তাদেরকে একটা স্যালিউট জানিয়ে গানটা থাকলো। গানটা শুনে আমরা কিন্তু আবার আড্ডায় ফিরছি, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তাড়াতাড়ি চলে এসো গানটা শুনে আমাদের সঙ্গে আড্ডা দিতে, কেমন?

0: বেশ, যাদের জন্য গানটা রেখে গেছিলাম, যাদের উদ্দেশ্যে রেখে গেছিলাম, তাদেরকে তো আমরা স্যালিউট জানিয়ে গেলামই, কিন্তু একটু ইমোশনাল হয়ে গেছিলাম বটে, কিন্তু এই যে খাওয়ার নিয়ে যে বিষয়গুলো সেগুলো কিন্তু কখনো আমাদের কাছে পূরণ হয় না। যেমন ধরো দুর্গাপুজো, সামনে দুর্গাপুজো আসছে আর কিছুদিনের মধ্যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় আমরা যে সুন্দর সুন্দর খাবারগুলো খাবো, তারপর দুর্গাপুজোর পরে কালীপুজো, কালীপুজোয় যে আরো ভালো ভালো খাবার খাবো, তারপর ভাই ফোটা
1: চলতেই থাকবে, লাইন দিয়ে এখন আসবে, তো কিছু করার নেই ওটা।
0: মানে এই কালীপুজো, মানে দুর্গাপুজো, কালীপুজো, ভাই ফোটা, তারপরেই আসছে ডিসেম্বর, নরেনগুড়, সমস্ত কিছু, মানে ফেব্রুয়ারি পর্যন্ত আমার পুরো প্ল্যান শর্টেড
1: একদম,
0: ঠিক আছে? মানে কড়াইশুঁটির কচুরি, সমস্ত কিছু সাজানো আছে যে এই সময় এটা এটা এটা এটা খাবো, আর শীতকালে ওজন কমার খুব একটা চান্সও নেই, সুতরাং একটু আগে থেকে ওজনটা আমরা কমিয়ে নিই, ঠিক আছে, পুজোর আগে। এবং যেটা শেষে বলার সেটা হচ্ছে খাবো, পরিসীমিত খাবো, নিজেকে সুস্থ রাখবো, যে খুব বেশি খেয়ে নিজের শরীর খারাপ করবো একদম নয়, নিজেকে সুস্থ রেখে আমরা মন ভরে খাবো, কেমন? আর আজকের এই আড্ডা থেকে আমাদের তো বিদায় নিতেই হবে, যেতে যেতে যার কথা ভেবে আমরা খুব ইমোশনাল হয়ে গেছিলাম, তার উদ্দেশ্যে এই গানটা, গানটা শুনতে শুনতে আমরা বরং একটু অন্য জায়গায় পাড়িয়ে দিয়েছি। আর আজকের মতো টাটা, বাই বাই, সাইনিং অফ ফ্রম FM 107 FM, আর আমি ছিলাম প্রিয়শমা, আমার সঙ্গে ছিল সৌরিক, টাটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: ঘড়িতে সময় বলছে রবিবার রাত 10টা বেজে গিয়েছে। ফ্রিকোয়েন্সিটা আজকে যেহেতু সপ্তাহের মাঝামাঝি এই সময়টা 107 FM রেনবো এবং প্রসারভারতী নিউজ অন এয়ার অ্যাপে আজ বৃহস্পতিবার সংবাদ সফরে, আর সংবাদ সফরে মানে স্টুডিওতে কৃষ্ণা এবং রণজয়।
1: আজকে বৃহস্পতিবারে আপনাদের সঙ্গে রণজয় কৃষ্ণা চলে এসেছে, এবং সবচেয়ে বড় কথা যে আমরা যেমনটা বলি না প্রত্যেকটা সংবাদ সফরের আগে যে না এটা শুধুমাত্র সংবাদ নিয়ে সফর নয়, এটা একটা সফর কিন্তু তার মধ্যে সংবাদ থাকে, তার মধ্যে আপনাদের ভালোবাসা থাকে, আপনাদের যোগদান থাকে, কিছু গান থাকে এবং অবশ্যই সচেতনতার কিছু মেসেজ থাকে। তাই সব কিছু মিলিয়ে সংবাদ সফরে রণজয় কৃষ্ণা ঠিক রাত্রে 12টা পর্যন্ত।
0: আশা করছি অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের সকলকে পাবো একদম রাত 12টা পর্যন্ত। তোমাদের পার্টিসিপেশন থাকবে, তোমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মতামত থাকবে, আর এই সব কিছু নিয়ে থাকবো স্টুডিওতে কৃষ্ণা এবং রণজয়। সঙ্গে থাকো রাত 12টা পর্যন্ত, কোথাও যেও না।
2: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকতো, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করতো।
3: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
2: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: স্বাগত দিয়ে ভাটিয়ালি সহ বিভিন্ন ধারার লোকসঙ্গীতে তার সমান দখল ছিল। বিস্তৃত পায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তিনিই নিয়েছিলেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবার সূত্রে জানা গেছে, গত 2রা আগস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে প্রথমে তাকে বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
1: স্বাগতদের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সঙ্গীত মহল। প্রচুর শিল্পী, কলা কুশলী, অভিনেতা অভিনেত্রী তারা শোক বার্তা জানিয়েছেন শিল্পীর অকাল মৃত্যুতে। তার সোনা বন্ধুরে, ময়না ছলাচ্ছলাতের মতো গান এবং যে গান এখন শুনছি আউলিয়া বাউলিয়া, শত সহস্র বাঙালি শ্রোতার মন জয় করে রেখেছে। এই গান থেকে যাবে, স্বাগত থেকে যাবেন আমাদের হৃদয়ে, অন্তরে।

আকাশবাণী ও দূরদর্শনের স্বীকৃত শিল্পী হিসেবে দেশ বিদেশের বিভিন্ন মঞ্চে বাংলা সঙ্গীত পরিবেশন করে তিনি বিশেষ প্রশংসা অর্জন করেন। লোকসঙ্গীতের এই সহজ সরল আবেগ এবং গ্রাম বাংলার সংস্কৃতিকে তিনি নিজের স্বতন্ত্র গায়কের মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দিয়েছিলেন। তাই খুব স্বাভাবিকভাবেই সঙ্গীত মহলের মতে বাংলা লোক ঐতিহ্যকে সংরক্ষণ এবং জনপ্রিয় করার ক্ষেত্রে স্বাগতদের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে বাংলা লোকসঙ্গীতের জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

লোকসঙ্গীত শিল্পী স্বাগতদের এভাবে চলে যাওয়াটা খুবই আশ্চর্যের, দুঃখজনক। যে সময় তুমুলভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল স্বাগত এবং যেই জায়গা থেকে শুরু করেছিল, মাটির কাছাকাছি থাকতে যেরকম পছন্দ করতেন স্বাগত, ঠিক সেভাবেই মাটির গান গেয়েই তিনি বাংলা তথা সারা ভারতবর্ষ এমনকি বিদেশের মাটিতেও বাংলার লোকসঙ্গীতকে নিয়ে পৌঁছে দিয়েছেন, বাংলার জয়গান গেয়েছেন স্বাগত দে। আসলে যে বিষয় নিয়ে কাজ করত স্বাগত, যে লোকগীতি নিয়ে, সেই জায়গায় স্বাগতদের মতো রিসার্চার, গবেষক এই বাংলায় হাতে গোনা মাত্র কয়েকজন। শুধুমাত্র লোকসঙ্গীত শিল্পী নয়, নানান ধরনের গান গেয়েছেন স্বাগত। গেয়েছেন আধুনিক গান, গেয়েছেন রবীন্দ্রসঙ্গীত, এমনকি একটি ছবিতেও অভিনয় করে গিয়েছেন প্রয়াত শিল্পী। তার পরিবারের তরফ থেকে জানা যায় কিছুদিন আগেই তার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল এবং এরপর থেকে তিনি ঘরেই থাকতেন, স্ত্রী ও দুই সন্তানকে রেখে চলে গেলেন শিল্পী স্বাগত। আমাদের প্রণাম শ্রদ্ধা রইল, শোকস্তপ্ত

0: আজকের সংবাদ সফর আমরা শুরু করলাম হয়তো একটু ভারাক্রান্ত হৃদয়ে, কিছু করার থাকে না। আসলে সংবাদ এমন একটা জিনিস যার মধ্যে হয়তো কিছু ভালো খবর থাকে, কিছু মনকে ছুঁয়ে যাওয়ার মতো খবর থাকে, আবার এমন কিছু খবর থাকে যে খবরগুলো আমরা দিতে বাধ্য হই, কারণ সংবাদ যেহেতু সেখানে একটা রসকসহীন বলা হয়, কিন্তু সেই সংবাদের মধ্যে যে প্রাণ, তার মধ্যে সুখ থাকে, তার মধ্যে দুঃখও থাকে।
1: আসলে এমন কিছু মুহূর্ত আসে হয়তো যেটা হয়তো আমাদের কাছে কখনো কাঙ্ক্ষিত নয়, যেটা আমরা কখনো আশা করি না। ঠিক সেভাবেই হয়তো কোনো তরুণ শিল্পী, প্রতিভাবান খেলোয়াড়কে আমাদের ছেড়ে দিতে হয়, তারা চলে যান হয়তো দূর দেশে পাড়ি দেন, আমরা তুলে ধরি, আমরা শোকস্তব্ধ হই। আমাদের ইচ্ছে না থাকলেও এই কাজটা আমাদের তো করতেই হয়। 107 FM রেনবো, ঘড়িতে সময় বলছে রাত 10:15 হয়ে 45 সেকেন্ড। তোমরা রয়েছ আজ রাতে সংবাদ সফরে, কৃষ্ণা এবং রণজয় তোমাদের সাথে। তোমরা জানো যারা এই মুহূর্তে 107 FM রেনবো বা প্রসার ভারতী নিউজ অন এয়ার অ্যাপে আমাদের শুনছ, আমাদের সাথে রয়েছ, রাত 12 পর্যন্ত থাকবে। তোমরা জানো যে সংবাদ সফর একদম ডিফারেন্ট একটি নিউজ ম্যাগাজিন অনুষ্ঠান, যার জন্য তোমরা সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকো আমাদের জন্য, এই নিউজ ম্যাগাজিন অনুষ্ঠান সংবাদ সফরের জন্য। আজ নয়, দেখতে দেখতে 8-8টি বছর কেটে গেল তোমাদের ভালোবাসায়, তোমাদের পরামর্শ, তোমাদের সাজেশনসে। এবং সেই জায়গায় অবশ্যই অবধারিতভাবে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের পার্টিসিপেশন। হ্যাঁ, এটা অবশ্যই বলতে হয়, তার কারণ আমরা হয়তো এই এন্ড থেকে অনুষ্ঠানকে তুলে ধরি তোমাদের সামনে, কিন্তু তোমরা এত সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেক দিনই এমন কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো হয়তো আমাদের মনের মধ্যে একটা একটা তরঙ্গ তৈরি করে, হয়তো রেখাপাত করে, হয়তো আমাদের জ্ঞানত বা অজ্ঞানত বা মনের অগোচরেও হয়তো আমাদের অনেকে জানিয়েছেন, অনেক লিসনার জানিয়েছেন যে অনুষ্ঠানের রেশটা থেকে যায় এবং আমাদের মনের ভাবনায় চলে আসে। অনেকেই কিন্তু এই কথা বলেছেন। তার মানে যে সাবজেক্টগুলো থাকে, যে সোশ্যাল ইস্যুসগুলো তোমাদের সামনে রাখি এবং সেখানে তোমরা এত দারুণভাবে তোমাদের মতামত, তোমাদের রিফ্লেকশন থাকে আমাদের অনুষ্ঠানে, সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া 8-8টি বছর ধরে, কম কথা নয়। ঠিক এভাবেই তোমরা আমাদের সঙ্গে থাকবে, আমাদের পাশে থাকবে, আমাদের তরফ থেকে এটাই একমাত্র এক্সপেকটেশনস এবং কামনা। আর অনেক কিছু থাকছে, অনেক খবরাখবর থাকছে, অনেক কিছু নিয়ে গান থাকছে, এবং কি বিষয়ে তোমরা আসবে কথা বলতে ফোনে এবং মেসেজে সেটাও জানাবো। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই

0: আমরা আমাদের সংবাদ সফরে কিন্তু বলি না যে রণজয় কৃষ্ণা অনেক ভেবে চিনতে হয়তো একটা বিষয় দেয়, না সবসময় যে ভাবনা চিন্তা থাকে তা কিন্তু নয়। আমরা দুজন জাস্ট কথা বলছি, বলতে বলতেই একটা বিষয় উঠে আসে এবং সেই বিষয়টা নিয়ে আমাদের আকাশবাণী পরিবারের মানুষজন তারা এত সুন্দর সুন্দর ফোন করেন এবং মেসেজ করেন যে অনুষ্ঠান যখন আমরা শেষ করে একেবারে আপনাদেরকে শুভরাত্রি জানাই, সেই সময় মনে হয় আচ্ছা আমরা কি এতটা ভেবেছিলাম, বোধ হয় না। ঠিক সেই জায়গা থেকে আজকে আমরা এমন একটা বিষয় রেখেছি যেটা শুনে হয়তো আপনারা একটু থমকেই যাবেন। হ্যাঁ, এরকম কোনো বিষয় হতে পারে নাকি? না, হতেই পারে। যেমন ধরুন আমরা একেবারে ছোট্টবেলা থেকে জানেন আমরা কিন্তু লাইন দিতে অভ্যস্ত, সে আপনি স্কুলের প্রেয়ারের লাইন বলুন কি তার পরবর্তীকালে মানে মিউনিসিপ্যালিটিতে যাওয়া বলুন বা কোনো সরকারি দপ্তরে যাওয়া বলুন, বা আগে তো তবু ট্রেনের টিকিট ইত্যাদি টিকিট কাটা বা সিনেমা হলে গিয়েও বিশাল লাইন দিতে হতো, এখন আমাদের ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ফলে আমরা অনেকটা সেই লাইনটাকে অ্যাভয়েড করতে পারি। আবার অনেক সময় অনেক জায়গায় কিন্তু বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও এক্সট্রা পয়সা নেওয়া হয়, যে পয়সাটা দিয়ে আপনাদের হয়তো আর লাইনে দাঁড়াতে হবে না, আপনারা উইদাউট লাইন স্ট্রেট সেই টিকিট কাটা থাকলে ঢুকে যেতে পারবেন। মন্দিরেতেও গিয়ে বিশাল বড় লাইনে ঘর্মাক্ত কলেবরে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য আপনাদের অপেক্ষা করতেই হয়, সেখানেও আবার যদি বেশি পয়সা দেন তাহলেও লাইন ছোট হয়ে যায় বা অনেক ক্ষেত্রে হয়তো লাইন দিতেই হয় না, সোজাসুজি একেবারে গর্ভগৃহে ঢুকে যাওয়া যায়। এই লাইনটাকে সত্যিই আমরা কি খুব পছন্দ করি? বোধ হয় না। অনেক সময় পিছন থেকে কোনো মানুষজন হয়তো লাইন ভঙ্গ করে আগে এগিয়ে গেল, এরম ঘটনাও ঘটে। এখন তো আবার নতুন দেখা গেছে বিয়ে বাড়িতে গিয়ে সেখানে হয়তো আপনি প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, বর বউ দাঁড়িয়ে রয়েছে, সেখানেও লাইন করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কখন আপনি বর বউয়ের কাছ অব্দি পৌঁছতে পারবেন এবং সেখানে আপনি আপনার গিফট দিতে পারবেন। সুতরাং জীবনের প্রথম থেকে, এবং উল্লেখ করতে চাইছিলাম না কিন্তু সত্যিই অনেকে কিন্তু এটাও ফেস করেন যে যখন শ্মশানে যান সেখানেও ডেড বডিকে লাইনে থাকতে হয় কখন তার ক্রম আসবে। সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাইন লাইন আর লাইন, একটুখানি যদি বেলাইন হয়ে যান তাহলে কিন্তু পিছন থেকেই সবসময় চিৎকার করে বলা হয় প্লিজ লাইনে আসুন। তাহলে থাক, আজকে আমাদের এই বিষয়টাই, আপনারা আসুন ফোনে এবং হোয়াটসঅ্যাপে যে প্লিজ লাইনে আসুন।
1: ফোনের লাইন এবং হোয়াটসঅ্যাপের লাইন দুটোই কিন্তু এই মুহূর্ত থেকে অন হয়ে গেল, লাইনে আসুন। যদি বলতে চান কিছু, অবশ্যই ভাবনা চিন্তা করে সুচিন্তিত ভাবনা নিয়ে, যেটা আমরা সবসময়ের জন্য বলে থাকি, তারাই আসুন লাইনে 2213-1341-এ এবং হোয়াটসঅ্যাপে আসুন 9903-6599-2। দেরি করবেন না, এখানে

0: কিন্তু সেই লাইনের অপেক্ষা। আমরা আবারও বলছি, অনেক ফোন থাকে, আপনাদের হয়তো লাইনে অপেক্ষা করতে হয়, তাই একটু চট করে ফোনের লাইনে আসুন 2213-1341 এবং হোয়াটসঅ্যাপ মেসেজে
1: 9903-65-992 9903-65-992
0: প্লিজ লাইনে আসুন।

চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের মাধ্যমে তারাই রাজ্যকে শক্তিশালী করেছে। তাই ভারতীয় বংশোদ্ভূতদের সম্মান জানাতে এবং তাদের অবদানের স্বীকৃতি দিতে 15 আগস্টকে ইন্ডিয়া ডে ঘোষণা করা হল আমেরিকার অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে। ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি তিনি জানাচ্ছেন, ম্যাসাচুসেটসে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা দীর্ঘদিন ধরে রাজ্যের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভারতীয়দের পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাভাবনা ম্যাসাচুসেটসকে আরও সমৃদ্ধ করেছে, পাশাপাশি ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি এবং মূল্যবোধ রাজ্যের পরিবেশকে আরও বহুমুখী করেছে বলেও তিনি জানাচ্ছেন। তবে হ্যাঁ, শুধু ম্যাসাচুসেটস নয়, কিন্তু আমেরিকার আরও এক রাজ্য বোস্টনেও 15 আগস্টকে ইন্ডিয়া ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতের 79তম স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর মাধ্যমে শুধু ভারতের স্বাধীনতাকেই নয়, বরং আমেরিকায় বসবাসকারী ভারতীয়দেরও সম্মান জানানো হয়েছে।

0: বর্তমানে প্রায় 3.5 কোটিরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন, তার মধ্যে আমেরিকায় বাস করেন 50 লাখেরও বেশি। সে দেশের সামাজিক, অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। ম্যাসাচুসেটসের গভর্নরের বক্তব্য, ভারত একটি প্রাচীন এবং মিশ্র সভ্যতার দেশ, যেখানে ধর্ম, ভাষা, রীতিনীতি, ঐতিহ্য, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, জলবায়ু ও প্রাকৃতিক সম্পদের ব্যাপক বৈচিত্র্য থাকা সত্ত্বেও একটি অন্তর্নিহিত ঐক্য বজায় রয়েছে।
1: আমরা অনেকেই শুনেছি তরুণ তেজপালের নাম, আমরা অনেকেই জানি তাহলকা .com-এর কথা, আমরা অনেকেই জানি ইনভেস্টিগেটিভ স্টোরি তারা করত, এবং সেই তরুণ তেজপালেরই ছিল এই তাহলকা .com। একটি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তাহলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল। আজকেই তাকে দোষী সাব্যস্ত করেছে বম্বে হাইকোর্ট, 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত, পাশাপাশি আত্মসমর্পণ করার জন্য তাকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আজ বিচারপতি নীলা গোখলে এবং বিচারপতি অমিত জামসান্দেকারের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। মামলার সলিসিটর জেনারেল তুষার মেহতা গোয়া সরকারের হয়ে আদালতে সওয়াল করেছেন। অন্যদিকে তরুণের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী আবাদ পণ্ডা। ঘটনাটা কি ঘটেছিল? 2013 সাল, এক অধস্তন কর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে তরুণ তেজপালের বিরুদ্ধে। অভিযোগ, ওই বছরের নভেম্বর মাসে গোয়ায় একটি ফেস্টিভ্যাল চলাকালীন হোটেলে তাকে হেনস্থা করা হয়। গোয়া পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয় এবং তারপরে শুরু হয় তদন্ত। এরপর গ্রেফতার করা হয় তরুণ তেজপালকে, কিন্তু 2014 সালে জামিনে ছাড়া পান তিনি। 2017 সালে ধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগে গোয়ার আদালতে মামলার শুনানি শুরু হয়, তবে 2021 সালে রেহাই পান তিনি। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হয় গোয়া সরকার। সেই মামলারই শুনানি চলছিল আজকে। ওই মামলাতে বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চে দোষী সাব্যস্ত হন তরুণ তেজপাল। আজ আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তেজপাল বলেছেন, বর্তমানে আমার বয়স 62 বছর, আমি মনে করি আমিই ভিকটিম, আমার স্ত্রী রয়েছেন, এর থেকে বেশি আমার কিছুই বলার নেই, দয়া করে আমার প্রতি সহানুভূতিশীল হন এবং লঘু দণ্ড দিন। জানা গিয়েছে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন জানাতে পারেন তরুণ তেজপাল।
0: আমরা খবরের মধ্যে আছি এবং তার মধ্যেও কিন্তু আরও একবার মনে করিয়ে দিই, 2213-1341 এই ফোন নাম্বার এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার
1: 9903-65-999-2। যারা এখনও পর্যন্ত মেসেজ করেননি, চট করে মেসেজ করুন এবং আসুন টেলিফোনে,
0: প্লিজ লাইনে আসুন।

0: দেখতে দেখতে আমাদের 2213-1341 আমরা আজকে জানিয়ে কথা বলছি। লাইনে আসুন, আমাদের একজন লিসেনার চলে এসেছেন। আমরা একটু চেষ্টা করব 2213-1341 ফোনে যেরকম আসবেন সেরকম আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9903653992 হোয়াটসঅ্যাপ নাম্বার, আরও একবার বলছি 9903653992 তে চলে আসুন, আপনিও লাইনে আসুন।
1: আমরা কি কিছুদিন আগেই একটা খবরে যাব, একটু তার আগে একজন ফোনের লাইনে আছেন। হ্যাঁ নমস্কার,
0: আমরা কথা বলার চেষ্টা করছি, আমাদের সঙ্গে লিসনার রয়েছেন এখনো পর্যন্ত লাইনে, কিন্তু আমাদের খুব লাইনে বোধহয় কোনো রকম সমস্যা তৈরি হয়েছে যে কারণে তার কথা আমরা শুনতে পেলাম না। যদিও আমাদের চেষ্টা থাকবে আমাদের পরবর্তী যিনি লিসনার আসবেন 2213-1341 আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, কানেক্ট করার চেষ্টা করব, এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ সেটা তো রয়েছে।
1: কমনওয়েলথ গেমস এই কিছুদিন আগেই শেষ হলো, 39টি পদক জিতে ভারত একেবারে চতুর্থ স্থানে তার এই দৌড় শেষ করলো। তো কমনওয়েলথ গেমসেরই একটি খবর আমরা দিতেই পারি, কিন্তু তার মধ্যেই ফোনের লাইনে কেউ আছেন? আসলে আমরা চেষ্টা করি বন্ধুদের সাথে কথা বলার, সেই জন্যই আমরা বারবার চেষ্টা করি যে যদি আসেন ফোনে। হ্যাঁ নমস্কার,
0: নমস্কার, কার সাথে কথা বলছি?
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো,
0: আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, বোধহয় আমাদের যিনি ও প্রান্তে কথা বলছেন তিনি আমাদের কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন না, কিন্তু যিনি টেলিফোনে আসবেন তাকে বলি যে আপনি কিন্তু রেডিওর সেট, রেডিও সেটের যে ভলিউমটা, ভলিউমটা একদম মিউট করে দেবেন, এবং তাহলে আমার মনে হয় যে আমাদের কথা শুনতে অসুবিধা হবে না, আপনি রিসিভারে আমাদের কথা শুনতে পাবেন অতি সহজেই। যিনি আসবেন সেটা এইটা মেনটেন করে এলেই বোধহয় আমরা প্রপারলি কানেক্ট করতে পারবো।
1: আবারও আমরা কানেক্ট করার চেষ্টা করছি, দেখা যাক।
0: হ্যালো হ্যালো, না বোধহয় কিছু একটা সমস্যা রয়েছে, যাই হোক আমরা দেখবো সমস্যা কত তাড়াতাড়ি যদি মেটে আমাদের কথা বলার যদি সেই সুযোগ হয় সেই সময়ের জন্য আমরা অপেক্ষায় থাকবো। আর একবার দেখে নিচ্ছি টেলিফোনে। হ্যালো হ্যালো

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ এফএম রেনবো, কে কথা বলছেন?
1: হ্যালো,
0: একই সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা বোধহয় আমাদের এবারে আমরা তুমি বলছিলে কমনওয়েলথের কথা বলছিলে,
2: বন্ধু তিনি চেষ্টা করছেন বারবার, হয়তো দেখা যাক অন্যরাও চেষ্টা করে দেখুন যদি আমরা কথা বলতে পারি। কমনওয়েলথ গেমসের খবর আমরা বলছিলাম, এবং কমনওয়েলথ গেমসে আমরা বললাম যেমন যে একটা দারুণ আমাদের আনন্দের জায়গা, কারণ 39টি পদক নিয়ে ভারত এবার চতুর্থ স্থানে শেষ করেছে, এবং আগামী কমনওয়েলথ গেমস এটি আমাদের ভারতবর্ষেই হবে এবং গুজরাটের আহমেদাবাদে হবে। কমনওয়েলথ গেমসের মহিলাদের জুডোর 48 কেজি বিভাগে সোনা জিতেছেন অস্মিতা দে। এই খবরটা মোটামুটি সকলেই এখন জানেন বলা যেতেই পারে। 23 বছরের অস্মিতার জন্ম ত্রিপুরায় হলেও তার পরিবার কিন্তু বারাণসীর বাসিন্দা। উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর অস্মিতার আদর্শ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যাঁ খবরটা কিন্তু এখানেই, খবরটা কিন্তু এখানেই, কারণ ফুটবল আর জুডো না এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু রোনাল্ডোর জীবন সংগ্রাম অস্মিতাকে অনুপ্রাণিত করে। ভারতের প্রথম জুডোকা হিসেবে কমনওয়েলথ গেমসে অস্মিতা সোনা জিতেছেন এবং একটা ইতিহাস তৈরি করেছেন। তার এই সাফল্যের নেপথ্যে রয়েছে জুডোর ম্যাটের বাইরের একটা সংগ্রাম, আর সেই লড়াইয়ে তাকে শক্তি জুগিয়েছেন CR7। গত ডিসেম্বরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অস্মিতা বাবা মারা যান। কমনওয়েলথ গেমসের কয়েক মাস আগে অস্মিতা হতাশায় ডুবে গিয়েছিলেন, বাবাকে হারিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন, এবং ঠিক সেই সময় রোনাল্ডো তাকে আবার জুডোয় ফিরিয়ে এনেছেন। রোনাল্ডো হয়তো জানেন না কিন্তু কিভাবে তিনি অনুপ্রাণিত করেছেন অস্মিতাকে, এবার অস্মিতার কথা একটু শোনা যাক। আমি সবচেয়ে বেশি যাকে অনুসরণ করি, যার সম্পর্কে পড়ি বা কিছু দেখি, তার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জীবনে ওকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, রোনাল্ডোর পুরো যাত্রাটা জানি। 19 বছর বয়সে বাবাকে হারান, তারপরও নিজেকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজ গোটা বিশ্ব চেনে রোনাল্ডোকে, তার জীবনের সব কিছু পড়েছি, তাকে নিয়ে অনেক তথ্যচিত্র দেখেছি। রোনাল্ডো হলেন সেই মানুষ যিনি আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেন। অস্মিতার জীবনও কিন্তু কম সংগ্রামের নয়। দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়ায় তার শৈশব কেটেছে। তার বাবা অর্জুন কুমার দে একটি সাইকেল সারানোর দোকানে কাজ করতেন। স্ত্রী এবং 4 সন্তানকে নিয়ে তার অভাবের সংসার ছিল। জুডো শুরুর আগে অস্মিতা ছিলেন অ্যাথলেট, 800 মিটার দৌড়তেন। বেলোনিয়া বিদ্যাপীঠ কোচিং সেন্টারে বিনা দেবনাথের কাছে প্রশিক্ষণ নিতেন। পরে ত্রিপুরা স্পোর্টস স্কুলে মানিকলাল দেবের কাছে জুডো শুরু করেন। তারপর যোগদান ভোপালের সাইয়ে, সেখান থেকে নির্বাচিত হন টার্গেট অলিম্পিক পোডিয়াম প্রকল্পের জন্য। জীবন সংগ্রাম তো থাকেই, কিন্তু সেই সংগ্রাম থেকে উঠে আসতে গেলেও চোখের সামনে একজন আদর্শ মানুষকে দরকার হয়। অস্মিতার কাছে সেই আদর্শ মানুষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
0: এইবারে চলে আসব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা কাজকর্ম করছেন, যারা চাকরি বাকরি করছেন, তাদের জন্য ভীষণ দরকার, ভীষণ প্রয়োজনীয়। মাসিক বেতন 15,000 টাকা হলেই এতদিন পর্যন্ত কর্মীদের PF-এ যোগদান বাধ্যতামূলক ছিল, এবার কিন্তু সেটা বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে হচ্ছে কত টাকা জানেন? 25,000 টাকা। সরকারি সূত্র মারফত এমন একটি সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে যা আমরা জানতে পাচ্ছি। শীঘ্রই এ বিষয়ে সবুজ সংকেত দিতে চলেছে অর্থমন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রিসভার পরবর্তী বৈঠকেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই মুহূর্তে সারা দেশে EPF-এর গ্রাহক সংখ্যা প্রায় 7.5 কোটি। মাসিক বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হলে স্বাভাবিকভাবেই আরও বেশি গ্রাহক EPF-এর আওতায় আসবেন। বর্তমানে EPF-এর আওতাভুক্ত দেশের যেসব বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মী মাসে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত বেতন পান, তারা বাধ্যতামূলকভাবে EPF-এর মতো সামাজিক সুরক্ষা পরিষেবা পান। এটাই বর্ধিত হয়ে মাসে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত হতে চলেছে। এই ঊর্ধ্বসীমা 30,000 টাকা পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু অর্থমন্ত্রক অনুমোদন করতে চলেছে 25,000 টাকা পর্যন্তই। দীর্ঘদিন ধরেই সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলো EPF এবং ESI-এর ক্ষেত্রে মাসিক বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির দাবি করেছে। ESI-এ মাসিক বেতনের ঊর্ধ্বসীমার পরিমাণ 21,000 টাকা, যদিও সেই পরিমাণ বৃদ্ধি হচ্ছে কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়।

0: তবে সরকারি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, আপাততভাবে শুধু ইপিএফ এর ক্ষেত্রে মাসিক বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির সম্ভাবনাই জোরালো হয়েছে। এ ব্যাপারে শ্রম মন্ত্রকের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি, তবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন, ইপিএফও অচি পরিষদের চেয়ারম্যান মনসুখ মান্ডব্যকে এই বিষয়ে তিনি অবহিত করেছেন বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি, আনুষ্ঠানিকভাবে আর কিছু সময় লাগবে সবুজ সংকেত দেওয়ার জন্য।
1: ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা গ্রেপ্তার করলেন ঝাড়গ্রামে জাম্বনি বিডিও অফিসে কর্মরত সাব ইনস্টেন্ট ইঞ্জিনিয়ারকে। দুর্নীতি দমন শাখা সূত্রে খবর পাওয়া গেল যে জাম্বনি ব্লকে একটি উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণের বিল মঞ্জুর করার বিনিময়ে ঠিকাদারের কাছে 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন সেই ইঞ্জিনিয়ার। সূত্রের খবর, ঠিকাদার সেই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখার প্রকাশ করা হেল্পলাইন নম্বরে ফোন করে গোটা বিষয়টি জানান। এরপর প্রায় 15 জন পুলিশ কর্মীর একটি দল জাম্বনি ব্লক অফিসে ওই ইঞ্জিনিয়ারের জন্য ফাঁদ পাতেন। পুলিশের পরামর্শ অনুযায়ী বিশেষ ধরনের রাসায়নিক মাখানো নোটের বান্ডিল নিয়ে ধৃত ইঞ্জিনিয়ারের কাছে পৌঁছন ঠিকাদার। টাকা দেবার পর সেখানে ঢোকেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ইঞ্জিনিয়ারের হেফাজত থেকে উদ্ধার হয় নগদ টাকা। সেই টাকার বান্ডিলের নোটের নম্বর মিলে যায় ঠিকাদারের দেওয়া নোটের নম্বরের সঙ্গে। বিশেষ রাসায়নিকের প্রয়োগে ইঞ্জিনিয়ারের হাতে লাল রং দেখা যায়। তারপরেই তাকে আটক করে জেরা করা শুরু করেন গোয়েন্দারা। পরে তাকে দুর্নীতি দমন আইনে গ্রেফতার করা হয়। বিডিও অফিস সূত্রে খবর যে 6 মাস আগেই সেই ইঞ্জিনিয়ার বদলি হয়ে এসেছিলেন এবং তিনি এর আগে কী কী দুর্নীতি করেছেন সেগুলো গোয়েন্দারা খতিয়ে দেখছেন। সেই সঙ্গে তার আয়ের সঙ্গে সম্পত্তির কতটা অসঙ্গতি রয়েছে সেটাও দেখা হচ্ছে। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা, তারা মূলত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করবে।
0: তবে এই মুহূর্তে আমরা একটু বোধহয় মেসেজে যেতে পারি। 9903659992 মেসেজে ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে লাইনে আসুন। আর এই লাইনে আসুন বলতে আমাদের যারা লিসনার তারা কি বলতে চাইছেন, লাইন লাইন এবং সেই সঙ্গে আইন আর ফাইন, এই সব ক্ষেত্রে সব কিছুতেই গলদ ধরা পড়ে। গলদের লাইনে আইনে ফাইন মোটেও কম নয়। লাইন টপকানোর আইন ফাইনের মতোই রসালো, ফাইনের লাইনে আইন মানতে হয়। সোমনাথ সাউ এগরা পূর্ব মেদিনীপুর থেকে তিনি লিখেছেন লাইনে আসুন। আমাদের বেশ দারুণ, বেশ
1: একেবারে লাইন আইন
0: রসবোধ রয়েছে এই মেসেজের মধ্যে,
1: মিলিয়ে দিয়ে
0: লাইন আইন ফাইন সব একদম গুলিয়ে দিয়েছেন। আমাদের পরের লিসনারের মেসেজে চলে যেতে পারি। প্রিয় সংবাদ সফর, মাঝে মধ্যে মনে হয় লাইন খুব ফাইন, কারণ সেখানে পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়। কিন্তু যখন লাইন ভেঙে অন্য মানুষ সেখানে ঢুকে পড়ে অবাঞ্ছিতভাবে, তখন বলতে হয় প্লিজ লাইনে আসুন। সঠিক লাইন না হলে কাজে বিশেষ শৃঙ্খলা হয় না এবং কাজটা পুরো ভণ্ড হয়ে যায়। মনে করেছেন আমাদের লিসনার বেহালা থেকে অনিমেষ, অনিমেষবাবু, অনিমেষ ভট্টাচার্য। পরের মেসেজে আমরা চলে যাচ্ছি, প্লিজ প্লিজ প্লিজ লাইনে আসুন। কে বলছেন এইভাবে? এক ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো, দাদা জীবনে কোথায় কোথায় লাইনে দাঁড়িয়েছেন বলুন তো। তিনি গর্ব করে বললেন, মন্দিরে পুজো দিতে লাইন, দুর্গাপুজোয় ঠাকুর দেখতে লাইন, সিনেমার টিকিটের জন্য লাইন, ট্রেনের টিকিটের জন্য লাইন, বিরিয়ানি খাওয়ার জন্য লাইন, মোবাইল লঞ্চ হলে দোকানের সামনে লম্বা লাইন। তারপর আবার জিজ্ঞেস করা হলো, আর ভালো মানুষ হওয়ার লাইনে? ভদ্রলোক একটু চুপ করে বললেন, ওই লাইনের ঠিকানাটা এখনো খুঁজে পাইনি, তাই বলি সব লাইনে দাঁড়ানোর আগে মানুষ হওয়ার লাইনে আসুন। শ্রিয়া মুখার্জি বেহালা থেকে মেসেজ করেছেন।
1: আমরা বলেছিলাম না রণজয়, যখন আমরা অনুষ্ঠান শেষ করি তখন সব শেষে গিয়ে মনে হয় যে এত কিছু কি ভেবেছিলাম। তবে হ্যাঁ, একটা কথা, যেমনটা আমাদের বন্ধু দুজন বন্ধু পরপর বললেন, একজন বললেন লাইন আইন ফাইন এবং আরও একজন বললেন লাইনে কিন্তু লাইন কিন্তু ফাইন, মানে দুটো ফাইন কিন্তু আমরা যদি একটু অন্যরকমভাবে দেখি, একটা ফাইন দুটোরই উচ্চারণ এক কিন্তু দুটোর মানে সম্পূর্ণ আলাদা। আর একটা কথা বলার, এই যে বিরিয়ানি খাওয়ার লাইনের কথা বললেন, আপনারা যদি কখনো জামাই ষষ্ঠীর দিন বাঙালি যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলোতে খেতে যান, তাহলে কিন্তু ওই খাবার জন্য যে লাইন দিতে হয় সেটা একেবারে হাড়ে হাড়ে টেনে।
0: তুমি শুধু জামাই ষষ্ঠীর কথা বললে, এখন তো মানে ১২ মাসে যেরকম ১৩ পার্বণ, মানে আমাদের ছোটবেলায় রেস্টুরেন্ট কি জিনিস বোধহয় মধ্যবিত্ত বাঙালি আমরা যারা বড় হয়েছি আমরা সেভাবে জানতামই না, কিন্তু এখন তোমার বোধহয় ১০০-২০০ মিটার দূরে দূরে রেস্টুরেন্ট হোটেল রয়েছে, এবং সেখানে যে কোনো পার্বণে, সেটা তুমি জামাই ষষ্ঠী বলো, তুমি সরস্বতী পুজো বলো, তুমি লক্ষ্মী পুজো বলো, দুর্গা পুজো কালী পুজো আমি ছেড়ে রাখলাম, মানে সেই সময় লাইনটা এমন পড়ে যে মানে পেটের খিদেটা মরে যায়,
1: মানে মোটামুটি বাইরে ২০ মিনিট থেকে ২৫ মিনিট ওয়েটিং টাইম, এটা আপনি ধরে যেতে হবে আর কি।
0: এটাও কিছুই নয় এক একটা হোটেলের ক্ষেত্রে, তখন আমলকি খেয়ে বাড়িতে ফিরে আসি এরকম মনে হয়। তো যাই হোক, এভাবেই চলছে। আপনিও জানান আপনার লাইনের অভিজ্ঞতা কি রয়েছে। আমরা তো রয়েছি কৃষ্ণা রণজয়, প্রায় এক ১ ঘন্টা হতে চললো। লগ্নজিতা রণজয়ের গানের পরে আমরা ফিরছি ফের ১১টার পর।
1: রণজয় কৃষ্ণা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
2: গড়িয়াহাটার মোড়,

চিত্রাঙ্গদ আর শ্যাম সাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা আধুনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গ।

আমাদের জন্য সত্যজিতের ছবি শক্তির পদ্ম লিটল ম্যাগাজিনের লেখা অনুবদ্ধ গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার একুশে আইন আর গণেশ পা

আকাশ, লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্য মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্যেই বৃষ্টি এসে।

0: ওঠে আশা সুর, তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর, ফিরেও আসবো আমি তোমার সুবাসে, থাকবো তোমার বুকে আর আশেপাশে, আমাকে পড়লে মনে খুঁজে এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে।
1: একদম তাই, এখানে খুঁজছি আমি জীবনের মানে, জীবনের খবর, জীবন সংক্রান্ত খবর সব কিছু নিয়ে আমাদের এই সংবাদ সফর।
2: আর আমার মনে হয় তোমার এই কথা থেকে একটু কথা ধার নিয়ে বলি, যে আমাদের এই যে সংবাদ সফর আজ রাতের এই সাতটা দিন আমাদের লিসনাররা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, আমার মনে হয় তারা যেভাবে মেসেজ পাঠান, যেভাবে আমাদেরকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে তাদের সাড়া দেন, সেখান থেকে বুঝি যে হয়তো এখানে তারা জীবনের কিছু হয়তো খুঁজে পান। আমি কিছু শব্দটা বললাম,
1: সবচেয়ে বড় কথা কি, প্রত্যেক দিন আমাদের এই আকাশবাণীর পরিবার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা আগে অনেকের কাছ থেকে হয়তো এমন মেসেজ বা যারা আসতেন না মেসেজে, তারাও কিন্তু আজকাল এরকম নতুন নতুন অনেক নাম আমরা পাচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এবং সেখানেই বোধহয় আমাদের সাফল্য যে আমরা মনে করি যে আমরা আমাদের এই মানে সংবাদ শুধু নয় তো সব কিছু মিলিয়ে আমরা তাদের কাছে আমাদের হাতটা বাড়াতে পেরেছি, এবং তারাও আমাদের সেই সাড়া, তার এই আমাদের এই আহ্বানের সাড়া দিয়েছেন এবং
2: জীবন খুঁজে পাচ্ছেন।
1: একদম একদম, তারাও হয়তো, এবং আমরাও কিন্তু এইখানে এই আকাশবাণী স্টুডিওতে বসে এই যে দু ঘন্টা আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদের মেসেজ পড়ি,
2: আমরাও অপেক্ষা করে থাকি কবে এই বৃহস্পতিবার দিনটা আসবে,
1: আমরাও জীবন খুঁজে পাই।
2: একদম, এই দু ঘন্টা সময়ের মধ্যে আমরাও একটা বিরাট ভাবে কিন্তু ইন্সপায়ার্ড, অক্সিজেনেটেড হই বলতেই পারি,
1: যে কোনো ধরনের সারা দিনের অনেক মানে কাজকর্মের পরে এবং সারা দিনের কাজকর্মের পরে যখন আমরা এসে স্টুডিওতে বসি, তখন আপনাদের এই মেসেজগুলো কিন্তু আমাদেরও অন্যরকম জীবনের সন্ধান দেয়।
2: দেখো তুমি যখন বলছো এবং আমরা বলছি যে এই অনুষ্ঠানের সঙ্গে একটা বোধহয় একটা সেতু সম্পর্ক হয়েছে আমাদের লিসনারদের, বাংলাদেশ থেকে আমাদের একজন লিসনার তিনি মেসেজ করেছেন এই মুহূর্তে, এবং তিনি বলছেন তিনি বেশি কথা লেখেননি এবং তার মেসেজে বুঝতেই পাচ্ছি যে তিনি ভীষণভাবে এক্সাইটেড, এবং সেই এক্সাইটেড সেই উত্তেজনা নিয়েই তিনি বাংলাদেশ বরিশাল থেকে মেসেজ করেছেন, এবং তিনি বলছেন যে বরিশাল থেকে শুনছি রাতে 107 না শুনলে ভালো ঘুম আসে না, তোমাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, হুমায়ুন তিনি মেসেজ করেছেন। এভাবেই হুমায়ুনকে বলবো আপনিও থাকুন, মানে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই আপনি থাকুন, এবং শুধুমাত্র শুনলে হবে না বলতেও হবে, যেভাবে আপনার আজকে এক্সাইটমেন্টের কথা ওয়ান লাইনার আপনি মেসেজ করেছেন, এবার থেকে পরের অনুষ্ঠান থেকে আশা করব যে যে বিষয়ে আমরা রাখবো, যা নিয়ে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে, সেটা নিয়েও আপনার দু কলম অন্তত লেখা চাই মেসেজে।
1: আসলে রণজ একটা কি হয়, অনেকেই আমাদের এই অনুষ্ঠান শোনেন এবং অনুষ্ঠান শুনতে শুনতে হয়তো মনে করেন যে এই বিষয়টা নিয়ে কথা বলছে, বাহ বেশ ভালো, তো হয়তো কেউ মেসেজ করে না, হয়তো কেউ মেসেজ করেন না, অন্যরা কি মেসেজ করলো সেটা শুনতে বেশি ভালোবাসেন। সুতরাং আমরা সবসময় চাইব কিন্তু আপনারা থাকুন, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং অনুষ্ঠানে পার্টিসিপেট করুন, এবং আমরা চাই আপনাদের সঙ্গে কথা বলতে এবং যোগাযোগ করতে, কারণ এই যোগাযোগের মাধ্যমেই তো আমাদের বন্ধনটা তৈরি হয়। হ্যাঁ, সেখানে হয়তো লাইন একটু পরে, কিন্তু প্লিজ আপনারা আসুন, লাইন দিয়ে আসুন এবং আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করুন।
2: লাইন দিয়ে আসছেন আমাদের লিসনাররা পর পর।

0: আসছেন, মানে এখনো আমি পড়ে কুলিয়ে উঠতে পারছি না, পরের পর মেসেজ লাইনে আছে, আর ঘড়িতে সময় 11:09 হয়ে 24 সেকেন্ড। বুঝতেই পাচ্ছেন খুব বেশি সময় নেই, আর মাত্র 50 মিনিটের মতো কৃষ্ণা এবং রণজয় রয়েছি। 40 মিনিটের মধ্যে সবাই মেসেজ করে ফেলুন অ্যাটলিস্ট, মানে এরপরে দয়া করে কেউ করবেন না। অতিরিক্ত 40 মিনিট দিলাম আমরা আপনাদেরকে, এর মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ 9903653992 মেসেজ করে ফেলেন চটপট, আর দেরি করবেন না। আচ্ছা, এবারে যেটা বলবো, আমি বলছিলাম, একটু আগে বলছিলাম না, মানে লাইন রয়েছে মেসেজের, আমি চলে যাই লাইনে, চলে যাই সরাসরি। লাইন তো সব জায়গাতেই, পড়তে চান্স পেতে লাইন, পাশ করার যে শিটের মতো কাগজ বেরোয় সেখানে লাইন, তারপর চাকরি পাবার যে রেজাল্ট সেখানেও লাইন, চাকরির সময় কত বেশি সময় প্রতিষ্ঠানকে দিচ্ছি তার লাইন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন পাওয়ার লাইন, সংসারের সদস্যদের মধ্যে কত টাকা মাসে রোজগার করতে পারছি তার লাইন। আসলে এই লাইনে দাঁড়িয়ে আমরা কত বড় মনের মানুষ, সমাজের কাছে কত মানুষের কাছে বট গাছ হয়ে দাঁড়াতে পারছি তারই তো পরীক্ষা, তাই নয় কি? চিন্ময় ঘোষ মহেশপুর আরামবাগ হুগলি থেকে মেসেজ করেছেন।
1: হ্যাঁ চিন্ময়, একটা কথা কিন্তু দারুণ বলেছেন, সেটা হলো যে চাকরির লাইন ইত্যাদি ইত্যাদি, তার মাঝখানে একটা কথা বললেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন পাওয়ার লাইন। এই কথাটা বোধ হয় আমাদের যারা বন্ধুবান্ধবরা আসবেন লাইনে, তারা একেবারে মানে 2000% স্বীকার করে নেবেন যে এই একটা মন পাওয়ার একটা প্রতিযোগিতা চলে, এবং সেই লাইনে বোধ হয় সকলকেই দাঁড়াতে হয়।
0: চিন্ময় বলেছেন মানে ঘরে এবং বাইরে দু জায়গার কথাই তিনি বলেছেন। পরের মেসেজে চলে যাই, আবার লাইনে ঢুকছি আমরা, কিন্তু পরপর মেসেজ আমাদের, বলতে পারবেন না যে রণজয় পার্সিয়ালটি করছে, যেভাবে মেসেজ আসছে, যারা আগে পাঠিয়েছেন তাদের মেসেজ পড়ছি, তারপরে যিনি মেসেজ পাঠিয়েছেন তার পরের মেসেজ তার পড়ছি, এভাবেই কিন্তু আমরা লাইন মেনটেন করছি এই এন্ড থেকে কৃষ্ণা এবং রণজয়।
1: আগে আসলে আগে পাবে
0: একদম। প্রিয় রণজয়দা এবং কৃষ্ণাদি নমস্কার, আমাদের জীবনে, আপনাকেও নমস্কার, আমাদের জীবনে লাইন যেন একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। দুর্গাপুজোয় ঠাকুর দেখতে লাইন, ঠাকুর দেখার পর খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে লাইন, বাসে ওঠার জন্য লাইন, ব্যাংক হাসপাতালেও লাইন। ছোটবেলায় দেখেছি রেশন দোকানে ভোরবেলায় ইট দিয়ে লাইন রেখে দিতে, কোথাও লাইন নেই, যেখানে যাবেন সেখানেই লাইন। লাইনে দাঁড়ানো শুধু অপেক্ষা নয়, এটা ধৈর্য, নিয়ম আর সবার সমান অধিকারের একটা শিক্ষাও। তাই দয়া করে লাইনে আসুন, লাইনে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছেন, দারুণ সোমেন।
1: সোমেন একটা কথা কিন্তু, তুমি রেশন দোকানের লাইনের কথা বললে, কেরোসিন তেল লেওয়ার লাইন, এবং অবশ্যই মানে পাড়ার মোড়ে,
0: মানে সমর্থক রেশন, রেশন এবং
1: কেরোসিন, এবং পাড়ার মোড়ের যে জলের কল, সেখানে একটা বিশাল বড় লাইন, বিভিন্ন সেই যে ইট পেতে দেওয়া লাইন, এখন আসতে পারছি না, পরে একজন আসবেন, একজন এসে হয়তো অন্যজনের হয়ে লাইন দিল, ডিব্বার একদম পরপর বসানো। এই লাইনগুলো কিন্তু আমরা দেখতে বড় বড় বড় অভ্যস্ত, কি বলে সবাই?
0: একদম, আমরাও রয়েছি এই লাইন নিয়ে, লাইনে আসুন। আমাদের যে মেসেজ রয়েছে, আপাতত মেসেজেই আমরা রয়েছি, কারণ আমরা চেষ্টা করেছি বেশ কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলতে, কিন্তু আমরা অপারগ, আমাদের তরফ থেকে অনেক চেষ্টা থাকলেও, তাই যেভাবে মেসেজটা আমরা কিন্তু খুব ক্লিয়ারলি পাচ্ছি এবং পড়তে পারছি, লাইনে মেসেজে আসছেন, হাতে খুব বেশি কিন্তু আর আমাদের সময় নেই। চটপট যারা এখনও পর্যন্ত নিজেদের মনোভাব জানাননি, কৃষ্ণা এবং রণজয় কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার মনের কথা জানার। লাইনে আসুন, নিয়ে
1: প্লিজ লাইনে আসুন। আমরা সকল দুজনেই মানে, শুধু নয় রণজয় কৃষ্ণাই নয়, কিন্তু আরও অনেক লক্ষ লক্ষ শ্রোতা বন্ধু আছে, তারাও কিন্তু অপেক্ষা করছে যে আপনি আপনার মেসেজে কিভাবে জানাচ্ছেন। প্লিজ লাইনে আসুন।
2: আগে যে ছিল ঘোড়া,

যদি পথ হারিয়ে তোমার হঠাৎ কান্না পায়।

ক্ষেপণাস্ত্রের শক্তিতে বিশ্বের যে কোনো দেশকে, হ্যাঁ যে কোনো দেশকে চ্যালেঞ্জ করতে পারে ভারত। আজ আরও শক্তি বাড়ালো ভারতীয় সেনা। চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 4 এর পরীক্ষা সফল হলো।

এই উৎক্ষেপণ সম্পূর্ণ হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে। প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতি দিয়েছে, তাতে জানানো হয়েছে যে 6ই আগস্ট অর্থাৎ আজ ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-4 পরীক্ষা সফল হয়েছে। যোগ করা হয়েছে, এই উৎক্ষেপণটি সমস্ত পরিচালনগত ও কারিগরি মানদণ্ডকে যাচাই করেছে। পরীক্ষাটি স্ট্র্যাটেজি

0: জন্য দ্রুত প্রস্তুত করা যায়। এতে আধুনিক নির্দেশিকা ব্যবস্থা, কম্পোজিট রকেট মোটর এবং উন্নত নেভিগেশন প্রযুক্তি রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে যে আজকের এই সফল পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির সমস্ত প্রযুক্তিগত দিক একেবারে সঠিকভাবে কাজ করেছে। এই পরীক্ষা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এখানে বলাই যায় যে সাম্প্রতিক সময়ে ভারত অগ্নি সিরিজের বিভিন্ন সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে।
1: আমাদের দারুণ সফল সফল মেসেজ আসছে, মানে লাইনে আসুন, তারা এত সুন্দরভাবে নিজেদের যে এক্সপিরিয়েন্স, যে মনোভাব তারা ব্যক্ত করছেন। পরের মেসেজে 9903653992-তে, দাদা দিদি কেমন আছো? আমরা তো দারুণ আছি, শোটা খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ, টপিকটা খুব ভালো। বেশ, আমি একটাই কথা বলবো, লাইন হলো আমাদের একটা পার্ট, আমি আর আমার লাইন, এই ভালো আছি। কে বলেছেন? অভিষেক, অভিষেক ঘোষ, লেক টাউন কালিন্দি থেকে অভিষেক মেসেজ করেছেন। মানে তিনি কিভাবে রয়েছেন, কিভাবে লাইন মেনটেন করছেন, অভিষেকের কথা থেকে সেটাই খুব ছোট্ট করে অভিষেক জানিয়েছেন। পরের মেসেজে যাই, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে খুব সুন্দরভাবে গুছিয়ে তিনি মেসেজ করেন, আজকেও তার ব্যতিক্রম নয়। তিনি করেছেন, কে করেছেন, কোথা থেকে করেছেন পরে বলছি, আগে বরঞ্চ আমরা মেসেজে আসি। প্লিজ লাইনে আসুন, বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। মনে পড়ছে কবি সুকান্তের ঐতিহাসিক কবিতা সেই লাইনগুলো, দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি, লাইনে দাঁড়ানো অভ্যেস করনি কোনোদিন, একটিমাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে মারামারি করেছ পরস্পর, তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ছাপ। সত্যি লাইনে দাঁড়ানোর ধৈর্য ও অভ্যেস অর্জন করা প্রত্যেক নাগরিকেরই প্রয়োজন। বেলাইন হলেই বিশৃঙ্খলা, কলহ, হাতাহাতি, সর্বোপরি পদপিষ্ট হওয়ার আশঙ্কা। আমরা যেখানেই যাই শৃঙ্খলা বজায় রাখতে সর্বত্রই লাইন। গত শ্রাবণ মাসে শিবের মন্দিরে পুজো দিতে লাইনে দাঁড়িয়েছিলাম, আমার সামনে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল, বাচ্চা ছেলে বলা ভুল, কোলে নিয়ে তার মা দাঁড়িয়েছিলেন। হঠাৎ পেছন থেকে কিছু ভক্ত তাড়াতাড়ি দেবদর্শন করবে বলে এমন ঠেলল, আমি ওই শিশুর কোলের মায়ের ওপর গিয়ে পড়লাম। ভাগ্যিস মায়ের হাত ফসকে মাটিতে পড়ে যায়নি বাচ্চাটি, পড়ে গেলে কি না বিপদ হতে পারত। আমি টাল সামলাতে না পেরে নিজেকে খুব অপরাধী মনে করলাম। শিশুটির মাও বুঝেছিলেন ঘটনাটিতে আমার কোনো দোষ ছিল না। আমি সেদিন করজোড়ে সবাইকে মিনতি করেছিলাম, প্লিজ লাইনে আসুন, দেবালয়ে এসে বিভ্রাট সৃষ্টি করলে দেবতা যে অসন্তুষ্ট হবেন, লাইন ভেঙে আগে দেবতার কাছে পৌঁছানোর চেষ্টা করলে পুণ্যার্জনের ভাগ কখনোই যে বেশি হবে না, দেবদর্শনের জন্য অধৈর্য হলে পুণ্যার্জন হবে না, কারণ দেবতারা ধৈর্যের পরীক্ষা নেন। সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে মেসেজ করেছেন, নিজের একদম ব্যক্তিগত অভিজ্ঞতা, পুজো দিতে গিয়ে লাইন মেনটেন না করলে যে কিভাবে কতটা খারাপ পরিস্থিতি হতে পারে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবর আমাদের চোখের সামনে ভেসে ওঠে টেলিভিশনের পর্দায় বা খবরের কাগজে, যেখানে আমরা দেখি যে দেবতার মন্দিরে দর্শন করতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রচুর মানুষ আহত হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন, এমন ঘটনা যেন আর একটিও না ঘটে। আমরা যাতে এই যে অনুষ্ঠান করি, একটাই কথা, আমাদের লিসনাররা কত রকমের শেডস, তাদের এক্সপেকটেশনস, তাদের এক্সপিরিয়েন্স তারা কত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেন, আর এখান থেকে যারা শুনছেন, হাজার হাজার মানুষ এই মুহূর্তে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এখান থেকেও যদি আমরা একটু লেসন নিতে পারি, একটু শিখতে পারি, তাহলে বোধহয় অনেক দুর্যোগ, অনেক বিপর্যয় আমরা নিজেরাই এড়িয়ে যেতে পারবো এবং নিজেদেরকে ঠিকঠাকভাবে সুস্থ রাখতে পারবো, আমার পাশের মানুষটিকেও ভালো সুস্থ রাখতে পারবো। একটু নজর দিন নিজের দিকে।
0: সাজনাদি যেমনটা বললেন সত্যি কথাই, কিন্তু বিশেষ করে এই দেবতা দর্শনে গিয়ে লাইনে দাঁড়াতে গিয়ে মানুষ অধৈর্য হয়ে পড়েন এবং ওই অনেক সময় দড়ি ধরে সেখানে আটকে থাকা থাকে।

0: যে কোনো মানে ক্ষেত্রেই হতে পারে, সেটা পুনার ক্ষেত্রে সিদ্ধি সাই দর্শন হতে পারে কি উড়িষ্যার পুরীতে জগন্নাথ দর্শন হতে পারে। যারা এই সমস্ত লাইনে দাঁড়ান তারা অনেকেই জানেন যে যখন ওই একটা ব্যারিয়ার করা থাকে, যেই ব্যারিয়ারটা খুলে দেওয়া হয় বা যখন একেবারে মানে বিগ্রহের সামনে চলে আসছেন, সেই সময় হঠাৎ একটা পিছন থেকে হুড়োহুড়ি, সেই সময় হঠাৎ একটা লাইন ভেঙে কে আগে যাবেন তার একটা প্রচেষ্টা, এবং তাতে সত্যিই পদপিষ্ট হয়ে অনেক আহত শুধু নয় নিহতের ঘটনাও ঘটে। সুতরাং ওই যে আমরা সংবাদ সফরে কিন্তু চেষ্টা করি মানুষজনকে টুকটাক বিভিন্ন খবরের মাধ্যমে সচেতন করতে, আর আমাদের বন্ধুরা যারা আছেন তারাও কিন্তু তাদের মেসেজের মাধ্যমে সচেতন করতে চান।
1: ঘড়ির কাঁটা কিন্তু এগোচ্ছে দুর্বার গতিতে, 11:25 হয়ে গিয়েছে, আমরা চলে যাই পরের মেসেজে লাইন মেনে। রণজয় দাদাভাই এবং কৃষ্ণা দিদিভাই, বর্ষার ছোঁয়ায় জানালাম আন্তরিক শুভেচ্ছা। আহা, সংবাদ সফর না শুনলে অনেক কিছু অজানা থেকে যায়। বেশ তো, সংবাদ সফরের ভাণ্ডার থেকে যে মনি মুক্ত উপুর করে দেন আপনারা, তার থেকে আমরা অন্বেষণ করে নিজেদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করার চেষ্টা করি। শুধু লাইন দেওয়ার একটা কথা বলবো যে লাইনটা আজকাল ভীষণই কষ্টদায়ক। নিমন্ত্রণ বাড়িতে খেতে বসার জন্য প্যান্ডেলের বাইরে যে লাইন পড়ে, অনেক সময় নিমন্ত্রণ না খেয়ে চলে আসতে বাধ্য হই। নিজে যখন লাইনে দাঁড়াই তখন মনে হয় কতদিন যেন খাওয়া হয়নি, তাই লাইন ভেঙে চলে আসি। মাধাই দাস, বহর ঘোষপাড়া। এটা বেটার, এটা ভালো। মানে আমি কাউকে বিরক্ত করলাম না, মানে লাইন ভেঙে এগিয়ে গেলাম না, লাইন ভেঙে আমি রিটার্ন করলাম বা ফিরে গেলাম
0: বাড়িতে এসে মুড়ি খেলাম।
1: একদম, যাই হোক, মানে আমি যেরকম বললাম যে পুজোর সময় যেটা হয় মানে বিরাট লাইন দেখে রেস্টুরেন্ট থেকে আমলকি খেয়ে বাড়িতে ফিরে আসা, মানে ব্যাপারটা অনেকটা এইরকম, অন্যকে বিরক্ত না করলেই হলো, তাই না? আমরা চলে যাচ্ছি পরের মেসেজে। জন্ম থেকে মৃত্যু সব জায়গায় লাইন, ছোট থেকে শুনেছি এটাই নাকি আইন। ভালো লাইন মন্দ লাইন, লাইন সারা দুনিয়ায়, আমরা আজ হারিয়েছি ভালো লাইনের ঠিকানা। তিতু জানা চামড়াইল থেকে মেসেজ করেছেন, ছন্দে ছন্দে নিজের মনে।
0: আচ্ছা, কিন্তু অনেকে মেসেজ করছেন যারা এর আগে আমাদের অনুষ্ঠানে কখনো মেসেজ করেনি, একেবারে নতুন বন্ধু।
1: একদম,
0: আমরা অলওয়েজ অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা আসুন আমাদের অনুষ্ঠানে, আপনারা মেসেজের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হন, এবং এইটুকু শুধু মনে রাখবেন আপনার এই ছোট্ট মেসেজটা কিন্তু শুধু আপনি পাঠাচ্ছেন তা নয়, আর অনেক মানুষ কিন্তু তারা শুনছেন এবং অবশ্যই আমরাও সেখানে ঋদ্ধ হচ্ছি।
1: এইটাই কথা যে এই যে তুমি বললে না যে অনেক নতুন লিসনার আসছেন, আমাদের যেরকম পুরনো বহু সময়ের যারা লিসনার রয়েছেন আমাদের পাশে রয়েছেন, আমরা সবসময় চেষ্টা করবো আজকে জেনজি থেকে শুরু করে আলফা বা মিলেনিয়াল বা যারা লিসনার, যারা নতুন অনুষ্ঠান শুনতে চাইছেন আসছেন, তারা আসুন এবং তারা তাদের মতামত জানান আমাদের এই অনুষ্ঠানকে ঘিরে। আপনাদের মতামত জানান আমাদের পুরনো লিসনারদের সঙ্গে সঙ্গে আমাদের নতুন ইয়াং লিসনাররা, এবং তারা কি চাইছেন, কি বলছেন, কি ভাবছেন, অনুষ্ঠান নিয়ে আপনাদের কি মতামত, সব কিছু কিন্তু একদম নির্দ্বিধায় জানাতে পারেন আজ রাতে সংবাদ সফরে। পরের মেসেজে আসতেই পারি। নমস্কার দাদা দিদি, আমি সৌরভ মেটিয়া বুরুজ থেকে। বেশ, সৌরভ কি বলছে? ছোটবেলায় স্কুলে প্রার্থনা করার লাইন, পড়া না পারলে বেঞ্চে নীল ডাউন করে থাকার লাইন, মা বাবার কাছে মার খাবার লাইন, তবে এগুলো খুব মজাদার। কিন্তু এরপরে যে লাইনগুলো শুরু হয়, যেমন চাকরি পাওয়ার লাইন এবং চাকরি পেয়ে গেলে চাকরিকে বাঁচানোর জন্য লাইন, তারপর পেটকে বাঁচিয়ে রাখার তাগিদে লাইন, আর এটাই জীবনের লাইন। ধন্যবাদ, সত্যি মানে এত সুন্দর ভাবে
0: বললো। কিন্তু সেটা হচ্ছে যে ক্লাসের বাইরে নীল ডাউন হয়ে থাকার লাইন, ওই যে লাইনে কিন্তু থাকা সেটা বেশ মজাদার। কিন্তু বন্ধুরা, হয়তো
1: তুমি আজকে এসে মজাদার বলছো, সেই সময় কখনো মজাদার ছিল না,
0: লাগতো না। কিন্তু তাহলেও ওই যে ক্লাসের বাইরে নীল ডাউন হয়ে হয়তো একটু কষ্ট হচ্ছে, পাশ দিয়ে অন্য ক্লাসের লোক মানে ছেলেমেয়েরা যাচ্ছে, তারা হয়তো একটু মুচকি হাসছে, একটু অপমানজনক লাগছে, কিন্তু অনেকগুলো বন্ধুকে যখন বাইরে দাঁড় করিয়ে দিয়েছে, কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে, তখন কিন্তু টুকটাক কথা।
1: তোমার আজকে মাইক্রোফোনের সামনে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবকিছু করে এসে আমাদের এটা বলতে খুব ভালো লাগছে। সেই সময় যেটা হতো যে তখন তো শুধুমাত্র ধরো কম্পিউটারের পর্দায় গেম বা এই ব্যাপারটা তো তখনও সেভাবে ছিল না, এবং সেই জায়গায় মানে একদিকে পড়াশুনো এবং অন্যদিকে খেলাধুলো, এই দুটোকে যে ব্যালেন্স করা, এইটা একটা মারাত্মক ছিল। এবং তার জন্যই এই আফটার এফেক্টগুলো হতো স্কুলে গিয়ে, এবং সেটা যে আজকে আমরা হাসছি
0: ক্লাসের বাইরে
1: কতটা অসহনীয় ছিল।
0: নীল ডাউন দেওয়ার লাইনের স্মৃতিটা মনে করার জন্য কিন্তু করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
1: ছোট হলে কি প্রেস্টিজ থাকবে না?
0: একদম।
1: তাহলে ঠিক আছে, পরের মেসেজে আমরা আসতে পারি, কারণ ঘড়ি যেভাবে আমাদের চোখ রাঙাচ্ছে এবং আমাদের লিসনাররা যেভাবে পরের পর মেসেজ পাঠিয়ে যাচ্ছে

0: করছেন। আমারও খুব মানে ভয় লাগছে যে আমি সব মেসেজ পড়ে উঠতে পারবো কি না। আমিও ঝড়ের গতিতে আমরা চেষ্টা করছি কৃষ্ণা এবং রণজয়। 10:30 ঠিক বাজলো এই মুহূর্তে ঘড়ির কাঁটায়, 11:30:06 পরের মেসেজে। এখনকার নতুন লাইন ব্যাংকে ডিবিটি লিঙ্কের লাইন, পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে বেনিফিশিয়ারি সেই সমস্ত প্রকল্পগুলো স্ট্যাটাস চেক করার লাইন বা প্রকল্প তৈরি করবার লাইন, আধার কার্ডের জন্য লাইন, অনলাইন ফর্ম ফিল আপের জন্য লাইন এবং বিদ্যুতের লাইন, এই সব কিছু লাইন নিয়েই আমরা লাইনে আছি। বিশ্বজিৎ মাইতি ঘাটাল থেকে মেসেজ করেছেন। পরের মেসেজে সরাসরি, ছোটবেলায় স্কুলের স্বাধীনতা দিবসের দিনে সকাল সকাল প্রভাত ফেরির লাইন ভীষণ মনে পড়ে। একটু বেলাইন হলেই শিক্ষক মহাশয়ের লাল চক্ষু। উত্তম কুমার হাইত লক্ষ্মীপুর পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেসেজ করেছেন। দেখো আমরা কিন্তু সেই ছোটবেলার মানে যে নস্টালজিয়া, যে স্মৃতি, সেই ভালো লাগা এবং সেখানে যে একটা ভয়ের যে বাতাবরণ ছিল সেটা তোমার আমার কথা থেকে নয়, আমাদের লিসনারদের কথায় উঠে আসছে। আমরা হয়তো সেই জায়গাটায় আমরা হয়তো আমরা মনের মধ্যে টোকা দিতে পেরেছি, তাই নয়?
1: ওই যে সেই লাইনে দাঁড়ানো এবং ওই শিক্ষকের রক্তচক্ষু এবং ওই একটা মানে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, সেই জন্য লাইনে দাঁড়াতে হবে। উত্তম বাবু আপনাকে অনেক ধন্যবাদ সেই সময়টাকে একটু ফিরিয়ে দেওয়ার জন্য।
2: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: আসলে অনেক সময় দেখা যায় যে আমরা এখন তো অনলাইন ডিজিটাল পেমেন্ট হওয়াতে অনেক ক্ষেত্রেই আমাদের ক্যাশটা কম ইউজ করতে হয়, ক্যাশ টাকাটা কম ইউজ করতে হয়, কিন্তু যেটা হয় আর কি, বিশেষত খুচরোর ক্ষেত্রে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নোটের যা অবস্থা, সেই অবস্থায় বেশিরভাগ সময় আমরা দেখেছি যে ক্রেতা বিক্রেতার মধ্যে নানান রকমের একটা তরজা লেগেই থাকে। এই তরজা দূর করতে এবারে কিন্তু একটা নতুন বিষয় আসতে চলেছে আমাদের দেশ ভারতবর্ষে, যদিও বিদেশের ফরেন যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোতে চালু রয়েছে, কিন্তু একদম আমাদের দেশে নতুন পলিমার নোট বা সহজ কথায় প্লাস্টিক নোট আসতে চলেছে। আগামী অর্থবর্ষের গোড়াতেই বাজারে চলে আসতে পারে তেমন সম্ভাবনা রয়েছে, এবং সেই জায়গায় আমরা যেটা জানতে পাচ্ছি এখনও পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা তিনি জানিয়েছেন বর্তমানে পাইলট প্রকল্পের কাজ চলছে এই বিষয়ে, পলিমার বা প্লাস্টিক নোটের বিষয়টা, এবং এই এক্সপেরিমেন্টের ফলে কি হয় তার উপর এই প্রকল্পের পরিধি বিস্তারের সিদ্ধান্ত নির্ভর করবে বলে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন। তবে যেটা জানা যাচ্ছে আরবিআই সূত্র মারফত, যে সব কিছু যদি এই পরিকল্পনা ঠিকঠাকভাবে চলে তাহলে আগামী অর্থবর্ষের শুরুতেই অর্থাৎ আগামী এপ্রিল মাস নাগাদই এই পলিমার বা প্লাস্টিক নোট প্রচলন করার লক্ষ্য রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। আরবিআইকে সরকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য 10 টাকা, 20 টাকা, 100 কোটি করে মোট 200 কোটি পলিমার নোট ছাপানোর অনুমোদন দিয়েছে। বর্তমানে কাগজের নোট সম্পূর্ণভাবে বদলে ফেলার কোনো প্রস্তাব নেই। প্লাস্টিক এবং কাগজ এই দুই ধরনের নোটই বৈধ মুদ্রা হিসেবে প্রচলিত থাকবে। আরবিআইয়ের গভর্নর তিনি জানিয়েছেন প্লাস্টিক নোট চালুর মূলত দুটো উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে নোটের স্থায়িত্ব বৃদ্ধি করা, অর্থাৎ দীর্ঘ সময় ধরে এই নোটটি চলবে বাজারে। স্বল্প আর্থিক মূল্যের এই নোটগুলোর দৈনন্দিন ব্যবহার সবচেয়ে বেশি, ফলে কাগজের তৈরি নোটগুলোর আয়ু অনেকটাই কম হয়। কিন্তু বিভিন্ন দেশে, ফরেন কান্ট্রিগুলোতে 30 বছরের বেশি সময় ধরে এই প্লাস্টিক নোটের ব্যবহার চলছে। সেখানে দেখা গিয়েছে এরকম নোটের আয়ু বেশি কাগজের নোটের তুলনায় কতটা জানেন? 4 গুণ বেশি। এবং দ্বিতীয় যে উদ্দেশ্য সেটা হচ্ছে অর্থনীতির চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি আমাদের সক্ষমতাও বৃদ্ধি করবে। আর এই উদ্দেশ্যগুলো নিয়েই আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে প্লাস্টিক বা পলিমার নোটের পরীক্ষামূলকভাবে কাজ করবার জন্য, এবং আগামী অর্থবর্ষ থেকেই বাজারে আসতে চলেছে প্লাস্টিক নোট।
1: চলুন একটু খেলার দুনিয়ায় যাই। বিশ্বকাপ জয়ের দিন নয়, বরং ইংল্যান্ডকে হারানোর দিনকেই জাতীয় ফুটবল দল হিসেবে বেছে নিল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে প্রতি বছর 15ই জুলাই জাতীয় ফুটবল দল দিবস পালন করা হবে। সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে 2026 বিশ্বকাপের স্মরণীয় সেমিফাইনাল এবং ফকল্যান্ড দ্বীপ নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন। এখনো পর্যন্ত আর্জেন্টিনা 3 বার বিশ্বকাপ জিতেছে, কিন্তু না, বিশ্বজয়ের দিন কিন্তু নয়। গত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারানোর দিনটিকেই বেছে নিয়েছে AFA। সেই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা, এনজো ফার্নান্ডেজ এবং লাউতারো মার্টিনেজের গোলে তারা ঘুরে দাঁড়িয়েছিল এই লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। অবিশ্বাস্যই জয়ের ফলে ফাইনালে ওঠে আর্জেন্টিনা, উৎসবের ঢেউ নেমে আসে দেশ জুড়ে। AFA তাদের বিবৃতিতে বলেছে যে 2026 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আলবি সেলেসেন্তের ঐতিহাসিক এবং স্মরণীয় জয়কে স্মরণ করতেই 15ই জুলাই দিনটি বেছে নেওয়া হয়েছে। 1 গোলে পিছিয়ে থাকা অবস্থায় এনজো ফার্নান্ডেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ম্যাচ ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। সেই জয়ে গোটা দেশ উল্লাসের রাস্তায় নেমে আসে। তবে হ্যাঁ, এই ম্যাচের গুরুত্ব কিন্তু শুধুমাত্র ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইংল্যান্ডকে হারানোর পর মাঠেই ফুটবলাররা একটা ব্যানার তুলে ধরেন যাতে লেখা ছিল ফকল্যান্ড আমাদেরই। তাহলে 15ই জুলাই এই দিনটিকেই AFA বেছে নিল তাদের, ওই যে বললাম একটু আগে, জাতীয় ফুটবল দিবস হিসেবে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু আমরা এই মানে ফকল্যান্ডের গল্পটা, যে কেন তারা এই দিনটিকে ফুটবল জাতীয় ফুটবল দল হিসেবে, দল দিবস হিসেবে নিল, কারণ হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আর্জেন্টিনার উপকূল থেকে প্রায় 500-600 কিলোমিটার দূরে অবস্থিত এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, এটি স্বশাসিত, কিন্তু 1833 সাল থেকে সেটি ব্রিটেনের নিয়ন্ত্রণে। আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে দ্বীপগুলি তাদের ভূখণ্ডের অংশ। এই বিরোধকে কেন্দ্র করে 1982 সালে বুয়েনস আইরেস কড়া পদক্ষেপ করে। আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট লিওপোল্ড গালতিয়েরির নির্দেশে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে হামলা চালায় আর্জেন্টাইন সেনা। এর জবাবে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার দক্ষিণ আটলান্টিকে যুদ্ধ জাহাজ, বিমান এবং সেনা পাঠান। টানা 74 দিনের যুদ্ধের পর অবশেষে আর্জেন্টিনা আত্মসমর্পণ করে, ফকল্যান্ড ব্রিটেনের হাতেই থাকে। ভয়াবহ এই যুদ্ধে প্রায় 650 জন আর্জেন্টাইন এবং 255 জন ব্রিটিশ সৈন্যের মৃত্যু হয়। 4.5 দশক পরে এসেও সেই যুদ্ধের আঁচ এসে পড়ে বিশ্বকাপের সেমিফাইনালেও, যেদিন ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা বাজিমাত করেছিল। এবার সেই 15 জুলাইকে প্রতি বছর ফুটবল দিবস হিসেবে পালন করবে আর্জেন্টিনা।
0: আমাদের আজকে জানিয়ে আমরা কথা বলছি, লাইনে আসুন, হাতে খুব বেশি সময় নেই, যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজে আসেননি তাদের চটপট আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। খুব কম সময় হাতে রয়েছে, সুযোগ দিচ্ছি এই গানের পরে চলে আসুন যারা এখনও আসেননি।

0: দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং আমাদের মেসেজে আমরা সরাসরি চলে যাই। গোপাল সিনহা লিখছেন বসুনগর মধ্যমগ্রাম থেকে, প্রিয় সংবাদ সফর আজকের বিষয়ে প্লিজ লাইনে আসুন, বিষয়টি সত্যি অভিনব, সময় উপযোগী এবং আজকের দিনে প্রাসঙ্গিক। মানুষের জীবনে ছোটবেলা থেকে বড়বেলায় এসেও লাইন আর জন্মের পর থেকে লাইনের শুরু, জীবনের শেষ দিনে এসেও সেই লাইনের সমাপ্তি। কোনো লাইনে দাঁড়িয়ে থাকার আনন্দই আলাদা, যেমন ছোটবেলায় স্কুলের প্রার্থনার সঙ্গীতের লাইন, পুজোতে ঠাকুর দেখার লাইন, যদিও এটি আবার অনেকের কাছে বিরক্তিকর। এছাড়া লাইনে দাঁড়িয়ে থাকার সাক্ষী হয়ে তো অনেক ক্ষেত্রেই রয়েছি, রেশন দোকান, কেরোসিন তেলের লাইন, সিনেমা হলের লাইন, ব্যাংকের লাইন, দূরপাল্লার লোকাল ট্রেনের টিকিট কাটার লাইন, নিমন্ত্রিত অনুষ্ঠান বাড়িতে এখন আবার লাইন পড়ে, আর কোনো জায়গায় না লাইন নেই। তবে সেই লাইনের মধ্যে কোনোটায় মনের ভালো লাগা আবার কোনোটায় খারাপ লাগা তো রয়েছে। তবে এখন এই আধুনিক প্রযুক্তির ও অনলাইনের দুনিয়ায় অনেক লাইন এখন এড়ানো যেতেই পারে। বেশ বেশ, অনলাইনের প্রযুক্তির যে সুবিধা সেই সুবিধাটাকে এনেছেন গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে তার নিজের লেখনীতে। আজকের অনুষ্ঠানের একদম শেষ মেসেজে আমরা চলে আসতে পারি। ছেলেবেলায় শ্রেণীকক্ষে লাইনে দাঁড়িয়ে প্রার্থনা, সবার আগে মনে পড়ল, দিচ্ছি তারই বর্ণনা। জামা টানা, কেশ টানা, চলতো লাইনের মাঝে, অচেনা এক অদ্ভুত মজায় অন্তরের প্রদীপ চলতো সাঁঝে। কলেজ ভর্তির প্রথম দিনে লাইনের মনোরম সব ঘটনা রঙিন স্বপ্নের হাতছানি দিত, বান্ধবী হতো চেনা। উৎসবের দিনে লাইনে দাঁড়িয়ে কিনছে যারা রেডমিট, অহংকারী মুখগুলো সব দেখায় বড্ড ফিট। করোনাকালে লাইনে দেখেছি অসহায় মানুষের কান্না, অন্ন যোগানে হয়েছে তাদের সেই দিনের রান্না। লাইনে দাঁড়িয়ে বিক্ষোভের ঢল দেখেছি শহরের রাজপথে, বাধা পেয়ে ধরাশায়ী হয়েছে আবার সাথে সাথে। প্রয়োজনে অপ্রয়োজনে দিচ্ছে লাইন নানান সব নির্দেশে, বয়স্ক মানুষ জ্ঞান হারায় দেখেছি অবশেষে। দুস্থ রোগীর ক্রন্দনে ভাসে লাইন ভরা হসপিটালে, কজনই বা তার খবর রাখে, ভুগছে তারা তিলে তিলে। প্রিয় মানুষটির শেষ যাত্রায় দিচ্ছে যখন পাড়ি, লাইন তাকেও ভালোবাসে, যায় না তাকেও ছাড়ি। জীবনের প্রথম থেকে অন্তিম লগ্নে নিয়মটাকে মানুন, জনজোয়ারের বিপুল স্রোতে প্লিজ প্লিজ লাইনে আসুন। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, 153 থেকে মেসেজ করেছেন।
1: আজকে যারা আমাদের মেসেজ করেছেন, আচ্ছা বলুন দেখি একটা কথা, আপনাদের মনে হয় না যখন আপনি লাইনে দাঁড়াচ্ছেন তখন সেই লাইনের যদি শেষ মানুষটি আপনি হন তখন মনে হয় উফ, আর যখন সেই লাইনের পরে, আপনার পরে আরও বেশ কিছুটা লাইনটা এগিয়ে গেল, আরও অনেক মানুষ সেই লাইনে এসে দাঁড়ালো, তখন যেন একটা কীরকম ফিলিং হয়, মনে হয় আহ, মানে আমি অনেকগুলো মানুষের আগে রয়েছি, অনেকগুলো মানুষের পিছন থেকে যখন অনেকগুলো মানুষের আগে চলে যাওয়া যায় কি, সেই লাইনেও ফিলিংসটা একটু বদলে যায় না?

0: লাইন মানে নিয়ম অনুবর্তিতা, লাইন মানে ডিসিপ্লিন। এটা যেমন আমরা সকলে জানি, ঠিক সেরকমই লাইন মানে বিরক্তি, এটাও আমরা অনেকে জানি। এবং সেই জন্যই বোধহয় লাইন ভাঙার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে। কে একটা ভিআইপি লাইন করে এগিয়ে যেতে পারে, এবং সেখানে ওই লাইনের মধ্যেও আবার ভিআইপি মানুষজন কারা, তারা পাশ কাটিয়ে কোনো রকম লাইন ছাড়াই একেবারে গন্তব্যে পৌঁছে যান, সেগুলো বোধ হয় কোনো কোনো ক্ষেত্রে রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
1: যাই হোক, আমরা কিন্তু আমাদের যারা লিসনার রয়েছেন তাদের কখনোই বঞ্চিত করতে চাই না, তাই শেষ মেসেজ বলেও শেষ মেসেজ হলো না। এবারে যে মেসেজটা পড়ছি অবশ্যই সেটি শেষ মেসেজ। কৃষ্ণা রণজয়কে থ্যাংক ইউ। জন্ম থেকে মৃত্যু অবধি সম্পূর্ণ জীবনটাই তো লাইন, এই লাইনে তো সবাইকেই আসতেই হবে। সুবীর সেন দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে মেসেজ করেছেন। এবং সেই সঙ্গে আজকে আমাদের অনুষ্ঠানে যারা মেসেজ করেছেন লাইনে আসুন, আপনারা সকলেই জানেন, জানি আজকে আমরা কথা বলেছি আপনাদের সঙ্গে, এবং সেখানে আমাদের বোধহয় আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। আমাদের যারা লিসনার রয়েছেন তারা ভরিয়ে দিয়েছেন এই লাইনে আসুন, লাইনে দাঁড়ানো বা লাইনটা কতটা দরকার, প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়, ছোট থেকে বড় পর্যন্ত এবং জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, অন্তিম লগ্ন পর্যন্ত এই লাইনের মাধুর্য বলুন, গুরুত্ব বলুন, তাৎপর্য বলুন, আমাদের লিসনাররা যে ভাষায় ব্যক্ত করেছেন সেটাই বোধহয় রিফ্লেক্টেড সম্পূর্ণভাবে আলাদা করে বোধহয় কৃষ্ণার অনুযায়ী কিছুই বলার থাকে না, তাই তো?
0: একদমই তাই। আমরা যখন অনুষ্ঠান শেষ করি, আমি বলি না প্রত্যেকবারের অনুষ্ঠান শেষ করি যখন আমরা, তখন আমি এবং রণজয় স্টুডিও থেকে বেরোনোর সময় অন্য একটা আলোচনা, যে আলোচনা নিয়ে আমরা স্টুডিওতে ঢুকি, যে আজকে এই বিষয়টা রাখা যেতে পারে, স্টুডিও থেকে বেরোনোর সময় মনে হয় আরে এরকম ব্যাপারটা এত দূর পর্যন্ত ভাবা যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রোতা বন্ধুদের।
1: সত্যি, তাহলে যাদের লেখায় মেসেজে পরিপূর্ণ হলো আজকের লাইনে আসুন, তারা কারা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, নাম তো বলেছি যখন তাদের মেসেজ পড়েছি। অনুষ্ঠানের শেষ বেলায় প্রত্যেক বৃহস্পতিবারের মতো অবশ্যই তাদের নাম আরও একবার। শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, সোমনাথ সাউ এগরা পূর্ব মেদিনীপুর থেকে, হুমায়ুন বরিশাল বাংলাদেশ থেকে, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দী থেকে, সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, তিতু জানা চামড়াইল থেকে, সৌরভ মেসেজ করেছেন মেটিয়াবুরুজ থেকে, বিশ্বজিৎ মাইতি ঘাটাল থেকে, উত্তম কুমার হাইত মেসেজ করেছেন পাথর প্রতিমা লক্ষ্মীপুর থেকে, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে, গোপাল সিনহা বসুনগর মধ্যগ্রাম থেকে, এবং শেষ মেসেজ সুবীর সেন দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে মেসেজ করেছেন। দেখতে দেখতে ঘড়িতে সময় বলছে, আজকের মতো আজ রাতে সংবাদ সফর থেকে বিদায় দিতে হবে কৃষ্ণা এবং রণজয়কে। একটাই কথা বলবো একদম শেষ মুহূর্তে, লাইন আছে, লাইন থাকবে, লাইন চলবে, কিন্তু লাইনে অযথা ধাক্কাধাক্কি করবেন না। ধাক্কাধাক্কি হলেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, সেখানে আপনারও আঘাত আসতে পারে বা আপনার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তার উপরেও আঘাত আসতে পারে। তাই লাইন মানুন, লাইনেই চলুন,
0: প্লিজ লাইনে আসুন।
1: এটুকু বলেই আজকের মতো অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। অনুষ্ঠানের সম্পর্কে আপনাদের যাবতীয় মতামত সব কিছু নির্দ্বিধায় আপনারা জানাতে পারেন যে মাধ্যমগুলোতে আপনারা জানান নিয়মিতভাবে। আপনাদের এই পরামর্শ, এই মতামত কিন্তু আমাদের কাছে, কৃষ্ণা এবং রণজয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের অনুষ্ঠানের জন্য। এটা সব সময়ের জন্য মনে রাখবেন, সকলে মনে রাখবেন যারা 107 FM রেনবয় শুনেছেন বা প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে শুনলেন আজ রাতে সংবাদ সফরে। ইমনের এই গানের রেশ নিয়ে আজকের মতো বিদায়, কৃষ্ণা রণজয়।
0: শুভরাত্রি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ডাবল নাইন জিরো থ্রি সিক্স ফাইভ ট্রিপল নাইন টু নাম্বারটা তো জানোই তুমি, আর সঙ্গে রয়েছি মহুল, শুনতে কি চাও এ তোমার সঙ্গে। তুমি জানিয়ে দিচ্ছ এই নাম্বারে মেসেজ করে কোন গানটা তোমার শুনতে ইচ্ছে করছে, আর সেই গানটা যদি কাউকে ডেডিকেট করতে চাও তাহলে তারও নাম জানিয়ে দিতে পারো। নাম্বারটা আরও একবার বলবো, আচ্ছা, ডাবল নাইন জিরো থ্রি সিক্স ফাইভ ট্রিপল নাইন টু। যতক্ষণ তুমি মেসেজ করছো তোমার কানে থাক ফিউশনের এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: গোলপাড়া থেকে আজকে প্রথম মেসেজ করেছে সুজল। ও শুনতে চেয়েছে যদি তোর ডাক শুনে কেউ না আসে, যে কোনো শিল্পীর গলায় তাই রইল, ক্রস উইন্সের যদি তোর ডাক শুনে কেউ। আর তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903653992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: টালিগঞ্জ থেকে মেসেজ করেছে অমৃতা, শুনতে চাইছে হাফ গার্লফ্রেন্ডের সাউন্ডট্র্যাক থেকে ফির ভি তুমকো চাহুঙ্গা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: মধ্যমগ্রাম থেকে মেসেজ করেছেন ভুলু সাহা, শুনতে চেয়েছেন অর্ঘ্য সেনের গলায় যে কোনো একটি গান, তাই অর্ঘ্য সেনের গলায় এই বৃষ্টির মরশুমে থাকলো বৃষ্টিমাখা গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: নর্থ চব্বিশ পরগনা থেকে সুবীর সেন।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানের জন্য রিকোয়েস্ট জানিয়েছেন উল্টোডাঙ্গা থেকে সদানন্দ। আর তুমি যদি তোমার পছন্দের গান শুনতে চাও তাহলে চটপট জানাও মহুলকে 9903655992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: বেলতলা রোড থেকে মেসেজ করেছেন রমা দত্ত, শুনতে চেয়েছেন রেহানা হ্যায় তেরে দিল মে সাউন্ড ট্র্যাক থেকে কেকের গলায় সচ কহ রহা হ্যায় ইয়ে দিওয়ানা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: 12:32 মেসেজ করেছে কৌশমিতা, শুনতে চেয়েছে রূপঙ্কর বাগচির গলায় এই গানটা.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: মৌসুমী সরকার মেসেজ করেছে, শুনতে চেয়েছে শেফের সাউন্ডট্র্যাক থেকে আরমান মালিকের গলায় তেরে মেরে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ভবানীপুর থেকে মেসেজ করেছেন শ্যামল গাঙ্গুলী, শুনতে চেয়েছেন শুভমিতার গলায় এই গানটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের মেসেজ করেছে সঞ্চিতা, শুনতে চেয়েছে রকস্টার সাউন্ডট্র্যাক থেকে মোহিত চৌহান আর জাভেদ আলী এ আর রহমানের গলায় কুন ফায়া কুন।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানের রিকোয়েস্ট করেছে জয়নগর।

চকমানিক বাওয়ালি থেকে পরের গানের রিকোয়েস্ট করেছেন, তাপস মাইতি শুনতে চেয়েছেন লালকুঠি থেকে যে কোনো একটা গান, তাই আশা ভোসলের গলায় রইল এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: ঢাকুরিয়া থেকে সৌভিক সরকার মেসেজ করেছে, শুনতে চেয়েছে দুশনের সাউন্ডট্র্যাক থেকে চিঠি না কই সন্দেশ, জগজিৎ সিং এর গলায়। আর এই গানটার সঙ্গে সঙ্গে আজকের মতো শুনতে কি চাও শেষ হয়ে যাবে। তবে তুমি কিন্তু কোথাও যেও না, কারণ তোমার সঙ্গে আবারও আমার কথা হবে ঠিক রাত দুটোর সময় আপকে লিয়েতে। এতক্ষণ সঙ্গে ছিলাম মহুল, আবারও তোমার সঙ্গে রাত দুটো থেকে থাকবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়িতে সময় 1:04। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমে শুনবেন সেতার বাদন, সাজগিরির আগে পরিবেশনায় পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন সেতার বাদন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায় সাজগিরির আগে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: এখন শুনবেন সুররঞ্জনীতে সন্তুর বাদন পরিবেশনায় সন্দীপ চট্টোপাধ্যায় চন্দ্রকোষ রাগে।

0: এতক্ষণ সুররঞ্জনীতে আপনি শুনলেন সন্তুর বাদন, চন্দ্রকোষ রাগে পরিবেশনায় ছিলেন সন্দীপ চট্টোপাধ্যায়। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়িতে সময় রাত 2:02। তুমি রয়েছো আপকে লিয়েতে, সঙ্গে রয়েছি মহুল। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে নিয়ম মেনেই, আর কেন জানি না বৃষ্টি পড়লেই আমার এই সিনেমাটার এই গানটার কথা ভীষণ মনে পড়ে। ব্যাকগ্রাউন্ডে অলরেডি মিউজিকটা বাজছে, শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো তাহলে বলে দিই, জাহের থেকে আতিফ আসলামের কলায় ও লম্হে। শুনতে থাকো, ফিরে আসি গানের ওপারে তোমায় সঙ্গে নিয়ে আপকে লিয়েতে।

পলক মুচ্ছল অমিত মিশ্রর গলায়। এতক্ষণ তুমি শুনছিলে নয়না বাবরে, আর এরপর খোয়ালার সাউন্ড ট্র্যাক থেকে স্বানন্দ কিরকিরে, শাহেদ মালিয়া আর শ্রীশার গলায় শখ।

Bandish Bandits Season 12 on Rakhtake Nirmohiya.

জুবিন নটিয়াল আর দিব্যানী ভানুশালীর গলায় সাইফার থেকে এতক্ষণ শুনছিলে আগাজ, আর এরপর এক টুকরা ধূপ রাঘব চৈতন্যের গলায় থপ্পরের সাউন্ড ট্র্যাক থেকে।

আপকিলিয়ের প্রথম ঘন্টার শেষ দুটো গান তোমার জন্য থাকছে। প্রথম গান বিনিয়ান ফ্যামিলি সাউন্ডট্র্যাক থেকে বিশাল মিশ্রের গলায় জিন্দেগি, আর তারপর গেম চেঞ্জারের সাউন্ডট্র্যাক থেকে কার্তিক আর শ্রেয়া ঘোষালের গলায় থাকছে জানা হ্যায় ডান্সা। শুনতে থাকো, আর এই দুটো গানের পরেও কিন্তু থাকছে আরও এক ঘন্টা জুড়ে আপকিলিয়ে। আর বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিও এন্ডে থাকছে উজ্জ্বল।

সোল এফএম থেকে কিশোর কুমার এবং মান্নাতে পরের গান।

পরগন মিস্টার ইন্ডিয়া থেকে কিশোর কুমার এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবো। আপনাদের সঙ্গে রয়েছে আমি উজ্জ্বল।

পরের গান। হাম দিল দিয়ে চুকা সনম ফিল্ম থেকে কবিতা কৃষ্ণ এবং অন্যান্যদের কথা।

পরপর দুটি গান, এরপর শুনব অরিজিৎ সিং এবং জনিতা গান্ধীর কণ্ঠে। প্রথম গান রকি ওর রনি কি প্রেম কাহানি।

0: 4월에 근한 브라마스피
1: प्यार से खूबसूरत कुछ भी नहीं है इस दुनिया में।

অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে ভোর চারটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে খেয়াল আহির ভৈরব রাগে শিল্পী কুহু গাঙ্গুলি, তবলায় অরুণাভু মুখার্জি এবং হারমোনিয়ামে রতন নট্ট। রাগ আহির ভৈরব।

আহির ভৈরব রাগে খেয়াল শুনলাম, শিল্পী ছিলেন কুহু গাঙ্গুলি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শরৎবাদন রাগ ভাটিয়ার, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, তবলায় প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার।

এতক্ষণ ভাটিয়ার রাগে শরৎপাদন শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত সুররঞ্জন। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি থাকব উজ্জ্বল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 7ই আগস্ট, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 নম্বরে, 9903653992 এই নম্বরে। আজ রবীন্দ্রনাথের গানে গানে সাজিয়েছি চিরন্তনী, কারণ আগামীকালই তো 22শে শ্রাবণ।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা কুস্যাত যেন মনে আসে। কনক চাপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখনক পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর গান এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই মোর শেষ পরিচয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: দোহাই ডাক্তার, আর যাই করো অপারেশনের কথা বলুন না, কাতরস্বরে বললেন রবীন্দ্রনাথ। বিধান রায় একটু যেন বিরক্তই হলেন, তবু যথাসম্ভব গলাটা মিষ্টি করে বললেন, কেন এরকম ছেলে মানুষই করছেন বলুন তো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তখন পই পই করে বারণ করলাম শুনলেন না, কালিম্পং যাবার পরই কীরকম বাড়াবাড়ি হলো দেখলেন তো। অভিমানী রোগী মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। ধন্বন্তরী চিকিৎসক এবার হেসেই ফেললেন, না আপনি দেখছি রেগে গেছেন। আচ্ছা, আপনার এর আগে অপারেশন হয়নি?
2: হয়েছে, লন্ডনে পাইলসের জন্যে প্রায় 28-29 বছর আগে।
1: তারপর কেমন ছিলেন, ভালো না?
2: তা অবশ্য, একেবারে ভালো না হলেও 90% তো বটেই।
1: তাহলে
2: মনটা মানছে না যে, বুঝতে পারছি তোমাদের যুক্তি, আমি বুঝতে পারছি পরপারের ডাক এসে গেছে, তাই চাইছি আমার এই শরীরটা যথাসম্ভব নিটোলভাবে তেনার হাতে সমর্পণ করতে।
1: না না, এরকম বলছেন কেন, প্রস্টেটটা বড় হয়ে গিয়ে ঝামেলা করছে, শরীরে ইউরিয়া বেড়ে যাচ্ছে, সিক্সেস্টমি করে দিলেই ঝামেলা চুকে যায়, বিধান রায় আশ্বাস দিলেন।
2: ও বাবা, কি অপারেশন, এ তো বড্ড খটোমটো নাম।
1: মানে হলো ইউরিনারি সিস্টেমের বাইপাস, ইউরিনটা আর আটকাবে না।
2: তাই বলো, যার ভালো নাম জ্যোতিষ আর্নব, তারই ডাকনাম জ্যোতি।
1: আজ তাহলে উঠি, বিধান রায় উঠে পড়লেন। হ্যাঁ, শান্তিনিকেতনে যেতে চান শুনলাম, যান ঘুরে আসুন, তারপর একটা সেলুন কার বুক করে চটপট জোড়াসাঁকো চলে আসুন, দেরি করবেন না।
2: আর দেরি, মরার জন্যে আমার তর সইছে না,
1: অস্ফুট স্বরে বললেন রবীন্দ্রনাথ। কিছু বললেন নাকি? বিধান রায় আবার ঘুরে দাঁড়ালেন।
2: না না, কিছু না, তুমি সাবধানে যাও।
1: শান্তিনিকেতন ফিরেও একই সমস্যা, রবীন্দ্রনাথ একদিন বলেই ফেললেন, রথীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ছেলে, একদিন বললেন, বাবা মশাই অপারেশনটা করিয়ে নিন, সবাই বলছে।
2: ধুর, তোমাদের সবারই ওই এক কথা, আমার শরীরটা ফুটোফাটা না করে কারো শান্তি নেই দেখছি।
1: রবীন্দ্রনাথ পাশ ফিরে শুলেন, বড্ড হতাশ লাগছে। বহুদিন আগে কান ভনভনানির জন্য ইউনানি ওষুধ খেয়েছিলেন, তাতে রোগ সেরেছিল, কিন্তু বড্ড ডিপ্রেশন হয়েছিল, অ্যালোপ্যাথির নাম শুনলেই সেরকম ডিপ্রেশন যেন ফিরে ফিরে আসছে, আর এই কাটা ছেঁড়ার কথা ভাবলেই কবির হাত পা যেন ঠান্ডা হয়ে আসে, তিনি নিজেই বুঝতে পারছেন তার যাবার সময় এগিয়ে আসছে, একসময় কত অত্যাচারই না করেছেন এই শরীরের ওপর, রোদে পুড়েছেন, জলে ভিজেছেন, কিচ্ছু হয়নি, আর এখন
2: এত যত্নের মধ্যে থেকেও।
1: দূরে আলোর একটা ঝলকানি না, তার মধ্যে দিয়ে একটা মানুষের অবয়ব ফুটে উঠছে না, তবে কি ডাক এসে গেল, ধর্মর করে উঠে বসলেন রবীন্দ্রনাথ।
2: ও হরি, স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। এই কে আছো, একটা খাতা পেন নিয়ে এসো তো।
1: ছুটে এলেন রানী। এই যে গুরুদেব, বলুন কাকে কি চিঠি লিখতে হবে?
2: না, একটা গান
1: লেখো তো।
2: ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে।

কি সুন্দর গান গুরুদেব, আর কি মিষ্টি সুরটা, ভালো হয়েছে না? ছেলে মানুষের মতো বলে উঠলেন রবীন্দ্রনাথ। তাহলে এখনো ফুরোয়নি, নিজের মনেই বিড়বিড় করলেন। পরের দিন আবার ডাক, একটা ছড়া লেখার জন্যে। বলুন গুরুদেব, লেখো। গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল, পাকরাশিদের কাঁকড়া ডোবায় মাকড়সাদের হরতাল, পয়লা ভাদর পাগলা বাঁদর লেজখানা যায় ছিঁড়ে, পালতে মাদার শেরেস্তাদার কুটছে নতুন চিঁড়ে, কলেজ পাড়ায় শেয়াল তারায় অন্ধকলুর গিন্নি

0: কে ছোঁড়া চটকিয়ে খায় সত্য পীরের সিন্নি।
1: বেশ কয়েকটা দিন কেটে গেল, জীবনের শেষ পৌষ মেলা চলে গেল। এবারই প্রথম পৌষ উৎসবের প্রার্থনায় অংশ নিতে পারলেন না গুরুদেব। বড্ড মন খারাপ লাগছিল, বাপ পিতামহর ঐতিহ্য এবারই তাতে ফাঁকি পড়ে গেল। কি করে যাবেন, প্রায় রোজই জ্বর আসে। কবিরাজ মশাই বলেছেন ভালো করে দেবেন, সেই ভরসাতেই শান্তিনিকেতন ছাড়ছেন না। কেটে গেল জীবনের শেষ 25শে বৈশাখও। মাঝে মাঝে বেশ ভালো লাগে, শরীরটা পুরনো দিনের মতোই তরতাজা লাগে। তারপর যে কে সেই, এরই মধ্যে চলেছে কবিতা লেখা, গান লেখা। কি করে যে পারেন সবাই অবাক হয়, রবীন্দ্রনাথ কি করে বোঝাবেন? তিনি তো অক্ষরগুলোকে যেন চোখের সামনে দেখতে পান। কি মসৃণ ভাবেই না তারা একে অপরের ঘাড়ে চড়ে বসে, কবিতা গান হয়ে ওঠে। কিন্তু কয়েকদিন পরে তাও যেন বন্ধ হয়ে গেল, আর শান্তিনিকেতনে রাখাটা তাকে খুব ঝুঁকির হয়ে যাবে, সবাই এখন বুঝতে পারছে। প্রশান্তচন্দ্র মহালানবিশ তাগাদা করতে থাকলেন, অগত্যা কবিও মত দিলেন। ওদিকে বিধানরায়ও ভীষণ রাগারাগি করছেন। দিন ঠিক হল 9ই শ্রাবণ, জুলাই মাসের 25 তারিখ। শান্তিনিকেতন থেকে শেষ যাত্রা শুরু করলেন রবীন্দ্রনাথ। সেই কবে বাবার হাত ধরে ছোট্ট রবির এখানে আসা, খুবই নিশ্চিত আর কোনো তিনি দেখতে পাবেন না এই তাল তমাল গাছ, সেই খোয়াই। কেন জানি না আজ মৃণালিনীর কথা বড্ড মনে পড়ছে, কি ভালোই যে সে বাস্ত এই শান্তিনিকেতন। ও না থাকলে আজকে কবির স্বপ্ন পূরণ হতো, স্বপ্ন স্বপ্নই থেকে যেত। আর কি সাংঘাতিক পরিশ্রমই না সে করত, এক কথায় সমস্ত গয়নাগাটি সে বন্ধক রেখে দিয়েছিল। বড্ড কান্না পাচ্ছে, এমনিতে মনের আবেগ সহজে প্রকাশ করেন না রবীন্দ্রনাথ, কিন্তু আজ আজ ছেলে মানুষের মতো কান্না পাচ্ছে। বৌমা দেখো তো একটা গগলস পাও কিনা। কয়েকদিন আগে রবীন্দ্রনাথের চুল দাড়ি ছোট করে কাটিয়ে দেওয়া হয়েছে, গগলস পরে বেশ কিম্ভূত টাইপের দেখতে লাগছে নিজেকে। এত দুঃখের মধ্যেও রবীন্দ্রনাথ ঠিক করে হেসে ফেললেন। ইআইআর এর নিবারণচন্দ্র ঘোষ তার নিজের সেলুনখানা কবিকে দিয়ে দিয়েছেন, তবে ভীষণ গরম। অনেকদিন আগে ভিজিয়ানা গ্রামে ট্রেনে যেতে যেতে মনে হয়েছিল ট্রেনটা যেন অবিরত সেনগুপ্ত দাশগুপ্ত করতে করতে ছুটে চলেছে। সেক্রেটারি অনিলের স্ত্রী রানীচন্দ্রকেও বলেছেন সেই কথা, আজ আবার মনে পড়ে গেল। সেই নিয়ে প্রথমে একটু হাসি ঠাট্টা করলেও ট্রেন জার্নি করতে করতেই কবি আবার বেহুশ হয়ে গেলেন। কখন যে জোড়াশাঁকুর বাড়িতে ঢুকলেন টেরও পেলেন না। পরের দিনই আবার সজ্ঞানে, কোথায় আমার অপারেশন হবে কবি জানতে চাইলেন। হসপিটালে হবে না, বাড়ির একটা বারান্দাকে একদম স্টেরিলাইজ করা হয়েছে, সেখানেই হবে।
0: যাক বাবা, যেখানে জন্মেছি সেখানেই মরব,
1: মৃদুস্বরে বললেন রবীন্দ্রনাথ। কিছু বললেন নাকি গুরুদেব? জিজ্ঞাসা করলেন ডাক্তার নীলরতন সরকার। তিনি এখন প্রায় রোজই আসেন, প্রথিতযশা ডাক্তারদের মধ্যে তিনি একমাত্র যিনি অপারেশনের বিপক্ষে। বারবার বলেছেন,
0: বিধান, সাধারণ পেশেন্ট আর রবীন্দ্রনাথের শরীর কিন্তু সমান নয়, অপারেশনের ফল খারাপও হতে পারে।
1: অথচ আর কোনো বিকল্প পথও তিনি দেখাতে পারেননি। ব্লাড আর ইউরিন টেস্ট প্রায় রোজই হচ্ছে, নিউট্রোফিল কাউন্টটা একটু বেশি, ইউরিনে ইকোলাইও বড্ড। মঙ্গলবার 29শে জুলাই কবি উচ্চারণ করলেন তার শেষ কবিতা।
0: তোমার সৃষ্টির পথ
1: রেখেছো আকির নকরি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। শেষ পুরস্কার নিয়ে যায় সে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার।

0: বিশেষ সুযোগ তিনি কি আর পাবেন। সকালে মেজাজটা বেশ ভালো, কারণ শরীরটা শরীফ। কফি আর পেঁপে খেলেন, কবিতাটা নিয়ে বসবেন ভাবছেন, এমন সময় আবির্ভাব ডাক্তার ললিত ব্যানার্জির, নাম করা সার্জন। তাহলে আজই ওটিটা করে দিই।
1: ওটি? সেটি আবার কি? এটি সেটি ওটি?
0: আগে অপারেশন। ওটি মানে অপারেশন, আজই করে দিই, টুকুস করে হয়ে যাবে।
1: করে দাও, পড়েছি জগনের হাতে।
0: সকাল থেকে কিছু খাননি?
1: খেয়েছি তো পেঁপে আর।
0: ও ঠিক আছে, তাহলে তো অজ্ঞান করা যাবে না, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করে দেবো, কিচ্ছু টের পাবেন না।
2: কবি কিন্তু খুবই ব্যথা পেলেন, মুখ পুঁজে সব স্বচ্ছ করলেন, কোনো অনুযোগ করলেন না। দু তিন দিন সাবধানে থাকতে হবে, কারণ ইনফেকশন যা হবার তা সাধারণত তিন দিনের মধ্যেই হয়। হলো ঠিক উল্টো, অসুস্থতা বাড়ল তিন দিন পর থেকে। ডাক্তারেরা প্রথমে বেশ খুশি খুশি ছিলেন, কবিগুরু বোধ হয় যাত্রায় ভালো হয়ে যাচ্ছেন। অসম্ভব ওনার জীবনী শক্তি। এর আগেও এক ভয়ানক রোগে টানা 50 ঘন্টা অজ্ঞান ছিলেন, সবাইকে অবাক করে সেবারও কিন্তু উঠে বসেছিলেন, কিন্তু তিন দিন পর থেকেই জ্বর আবার ফিরে এলো। কবি প্রায় বেহুশ হয়ে যেতে থাকলেন, যখনই জ্ঞান আসে তখনই খালি বলেন, জ্বালা, গায়ে বড্ড জ্বালা। ইউরিনের পরিমাণ ক্রমশ কমতে থাকল, পার্সেল গেল অনেকখানি বেড়ে। ডাক্তাররা বুঝতে পারছেন এবারে তারা পরাজিত হবেন। হিক্কা কমাতে না পেরে বিধান রায় অসহায়ভাবে বাড়ির মহিলাদের কাছে বললেন,
3: না, আমি পারলাম না, এত দেরি করে অপারেশন হলো, তোমরা তো অনেক টোটকা জানো, দেখো না চেষ্টা করে, যদি কিছু হয়।
2: 22শে শ্রাবণ, বুধবার। কবির রেডিয়াল পালস প্রায় অন্তরিত। অমিতা ঠাকুর প্রার্থনা করছেন, শান্তম শিবম ঐত্যম, কবির প্রিয় মন্ত্র। প্রার্থনা করছেন রামানন্দ চট্টোপাধ্যায়, প্রার্থনা করছেন নির্মল কুমারী মহালনবীশ, তামসো মা জ্যোতির্কময়। কবির পদতলে রাখা হল চাঁপা ফুল, রবীন্দ্রনাথের বড় প্রিয়। চীনা অধ্যাপক তান ইউন শান নিজস্ব ভাষায় প্রেয়ার করছেন। বেলা 12:09। এতক্ষণ অচেতন কবি যেন সজ্ঞানে ফিরে এলেন, এত ঝরঝরে তিনি বহুদিন বোধ করেননি। তার শরীরটা যেন লাফিয়ে উঠে ভাসতে লাগলো। আরে কি, তিনি তো সবাইকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, এমনকি তার নিজের সাইত শরীরটাও। এটাই কি তবে মৃত্যু? তাহলে এতদিন মিছেই ভয় পেয়েছিলেন। সুন্দরভাবে তিনি ভেসে বেড়াচ্ছেন, ওই তো শিলাইদহের জমি, আকাশ, নদী, আগে কি যেন নাম ছিল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, খোরশেদপুর, ওই তো পতিশ্বর, ওইখানে তিনি এখনো জমিদার, এখানকার প্রজারা তার অনেক অনেক বেশি আপনজন, বড় সরল আর পরিশ্রমী ছিল। বিদায়, সবাই ভালো থেকো। আরে সামনে ওটা মৃণালিন না, কি যেন বলছে, আমার ছুটি ছুটি, হ্যাঁ ছুটি, হ্যাঁ গো, আজ আমাদের সব কাজ থেকে ছুটি।
0: ছুটি তোমার বড় প্রিয়, তাই না? তাই তো তোমার ডাকনামও দিয়েছিলাম ছুটি।
2: হাত বাড়িয়ে ওটাকে, বাবা মশাই পিছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছেন, দাদা মশাই, প্রিন্স দ্বারকানাথ।
0: দাদা মশাই,
2: আমি আপনার ব্যবসার কত জরুরি কাগজ পুড়িয়ে ফেলেছিলাম, আমি মার্জনা করবেন,
0: কবি হাত জোর করে প্রার্থনা করলেন। দ্বারকানাথ বুকে টেনে নিলেন তার বংশের সবচেয়ে খ্যাতিমান পুরুষটিকে।

ওদিকে জোড়াসাঁকোর কবির ঘরটিতে উঠেছে কান্নার লোল। কবি চলে গেছেন, কিন্তু এ কি, কবির হাত দুটো হঠাৎ বুকের কাছে চলে এলো কেন? তাহলে কি কবি সবার কাছে বিদায় চাইলেন? পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। হাত দুটো আবার যেন এলিয়ে পড়ল, কবি বিদায় নিলেন, কিন্তু রয়ে গেলেন আমাদের স্মরণে মননে চিন্তনে, তার কবিতায় তার গানে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 22শে শ্রাবণ নিয়ে আজকে আপনাদের কাছে শোনালাম রবীন্দ্রনাথের জীবনের শেষ কয়েকটি দিনের ঘটনা। 9903653992 তে আপনাদের বার্তা পড়ার আগে কয়েকটা কথা বলি। রবীন্দ্রনাথের প্রতিটি গানে, প্রতিটি কবিতায়, প্রতিটি চিন্তন মননের মধ্যে এমন কিছু আছে